আকাশবাণী আগরতলা পুঙ্কাহাম তবক চঞ্জক তিনিন ফুঁনি কক্রক পান্দা খনাই তুমি তাহত বহুক তামার কিছু সুন্দর পুঙ্কজাং হামবাই তাই খুলম ইয়াফারি চ্যাঙ্গ তিনি ফুঁনি কক্রক পান্ধা হায়ংনি খরাং তিনি স্রাং সাল তালবাং তালনি সাল চিসা সালমারি শিবিরা থামচিবা তিপ্রা বিশি সেপ্টেম্বর তালনি সাল নই নিশাই নিশি দক ইংরাজি বিশি অপাদা খাই তঙ্গ নীরা থামচি দক ফুটাফুলি মিটার সা সা নীরা দক চিগো কিলো হার্স সারা সা ফুটা দক মেগা হার্স এবার এফ এম ওজন্ত হাইনু খরঙ্গ সঙ্গ পুলিয়ান খালায় ককাহাম সালব্রুমনি হয়

하디 다부 칸라야네 라이탕네 비시르고 티니티 샬라 탐탐 파티비 탕가 라이부마 부카고 키사오 필나레네 1946 크리스토 비시 응야카바 치추쿠라 브릿지 지덕 크리스토 비시 디니 하이 샬로노 세프톤버니 살마리 네요 ভারত হাকতরনি কচার জরানি হাফাং খাজাকো ভারত ইয়কসামা মানমানি জরাব তৈ অবনি বখরক উঙ্গ পণ্ডিত জওহরলাল নেহরু অব ভারত ব্রিটিশ রকনি ইয়াকনি ইয়কমা মানমানি বখাগো ইয়াপ্রি সেমানি কাইসা ইয়াপ্রি 1960 উংখা চিচুকুরা দকচে খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত তিব্বতনি রুখলাই রহকজাংনাই রক তিব্বেটান পার্লামেন্ট ইন একজাইল হিনে বরকনি পুইলা চংমারি সংসাও অসাল তিব্বতনি রুখলাই রহজাকনা উংখাবা খারি ফাইনাই লোকরকনি বাকে ডেমোক্রেসি সাল ইয়াকাবা লুকো ফান সাল হেনে পালাই জাগি দো 2009 খ্রিস্ট বিশি নই সাইচুকু খ্রিস্ট বিশি অন্ধ্রপ্রদেশ নি মুখ্যমন্ত্রী কচাম ওয়াই এস রাজশেখর রেড্ডি তিনি হাই সালন থই যাও ব হেলিকপ্টার বাই কলাইমা বাই থই যাও চিং তুমুং হায়ুং কতনি বুখাগো নাই হেঙ্কাই 1752 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ব্রিটিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডার চিংতাবো ইংরাজি ক্যালেন্ডার হিনি যে সালাইমানি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার নেঙ্গো আবো 1752 খ্রিস্ট বিশি উংখাবা শিশনিরা বাসি নই খ্রিস্ট বিশি তিনি হাই সালন সিনিচিরা চুকুচি চার খ্রিস্ট বিশিব একবার 1789 খ্রিস্ট বিশিব মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি সংসা জাগো আলেকজান্ডার হ্যামিল্টন অবন পুইলা সেক্রেটারি বার্জা সেক্রেটারি অব দ্য ট্রেজারি উংমানি বিশিংটিকে অত্রেজারি সংসা জাগো ট্রেজারি রাং বাকনানি বাকে বেতন কিনানি বাকে অত্রেজারি সিস্টেম বেলাইখাই নাঙ্কক মানে যত হাকতর হাস্তেনি বাকি 1945

0: খ্রিস্ট বিশ্ব একবার চিচুকুরা ব্রিজি বা খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন জাপান ইয়াক্তি সামানি বলায় বরকনি সাখর খ্লায় সিগনেচার খ্লায় অবনি বিশংতই উলসা হায়ং জবা কতর পাইসুগী থাঙ্গু বা হায়ংনি লাইবুমাব অসাল বেলাই নাঙ্কুকমানি সাল হেনে পালাইজাকি দু ইয়াকবা সিনি জাগি দু তিনি হাই সালন 1998 খ্রিস্ট বিশি ও কানাডানি নুভা স্কটিয়া গানাও সুইসের ফ্লাইট 111 বাই কলাইমাবাই বেবাগৈ খরক নৈরা নৈচিচুকু বরক থৈজাও 2008 ইয়াকবা নৈ সাইচার খ্রিস্ট বিশি তিনি হাই সালন গুগল ক্রোম বরকনি ওয়েব ব্রাজার ব্রাউজার কতাল অ গুগল ক্রোম নিখ্লায় পুইলা ফুনুগো দেই ওল হায়ং গনাঙিন অ গুগল ক্রোম যতনি বাকি বেলাইখে নাঙ্কুকমানি কাইসা ক্রোম ইয়াক ব্রাউজার উই বাসাও যেন আবন যত সিও যে ইন্টারনেট খাইনাই কম্পিউটার টাকাই রক মোবাইল টাকাই রক তিনি হাই সালন যেন কাহামকে নাইখানকে নগো হাইন হাইতে সময় খাইফিরো কাইনি কেথাম পাতি উইথামানি অবংখ 1945 খ্রিস্ট বিশি তিনি হাই সালন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন উলসা হায়ং সভা কতর মথাক জাগো তিনি হাই সালন 1946 খ্রিস্ট বিশ্ব ভারতনি ইয়কমানি বখাগ ইয়াপ্রি সেউই গচার জরানি হাফাং খাজাগো অবনি বক্রগ দো জওহরলাল নেহরু তিনি হাই সালন 2008 খ্রিস্ট বিশ্ব গুগল ক্রোম বিনি ইয়াপ্রি সেমানি চেঙ্গো আশিক জোরা খানাপেখা লাইথাং বিশিরগো তিনি দি সালো তামা তামা পাতি থাঙ্গা
1: আগে খানাপেখানা তাহুদ পুফুক তেমারে কিছু সং তিনি নিশাল নৌ ফ্লিসিং মেলেমেনি আও খানাই দিনে তাহত বুকুক তেমারে কিছু সং সাবলা বোবথাই জন্য তৈকাং রমানি হলের অম অবথাই নি সামু ফ্রাংজাও মনেকে গবম থাইন রমডি সংথানী রেখাঙ্কে বেলাই কথকঙ্গ ময়ূরক আপনাকারী সা খুটন সয় সয়কে জংরানি নাইথকতরান বগাইব অ বথাই সামু ফ্রাংজাগ আপনাকারী মতাই রফুরগ এবা কুমনি ফেস্টিভেল এবা তেরগব অ বথাইন সামু ফ্রাংজাগ খা খালায় রমাখানা আও অ বথাইনি মুখা নারেকেরা তিনি সেপ্টেম্বর তানি সাল উলসা এবার সালানি সাল হায়ং পালাজাক দঙ্গ হায়ং নারেকেরা সাল সিনি সালব্রুমনি সাল অ বথাইনি নাঙ্কুক মানর গই তাই রাংকুশার বাংরথানি এবা ইকোনমিক নি নাঙ্কুক মুনর গই অ সাল নৈসাই চকু ইংরেজি বিষে ও পুইলা এশিয়ান এন্ড প্যাসিফিক কোকোনাট কমিটি নীলওয়াজিমা বাই তিনি সাল ও হায়ুং নারিকেরা সাল আমি পালাইনে চেঙ্গ নারিকারণ ট্রি অফ লাইফ আনিব সাজাগো তাম না হম্বা নারিকেরানি বুফাংনি মংসাব খেবনা গরী বিনি দাবনি বতৈ এবা বন বতৈ গত ডাক্তি খেন সিনি সাগ এনার্জি তুফাই ফাইও মানে সঙ্গন স্রাংরও দাতিন মিনি

0: কোনো হাসপাতালে মাতলাং নাই, সাক খামনগো মাতলাং নাই। সাক বাই থাং মালখুং চালগৈ তা থাং দি বইন মালখুং চালগৈ একবার রিজার্ভ ফোন খাই মা থাকায় ডাক্তি ডাক্তি খাই তামিল মালে পুইলা পাঁচ মিনিট সিমি এক ঘন্টাতে দেড় ঘন্টা হার্ট অ্যাটাক খাই আবো বেলেখে কিরিমা সিনচা জরা অজরাব বক্রগো থই কাসাই থাকমানো একবার গাহামকাই থই লাই সুইমানিয়াঙ্গি থাকমানো লেঙি থাকমানো খাসিয়াঙ্গি থাকমানো আবনি বাকি সাক বাই থাং মালখুং চালগৈ থাকলে কগিয়া দেখেছে এখাই বিথি চা তাচার দে অসম এসপিরিন হাই দাল বিদাল বিথির বাক্সা চারি ওই আবো বাই তেব থই লাই সুমানি দৌই থাকমানো দেরাই মানো বনি বাকি ডাক্তারন সঙ্গে কে বফানো বিথি তাচারি দে ডাক্তি ডাক্তিকে এম্বুলেন্স রেঙ্গে একবার কাইসা মালখুং রিজার্ভ খাই হসপিটাল সেতলাং থানো হার্ট অ্যাটাক ইনকা হিনি সাইমানখা উইয়াখাবা উংথতক হিনি চংমানখা হিঙ্কেন তামো খাইনাই অজরাব যত দিনসলাই সকাং হেকাই খাকলাপ দেবরা বখা সাদা সা ফিগুং সাদা সা দেই চিনি ও চুয়াল হিনে হিনমানি অব সাদা সা আবো মানাইনাই সাকা হিঙ্কাই আবো হেড হার্ট অ্যাটাক ইনকা হিনি সিটি দে কলম তুই সরা সরা কাই কদা কলম কদা কবা কবা নানা মুসংজাক হামা রহনানি নানানি কষ্টদা উংজাক নাইদি অমহাই লক্ষণ রক আবার তমুং রক তমুং মুখজাক হাইঙ্গাই আবো হার্ট অ্যাটাক হাইনি সিদি গরি কাহামখ্লাই নাইদি বজরাবো আবো চেংখা আবো সাইমান লাংনি কাহামকাই তামো হিনমালে হাসপাতালও তালামে বাকসানো ডাক্তারক বজরাবো অ খাকলাপ সাজাকমানি চেংখা হার্ট অ্যাটাক বুফরুংখা আবো বরক সঙ্গনাই হাসপাতাল তলাং থাকমানি জরাবো হার্ট অ্যাটাক উংজাকনাই বরকন তারক দিদি বন হাফ সিটিং পজিশন আসুগ্রায় খাই মাতলাংনাই মালখুঙ্গ কারিফ্রুব তাও হিনমালে রকরিখা হিঙ্কিন ইয়াকুং বুখাকনে থই অব হার্ট বুখাগ ফাই পাইনাই অব বাই তেব দেরাগতর দেরাও ইমানো তেই অমহাই নুখা হিঙ্কাই কেবেলঙি ফাইকা হিঙ্কাই খাকলাপ সামানি তেব বাঙি থাকাই বাঙি ফাইনাই দেখেছে কক হেঁকাই তুমুং লেঙি থাঙি খাসিয়াঙি থাকা হিঙ্কাই সিআরপি রেনা নাংনাই সিআরপি আবো তামনো হিন সিআরপি হেঁকাই ইয়াক কংনি খাই চিনি ইয়াফা গাদাবাই খাই খাকলাবো মাসিনাই খাকলাবো সিনি মাং তোহাঙ্কে সিনো সিনো সিনো তিসাও সিনো তিসাও হেঁকাই উ হামা রহমানি থাকি থাকমানি আবো তে ওইসব মানজুনাই আমহাই খাইমাং খাইমাং যে হাসপাতালে সকজা সকিয়া জরা খাকলাপ সিন সিনে ইয়াফা গাদাবাই মাতলাংনাই আমতে হিঙ্কাই ও হার্ট অ্যাটাক মানে বিনি হামা থাকিয়া থেয়াংনাই ওলো ডাক্তারক প্লাংথা হাঙ্কে বরক লগে লগে বরকনি যে খাইনা তাং খাইনাই হিঙ্কাই যে আশুক জরা খানাবাইখা সাক খামখানি কগো পুইলা পাঁচ মিনিট আপনি ওলো এক ঘন্টাতে দেড় ঘন্টা জরা হার্ট অ্যাটাক নাই বরকন তাম খাইনা নাং আপনি তুই কক ঠাইসা থাইনি তিনি সাক খামখানি কগ
1: আও আসুজরা চো খালাইকে সাক খামাই কক তাবুক চলি দঙ্গ ন্যাশনাল নিউট্রিশন উইক পয়লা সেপ্টেম্বর সিমি সেপ্টেম্বর দাননি সালসিনি সালজরা ও নিউট্রিশন উইক এবা হাতি চলিনে নিউট্রিশন এবা চামানি নাঙ্কমানি যে পুষ্টি আবরক চিনি লাঙ্গ বেলাকে নাঙ্কমানি অবনো রকিন ও হাতি এবা উইক পালালাই দঙ্গ সালব্রমনি নাঙ্কমা চিনি সাকনি বাকি কাহাম তনার বাকি যে নাঙ্কুম নাঙ্কমানি মানি রকম জাকাকে চিনি লোকরক কাহাম তাই অবনো সয় সেরিন বাকি তাবুনি অ হাতি পালাইমানি সার আবন বাকি সালব্রমনি চামুগ তাম তাম চা নানাং আবন সয় সয়কে সিনানি তাই কাহাম কলং সাকন নারনানি আবনো সিনি নাইকল মু আও তাবো সঙ্গে হাবা হবগানি কক তাং বদিনী কক

0: mula kai mara kai kok thai chethani mula maising jorang ni mekai teng mula was sang vitamin c calcium tai iron tongo amno amrok sini sak ni bagai pai nangko pani tai jora thakai mula ja kangke sak ni chamu gelar mani phanno bangrobo tai sakno kusrang toni wo mula ha roparpa hawo belai ka ham ungo Masih ni kisah sah alni sekang tak cimi disebut alni uljara mulano seng sari ni klimano hektar kasa wo sercaran cimi ser sinizar serci busli nanggo mula kainya sekang kaham ke al cuyane mulani khatono apa khatono halno masramna nanglay Apro kebangma muski kosok ketoni habai sapuli logi nangmani sek urea TSP MOP sar rakangke belake kahamungo mulano jora thigi naikani maklaitai ketoni sibuk marino soinalagna bagai uram uram sing timar nai nangnai pia khetobo tibathya tei abobo naikani klaina nangnai hake mula তই বাথে কি তংকে মোলানি ইয়াফং সগি থাঙ্গাই এবা মোলা বুফং সগি থাঙ্গাই মোলা খেতব বেমারক নুজা কাঙ্কে এবা মোলা ব্লাই ইয়ংস কুকসক নুজা কাঙ্কে জৈব বিথিরক সংগ্রী মানো মোলা বেবন রগই মোলা সানানি ব্রি চিনিসিমি সাল ব্রি সাল Tibani ulo mulanu puinai hatiyo palaising rangkushe rokbo ajine mano
1: ajitabu khanalaina kokthum rok buskang september ni salmari tham ngekhob ulnai khanani simi maharaja birbikram birkhunkhola agartala railway station te jugendra nagar railway station o jangjakna thangi tongo online cap ni sep pasabasa malkhung rok কবংমা বাক্সা বাক্সন রেইটক রং রক নাউই টংগো আবো চংজাকিনে বাগে অ কেপ জেংমানি বিসিংতি খলাইয়ে হাস্তেনি ফাতার থাংনাই হাস্তেনি ফাতার ফাইনাই হাস্তেনি বরক বুনি হাস্তেনি বররক অ সেপন মানাই হিনে সাজাখা
0: ফাইনে সেপ্টেম্বর তেনে সাতিনি চিমি বীরচন্দ্র মনোবা সংকজাগন সংগ্রামাতের ককতুম ফুকমা তানা বগতে কা শাকলমঙ্গ অ কক সকলা জাগো
1: হারিতাবো খালে নবরতিবনি কক নবরতিবনি সিকাংবারি ককতমনারকি সাইমানকা বসকাং দামনি চিব্রিও নখাও চুমুই কিসামিসা টঙিমানো মগি টঙিমানো বাক্সা বাক্সা আমচায়ো ওয়াতৈ গবাং নিসিমি কিসাখলাই ওয়াইফানো মানো তুংমারি টঙনে তুংসামারি 33 ডিগ্রি সেলসিয়াস তুংখলাইমারি 26 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি তুংমারি সমানি অনুকজাখা তুংসামারি 32.4 ডিগ্রি সেলসিয়াস তুংখলাইমারি 25.5 ডিগ্রি সেলসিয়াস নবর শিবুক সামারি শিবুক খাইমারি 96% 60% নি গানা গিনিও তঙ্গন থাংনাই দামনি জিব্রিও 4.6 মিলিমিটার ওয়াতে ওয়াখা
0: আও হাইনু খরং পাইথক সং কন্ততি জমতানি খরং গর জমখরানি তিনিনি ও হাইনু খরং পান্দন মুতাক লাইছিনে তিনি হাইনু খরং পান্দ কম থেঙ্গা আং নরতম আন লগি তঙ্গ
1: তাপস
0: যতন সলকাহাম
1: খুলমখা
0: খুলমখা

마르키 생 다크부크 카노 하이키 필 페피카 카이노 크랑네 반데노 올로 너럭 비싱고 너럭 니타니 너럭 바이 너럭 조토노 람소고 디니니 하이 디니니 살카마 반다고 하이노 하이 너럭 카나이 동고 101.6 에바 사라사폰 덕 메가 하르조 너럭 바이 동고 타포스트로 니키 싱 너럭 니 타쿠 콜 크레디 2326253 네 탐 너이 덕 너이 바탐 디니니 topic nya khaba kokya phangkha bangla bangla no seng bhur phaine ke bosia bangla no kasui bomanya abon bagine kirinani kok kya ba kiri oi chugya bangla no ta kiri di bangla no si si si di boni bagai seng tamo tamo khaina nang tamo khai kasunai phaya sekang tamo khainai phai pai ma tamo ulo tamo khainai phai tong phru tamo khainai আমরা সে মাসি না কক দুক তঙ্গ নাইগ্র না হ্যালো হ্যালো মঞ্জি মালি মানে কিছু তাকে কুক বাংলা তাম বাংলা কবাং কুক খাই ফাইনে হাকতর তাম রক খাইলাই জাপানি কক রক সালাইকা রক সাই তঙ্গ বাংলা ফাইমা জর রক তাম খাইনাই রক ত্রিপুরা হাস্ত কিছা বাংলা তম রমর খাই ফাইমানে ওকে 2017 নি সানজা জরা আইচুক জরা বাংলা ফাইমানি আফ্রু ত্রিপুরা হাস্তে নি বড় রকম বেলাকি কিরিমা হাবদিকা আফ্রু ধলাই জেলা নি ক্রিংসা নিসিমি বাংলা ফাইও চেঙ্গু হিনি চেং সালাইমা খানাও আফ্রু আমতি নি আবো মার্কেটিং তাকো বকো বনি বাকে চেং তিয়ার তোলা নাঙ্গো ত্রিপুরা হাস্তে বা বাংলা ফাইতে তক ফাইনাই হানি বিশিঙ্গ হাস্তিনি বিশিঙ্গ আমচিনি বিশিঙ্গ খবজাগু বা হ্যালো হ্যালো নন্দী মালিয়া মারে কিছু তাকো বুকু তুমুং বাংলা ফাইকে হেঙ্কে চিং তাম খাইনে বাংলা ফাইনা সুকাং চিং বাহিকে তিয়ারং নে আবতো সালাইকে ন জাপানি কক চিং খানালাইকা বরক নে আজকানি নক রকিংকে বাংলা ফাইব আ বাংলা হা কলিরি মানে আপনার সহি তং মানে জাত আমি নক মাস নাম নাই নক কাহাম কাহামকাই ইঞ্জিনিয়ার রক্ন সঙ্গী ইঞ্জিনিয়ার রক্নি কক চাপ নাই বরক বাহিকি নক সাম রে নিশা আমদিখলাই চং নক মাস নাম নাই বাক্সা চঙ্গ ইঞ্জিনিয়ার তাম সামং নাং আবো রাজমিস্ত্রি মানবলা রাজমিস্ত্রি খাইমানো আং সাক সাক নো আং খাইমানো নক টাংফ্রু রক বিল্ডিং রক টাংফ্রু যেন কবাক বরক চঙ্গ ফিয়াবা নিনি আর্কিটেক্ট রক আপনি ওল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রক নিনি সয়েল টেস্ট হা রক আমি নাই আকই বড় বুসু হাকর থুকনা নাং বম হাই রড একবার সরিনা নাং বুসুকাই তরনা নাং বুসুকাই লগনা নাং বম হাই তাম খাই নাং আবন পড়ি ফাইনাই এক্সপার্ট ডক বরং সিও বনি বাকি জাপান ডক সাইন্স সাইন্টিফিক লামাতি খাইয়ে বরক নক হোক টাঙি টঙা বাকি জাপানো বাংলা ফাই বরক থিমা খাইয়া ফিয়াবা যে জায়গাও যে হাস্তেও যে হাও বাংলা ফাঁসে ফাইয়া ওয়াইসে উচু ফাইরিমা বাই আর খাই নক হোক গবাং বাই বরক থিও মারে কিছু তাকো বুকু বনি বাকি যেন বিজ্ঞান ন সাইন্স ন বিনি কক ন মা খানা নাই দামহিনমালে যেন সাক সাক সিজাকমা বাই অংয়া যে বড় রক বাংলা নতই শিও

0: bahaike nok tangnai bahaike nok snamnai sio borok no sungui borok samatei no jeng maklainai sak sak doctor khlaina thanga hankai kobangma borok langma chamani jeng khlaina thang tani doctor khlaina thang tani lama chamani kokhrama bon bagui doctor na arono jeng ma thangnai sak sak doctor ong yawi amai khlaino nok tangkhru ba haino maklainai gureng lokno sungui nok matangnai hello
1: phungkaham thapot akho
0: phungkaham chini ata kali dangkha রজংও সে রঙই মাতং লাইসিব হারক কে হই থাকবে কাপো আবো আবো আসকে জাংরি জাকটিং খাহিন আবো মংসাসুগো রমই দং হ্যাঁ গায় বরক সে আইমা সে আইমা সে রং খাবো আমতি রং সালাইমা খানা তাকে নং আমতি রক ত্রিপ্রাণী কক সামা রক খা
1: সামা নানা দাবর আবা ইয়ে চিনে আমা বাবা সঙ্গে তো সামা খানা গা গে চিং নিজি তো আং নিজি তো আছে কতর মাদ মাদ দিয়াতা আবো তাম বড় বর্তমান চিন তিরপুরা যুন তো তিরপুরা নর্থ ইস্ট নিবো তিরপুরা কেসা বিপদজনক কেসা
0: মক ড্রিল মার্কেটিং তাকো বুকু বাংলা ফাইকে হেঁকে কাইসা কক সাজাগ কক থাইতাম মুইতু মানা রাখনি পো আবংকে ড্রপ কাভার হোল্ড অন অবনো চিন চিনি বক্রক দাওয়াই মাখিবি নাই পো ড্রপ নেকাই বাংলা ফাইমে বাকসে বাকসে ন আচুগুরি নানি বলক হকনানি একবার ইয়াসকু সুংনানি ইয়াসকু সুঙ্গুই তাম খাইনে আবনলো কবংক ফান দংখায় জেসা মানি ফান দংখায় চিনি বখরক ন চিনি গদনানো মা কাসুনাই সাকানি মানই কাজ হিসাবে ক্লাইখা ওয়াল ফান বাকি ক্লাইখা बखर

0: নলে চ মা মানগ্রা নাই উইয়াকা ইয়াসকু সুই বলকই ওয়াই সেভেন টেবিল তলা চুকি তলা হাবিমা থাই বখরক মামাই তে হুল্ড অন হিঙ্গাকাই যে জায়গাও চাপকা চুকি তলা ফানুকা টেবিল তলা ফানুকা আর টেবিল ইয়াকুং চুকি ইয়াকুং নমি মা থাই বা ড্রপ হিঙ্গাকাই ইয়াসকু মা সুনাই হুল্ড অন হিঙ্গাকাই টেবিল তলা ফানো থাকা নাকাদি কাভার হিঙ্গাকাই তামো ড্রপ হিঙ্গাকাই ইয়াসকু সুকা রমদি আবার গংখা কাভার মা খাই বখরক নো মামো থাকাই আবো নলো হিঙ্গাকাই হুল্ড অন হিঙ্গাকাই যে জায়গাও থাকে চাথাক্কা টংখা হুইজাক্কা আ জায়গাও থাকে চমই মা টাই দে কেসা কিনকাই জানালানি কাঁচ আলমারি জেসা হিলিক মানই আমতই বাই চালাই মা টাই তুমুং নক বিং টংখা হিঙ্গাই ফাট সাকি খাসিগী তা থাকদি নক বিং টংদি তামো হিনমালে খারি থাকবো ইয়কনানি ককরই যে জায়গাও তো চরনসে মা টংগ্রাই তুমুং থুই টংখা হিঙ্কাই তা মা খাইনে থুই টংপুর বিশানাও ফাইকা হিঙ্কাই রমদি নং তো ফাট চারনে বাসাইব মঙ্গলাক নং রকই মা টংগ্রাই রকই নি কবং রক রিজাই রক টংখাঙ্কাই আবনো নি বখরক খাকলা বক মা কাতির নাই আমি খাই মা থাই দেখিসা হিঙ্কাই সামানি ককটি হিঙ্কাকাই সাজাকি ককটি হিঙ্কাই নগ রেডিও মা তন্নাই টর্চ লাইট মা তন্নাই হর বাংলা ফাইকে হিঙ্কাকাই কারেন্ট থাং পাইবে আফ্রু বেবাক নুগিয়া হিঙ্কাই নক ফানো বাইক লাই টংখা কাঁচ ফানো বাইক লাই টংখা সিসি রক নিয়ংটি থানাইবা বনি বাকি চুপ্রু টর্চ লাইট ন কবং গানাও খরপাং গানাও তৈ মা থাই অমো হাইকে রেডি মা টাই নক হুকনো বাইকে সামনে আবতো সালাইকেন তে কেসা ককাই জরা মানক ফাতার থাকবাই নাই এবার ফাতার টং রকমাই নক গানাও দেওয়াল গানাও বুফাং তলাও ইলেকট্রিক নি পুল এবার খুঁটি তলাও তে ইলেকট্রিক নি তার তলা রগ তা টংনি টঙি মানজা তে কেসা ককাই মূসাফান করি আমি মাঠ বুক যা জায়গা আ জায়গাও মা থাকাই তুমুং কেবো মালখুং সাকাও তো কেবো মালখুং সাকাও মা টংগ্রাই যে লীলাকমা হামিয়াসা হা কলিমা হামিয়াসা আরও টংগ্রাদি ফিয়া বাক্সা সাও চিনি ওয়ান সুকমানি কিচা বেজোয়া তঙ্গ বাক্সা সাও বাংলা ফাঁকে হেঙ্গাই বাংলা ফাঁকে বাক্সা বাক্সা ন নকনি নংখরি থাকদি সিরিটি খারি থাকদি অমো হাইয়া তে কেসা তামো সা গরং রক সামানো তে হিঙ্গাকে যে জায়গাও বিল্ডিং টংরা হিঙ্কাই আরসিসি পিলার দো এখন বিম দো আ জায়গাও থাকি মা বাজানে আরও ওয়াল আয়ং আয়ংনি বাইক লাইব আ জায়গাও ফাই আংনাই বিয়াং ওয়াল বাইক লাই থকিয়া ক্লাই মানিয়া আমি জায়গাও নাই মা বাজানাই বাংলা ফাইনা সি টংখা হিঙ্কে বা ফাইটক ফাইটরক মা টংখা হিঙ্কে বা আমি নক বাইথতক স্কুল বাইথতক রং নক টাংনক বাইথতক আমতিন সকাং নজন মাসানাই অফিসও থাকি মাসানাই হায়ার অথরিটিনও মাসানাই অনক দেরাও ইফান মানো বাই ইফান মানো অমো হাইকলাই তুমুং সকাংবাড়িয়া তিয়ার ই মানখাইকাই বাংলা ফাইপ্রু দেরামানি বাইমানি থুইমানি অবনো সেংরি মাননাই অবনো খাই মাননাই মারে কিছু তাকে বুকাই সাবনি কক দুঃখ দং নাইগ্রা আর কল খাই 2326 ফুঙ্কাহাম
1: সামবাই আমি ছাচু মতো তিনি তাম বাংলা ফাইদ্র বাইকে টংনাই বাইকে বানচিনাই
0: আও
1: আমি তেই সালাই
0: তিনি টপিক নো বাংলা
1: আও আও
0: বাংলা
1: মানে নো
0: বাংলা ফাইনা তো সং সাইব মানে হেদিবা বহুত ফাইনো
1: গুজর ফাইনা সাইমি আবো
0: কে কাসনা হিনবো কাসিবো মাইয়া তাম খাই টংলাইনে চালাইনে আবার না মাসি লাইছে নাই বিলাই দিবা
1: আবন তা নইয়া তো সাইয়া তো লাফ তাই মিয়া জর মাইসা মাংসা মাংফন বাংলা ফাইকে নাইসাইয়া মা খারনাই থই তো তোমার ফোন নখর মা খারনাই
0: হাই আমি আমি ইয়া খো আমি বইয়া
1: ভাইকে বানছে নাই
0: আইসে আবাসে ককাই বাংলা ফাইকে খারকাই থ থেকে উল্টা থইনেছে মাসে মা কাটেনে মাসে মা হুইজাকনে হাইছে
1: তাই থইলে টংলাক মাইসাই টং

0: মাই তো কি মাই ইয়াকারই টেবিল তোলা চুকি তোলা থাকে মা বমনাইতা বাংলা আসাম সাই আবার তো সেকেন্ড নি ব্যাপার সাই দিবা এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আর সেকেন্ডও না শেষকে সবাই গেলাম অনকে খারি ভাইকে ইয়কাইবা
1: বাংলা
0: ফাইমা জরা খারি রক মা নাই খোবা সাইমালিয়া হাইবা বাংলা ফাইকে মূসা সুখ তোলে তোমা আগে বড় লোক আহ সামানি হাইন সাপানো মূসা সুখ তোলে তো প্রুব
1: হাই
0: সাশি বাংলা বাংলা 2017 ত্রিপুরা ওয়ানি ওয়াই থাকা তো আপ্রো বড় কিরিমা হাবি থাকা আ জরাও নাই বুমতি মৈত্রক দা মানখ বুমতি রক উংখা নখা আপ্রো
1: আপ্রো তো কোনফ্রো কাইবা আমা ফাই মানে ছাসলাছি মাই আং থাংলে বহু ফাই থাংগা ব্লে হিসাব আরি দা মা কক জানা ইকো নখলা রক নখরি মা তংই খাতা আতে হেরো কা পরগো ফাই গাবলে
0: ছানজা জরাও এসে ফাই গা আংখাই আনি চেরাইনো বাদরুম টুকুরি ছাপান ফুল টংমানি ও সাবান ফুল তঙ্গই ফেনা কাছাই তো মজরা দো বসাগ্রিমি ইয়াগ্রিমি বুঝি খাদে আবার সানজা সাতটা পনে সাতটা অঙ্ক 2017 ককটা আজমসা লীলাগ্রি খাঙ্কে বা বড় নীলা চেয়ারে খিবি যে আঙ্কে ওয়াইসবি সিরি নখর তঙ্গি খা বাথরুমও খিবি গলাঙে আ চেয়ারে তাম বং খান কিরি জাগে ওয়াইসবি কিরিমা হাবি কাবই তহতা উলসে আং ও মা আং বসিয়ারে খিবি খারি ফাইসিবলা হিনি যে সাক সাক আং বেলাই চাইয়া হাইমা তোহাতা বুঝিখা অন্যায় হাই পা ফাইমা তোহা তেওয়াইসে কিপিল থাঙে চেরাইনো থাঙে বামই তুবুনা হিনাবে ফেলে ফেলে বাম সিমালিয়া সাবান ফুল যা ফেলে ফেলে হি তোহা বামই তুবুনা
1: বাকে
0: চেরাই বসাতিয়া বিশিক দামদা বসে বসে কোন চেরাই ফ্রু চেরাই করাতা হেঁকে বা আপ্রু অলখাই ইয়াক রমই তুই ফেকা আপ্রু ন বাংলা বা থাকি পাইখা কিরিমা হাবান বাকে আবো আনি লগে সাব তং করে আং মুই তুসুমালি আং সাক সাক বানছি না আবো সুমিছে মুইতুমান সেটা বড় রক নাই মানে চেন বসে সেলফিস তাম বসা তাম বিহিক তাম বুমা বুফা সাক সাক নি কাহাম নাইমা বাকে চেন বেবাক বক থাঙো যেসব চিন্দি বসাবতই বোমা বোফা পিয়াবা আনি কং নান সঙ্গে আপ্রু আং বেবাক পগে আং সাক নো সিমি যাং সিনিছো আং আং থাকনা বাকে সিমি যাং খারছি তাম মং খাইনে
1: টেবিল বা চুকি রকম কম টংখানে তাই তো যে বক্রকমাইয়া দিই খাই বাকে আরও রি রকম পাবু রকম দিই চিন ততরা বা বক্রক আপন কাটি ওই দমা খাইবা আপনার চিনি যে সাক নি বাকে বক্রক রঙ আসল আপনার বাকে বানচি দমখাই কাম তাই তাই ও বুফাং কত কত দো বাকসা বুফাং কত তলার কোনো ফালনক রক বাকসা টানজাক দমলে দোকান রোগাক রক আপ্রব নকরই খানা নাঙ্গো আর বুফাং তো লীলা গই আটকাইছে বেড়ে খুব কাকাই থাকমান আমি আপনি বাকে আতলার রোগ টঙিয়া তৈ খাইয়ে নকরি ফাট ফাট
0: পুরুষবান পূজা জকিং থামামলে হেদিবা
1: জাহিনি জাকতিং ই ওয়াইছে বানি আবো বুসু জত

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসইউ শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র সাহা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে গতকাল অনুষ্ঠিত এসসিও রাষ্ট্রপ্রধানদের পরিষদে 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে। তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌম ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংস্থা সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলায় তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে 4টি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলি সঠিক সময়ে বাস্তবায়ন, জল সঞ্চয় জনভাগিদারী, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের নাগরিকদের স্বদেশী পণ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয় সোনা কেনা ও বিদেশে বিয়ের আয়োজন বা ডেস্টিনেশন ওয়েডিং থেকে বিরত থাকার আহ্বান করেছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয়দের বিদেশে প্রমোদ ভ্রমণ এবং একান্ত প্রয়োজন ছাড়া সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও স্বদেশী পণ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভেতরেই কিছু মানুষ যারা হতাশার পরিবেশে নিমজ্জিত, চারপাশে তারা মিথ্যা ছড়াচ্ছে। শ্রী মোদী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই দেশের তরুণরা তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে। তিনি নাগরিকদের দেশের অগ্রগতিতে প্রচেষ্টা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্য সঠিক। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল

থেকে কমিয়ে 2000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুদ সীমা 4000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুদদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো ব্যবসায়ী চিনি মজুদ করার প্রথম দিন থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত তা নিজের কাছে রাখতে পারবেন। এছাড়া যে কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে 2000 কুইন্টালের বেশি চিনি মজুদ রাখা যাবে না। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুদ থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুদ থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও এই দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুদ ভাণ্ডার থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সংরক্ষণ এবং পারমাণবিক সুরক্ষা দপ্তরের মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেন। এই বৈঠকে বিশেষভাবে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা এবং কৃষকদের জন্য পরিষেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। নেপাল প্রশাসন জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 4000 জন। তাদের মধ্যে রয়েছেন 583 জন বিদেশি এবং 83 জন নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই বিধ্বংসী হরপাবানের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ যে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। এদিকে নেপালের চিলিমের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় টানেল উদ্ধারকারী দলকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনে 1 ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কিভ, ওডেসা, খেরসন, দোনেস্ক, হারকিভ, সুনি, জাপুরজিয়ার মতো শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ডি ওয়েভার বক্তব্য রাখবেন। এরপর তিনি মুম্বাই সফরও করবেন এবং সেখানে হীরা, বন্দর ও লজিস্টিক বিষয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা আজ গুয়াংডং প্রদেশের সেনজেনে আয়োজিত চায়না মাস্টার সুপার 750 টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন।

আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু সামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আতুর্ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলন 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল সহযোগিতার মতো বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য। শীর্ষ সম্মেলনে এসসিওর 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বিশকেক ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এগুলি ভারতের জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন সমস্যার সহনশীল উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া 4টি সমঝোতা স্মারক এবং 20টিরও বেশি সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে আগামী 25 বছরের জন্য একটি রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের ক্ষেত্রে বাস্তবসম্মত ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দেন বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত 163 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিলিমেতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় উদ্ধারকারী দলের কাজকে বিভিন্ন প্রতিকূলতা কঠিন করে তুলছে। উদ্ধার অভিযান আজও চলবে বলে মন্ত্রক জানিয়েছে। এদিকে ভারতের ফরেন্সিক দল নেপালের দলের সঙ্গে যৌথভাবে গতকাল ডিএনএ পরীক্ষা ও বিশ্লেষণ সহ বিভিন্ন কাজ আরও সম্প্রসারিত করেছে। এর ফলে নেপালে ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া আরও দ্রুততর হবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 52 জন রিটার্নিং অফিসার স্ব নির্বাচনী ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 11ই সেপ্টেম্বর, ভোটগ্রহণ 28শে সেপ্টেম্বর এবং ভোট গণনা 5ই অক্টোবর। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে আগামী 8ই অক্টোবর। রাজ্য নির্বাচন কমিশনারের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এডিসি এলাকায় গত সোমবার থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন হবে 587টি ভিলেজ কমিটির 2634টি নির্বাচনী ক্ষেত্রের 4597টি আসনে। ভোট গ্রহণ করা হবে 1550টি ভোটকেন্দ্রে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার জন্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, সহ সমন্বয়ক রাজীব বব্বর, রাজ্য প্রভারী রাজদীপ রায়, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজ্য প্রমুখ গতকাল আগরতলায় এসেছেন। সরকারি অতিথিশালায় বিজেপির সাংগঠনিক বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে গতকাল পেঁচারথল ব্লকে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী, কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ত্রিপুরা মথা, ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রিটার্নিং অফিসার নবরণ চক্রবর্তী জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, পেঁচারথল ব্লক এলাকায় মোট 16টি ভিলেজ কমিটি রয়েছে। মোট ভোটারের সংখ্যা 33,973 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে বন্যা, ঝড় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত 110,834 পরিবারকে 142,25,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি তথ্য জানান। খেলার খবর, ডক্টর বিসিআই ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে।

বোরা ছত্তিশগড়ের নারায়ণপুরে গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে সর্বভারতীয় সাই দল 7-1 গোলে রাজ্য দলকে হারিয়ে দেয়। এর আগে গ্রুপের সেরা হয়ে ত্রিপুরা সেমিফাইনালে উঠেছিল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রী ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের এগিয়ে চলো সংঘ টাউন ক্লাবের মধ্যে গতরাতের খেলাটি ড্র হয়েছে। মাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল এক পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা কিরগিস্তানী রাজা খরবিশকেক সংসারজাক সাংহাই চুবা চুমথানী ফিল নৈচি দক কুচুক বেরামনি কুথুম লাইমাও কাইচি থাম নাকুকমা দীঘিল নতৈ কক থানচাং লাইমানী বিশেংতৈ পাইখা কুথুম লাইমং সামংসিত্রা তাংনৈ রক্ন কাশমং নবার তিবার স্লাইজাকমং সকজাক নাইতে ডিজিটেল চুবা চুহাই জুদা জুদা নাকুকমা দীঘিল রক আবনী বিশিং খুরসাজাক থাই কুচুক বেরামনি কুথুমমুঙ্গ সিইউনি ফিল নৈচি বা সংসামা সালনরগৈ বিশকেক সাকলাইমং কাংবলাইব ইয়াচাক জাখা আবরক ভারতনি সকজাক নাই নাইমথাং তাই নবার তিবার স্লাইজাক মানে জং জালিয়া কাকরনা ও চুবাওয়ানো হনিব খাকা জাগো তাই কাইনৈ চিবা গবাং মা ককচং মুঙ্গ গসিমুং মানখা বুইহা নাইখুংনি বখাকতৈ সাজাকা মন্ত্রীপক্ষরক নরেন্দ্র মোদি কুচুক বেরেমনি কুথুম লাইমুং নতৈ বসকাং নৈ চিবা বিশিনি বাগৈ কাইসা রোডম্যাপ সামনানি কবক মুংব নারখা বেলজিয়ামনি মন্ত্রীবক্ষরক ওয়ার্ডি ওয়েবার তিনি সালথামনি ভারত বেড়াইমাও ফাইয়ানো ভারত ফাই মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদি বাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো ব ককলাম সালাইমাও বাবাইনি হালকতৈ হায়ুং বেরেমনি ককনতৈ ককলাম সালাইজাগানো আবনো কারিব ভারত ইউরোপীয় ইউনিয়ননি ফিয়কজাক বানিয়া কক খালাইমুং দেখিল নতৈ সংসারজাক বান্দা মন্ত্রীবক্ষরক ডি ওয়েবার কক নারকনানি কক বতঙ্গ ভারতনি বুইহা ককচংলাই নকশাকা নেপাল আতুমসা কিরিমা সিংসা তৈলমা পাটিমুঙ্গ তাবুকসুক জরা খরক সারা দকসি থাম ভারতনি লুকুরকন রুতুগৈ কারিমানখা ককচংলাই নকনি বখাকতৈ সাজাখা চিলিমেও তৈ চং ফেরাং তাং বুতাংনি হাকর রুতুক মুংনি সামুঙ্গ সগৈমানী ইয়াগুলো ভারতনি রুতুকনাই বদল রকনি সামুং তৈব কেসেব খলাই তিসাকা তিনি ব রুতুক মুংনি সামুং তাংজাগানো হনই সাজাখা নাইখুংনি বখাকতৈ ইয়াঙ্গ ভারতনি ফরেনসিক বদল রক নেপালনি বদল বাই করঙ্গৈ মিয়া ডিএনএ আমজকমুং তৈ চেরি নাইমানক হবই জুদা জুদা সামুং সাসারৈ দঙ্গ আবাই নেপাল ডিএনএ আমজকমুংনি সামুং তৈব দশ হওয়ানো হনৈন ককসাকা বুইহা ককচংলাইন ত্রিপুরা সংদুক আমচাই বাই থাকাই কলজাক জেলা পরিষদ এবার এডিসি আমচাইও ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি মিয়া পান্তাতেই কক মুং কারিজাখা বেবাগৈ খরক বা চিনৈ রিটার্নিং অফিসার বাই থাকি চংবাড়ি আমচাইনি বাকি কক মুং কারিখা আবনি লগি লগি মিয়ানি সিমি চং মুংবলাই ইয়াচাক মুংনি সামুংব চেংজাখা চংবলাই জমারি বই মানানো অ সেপ্টেম্বর তালনি চার সালমারি জরা অ তালনি চুকু সালমারি চং মুংবলাই আমজগৈ নাইজাগানো চং মুংবলাই রসাই নাহারমানি পাইথাক সাল অ তালনি টিসা সালমারি বোর্ডিয়াসাক জাগানো অ তালনি নৈচি চার সালমারি তাই বোর্ড লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ভিলেজ কমিটিনি চংবাড়ি নবসকান্তনি মিয়া পেচাতর ব্লক বেবাক বদলনি ককলাম সালাইমা যুগালি জাখা আর মানজাখা রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী কুমারঘাট এসডিপিও দেবী দেববর্মা ককলাম সালাইমা ও বিজেপি কংগ্রেস সিপিআইএম তিপ্রামথা ফরওয়ার্ড ব্লকনি লুকু আদংরক মানজাখা ককলাম সালাইমা পাইয়ী রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী সাকা তঙ্কজাংতাই স্রাই স্রাইকে চংবাড়ি পাইরিনানো নাহারৈ নাইকল ফাংনি বখাকতৈ নাংমানি সাকথারমুং নাহার জাখা এডিসিনি বসকাং ভিলেজ কমিটিনি চংবাড়ি ও বদলনি সামুং হুমুং নতৈ ককলাম সালাইনানি বাকি হাস্তে ও মিয়া ফাইকা বিজেপিনি বেবাক ভারতনি তাংরা বি এল সন্তোষ হাপাংনি লেলা থাই নগো মিয়া বিজেপি মথানী আদংরক নতৈ ভিলেজ কমিটিনি চংবাড়িনি তিয়ার খাইনা নতৈ ককলাম ওংখা আর মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই উত্তর সালকা আমচাইনি তাংরা ডক্টর সম্বিত পাত্র তাংরা ইয়াকচু রাজীব বব্বর হাস্তে প্রভারী রাজদীপ রায় মথানী তাংরা রবীন্দ্র রাজু আকর্ষণ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থাংনাই বিশিক থাম তৈলমা এবা কত

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা সেপ্টেম্বর। প্রতি বছর এই 2রা সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব নারকেল দিবস হিসেবে পালিত হয়। 2009 সাল থেকে এই বিশেষ দিনটি পালন করা শুরু হয়ে থাকে। এশিয়ান এবং প্যাসিফিক কোকোনাট কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু এই দিনটি বেছে নেওয়া হয়েছিল। আসল কথা, নারকেলের বহুমুখী ব্যবহার এবং পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করাই হল এর মূল তাৎপর্য। নারকেল চাষ এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে কৃষকদের উৎসাহিত করা আর অর্থনীতিতে নারকেল শিল্পের অবদান তুলে ধরা। আসল কথা, পাতাই হোক বা ফল, আর ছিবড়েই হোক বা মূল গাছ, সবটাই আমাদের কাছে কিন্তু বেশ প্রয়োজনীয়। তাই একে কল্পবৃক্ষও বলা হয়ে থাকে। বাণিজ্যিকভাবেও নারকেল চাষ করে আমাদের দেশের কৃষকরা কিন্তু বেশ লাভবান হচ্ছেন। নদীর পাড়ের মাটিতেই কিন্তু বেশি নারকেল চাষ করা হয়ে থাকে, আর এই নারকেলের বিজ্ঞানসম্মত নাম কোকাস নসিফেরা। নারকেলের ফল যেমন পুজো বলুন আর শরীরের পক্ষের এর উপকারী ভূমিকা রয়েছে, ঠিক তেমনি এর ছিবড়ে থেকে তৈরি হয়, আর নারকেলের বিভিন্ন অংশ থেকেও তৈরি হয়, অর্থাৎ গাছের বিভিন্ন অংশ থেকেও বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, যার গুরুত্ব রয়েছে আমাদের সারা বিশ্ব জুড়ে।
1: আর যখনই নারকেলের কথা বলছি বা পাতার কথা বলছি, তার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রকৃতির কথা চলে আসে। আর আজকে সকাল থেকেই হয়তো আপনারা দেখছেন যে আকাশের কিন্তু মুখ ভার, মানে একটা টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে সকাল থেকে। আর আশা করা যাচ্ছে, যেমনটা আবহাওয়া দপ্তরও বলছে, যে আজকে হয়তো সারাদিনই এই বৃষ্টিমুখর দিন আমাদের থাকতে পারে। তাই আজকের অভিজ্ঞাপনের আসরের একেবারে শুরুতেই বৃষ্টিস্নাত দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের প্রতি।

0: আর শ্রোতা বন্ধুরা, তারই সাথে আজ 2রা সেপ্টেম্বর, চলুন ইতিহাসের পাতায় খানিকটা চোখ রাখি কি ঘটেছিল আজকের দিনে, চলুন খানিকটা জেনে নেই। 1945 সালে আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যার ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটে। 1946 সালের 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ উপরাষ্ট্রপতি করে ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 1960 সালের আজকের এই দিনে ভারতে নির্বাসিত তিব্বতীদের সংসদীয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যা তিব্বতি সমাজে গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি গঠিত হয় আজকের এই দিনে। 1666 সালে আজকের এই দিনে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় গোটা মধ্যযুগীয় শহরটি ক্ষতিগ্রস্ত হয়, যাকে গ্রেট ফায়ার অফ লন্ডন বলে আমরা অনেকেই চিনি। তাছাড়া 1985 সালের 2রা সেপ্টেম্বর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন। 2008 সালে বর্তমানে বহুল ব্যবহৃত গুগল তাদের গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চালু করে আজকের দিনে অর্থাৎ 2রা সেপ্টেম্বর। তাছাড়া 2023 সালের আজকের দিনে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ মিশন আদিত্য L1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তাছাড়া আজকের দিনে জন্মেছিলেন আমাদের মধ্যে কিছু গুণী ব্যক্তিত্বরা, যাদের কথা আমাদের সকলেই এই মননে এবং স্মরণে চিরকাল থেকে যায়। 1920 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাছাড়া 1923 সালের আজকের দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পার্বতী কুমার সরকার, যিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় বাঙালি ভূতাত্ত্বিক। 1988 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার ঈশান্ত শর্মা।
1: আর আজকের দিনেই আমাদের যেসব গুণীজনদের আমরা হারিয়েছি তারা হলেন 1946 সালে প্রমথ চৌধুরী, বিখ্যাত বাংলা ভাষার সাহিত্যিক, এবং 2010 সালের ঠিক আজকের দিনেই আমরা হারিয়েছি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা দিলীপ রায়কে। 2021 সালের আজকের দিনেই হারিয়েছিলাম বিখ্যাত ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে। তাছাড়াও আজকের দিনটির মধ্যে অর্থাৎ 1লা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর, তার মধ্যেই রয়েছে আজ 2রা সেপ্টেম্বর, এই সপ্তাহটি কিন্তু আমরা পালন করছি পুষ্টি সপ্তাহ হিসেবে। এই পুষ্টি সপ্তাহ পালন করার আসল উদ্দেশ্য হলো সবাইকে জানানো যে বেশি করে খাবার খাওয়া নয়, সঠিক খাদ্যাভ্যাসই হলো আমাদের শরীরকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। অর্থাৎ আমাদের খাদ্যে যদি খাদ্য উপাদানের প্রত্যেকটি উপাদান, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং বিভিন্ন মিনারেলস বা খনিজ উপাদান, বিভিন্ন ফলমূল, শাকসবজি

0: সেই সঙ্গে সঠিক পরিমাণ জল থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব। 1982 সালে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড প্রথম এই সপ্তাহ পালন করার প্রতি গুরুত্ব দেন। আর এর একটা উদ্দেশ্যও রয়েছে, যেমন গর্ভবতী মহিলা থেকে সমস্ত ছোট শিশুদের তাদের মৃত্যুর হার কমানো এবং প্রত্যেক জনগণকে সঠিক খাদ্যাভ্যাস সম্বন্ধে অবগত করা, এবং কিশোর কিশোরীদের বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে ঘরে তৈরি প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার খাওয়ার প্রতি আকৃষ্ট করা।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।

0: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু ভাবনা অর্থাৎ অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। লিখছে তোমায় পর্বে অবশ্যই আপনাদের চিঠির জন্য আমরা অপেক্ষমান থাকি। চলুন এইবারে দেখি আজকের দিনে কারা কারা আমাদের চিঠি লিখে পাঠিয়েছেন। প্রথম চিঠিটি পাঠিয়েছেন
1: শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবী ছোড়া হাইস্কুল থেকে। লিখছেন, প্রণম অভিজ্ঞাপন। পরোক্ষে কারিহান্তারং, প্রত্যক্ষে প্রিয়বাদিনম। বর্জয়েত্তাদৃশং মিত্রং বিশ্বকুম্ভং পয়োমুখম। সংস্কৃতের এই শাশ্বত প্রবচনটি যেন বর্তমান সমাজের আসল রূপ উন্মোচন করার এক নিখুঁত আয়না, যা মুখের ওপর মধুর ভাব রেখে অন্তরে বিষ ধারণকারী মানুষকে বর্জনের বার্তা দেয়। বাইরে থেকে যাকে স্নিগ্ধ ফুল বলে মনে হয়, অনেক সময় তার অন্তরেই কাঁটার সূচালো ফলায় ঘাপটি মেরে থাকে চক্রান্ত। মানুষ চিনতে আমাদের ভুল হয় ঠিক এখানেই। জীবনের চড়াই উতরাইয়ের পথে চলতে গিয়ে যখন চরম বিপদের মুখোমুখি হতে হয়, ঠিক তখনই মুখোশগুলো যেন খসে পড়ে। যাকে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং বন্ধু ভেবেছিলেন, হয়তো দেখা যায় দিন শেষে সেই মানুষটি বিশ্বাসের পিঠে সবচেয়ে বড় ছুরিটি বসিয়ে দিয়েছে। প্রকাশ্য শত্রু মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেয়, কিন্তু বন্ধুত্বের ছদ্মবেশে লুকিয়ে থাকা স্বার্থপর এবং দ্বিচারী মানুষগুলো তার চেয়েও যে বহুগুণ বেশি ভয়ঙ্কর। তারা চোখের পলকে রং বদলায়, মুখের ভাষায় মধু ঢেলে পিঠে বিষাক্ত বান মারে। নিজের স্বার্থ উদ্ধারের মুহূর্তেই তারা তাদের আসল রূপটি প্রকাশ করে দেয়। এই তিক্ত অভিজ্ঞতাগুলো খুবই বেদনাদায়ক, কিন্তু এগুলোই তো মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। উপলব্ধি শেখায় যে সব চকচকে বস্তু সোনা হয় না, এবং প্রতিটি মিষ্টি হাসির পেছনে নিখাত ভালোবাসাও থাকে না। মুখোশের আড়ালের এই চিরন্তন সত্য কে যে কি তা চিনে নিয়েই মানুষকে সামনের পথে এগোতে হয়। এই নির্মম সত্যের উপলব্ধি জীবনকে পরিণত এবং শক্তিশালী করে তোলে। মধ্যযুগের কবি অর্থাৎ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের সেই বিখ্যাত আক্ষেপ চিরকালের সত্য, খুলিল সজ্জন বেশে করয়ে দেশের গ্রাসে, মুখে কহে মধুর ভারতী, উদরে পুরিয়া হলা বাহিরে চন্দন কলা, কে জানে উহার কিবাগতি। প্রণামান্তে বিনীত শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবী ঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

আগের দিন। ওই সময় আমার সেই বন্ধু গুরুতর অসুস্থ থাকায় তাঁর বন্ধুকে সে বলেছিল, কাল তো তুই কলেজে যাচ্ছিস, আমার ফলাফলটাও দেখে আমাকে জানাতে পারবি? ওই বন্ধুটি এক মুখ হাসি হেসে উত্তর দিল, হ্যাঁ কেন নয়, অবশ্যই জানাব, চিন্তা করিস না। পরের দিন কলেজে নোটিশ বোর্ডে পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুটি ফলাফলে দেখেও তার বন্ধুকে বলেনি, কারণ ফলাফলটা যে তার থেকে তার বন্ধুর বেশি ভালো হয়েছিল। ওই জানালো না দেখে বন্ধুর বাবা ওই স্কুলে গিয়ে ফলাফল দেখে এসেছিল। পরবর্তীকালে শোনা গেছিল, আমার সেই বন্ধুর বন্ধু অনেকের কাছেই তার মনের অন্তরের বিষ উগরে দিয়ে বলেছিল, আমার জানানোর কি দরকার, নিজে না পারে বাড়ির কাউকে পাঠিয়ে জানুক না। কথাগুলো শুনলে অবাক হতে হয়, যে মানুষটি আগের দিন এক মুখ হাসি হেসে বলেছিল, চিন্তা করিস না, অবশ্যই জানাব, পরের দিন সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এতটা ঈর্ষা। তাই মানুষকে চেনার ক্ষেত্রে মুখের হাসির চেয়ে তার আচরণই বেশি সত্য কথা বলে। নমস্কার, আনতে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথম চিঠিখানি শুনছিলাম। এবারে চলুন আমাদের আজকের দিনের শেষ চিঠিখানি। লিখে পাঠাচ্ছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষের মুখ দেখে তার মনের খবর কি বোঝা যায়? না, যায় না। কারণ মানুষ তার মনের উপর অনেক রকমের মুখোশ পরে রাখে। তাই মানুষের সঙ্গে ভালোভাবে না মিশলে তার প্রকৃত চরিত্রটা বোঝা খুব কঠিন। মানুষের মনের মধ্যে কি যে চলে তা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য নয়। এরকম মানুষের সান্নিধ্য পেতে হলে বেশি দূর যাওয়ারও দরকার পড়বে না। হয়তো আমাদের খুব কাছাকাছি আছেন তারা, যাদের মুখে মিষ্টি ভাষা আর অন্তরে হলাহল, অথচ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। এরকম একটা ঘটনার কথা শুনেছিলাম আমারই এক পরিচিত বন্ধুর মুখ থেকে। দিনটা ছিল কোনো একটা টেস্ট পরীক্ষার ফলাফল বেরোনোর।

শ্রোতা বন্ধুরা, আমাদের সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের অভিজ্ঞাপনের বিষয় নির্ধারণ করা হয়েছে কে যে কি। এই বিষয়ে আপনাদের মনের কথা বা আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com বা সরাসরি চিঠি পাঠাতে পারেন আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন আর চিঠি পাঠানোর শেষ তারিখ আগামী 10ই সেপ্টেম্বর 2026। কে যে কি বিষয় মুখোশের আড়ালের সেই চেনা অচেনা মানুষদের গল্প শুনতে আমরা অপেক্ষায় থাকব আগামী সেপ্টেম্বর মাসের এই প্রথম পক্ষ জুড়ে। আর শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট লেম্বুছড়া পশ্চিম ত্রিপুরা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2026-2027 সালের এসটি ব্যক্তিত্বদের শ্রেষ্ঠত্ব পুরস্কার ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকার ত্রিপুরা তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত যেই সব কৃতী ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে, যারা 1/12/2025 থেকে 30/11/2026 সময়কালের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে জাতীয় অথবা আন্তর্জাতিক পুরস্কার স্বীকৃতি অর্জন করেছেন, আবেদন

0: আক্রমণকারীদের বিজ্ঞপ্তি প্রকাশের পর যত দ্রুত সম্ভব এবং 30 নভেম্বর 2026 মধ্যে তাদের মূল নথিপত্র সহ টিআরসিএলের আগরতলা কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শারীরিক যাচাই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.trci.tripura.gov.in। আপনি যদি এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন এবং 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 মধ্যে সাংস্কৃতিক খেলাধুলা সাহিত্য বা অন্য কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন তাহলে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর মূল নথি নিয়ে টিআরএনসিএল আগরতলায় উপস্থিত হয়ে যাচাই করাতে হবে। এর শেষ তারিখটা মনে রাখবেন 30 নভেম্বর 2026।
1: রয়েছে আরও একটি তথ্য, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের জন্য কমিউনিকেটিভ কোর্সে বিভিন্ন ভাষা শেখার জন্য সেপ্টেম্বর 2026 ফেব্রুয়ারি সেশনে ভর্তির আবেদনপত্র কিন্তু রামকৃষ্ণ মিশন গাঙ্গাইল রোড থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ কিন্তু আজ 2রা সেপ্টেম্বর। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে www.rkmagortala.org এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ রইল।
0: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনি রবি এবং ছুটির দিন বাদে 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলা রুম নাম্বার 7 পাওয়া যাচ্ছে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর ন্যূনতম বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার, ভোটার অথবা প্যান কার্ড, যে কোনোর একটির পরিচয়পত্র। আসন সংখ্যা কিন্তু সীমিত অর্থাৎ 50টি। আগামী 29 অক্টোবর 2026 ইংরেজি সকালে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7 শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক ইন্টারভিউ নেওয়া হবে। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়ে জানানো হয়েছে।

0: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনারের 80টি পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 11ই সেপ্টেম্বর 2026 ইংরেজি। বিস্তারিত জানতে https://upsconline.nic.in/ore এবং https://upsc.gov.in এই ওয়েবসাইট দুটো দেখার জন্য অনুরোধ রইল।
1: আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য আরও একটা কাজের খবর আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট বেতন ভিত্তিক অর্থাৎ ফিক্সড পে নিয়োগের মাধ্যমে কিছু পদের বিভিন্ন শ্রেণীর শূন্য পদ পূরণ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদসমূহের বিবরণ হল কাউন্সিলার, যার মধ্যে অসংরক্ষিত পদ রয়েছে 4টি এবং সংরক্ষিত পদ রয়েছে 6টি। তাছাড়া রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার অথবা সাইক্রিয়াটিক নার্স, যা যেখানে অসংরক্ষিত পদ রয়েছে 2টি এবং সংরক্ষিত পদ রয়েছে 1টি। এই নিয়োগ টেলে মানস ত্রিপুরার জন্য। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এবং যোগ্য প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। তারিখ আগামী 18ই সেপ্টেম্বর 2026। স্থান মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল নরসিংগড়। রেজিস্ট্রেশনের সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সমস্ত মূল নথিপত্র সঙ্গে আনতে হবে।

0: দুপুর একটার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে এবং এরপর আর কোনো প্রার্থীকেই রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। এই নিয়োগের জন্য টিএ বা ডিএ যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে 11 মাস, তবে কাজের কর্মদক্ষতার ভিত্তিতে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আবেদন জমা দেওয়ার সময় অবশ্যই 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সমস্ত শংসাপত্র এবং প্রমাণপত্রের সেলফ অ্যাসিস্টেড অ্যাটাস্টেড কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। জানিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ কাজের খবর।
1: এবারে কিন্তু চলে আসছি আবহাওয়ার বিজ্ঞপ্তিতে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.4 ডিগ্রি এবং 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 60%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 4.6 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
0: আচ্ছা শ্রোতা বন্ধুরা, এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে ভুলে যাচ্ছেন কেন এসেছেন, এটা স্বাভাবিক নাকি সতর্ক হওয়া প্রয়োজন? কথা বলতে বলতে আচমকাই কারোর নাম মনে পড়ছে না, ছাতা নিয়ে বেরিয়ে রাস্তায় ভুলে ফেলে আসছেন, বাজার করতে গিয়ে কোনটা নিতে হবে সেটাই ভুলে যাচ্ছেন, এমনটা কিন্তু অনেকেরই হয়, আপনার একার নয়। তবে কোন ভুলে যাওয়া স্বাভাবিক এবং কোনটি নয়, কেউ কেউ যেমন প্রতিটি শব্দ প্রতিটি কাজ মনে রাখেন, কেউ কেউ আবার ভুলও মনাও হন। অনেক সময় বয়স্ক মানুষের স্মৃতিশক্তি প্রখর হলেও দেখা যায় 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকেই দৈনন্দিন জীবনের নানান কথা ভুলতে শুরু করেন। তো আজকের অভিজ্ঞাপনের পর্বে ছোট্ট করে একটা সুস্থ থাকার টিপসে বলে দেই কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে। ভুলে যাওয়ার প্রবণতা দিনের পর দিন যদি বাড়তেই থাকে তাহলে অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে সমস্যা হওয়া, টাকার হিসেব কষাতে না পারা বা মেজাজে আচরণে বড় সড় বদল আসা, চেনা জায়গায় গিয়েও হঠাৎ রাস্তা চিনতে না পারা, সময় বা স্থান নিয়ে বিভ্রান্তি, কথা বলতে গিয়ে সমস্যা হওয়া, একই কথা বারবার বলতে শুরু করা, কেন বাড়তে পারে ভুলে যাওয়ার প্রবণতা? হ্যাঁ, হতে পারে কাজের চাপ, পারিবারিক চিন্তা, উদ্বেগ, ভিটামিন B12, ভিটামিন ডি এর অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশেষ কোনো ওষুধের প্রভাবে এমনটা হতেই পারে। হরমোনের হেরফেরও সমস্যা বাড়িয়ে দেয় কখনো কখনো। চিকিৎসকেরা মনে করছেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস এবং শরীর চর্চা মস্তিষ্ক কিন্তু ভালো রাখতে সাহায্য করে। এই ছিল আজকের সুস্থ থাকার ছোট্ট একটি টিপস।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমাদের বিদায় নেবার পালা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
0: আর আমি অপরাজিতা।

আকাশ মানে আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, সকালটা কেমন যাচ্ছে তোমাদের? ঘুমটা পুরোপুরি কাটলো তো, নাকি এখনো মনে হচ্ছে আর 5 মিনিট, শুধুই 5 মিনিট? কিন্তু না, আজ আর 5 মিনিট না, কারণ আজকের সকালটা একটু স্পেশাল। কারণ তোমাদের জন্য আজকের যুববাণীতে থাকছে স্বাস্থ্য আর পুষ্টির সঙ্গে একদম ফ্রেশ একটা কানেকশন। ভাবো তো, একটা নারকেল, বাইরে শক্ত, ভেতরে জল আর শ্বাস, আর এই নারকেলকে ঘিরেই আজ ওয়ার্ল্ড কোকোনাট ডে। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয়, আজ থেকেই শুরু, অর্থাৎ কাল থেকে শুরু হয়ে গেছে ন্যাশনাল নিউট্রিশন উইক। চলবে 1 থেকে 7 সেপ্টেম্বর, অর্থাৎ পুরো একটা সপ্তাহ আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি আর আমাদের শরীরকে সত্যি কতটা ভালো রাখছি সেই নিয়েই একটু ভাববার সময়। কারণ হেলদি থাকা মানে শুধু জিমে গিয়ে ওয়ার্কআউটই নয়, শুধু প্রোটিন শেক খেলেই হবে না, হেলদি লাইফস্টাইল শুরু হয় আমাদের প্রতিদিনের খাবারের প্লেট থেকে। তাই আজকের সকালটা হোক একটু নিউট্রিশনের কথা, একটু কোকোনাটের কথা, আর অনেকটা পজিটিভ এনার্জির সঙ্গে। তোমরা শুনছো FM উজ্জয়ন্তীর যুববাণী অনুষ্ঠান, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি, আরজে রাতুল। তবে আজ শুধু খাবারের তালিকায় জানলে হবে না, জানবো তরুণ প্রজন্মের মধ্যে ফাস্ট ফুডের বাড়তে থাকা ঝোঁক আর তার প্রভাব আমাদের পুষ্টি ও স্বাস্থ্যে কতটা রয়েছে। এই নিয়েই এবার থাকছে আরজে শতাব্দীর সঙ্গে বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ কথোপকথন।
1: নমস্কার, আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আরজে শতাব্দী, কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সুস্থ জীবনের অন্যতম ভীতি হল সঠিক পুষ্টি, বিশেষ করে শিশু, কিশোর ও তরুণ বয়সে শরীর এবং মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য সুষম খাদ্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু এই পরিবর্তিত জীবনযাপন তার পাশাপাশি খাদ্যাভ্যাসের কারণে আজকের প্রজন্মের মধ্যে বাড়ছে ফাস্ট ফুড এবং আলট্রা প্রসেসড ফুডের প্রবণতা। স্বাদের আকর্ষণ থাকলেও অতিরিক্ত এবং নিয়মিত গ্রহণ নিয়ে তৈরি হচ্ছে নানান স্বাস্থ্যগত উদ্বেগ। এই সচেতনতার লক্ষ্যেই প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পালিত হয় ন্যাশনাল নিউট্রিশন উইক। তাই আজকে আমরা কথা বলব সেই বিষয় নিয়ে, ফাস্ট ফুডের ভাবে তরুণ প্রজন্ম। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন কুমার দাস, শিশুরোগ বিশেষজ্ঞ আগরতলা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে।
2: হ্যাঁ, নমস্কার আপনাকে এবং নমস্কার যুববাণীর শ্রোতা বন্ধুগণকে। আমার নাম ডক্টর সায়ন কুমার দাস, আমি কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, শিশুরোগ বিশেষজ্ঞ, ত্রিপুরা হেলথ সার্ভিস, আগরতলা। যে বিষয়টা নিয়ে আপনি আজকে আলোকপাত করলেন, সেই বিষয়টা অ্যাকচুয়ালি এখন যে বর্তমান প্রজন্মে যে প্রবলেমটা চলছে বাচ্চাদের, ঘরে ঘরেই যে একটা স্থূলতা দেখা দিচ্ছে তাতে একটা মারাত্মক আকার ধারণ করছে, তো সেইটা একটা বার্নিং ইস্যু আজকালকার জীবনে। তো এইটা নিয়ে আমি মানে বিভিন্ন পত্রপত্রিকায়, ত্রিপুরার যেগুলি বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদ, তাতেও আমি বহুবার আলোকপাত করেছি এবং যুববাণীকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে সেই আরেকবার সেই সুযোগ দেওয়ার জন্য। একচুয়ালি শিশু ও কিশোরকাল হলো শরীর ও মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি ও বিকাশের সময়। এই সময় শুধু পর্যাপ্ত ক্যালোরি পেলেই হয় না, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, জিঙ্ক এবং অন্যান্য ফাইবারের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এর প্রয়োজন হয়।

0: এবং ফাস্ট ফুড ও আল্ট্রা প্রসেসড ফুড এ সাধারণত ক্যালোরি, চিনি, লবণ, আনহেলদি ফ্যাট বেশি থাকে, কিন্তু প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ও ফাইবার কম থাকে। ফলে শিশু পেট ভরা অনুভব করলেও তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি পেতে নাও পেতে পারে। দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস চললে অতিরিক্ত ওজন বাড়ার পাশাপাশি আয়রন ডেফিসিয়েন্সি, কনস্টিপেশন, দাঁতের ক্ষয় এবং খাদ্যাভ্যাসজনিত অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ পেট ভরা আর পুষ্টি পাওয়া এই দুটো জিনিস কিন্তু এক নয়, তা আমাদের বুঝতে হবে। শিশুর হেলদি গ্রোথের জন্য ব্যালেন্স ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: অবশ্যই, তবে এই ক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, এই যে মানে শিশুর সামগ্রিক গ্রোথের উপর কিংবা তার ডেভেলপমেন্টের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে ফাস্ট ফুড? তাছাড়া বর্তমানে শিশু কিশোরদের মধ্যে ওভারওয়েট এবং ওবেসিটি এর প্রবণতা যথেষ্ট আলোচনা করছে, তাই অতিরিক্ত ক্যালোরি, চিনি এবং লবণ, আনহেলদি ফ্যাট এই সমৃদ্ধ খাবারের সঙ্গে প্রবণতার সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি হবে?
0: আমাদের যে শিশুর যে আমরা প্রথমে বলি জন্মের পর ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং তাছাড়াও প্রথম 5 বছর জন্মের পর আমাদের ভবিষ্যতের যে দিক নির্দেশনা তা দেখায়। ফাস্ট ফুড এবং ওবিসিটি অ্যাকচুয়ালি সম্পর্কটি এনার্জি ইনব্যালেন্সের মাধ্যমে বোঝা যায়। এই যে খাবারগুলির কথা আপনি বললেন, তাতে অল্প পরিমাণ খাবারই অনেক বেশি ক্যালোরি থাকে। এগুলি ক্যালোরি ডেন্সড ফুড হয়, তার সঙ্গে অ্যাডেড থাকে অ্যাডেড সুগার, এক্সেস সল্ট ও আনহেলদি ফ্যাট, যা শিশুর মোট ক্যালোরি ইনটেক প্রয়োজনের তুলনায় অনেক বাড়িয়ে দেয়। তাছাড়া বর্তমান কিশোরীদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তা অনেকটাই কম। আমরা এখন দেখব, মানে সচরাচর বাড়ি ঘরে দেখা যায় যে একটা মোবাইল এডিকশন, টিভি ও কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা, আউটডোর অ্যাক্টিভিটি কম, এগুলি মানে এখন ঘরে ঘরে প্রবলেম। ফলে একদিকে ক্যালোরি ইনটেক বাড়ছে, অন্যদিকে ক্যালোরি এক্সপেন্ডিচার কমছে, দুইটা মিলেই ওভারওয়েট এবং ওবেসিটির ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যেগুলি সুইটেন্ড সুগার ড্রিঙ্কস, যেমন যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলি থাকে, এবং হাইলি প্রসেসড স্ন্যাক্স লাইক যেগুলি আপনি চিপস বলুন বা যে ফাস্ট ফুডের যে প্যাকেটগুলি পাওয়া যায়, সেগুলি নিয়মিত অভ্যাস করে যদি কোনো বাচ্চারা নেয়, তা খুবই মানে ভবিষ্যতের জন্য ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়ায়, এবং ভবিষ্যতে ওদের বিভিন্ন রোগ যেমন টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, তার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
1: বিশেষত শৈশব এবং কৈশোরে দীর্ঘদিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন ডিজিজের মতো নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকিটা কতটা বাড়াতে পারে?
0: যে প্রসঙ্গটাতে আপনি জাস্ট বলছিলাম তাতেই আপনি আলোকপাত করলেন। একচুয়ালি শৈশবের যে ওবেসিটিকে আমরা এখন শুধু ওজন বাড়াচ্ছে সেটা হিসেবে দেখি না, এটা ভবিষ্যতের মেটাবলিক হেলথের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, যেটা আমরা আমরা বলে থাকি যে এই স্টিচ ইন টাইম সেভস নাই। তো দীর্ঘদিন অতিরিক্ত ক্যালোরি, সুগার এবং আনহেলদি ফ্যাট মানে যদি গ্রহণ করে এবং ফিজিক্যাল ইনএক্টিভিটি, তার সঙ্গে দুইটার কম্বাইন্ড এফেক্টে দেখা যায় কি বাচ্চাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো আপ করছে এবং অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল এবং মেটাবলিক ডিসফাংশন তৈরি করছে। তাতে করে চাইল্ডহুড ওবিসিটি এলং উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ এর রিস্ক এবং অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ এর ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। তাই প্রিভেনশনের কাজ কি প্রাপ্তবয়স্ক হওয়ার পর নয়, শিশুকাল থেকে শুরু করা প্রয়োজন। একটি হেলদি চাইল্ডহুড ডায়েট আসলে ভবিষ্যতের রোগ প্রতিরোধের একটি ইনভেস্টমেন্ট বলা চলে।
1: আজকাল একটা বিষয় খুব দেখা যায় যে সোশ্যাল মিডিয়া কিংবা ফুড অ্যাডভার্টাইজিং এবং তাছাড়া অনলাইন ফুড ডেলিভারি, তার প্রভাবটা ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন পেডিয়াট্রিশিয়ান হিসেবে আপনার এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন, কতটা উদ্বেগ?
0: আচ্ছা, একচুয়ালি আমার ব্যক্তিগত মতে এবং মানে চিকিৎসা বিজ্ঞান যা বলে, যে কোনো একটা অ্যাডভান্সমেন্টের যেমন অ্যাডভান্টেজ থাকে তার সাথে সাথে তার ডিসঅ্যাডভান্টেজও থাকে। এটি নিঃসন্দেহে একটা উদ্বেগের বিষয় ফর এ পেডিয়াট্রিশিয়ান লাইক আস, যে আজকের শিশুর কিশোরীরা শুধু পরিবার বা বন্ধুদের কাছ থেকে খাবারের পছন্দ শিখছে না, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার্স, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে যেরকম অ্যাডভার্টাইজিং চলে, তা তাদের ফুড চয়েসকে নিয়মিত প্রভাবিত করছে। বিশেষ করে অ্যাট্রাকটিভ ছবি, প্রমোশনাল অফার্স, কম্বো মিলস অফার্স, তার সাথে আমি যদি বলি টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট আনহেলদি ফুডকে শিশুদের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। অনেক সময় ক্ষুধার কারণে নয়, অ্যাডভার্টাইজমেন্ট বা কনভিনিয়েন্স এর কারণেও খাবার অর্ডার করা হচ্ছে। তবে টেকনোলজিকে সম্পূর্ণ দোষ দেওয়া যাবে না, অভিভাবক ও শিক্ষকদের মিডিয়া লিটারেসি তৈরি করতে হবে, এবং আমি শিশুদের

0: মানে এবং শিশুদের শেখাতে হবে যে কোন খাবারটি অ্যাট্রাকটিভ দেখাচ্ছে আর কোন খাবারটি সত্যিই হেলদি, এই দুটো বিষয় এক করে নেওয়াটা ঠিক হবে না। তাই এখানে মানে যেটা আমাদের অলরেডি যে কারণে এটা বাড়ছে যা উদ্বেগের বিষয়, তার সাথে যে পরিবার এবং একটা মানে প্যারেন্টাল যে গাইডেন্স অ্যালং উইথ টিচার্সদের ভূমিকা, আমি তাদের ভূমিকাকে একটু আগে রাখতে চাই।
1: তাহলে একজন স্কুল বা কলেজ পড়ুয়া যদি নিয়মিত ফাস্টফুড খায়, তাহলে তাদের যে ডেইলি ডায়েটে কোন কোন এসেনশিয়াল নিউট্রিশনের ঘাটতি হওয়ার সম্ভাবনাটা বিশেষ করে তৈরি হচ্ছে, এবং সেই ঘাটতি পূরণে অভিভাবকদের কোন বিষয়গুলি অগ্রাধিকার দেওয়া উচিত?
0: আচ্ছা, একচুয়ালি নিয়মিত ফাস্টফুড খেলে সবচেয়ে বড় সমস্যা হলো ডায়েটে ডাইভার্সিটি কমে যাওয়া। আমরা একটা ডায়েট ডাইভার্সিটি একটা কনসেপ্ট আছে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট ডায়েট ডাইভার্সিটি বলে। একচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিশিয়েন্সি একটা মানে খুবই হাইলাইটেড টপিক। রিসেন্টলি কলকাতাতে যে আমাদের ন্যাশনাল পেলিকন হলো, তাতেও এজ এ স্পিকার হিসেবে আমি যখন গেলাম, আমার মানে টপিকটা ছিল মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিশিয়েন্সি অ্যান্ড অ্যাডভার্স এফেক্টস অফ ফাস্টফুড। বিশেষ করে যেসব শিশু শাকসবজি, ফল, ডাল, দুধ বা ডায়েরি প্রোডাক্ট বলুন এবং অন্যান্য নিউট্রিশিয়াস খাবার বাদ দিয়ে বেশি পরিমাণ প্রসেস ফুড খাচ্ছে, তাদের ডায়েট মাইক্রোনিউট্রিয়েন্টের দিকটা অসম্পূর্ণই থেকে যেতে পারে। অভিভাবকদের তাই শুধু ফাস্ট ফুড বন্ধ করে বললেই চলবে না, বাড়ির খাবারে প্রায়োরিটি দিতে হবে ডাল, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিন সোর্সেস, ফ্রেশ লিফি ভেজিটেবলস, সাথে সিজনাল ফুডস, দুধ, দই এবং হোল গ্রেন। শিশুকে নিউট্রিশিয়াস খাবারের ভ্যারাইটির সঙ্গে পরিচিত করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি।
1: একেবারে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন, এবং আমরা আশা রাখছি যারা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনছিলেন, আশা রাখছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আগামী দিনে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং ন্যাশনাল নিউট্রিশন উইকের এই দিনে দাঁড়িয়ে যারা তরুণ প্রজন্মরা শুনছিলেন এতক্ষণ ধরে অনুষ্ঠান, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের মতো নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার,
0: ধন্যবাদ।
2: তো শুনলে তো, ফাস্ট ফুডের প্রতি আমাদের এই বাড়তে থাকা ঝোঁকটা কতটা ভাবনার বিষয়! তাই পছন্দের খাবার খাও, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে আপোষ করে নয়, কারণ সুস্থ শরীরেই সুস্থ তারুণ্য। পুষ্টি নিয়ে আজকের যুববাণীতে থাকছে আরও অনেক কথা, তবে তবে এবার একটু অন্যরকম একটা সময়। কথা নয়, এবার নাটকের আবহে হারিয়ে যাওয়ার পালা। তোমরা কি নাটক শুনতে ভালোবাসো? তাহলে কিন্তু রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিতেই হবে, আর মন দিয়ে শুনতে থাকতে হবে আজকের নাটক ডবল পশুপতি। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিবেশনায় থাকছে অনিকপতি ও মৃন্ময়ী। তাহলে চলো, বাস্তবের ব্যস্ততা থেকে একটু দূরে নাটকের আবহে হারিয়ে যায়।

পশুপতি বাবু নিতান্তই ভালো মানুষ, তবে দোষের মধ্যে তার মনটা বড় ভুলো। তিনি সর্বদা এতটাই আনমনা যে আচমকা যদি কেউ তাকে তার নামটা জিজ্ঞাসা করে তাহলেও তিনি চট করে সেটা মনে করতে পারবেন না, একটু ভেবে বলতে হয়। পশুপতি বাবুদের অবস্থা এক সময়ে বেশ ভালোই ছিল। তাঁর ঠাকুরদা পুরানো জিনিস কেনা বেচার কারবার করে খুব পয়সা করেছিলেন। বিশাল দোমহলা বাড়ি, গাড়ি, জমি জমা, দাস দাসীর অভাব ছিল না। তবে এখন আর তার বিশেষ কিছুর অবশিষ্ট নেই। বাড়িটা আছে, তবে সংস্কার আর মেরামতির অভাবে সেটার অবস্থা বেশ করুণ। এখন আগাছায় ভরা। বহু লোক বাড়িটা ভাড়া নিতে চায়, কিনতে চায়। এই বিশাল বাড়িতে পশুপতি বাবু একা থাকেন। সকালে উঠে তিনি ডন বৈঠক দেন, কল ওঠা, ভেজা ছোলা আর আদা খান, নিজেই রান্না করেন। একা মানুষ বলে তার বিশেষ টাকা পয়সার দরকার হয় না। তার একটা ছোট লোহা লক্করের দোকান আছে, হয় তবে পশুপতি বাবুর চলে যায়। দেখতে গেলে পশুপতি বাবু ভালোই আছেন।

0: কেউ যদি জিজ্ঞেস করে,
1: এই যে পশুপতি বাবু, নমস্কার, তা কেমন আছেন?
0: পশুপতি বাবুর ভারী সমস্যা হয়। আসলে কেমন আছেন তা পশুপতি বাবু আকাশ পাতাল ভেবেও ঠাহর করতে পারেন না। তাই অনেকক্ষণ ভেবে চিনতে বলেন,
2: বোধহয় ভালোই,
0: কিংবা
2: মন্দ নয়, খারাপও হতে পারে।
0: অবশ্যই জবাব দিতে পশুপতি বাবুর এতই দেরি হয় যে প্রশ্নকর্তা হয় ততক্ষণে স্থান ত্যাগ করেছেন, নয়তো জবাব শোনার ধৈর্য হারিয়ে ফেলেছেন। একদিন সকালবেলা পশুপতি বাবু যখন ডন বৈঠক করছেন, ঠিক সেই সময় একটা লোক বাইরে থেকে হেরে গলায় বোধহয় ডাকতে লাগলো,
1: পশুবাবু আছেন নাকি? পশুবাবু!
0: ব্যায়ামের সময় কেউ বাধা দিলে পশুপতি বাবু ভয়ানক চটে যান। আজও গেলেন, মাঝপথে ব্যায়াম বন্ধ করা যায় না। আর জবাব

0: দিলেও অস্বস্তি, তাই প্রাণপণে বুকডন দিতে দিতে পশুপতি বাবু শুধু হুম হুম শব্দ করতে লাগলেন। লোকটা বুদ্ধিমান, দরজার বাইরে থেকে শব্দটা অনুধাবন করে সন্তর্পণে ভেতরে ঢুকল। তারপর ব্যায়ামরত পশুপতিকে দেখে এক গাল হেসে বলল,
1: তা ব্যায়াম করছেন, খুব ভালো। ব্যায়ামের মতো জিনিস হয় না, হজম হয়, খিদে পায়, জোর বাড়ে, গুন্ডা বদমাইশদের ভয় খেতে হয় না, ব্যায়ামের যে কত উপকার।
0: পশুপতি বাবু ব্যায়াম করতে করতে লোকটাকে একটু দেখে নিলেন। বেশ সেহানা চেহারার মাঝু বয়সে রোগা একটা লোক, চেনা নয়। পশুপতি বাবু বুকডন শেষ করে মুগন ভাঁজতে লাগলেন। লোকটা সব হয়ে একটু কোণের দিকে গিয়ে দাঁড়ালো, তারপর আপন মনেই বলতে লাগলো,
1: লোকে বলে বটে পশুপতি বাবু লোকটা সুবিধের নয়, মহাকেপন, হাড় বজ্জাত, অহংকারী, দাম্ভিক। আমি বলি তা সবাই যে সমান হবে এমন তো কোনো কথা নেই। আর পশুপতিবাবু খারাপটাই তো শুধু দেখলে হবে না, তার ভালো দিকটাও তো দেখতে হবে। লোকটা স্বাস্থ্যবান, সাহসী, উদার।
0: পশুপতিবাবু রাখবেন কি খুশি হবেন বুঝতে পারলেন না, তবে হাতের মুগুর দুটো খুব বাই বাই করে খোনাতে লাগলো। ব্যায়ামের সময় কথা বলতে নেই। লোকটা ঘুরন্ত মুগুর দুটোর দিকে সভয়ে চেয়ে থেকে বলল,
1: তা মহেন্দ্র তবু বলে বসলো, ওহে নিতাই, তোমার পুরনো স্বভাবটা আর বদলালো না, তুমি কেবল লোকের ভালোটাই দেখে গেলে। দুনিয়াটা যে খারাপ লোকে ভরে গেছে ভায়া, সেটা তো আর তোমার চোখে পড়ল না। পশুপতির আবার গুণটা কিসের? বাপ পিতামর অত বড় বাড়িটা ভূতের বাড়ি করে ফেলে রেখেছে, অথচ কত লোক বাড়ি না পেয়ে কত কত কষ্টে এখানে সেখানে মাথা গোঁজার ঠাই খুঁজে বেড়াচ্ছে।
0: পশুপতি বাবু মুগুর নামিয়ে রাখলেন, হাঁপড়ের মতো হাঁফাচ্ছিলেন তিনি। লোকটার দিকে একবার গম্ভীর চোখে তাকানোর চেষ্টা করলেন, কি বলবেন ভেবে পেলেন না। আরো ভাবতে হবে, অনেক ভেবে তবেই তিনি কথা বলতে পারেন। পশুপতি বাবু মাথাটাকে চাঙ্গা করার জন্য বিছানার উপর শীর্ষাসন করতে লাগলেন। লোকটা বলল,
1: আমিও ছেড়ে কথা কইনি, মহেন্দ্রকে আমিও দু কথা বেশ করে শুনিয়ে দিয়েছি। ওহে মহেন্দ্র, পশুপতি বাবুর বাইরেটাই দেখলি, ভেতরটা দেখলি না? পশুপতি বাবুর কাছে গিয়ে ধানাই পানাই করলে তো চলবে না, তিনি অল্প কথার মানুষ, দিন রাত লোক গিয়ে তাঁর কাছে ঘ্যানর ঘ্যানর করে মাথা ধরিয়ে দেয়, কাকে ছেড়ে কাকে দেবেন ঠিক করতে পারেন না। তবে এই এই আমি যদি চাই তাহলে আমার মুখের দিকে চেয়েই পশুপতিবাবু বুঝতে পেরে যাবেন, এই হচ্ছে খাঁটি লোক। বাড়িতে যদি ভাড়াটে বসাতেই হয় তো একে, কি জানিস মহেন্দ্র, পশুপতিবাবু কথা কম বলেন বটে কিন্তু মানুষ চেনেন।
0: পশুপতিবাবু ধনুরাসন শেষ করলেন, ময়ূরাসন করতে লাগলেন এবং লোকটাকে কি বলবেন ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভুজঙ্গাসনে এসে তিনি ফের উৎকর্ণ হলেন। লোকটা আপন মনেই হেসে বলছিল,
1: আমি বলি কি, পশুপতিবাবু কি আর আমার প্রস্তাব ফেলতে পারবেন? তিনি তেমন লোকই নন, লোকে তাঁর বাড়িটা কিনতে চায়, ভাড়া নিতে চায়, পশুপতিবাবু তাদের সবাইকে বলেন, ভেবে দেখি। তা ভাবতে পশুপতিবাবুর একটু সময় লাগে বই কি, ভগবান তো আর সবাইকে একরকম মগজ দেননি। তাই মহেন্দ্র যখন বলে বসল তুমি পারবে না হেনি তাই, তখন আমিও বললুম, ওহে মহেন্দ্র, পশুপতিবাবুর ভাবনাগুলো যদি তোরা ভেবে দিতিস তবে কাজটা কত সহজ হতো। পশুপতি ছেলে মানুষ, বুদ্ধিটাও ঘোলাটে, মগজেও কিছু খাটো, আর ও কত ভাববে বল। আসল কথা হলো পশুপতিকে ভাববার সময় দিতে নেই, তাই আমি আর দেরি করিনি, একেবারে ঠেলা গাড়ি বোঝাই করে মালপত্র আর তিনটে টানা রিকশায় পুরো ফ্যামিলিকে নিয়ে চাপিয়ে এখানে হাজির করেছি।

0: পশুপতি ফেলতে পারবেন না, আমিও ফিরে যাবার নই। আর আর ভাড়া, পশুপতি বাবু টাকার কাঙাল নন জানি, তবু আমি বা অধর্ম করতে যাব কোন দুঃখে? 50টা করে টাকা ফেলে দেব মাসে, আর পুরো বাড়িটা তো নিচ্ছি না, শুধু দোতলার পূব দক্ষিণ কোণের চারখানা ঘর আর দরদালানটুকু।
1: পশুপতির ব্যায়াম যখন শেষ হলো তখনও ভাবা শেষ হয়নি, তিনি লোকটার দিকে করুণ নয়নে চেয়ে রইলেন। লোকটা তাড়াতাড়ি বলল,
0: না না না না, আপনাকে ভাবতে হবে না, মালপত্র ঠেলাওয়ালারাই নামিয়ে ঘরে তুলে দিয়ে যাবে, শুধু চাবিটা কোথায় সেটা কষ্ট করে বললেই হবে। আমার বাচ্চারা বড্ড ধৈর্য হারিয়ে ফেলেছে, গিন্নিও আবার ওই রগচটা মানুষ।
1: পশুপতি বুঝতে পারলেন দুনিয়াতে ভালো মানুষ হওয়াটা কোনো কাজের কথা নয়। এ লোকটা তাকে কোনো প্রশ্ন করেনি, মতামত চায়নি, বরং তার হয়ে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পশুপতি বাবু এখন করেন কি?
2: বাইরে এসে তিনি দেখলেন বাস্তবিকই 3-4 ঠেলার উপর থেকে পাহাড় প্রমাণ মালপত্র কুলিরা ধীরে সুস্থে নামাচ্ছে। গোটা পাঁচেক নানা বয়সের বাচ্চা বাগানে নিরুদ্বেগ হুটোহুটি করছে। একজন মোটা সোটা বদরাগী চেহারার মহিলা কুলিদের ধমকাচ্ছেন। তিনি পশুপতিকে দেখে চোখ পাকিয়ে বললেন,
1: ঘরদোর সব পরিষ্কার আছে তো? আর জলটল তুলে রেখেছেন তো কল ঘরে?
2: এর কি জবাব দেয়া যায় পশুপতি বাবু তা ভাবতে শুরু করলেন। ভাবতে ভাবতেই দেখলেন তাঁর চোখের সামনে দিয়ে মালপত্র উপরে উঠতে লাগলো, দুমদাম শব্দ, চেঁচামেচি, হই হট্টগোল।
1: পশুপতি সব হয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। রান্না বান্না মাথায় উঠল, তিনি তাড়াতাড়ি পোশাক পরে দোকানে রওনা হয়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় এত হতবুদ্ধি হয়ে গেছেন যে মাথাটা আর ভাবতেই পারছেন না কিছু। সন্ধেবেলা যখন পশুপতি বাড়ি ফিরে এলেন তখন গোটা বারান্দাটাই প্রায় নিতাইয়ের দখলে। একতলার বারান্দায় শতরঞ্জি পেতে বন্ধুবান্ধব জুটিয়ে সে তাসের আসর বসিয়েছে। দোতলায় কে যেন গলা সাঁতছে, গোটা পাঁচেক বাচ্চা চেঁচিয়ে পড়া করছে। পশুপতি বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দিন সাতেক আগেও একজন বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চেয়েছিল, আর দুজন লোক ভাড়া নিতে চেয়েছিল মাসে 2000 টাকায়। পশুপতি বাবু ভাববার জন্য সময় চেয়েছিলেন। তাকে দেখে নিতাই তাঁসের আসর একেবারে আপন জনের মতো চেঁচিয়ে উঠল,
0: পশুপতি এসে গেছে, বাহ বাহ বাহ, আমি তো তোমার জন্য ভেবে মরছিলুম বাপু। পশুপতি তো ফিরতে এত রাত করে না, তা হয়েছিল কি জানো? চায়ের চিনি আর দুধ ছিল না, আমি তা গিন্নিকে বললুম। সে কি কথা, দুধ চিনি নেই তো কি হয়েছে? আমার পশুপতি ভাইয়ার ঘরেই তো রয়েছে, সে তো আর আমার পর নয়, তাই দরজাটা খুলতে হয়েছিল ভাইয়া, কিন্তু কিছু মনে করো না।
1: পশুপতি ঘরে তালা দিয়ে গিয়েছিল, দেখলেন তালা ভাঙা, ঘর হা হা করছে খোলা। এর জন্য কি বলা যায় তা পশুপতি শত ভেবেও ঠিক করতে পারলেন না। অন্ধকার ঘরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। ওপরে ধূপধাপ শব্দ, কান্না, চিৎকার, ঝগড়া, বাসন ফেলার আওয়াজ সব তাঁর কানে গরম শিশি ঠেলে দিচ্ছিল। ভারী শান্তিতে ছিলেন এতদিন, এবার না নিজের ভিটি থেকে এই বাস তুলতে হয়। একটু বাদেই নিতাইয়ের বড় মেয়ে হলুদার নুন চাইতে এলো, তারপর মেঝো ছেলে এসে দেশলাই ধার নিয়ে গেল। রাত 10টা নাগাদ নিতাই এসে 10টা টাকা ধার চাইল, মাসের শেষেই দেবে। পশুপতি বাবু কষে ভাবতে লাগলেন, ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লেন।

বাহ, দারুণ। অনিকপতি ও মৃন্ময়ী ছিল পরিবেশনায়। তবে ডবল পশুপতির কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও কিছু অজানা ঘটনা, আরও কিছু চমক। তাহলে পরবর্তী পর্বে কী হয় সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে যুববাণীর পরবর্তী পর্বে। তবে এবার একটু মূল বিষয়ে আসার পালা। আমরা অনেক সময় ভাবি ভালোভাবে খাওয়া মানে পেট ভরে খাওয়া, কিন্তু সত্যি কি তাই? পেট ভরলে কি শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ হয়? একজন তরুণের প্রতিদিনের খাবারে তাহলে কি কি থাকা দরকার? শরীরকে শক্তি দিতে দরকার শর্করা, পেশি ও শরীরের গঠনের জন্য দরকার প্রোটিন, পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পর্যাপ্ত জল। কিন্তু আমরা কি প্রতিদিনের খাবারে এ ভারসাম্যটা ঠিকভাবে রাখছি? আর আজ যেহেতু ওয়ার্ল্ড কোকোনাট ডে, তাই নারকেলের কথাও একটু বলা যাক। নারকেল কি শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য, নাকি এর মধ্যেও রয়েছে আমাদের শরীরের জন্য কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি? নারকেলের শাঁসে রয়েছে ফ্যাট, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান, আর নারকেলের জল দিতে পারে তরল ও কিছু ইলেকট্রোলাইট। তাহলে কি শুধু নারকেল খেলে শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে? অবশ্যই নয়, কারণ কোনো একটি খাবারই সম্পূর্ণ পুষ্টির উৎস হতে পারে না। তাহলে কি করা উচিত? উত্তরটা কিন্তু খুব সহজ। খাবারের প্লেটে রাখতে হবে বৈচিত্র্য আর ভারসাম্য। ফাস্টফুডের প্রতি ঝোঁকটা একটু কমিয়ে প্রতিদিনের খাবারে পুষ্টিকর ও প্রাকৃতিক খাবারকে একটু বেশি জায়গা দিতে হবে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু আজ কি খাবো সেটা যাতে না হয়, প্রশ্নটা হওয়া উচিত আজ যা খাচ্ছি সেটা কি আমার শরীরের জন্য সত্যিই ভালো? সুস্থ শরীর, সুস্থ মন আর শক্তিশালী তারুণ্যের জন্য খাবার হোক স্বাদের পাশাপাশি পুষ্টিরও।

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান, যুব বাণী।

সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলন 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের ক্ষেত্রে বাস্তবসম্মত ফলাফলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আজ তিন দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত 163 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, চিলিমেতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় উদ্ধারকারী দলের কাজকে বিভিন্ন প্রতিকূলতা কঠিন করে তুলেছে। উদ্ধার অভিযান আজও চলবে বলে মন্ত্রক জানিয়েছেন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 52 জন রিটার্নিং অফিসার স্ব নির্বাচনী ক্ষেত্রের জন্য বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ হবে 28শে সেপ্টেম্বর এবং ভোট গণনা হবে 5ই অক্টোবর। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার জন্য বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সহ অন্যান্যরা গতকাল আগরতলায় এসেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেব রায় সহ প্রমুখ। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গতকাল পেচারথর ব্লকে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার নবারুণ চক্রবর্তী, কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে বন্যা, ঝড় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত 110,834টি পরিবারকে 142,25,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিধানসভায় তিনি সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের এগিয়ে চলো সংঘ এবং টাউন ক্লাবের মধ্যে গত রাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যে এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাইখাং

সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি নতুন একটা সকালে নতুন কিছু ভাবনা, নতুন কিছু স্বপ্ন আর অনেকটা ভালো থাকার ইচ্ছেকে সঙ্গে নিয়ে শুরু করেছেন দিনটা। আপনাদের প্রতিটি সকাল যেন একটু বেশি করে সুন্দর হয়, একটু বেশি আনন্দের হয়। আর দিনের শুরুতেই যদি আপনাদের সঙ্গে দুটো কথা বলা যায়, তাহলে আমার সকালটাও কিন্তু একটা অন্যরকম হয়ে ওঠে। সত্যি বলছি, আমি আপনাদেরই আপনজন, আপনাদের সঙ্গে গল্প করতে খুব ভালোবাসি, আপনাদের কথা শুনতেও খুব ভালোবাসি। তাই প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সঙ্গে একটু মন খুলে কথা বলতে। আপনারা শুনছেন FM উচ্চয়ন্তের 101.6 মেগাহার্জ, আর এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের অত্যন্ত আপন একটি পর্ব, বলছি তোমায়। শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা একা কথা বলি না, বরং আমি একটা কথা ছুড়ে দেই আপনাদের দিকে যেটা আপনারা জানেন, তারপর আপনারা ফোনের ওপার থেকে সেই কথাটাকে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। কখনো একটা গল্প বলেন, কখনো একটা

ব্যক্তি কখনো নিজের জীবনের কোনো অভিজ্ঞতা ভাগ করে নেন, আর সেই গল্পগুলো মিলেমিশেই তৈরি হয় আমাদের আজকের এই আড্ডা। তো আজকের বিষয় কি, কোন বিষয় নিয়ে কথা বলবো, ফোন করবেন আপনারা কোন বিষয়ে কথা বলতে, সেটাই জানাবো। আজকের কথাটা মানে শব্দটা খুব ছোট, আর যে কথাটা নিয়ে কথা বলছি মানে শব্দটা শুনতে খুব ছোট, কিন্তু আমি যেটা বলি সব সময় ওই ছোট্ট ছোট্ট শব্দগুলির মধ্যে একটা গভীর তাৎপর্য, একটা গভীর অর্থ লুকিয়ে থাকে। সেই অর্থটাই আপনাদের থেকে জানার আমি চেষ্টা করি। আর আজকের শব্দটা মানে আজকের বলছি তোমার বিষয়, প্রথমবার। প্রথমবার শব্দটা বললেই কেমন যেন আমাদের মনের ভেতরের একের পর এক দরজা খুলে যেতে থাকে, তাই না? প্রথম স্কুলে যাওয়া, প্রথম মায়ের হাত ছেড়ে একা কোথাও যাওয়া, প্রথম বন্ধুত্ব, প্রথম মঞ্চে ওঠা, প্রথমবার মাইক্রোফোন হাতে নেওয়া, প্রথমবার কাউকে নিজের মনের কথা বলা, প্রথম চাকরির প্রথম দিন, প্রথম বেতন, প্রথমবার নিজের উপার্জনের টাকা দিয়ে বাবা মায়ের জন্য কিছু কেনা, প্রথমবার দূরে কোথাও একা যাওয়া, প্রথমবার কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া, প্রথমবার ব্যর্থ হওয়া, কত কিছু। মানে প্রত্যেক দিনই তো নতুন কাজ করা মানেই প্রথমবার কোনো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া। আর সেই প্রথমবারটা সবসময় আমাদের জন্য যে একটা সুখদায়ক হয় সেটা কিন্তু নয়। মানে প্রথমবার মানেই যে সাফল্যের মুখ দেখে নেব, আর প্রথমবার মানেই যে সেই অভিজ্ঞতাটা খুব ভালো হবে, সেটা কিন্তুও নয়। তাই আজকের বলছে তোমায় পর্বে ভেবে রেখেছি আপনাদের থেকে শুনব সেই প্রথমবারের গল্প। মানে ওই যে প্রথমবার কি সাফল্য এসেছিল না আসেনি, বা প্রথমবার যদি ব্যর্থ হন, বা প্রথমবার যদি সেই ভালো লাগার মতো প্রত্যাশিত ফল না হয়, তাহলে সেটা থেকে কি শিখেছেন, কিভাবে এগিয়ে গেছেন, সেই প্রথমবারের গল্প আজ করব বলছি তোমায় পর্বে। আমি আপনাদের বন্ধু অপরাজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফোন নাম্বার সব কটা খোলা রয়েছে আপনাদের জন্য, আপনারা শুধু ডায়াল করে আমাদের সঙ্গে কথা বলবেন। 03-81-2326-253 এই নাম্বারটা তো খোলা রয়েছেই। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965টাও খোলা রয়েছে, আপনারা যদি চান সেখানেও আপনারা আপনাদের মনের কথা আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। তাছাড়া আমাদের আরও একটা ফোন নাম্বার 9485007172, 9485007172 সেটাও খোলা রয়েছে, আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে মানে বোঝাই যাচ্ছে সব মিলিয়ে আমি প্রস্তুত আপনাদের সঙ্গে কথা বলার জন্য, গল্প করার জন্য। আর ওই প্রথমে বলছিলাম না, বলছি তোমায় পর্বে আসলে প্রকৃতপক্ষে আপনাদের সঙ্গে যদি কথা না হয় সেক্ষেত্রে কিন্তু একটা অসম্পূর্ণতা থেকে যায়, আর আমি অপেক্ষমানই থাকি এই মুহূর্তটার জন্য যখন আপনাদের সঙ্গে মন খুলে প্রাণ খুলে কয়েকটা কথা বলতে পারবো, গল্প করতে পারবো। তাই অবশ্যই দেরি করবেন না, চটজলদি ফোন করে কথা বলবেন আজকের বলছি তোমায় পর্বের বিষয়, প্রথমবার।

0: नमस्कार, हेलो। হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
1: সকাল ম্যাম,
0: শুভ সকাল। অবনীবাবু বলছেন? হ্যাঁ অবনীবাবু, স্বাগত আপনাকে। বলুন, কেমন আছেন?
1: মোটামুটি ভালো আছেন।
0: আচ্ছা,
1: প্রথমবার
0: প্রথমবার নিয়ে কথা বলছি, মানে জীবনে সবকিছুরই তো একটা প্রথমবার থাকে, সেইটা নিয়ে কথা বলছি।
1: বিয়ে করার পরে একটা মেয়ে পেলাম, মেয়েটা পাওয়ার পরে কিন্তু 5-6 দিনের মধ্যে মরে গেছে আর কি, খুব দুঃখ লাগলো ম্যাম।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপরে একটা ছেলে হইলাম, একটা মেয়ে হলাম, তখন ভালো আছি ম্যাম।
0: আচ্ছা, মানে প্রথমবারের অভিজ্ঞতাটা ভালো না, তারপর তো এখন ঠাকুরের, ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। ভালো থাকবেন অবনীবাবু। হ্যাঁ সেটাই বলছিলাম, যে প্রত্যেকটা প্রথমবার যে আপনার জন্য মানে সুখদায়ক হবে, আপনার প্রত্যাশিত ফল। হ্যাঁ, এটা জীবনের যে কোনো মোড়ে হতে পারে, কিংবা মানে চলার পথে অবনীবাবুও বলছিলেন যে ওনার জীবনে একটা প্রথমবারটা ওনার ভালো হয়নি, উনি একটা বিরাট দুঃখের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু পরবর্তী সময়ে জীবন তাকে আবারও সুযোগ দিয়েছে। আমাদের জীবন দেয়।

0: আমাদের সুযোগ দেয়। প্রথমবারটা আসলে শিক্ষার জন্য হয়, একটা লেসনের জন্য হয়, মানে ওই শিক্ষাটা যদি গ্রহণ করে আমরা এগিয়ে যেতে পারি তাহলে মানে জীবনটা জীবনের মতো আমরা চালিয়ে যেতে পারি। বন্ধুরা, আপনাদের ফোনের অপেক্ষায় আমি এপারে রয়েছি। 0381-232-6253 এই নম্বরে অবশ্যই ডায়াল করবেন। আর হ্যাঁ, আমি জানি আজকে যেহেতু একটা বৃষ্টিমুখর দিন, আমাদের একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনারা আপনাদের মনের কথাটা আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি আরও এক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার।
1: ম্যাডাম নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোহরে জুলাইবাড়ি থেকে বলছি ম্যাডাম।
0: সুমন বাবু, কালকে কি আপনি ফোন করেছিলেন?
1: কালকে রাত্রিবেলায় মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে।
0: আচ্ছা, মেসেজ করেছিলেন মানে ফোন করেননি?
1: না না।
0: আচ্ছা বলুন।
1: আমি মানে ফোনটা খুবই কমে করি, মেসেজ করি হোয়াটসঅ্যাপে।
0: আচ্ছা শুনবো, আজকে যেহেতু আপনি ফোন করেছেন সেটা আমাদের জন্য একটা ভালো প্রাপ্তি, বলুন।
1: আচ্ছা আচ্ছা, দেখুন ম্যাডাম, এই জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলি দ্বিতীয়বার কখনো ফিরে আসে না। যেমন ধরুন, প্রথমবার কারোর সঙ্গে দেখা, হ্যাঁ, প্রথমবার কাউকে ভালো লাগা, আর প্রথমবার ভালোবাসা, কিংবা প্রথমবার কোনো স্বপ্ন হওয়া, প্রতিটি অনুভূতি যেন অন্যরকম হয় ম্যাডাম।
0: একদম একদম।
1: আর প্রথমবারের মধ্যে একটা অদ্ভুত মায়া থাকে, হ্যাঁ, তখন আমরা জানি না, এতক্ষণ আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে, তবুও সেই মুহূর্তটাকে মন দিয়ে অনুভব করি। সময় চলে যায় আর মানুষ বদলে যায়, আর দেখুন পরিস্থিতি বদলে যায়, কিন্তু প্রথমবারে সেই অনুভূতিটা যেন কোথাও একরকম থেকে যায়।
0: সেই সেই মানে
1: আর হয়তো জীবনে অনেক কিছু দ্বিতীয়বার পাওয়া যায়, কিন্তু প্রথমবারের অনুভূতি কখনো দ্বিতীয়বার কিন্তু পাওয়া যায় না। তাই জীবনে প্রথম মুহূর্তগুলো ছোট হলেও স্মৃতির পাতায় তারা সবসময় একটু বেশি জায়গা নিয়ে থাকে আর কি।
0: একদম একদম, অসংখ্য ধন্যবাদ সুমন বাবু, সত্যি খুব গভীর একটা কথা বললেন আপনি, ভাল লাগলো, সঙ্গে থাকবেন। একদম সুমন বাবু যেটা বলতে চাইছিলেন বা বলছিলেন যে হ্যাঁ, কিছু কিছু বিষয় মানে এমন থাকে যেগুলো প্রথমবারের জন্যই তৈরি, মানে সেই প্রথমবারটাকে কোনোভাবেই আমরা দ্বিতীয়বার দিয়ে বা পঞ্চমবার দিয়ে প্রতিস্থাপিত করতে পারি না, তাই ওই প্রথমবারের গলির অনুভূতি একদম অন্যরকম থাকে। সত্যি সত্যি বললেন সুমন বাবু। আরও এক বন্ধু রয়েছেন, দেখি বন্ধু কি বলতে চাইছেন। আহ না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। আমি আপনার বন্ধু অপরাজিতা রয়েছে। আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি প্রথমবার এই বিষয় নিয়ে। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনে আসলে এমন কোনো দিন নেই যেদিন আমরা কোনো না কোনো প্রথমবারের মুখোমুখি হইনি। মানে একটা শিশু যখন ওই প্রথমবার হাঁটতে শেখে তখন সে জানে না হাঁটা কতটা কঠিন, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার চেষ্টা করে, শেষ পর্যন্ত একদিন সে কয়েক পা হেঁটে ফেলে। আর সেই প্রথম হাঁটা হয়তো পৃথিবীর কাছে খুব বড় একটা ঘটনা নয়, কিন্তু তার কাছে এবং তার বাবা মার কাছে সেটাই একটা বিশাল অর্জন। ওই যে প্রথম স্কুল, প্রথম চাকরি, প্রথম সাইকেল চালানো, প্রথম সাঁতার, এইগুলো তো আর বলার বিষয় নয়, এগুলো আপনাদের সবার জীবনে, আমার আপনার সবার জীবনে ঘটে গেছে। কিন্তু ওই যে কোনো একটা স্পেসিফিক প্রথমবার যেটা আপনার মনে এখনও আছে, সে বিষয়ে শুনবো আপনাদের থেকে। নমস্কার। শুভ সকাল।
2: আমি শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: হ্যাঁ, প্রথমবার আমি প্রথমবার আমার মানে জীবনের একটা একটা পার বলছি, অর্থাৎ আমার কর্মজীবনের প্রথম দিন।
0: আচ্ছা,
2: মানে আমি শিক্ষকতার চাকরিতে অফার পেয়েছি এবং শেষ পর্যন্ত আমি যখন পোস্টিং হলো সেটা ছিল 12 জুন 1990 সন, তখন আমি থাকতাম বিলোনিয়া ঈশানচন্দ্রনগর আমার দিদির বাড়িতে। তো সেখান থেকে প্রথম দিন আমি চাকরির প্রথম দিন সেই 12 তারিখ জুনের 12 তারিখ সেদিন গেলাম। সেখানে সেই ঈশানচন্দ্রনগরেই সেই আমি আমার পোস্টিং হয়েছিল শান্তিবাজার বকাফাস্ট ফ্রম এইচএস স্কুলে।
0: আচ্ছা আচ্ছা,
2: পূর্ব বকাফা। তো আমাদের ঈশানচন্দ্রনগর থেকেও আমাদের

0: সহকর্মী প্রদীপ সরকার মহাশয়, ওনার সঙ্গে আমি প্রথম দিন গেলাম ঈশানতলা থেকে। তো সত্যি কথা, সেই প্রথম দিনের যে অনুভূতি সেটা এখনো স্মৃতির মতো হয়ে আছে প্রথম দিন। আর সেই অনুভূতি সেই ইয়ে সেটা আর দ্বিতীয় দিন সেটা অনুভব করা যায় না। প্রথম দিন যেটা পেয়েছিলাম সত্যি কথা, একটু ভয়, একটু আনন্দ, তারপরে সবার সাথে কিভাবে মিলবো এরকম একটা ভাবনা নিয়ে গেলাম। তারপরে স্কুলে তো পৌঁছলাম ঠিক 10:45, 11:00 থেকে স্কুল প্রথম দিন। তখন আমাদের ছিলেন চিত্তরঞ্জন দাস, যিনি মানে চার্জে ইনচার্জ ছিলেন, হেডমাস্টার ছিলেন না, ইনচার্জ ছিলেন। ওনার কাছে আমি অফার দিলাম, জয়েনিং লেটার দিলাম, দিয়ে তারপরে প্রেয়ার লাইনে সামনে প্রথম দিনই আমাকে ইন্ট্রোডিউস করলো, বললো এই ব্যক্তি শ্যামল রায় সুদূর সেই উড়িষ্যা লালকোলা থেকে এসছেন, শিক্ষক মানে পড়াশোনা শেষ করে এখানে এসছেন, এখানে শিক্ষকতার জন্য তোমাদের প্রথম দিনে আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন। সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা ছিল এসটি, মানে তারা একটু একটু লাজুক ধরনের, হ্যাঁ কেমন উৎসুক হলে আমাকে ইয়ে মানে ইয়ে করলো। তারপরে যেহেতু আমি ম্যাথমেটিক্স এর টিচার, আমাদের ম্যাথমেটিক্স এর একজন শিক্ষক প্রথম থার্ড পিরিয়ডে ছিল অঙ্কের ক্লাস, ক্লাস টেনে গেলাম সেখানে, মানে নিয়ে গেলাম,
1: আপনার সেই স্মৃতিটা মননে গেঁথে আছে, মানে আপনার যে
0: 1996 সালের 26 বছর হয়ে
1: গেছে
0: প্রথম ক্লাস পড়েছিলাম অঙ্কের, মানে সেই উৎপাদক বিশ্লেষণ বীজগণিত থেকে করেছিলাম, জানি সহজ ভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু পরিচিত হতে হবে তাদের সঙ্গে, একটা সহজ চ্যাপ্টার নিয়ে শুরু করেছিলাম। এবং হ্যাঁ, এবং তারাও মানে কিছুটা লাজুক কিছুটা ইয়ে করে শেষ পর্যন্ত ক্লাসটা পার্বন্ত হয়ে উঠেছিল। সেই যে স্মৃতিটা প্রথম দিনের স্মৃতি,
1: সেটা ভোলার নয়, সেটা কোনো কিছু দিয়েই আর ওই মানে প্রতিস্থাপিত হওয়ারও নয়,
0: আর সেই অনুভূতি আর পাওয়া যায় না।
1: সত্যি বলেছে, খুব ভালো লাগলো আপনার সেই অভিজ্ঞতার কথা, অসংখ্য ধন্যবাদ শ্যামল বাবু, সঙ্গে থাকবেন।
0: ধন্যবাদ আপনাকেও, অসংখ্য শুভেচ্ছা রইল, নমস্কার।
1: নমস্কার। মানে সত্যি শ্যামল বাবুর কথাটা শুনছিলাম আর ভাবছিলাম যে একটা মানুষের এত বছর আগের কথা এত পুঙ্খানুপুঙ্খভাবে, মানে কোন বিষয়টা পড়িয়েছিলেন, কোন চ্যাপ্টারটা পড়িয়েছিলেন, কোন গলি দিয়ে গেছিলেন, সবটা এত ভালোভাবে কিভাবে মনে থাকতে পারে। হ্যাঁ, এক সেইভাবেই মনে থাকতে পারে, কারণ সেই অনুভূতিটা, সেই অভিজ্ঞতাটা এতটাই গভীর ছিল আর এতটাই মানে মনের মতো একটা বিষয় ছিল, তাই হয়তো শ্যামলবাবুর এত মননে ধরেছে ব্যাপারটা এবং আজকে আমাদের সঙ্গে ভাগ করলেন। অসংখ্য ধন্যবাদ শ্যামলবাবু। সেটাই শুনতে চাইছিলাম, আপনাদের সবার জীবনেই সেই প্রথমবার, শুধু চাকরির ক্ষেত্রেই বলবো না, মানে বিভিন্নভাবে হ্যাঁ হতে পারে সেই প্রথমবারে আপনি ব্যর্থতার মুখোমুখিও হয়েছেন, সেই অভিজ্ঞতাটাও যদি আপনি আমাদের শোনান তাহলে সেই থেকেও কিন্তু আমরা অনেকটা শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি। তাই অবশ্যই আমাদের ফোন লাইন খোলা রয়েছে 9402169965, আপনারা সেখানে ফোন করে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলে নিতে পারেন।

শ্রোতা বন্ধুরা, এই প্রথমবারের মজার বিষয়টা কি জানেন তো? আমরা যখন কোনো কিছু প্রথমবার করি, তখন আমরা সাধারণত জানি না কিভাবে করতে হয়, কারণ প্রথমবারের কোনো অভিজ্ঞতা থাকে না। প্রথমবার মানেই অজানা, আর অজানা মানে একটু ভয়, আর সেই ভয়ের মধ্যে তো জীবনের আসল সৌন্দর্যটা একটু একটু করে লুকিয়ে আছে, যেটা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু ওই সময়টা কাটিয়ে উঠতে পারলে তখন আমরা ঠিকই বুঝতে পারি সেই যে একটা সুন্দর বিষয় সেখানে লুকিয়েছিল। আজ একটু ভাবুন তো, আপনার জীবনের প্রথমবার কোন ঘটনাটা এখনও মনে পড়লে আপনার মুখে হাসি চলে আসে, বা কোন প্রথমবার আপনাকে কাঁদিয়েছিল যা এখনও মনকে

0: একটু হলেও ভারাক্রান্ত করে তোলে। কোন প্রথমবার আপনাকে ভয় পাইয়ে দিয়েছিল সে সম্পর্কে অবশ্যই আমাদের সঙ্গে আপনার গল্পটা ভাগ করে নিতে পারেন। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: আমি স্বপন বাসুদেব।
0: স্বপন বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: আমি প্রথম ইন্টারভিউ দিয়েছি, তিনটা ইন্টারভিউ পেয়েছিলাম।
0: আচ্ছা।
1: পরপর প্রথমবার ইন্টারভিউ দেওয়ার পর ওটাতে ওই টাইপ টেস্ট দিয়েছিলাম, ওটাতে ফার্স্ট হয়েছি।
0: বাহ,
1: প্রথম ইন্টারভিউতে আমার চাকরি হয়ে গেল।
0: বাহ,
1: মনে খুব খুশি।
0: তারপর
1: প্রথম দেখার পর, বিয়ের পর 6 বছর পর বিয়ে করলাম, কিন্তু প্রথম দেখার পরই বিয়ে হয়ে গেল।
0: আচ্ছা,
1: এই হলো আর কি।
0: আচ্ছা, মানে জীবনে আপনার অন্তত আর দ্বিতীয়বারের মুখোমুখি হতে হয়নি, মানে প্রথমবারে ওই বড় বড় যে পদক্ষেপগুলো সেইগুলো আপনার হয়ে গেছে একদম। তাহলে আমরা বলতে পারি ইউ আর এ ভেরি লাকি ম্যান। খুব ভালো লাগলো স্বপন বাবু কথা বলে, অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার। হ্যাঁ, অবশ্যই, মানে প্রথমবার জীবনে যদি কিছু হয়ে যায় তার আনন্দটা সারা জীবন যে বয়ে আমরা বেড়াতে পারি সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিন্তু যদি প্রথমবার না হয়, সেটা যদি 10তম প্রয়াসে গিয়েও হয়, তাহলেও তো মানে ভাববো যে আগের 9টা প্রয়াস ছিল একটা শিক্ষা, সেইটার থেকে এসে 10ম বারে আমার হলো, সফলতা পেলাম, বা কোনো একটা কাজ সিদ্ধ হলো, বা আমার মনের মতো প্রত্যাশিত যেই ফলাফলটা সেটা পেলাম। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা ওই চাকরি বাকরি পড়াশোনা পরীক্ষা এসবের ক্ষেত্রে হতে পারে। তাই ওই যে প্রথমবারই হতে হবে তার কোনো কথা নেই, কিন্তু যদি প্রথমবার না হয় সেটাকে একটা সুন্দরভাবে জীবনে গ্রহণ করা, সেটাও কিন্তু একটা দারুণ বিষয় হতে পারে, যেটা বর্তমান প্রজন্মকে আরও বেশি করে জানতে হবে, আমাদের শেখাতে হবে যে একবারেই যে তোমাকে পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে এমন কিচ্ছু নয়। যদি নাও হয় প্রথমবারের প্রয়াসে, যদি এন্ট্রান্স পরীক্ষা বা বড় কোনো পরীক্ষায় তোমার যদি ভালো কিছু না হয়, তুমি আবার চেষ্টা করো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেবারেই গিয়ে তুমি তোমার প্রত্যাশিত ফলাফলে লক্ষ্যে পৌঁছতে পারো সেটাই তোমার জন্য ভালো, সেটাই তোমার জন্য ঠিক। কোনোভাবেই আমরা এটা চাপিয়ে দেব না যে একবারেই সবটা অর্জন করে নিতে হবে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার অপরাজিতা।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজটিলা আদর্শ কলেজ।
0: স্বাগত আপনাকে রবীন্দ্র বাবু।
2: প্রথমবার প্রথমবার তো অনেক কিছুই হয়েছে জীবনে। তবে একটা ঘটনা আমি একটুখানি বলবো।
0: একদম একদম।
2: আমি যখন একটা ট্রেনিং এ, আমার কাজের একটা ট্রেনিং এ ফরিদাবাদ যাব।
0: আচ্ছা।
2: ট্রেনে গেলাম হাওড়া থেকে দিল্লি, দিল্লি নামার পরে দেখলাম শুনশান, দিল্লি প্রথমবার গেলাম তো, শুনশান, উভয় দিকে শুনশান। উভয় দিকে আমি জানতাম না, আমি আজমি দিকে বেরিয়েছিলাম, বেরিয়ে দিকে একদম রাস্তাঘাট ফাঁকা। আচ্ছা, তখন কি করি, একটা প্রথমবার তো ফরিদাবাদ কোনোদিন যাইনি, তো আমি একজন সিএসএফের একজন ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম আজকে ফাঁকা কেন দিল্লি। ওকে বললো যে আজকে রং খেলা তো, এই কারণে দিন নেই, আপনার কুশনি মিলে গেল।
0: আচ্ছা আচ্ছা
2: আচ্ছা। তো বললাম আমি তো ফরিদাবাদ যাবো, কিভাবে যাবো, আপনি লোকাল ট্রেনে চলে যাই। এই যে প্রথম একটা অভিজ্ঞতা লোকাল ট্রেনে, স্টেশনে গিয়ে দাঁড়ালাম, দুদিক থেকে গাড়ি আসছে, কোন দিকে গাড়ি তোমার ফরিদাবাদ যাবে সেটা তো জানি না। প্রথমবারে প্রত্যেকটা মুহূর্ত আমাকে অনেক ভাবিয়েছিল সেই সময়, অনেক কষ্ট করে গেলাম যাই হোক। এই যে প্রথমবারের অভিজ্ঞতা একটা, সবটা বলে অনেকক্ষণ সময় লাগবে, এত সময় নেব না আমি। প্রথমবারের অভিজ্ঞতা আসলেই একটা সবকিছুতেই প্রথমবার,
0: মানে ওইটা আপনাকে একটা সাহসও দিয়েছে আর একটা দারুণ অভিজ্ঞতা দিয়েছে, মানে এরপর থেকে
2: দিয়েছে অবশ্যই। সাহস তো অবশ্যই দিয়েছে। আমি পত্রিকা হকারের স্টল আর থাকে না স্টেশনে, ওনাকে জিজ্ঞেস করলাম কোন দিকে থেকে গাড়ি আসলে আমি ফরিদাবাদ যেতে পারবো, কোন দিকের গাড়ি ধরবো।

0: হলো এদিকে গাছ সপ্তাহে আমাকে প্রথমবার সপ্তাহে প্রথমবার প্রথমবার প্রথমবার করতে করতে অবশেষে গেলাম। অপরাজিতা তোমার কথা বেশ সুন্দর লাগে,
1: অসংখ্য ধন্যবাদ
0: বলছি পাশাপাশি।
1: আচ্ছা
0: আসলে খুব ভালো লাগে তোমার কথা,
1: অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর হ্যাঁ, ওই মানে প্রথম তো সব কিছুই, মানে আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছি সেটাও আমার প্রথমবার, তো প্রথমবার তো সব কিছুই হয়, কিন্তু কিছু কিছু প্রথমবার আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, এতটাই গুরুত্ব বহন করে, যেগুলো আমাদের মনে থাকে, সব সময় আমাদের সঙ্গে থাকে। আর যখনই সেইগুলো আমাদের মনে পড়ে, আমরা সত্যিই মানে নিজের মনের ভেতর একটা ওই বলে না ভেতর থেকে কথা আসা, ভেতর থেকে আসে যে না, ওই প্রথমবার ওই সাহসটা করেছিলাম বলেই আজকে আমি আমার জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি আমি হতে পেরেছি। তো ওই প্রথমবারটা খুব স্পেশাল হয়ে ওঠে। আজকে এই বিষয় নিয়েই গল্প করছি আপনাদের সঙ্গে, বলছি তোমায় পর্বে আরও অনেকটা সময় আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা যদি আপনাদের গল্প আমার সঙ্গে ভাগ করে নিতে চান, যেমনটা শ্রোতা বন্ধুরা করে নিচ্ছেন, অবশ্যই ডায়াল করতে হবে 03-8123-2625-3 এই নম্বরে। আর অনেকে বলছিলেন না ওই সম্পর্কের কথা, যে বিয়ে হওয়া কিংবা কারোর সঙ্গে ওই পছন্দ হওয়া, কাউকে পছন্দ হয়ে জীবনে তার সঙ্গে এগিয়ে যাওয়া, এই থেকে আমার একটা গানের কথা খুব মনে পড়ছিল, ওই যে বলে না যে দুজনেই তো কাছাকাছি এসেছিলাম, কে আগে এসেছিলাম সেটাই সিদ্ধান্ত করতে পারছি না। চলুন শোনাই আপনাদের সেই আমার পছন্দের গানখানি।

0: শ্রোতা বন্ধুরা, হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলছি তোমায় পর্বে, শুনছি আপনাদের অনুভবের কথা। আজকের বিষয় প্রথমবার, আর আজকে বলছিলাম যে আপনারা যদি চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে, সেখানেও আপনারা আপনাদের অনুভূতি আমাদের লিখে পাঠাতে পারেন। আর ইতিমধ্যেই পেয়ে গেছি একটি বার্তা, যেটা স্বর্ণালীদি পাঠাচ্ছেন। শুভ সকাল অপরাজিতা, শুভ সকাল আপনাকেও স্বর্ণালীদি, আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, লিখছেন বন্ধু, লিখছেন, তোমার আজকের টপিক জীবনের প্রথমবার। জীবনের প্রথমবার কারোর খুব সুন্দর স্মৃতি, কারোর বা খুব একটা সুখের স্মৃতি হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর ও সুখের স্মৃতি বিরাজ করে অনেকের সাথে। তো আমার জীবনের প্রথম কলেজে যাওয়ার স্মৃতি একটু অনুরণ করি। যেদিন কলেজে প্রথম পা রাখলাম সেদিন নিজেকে খুব অ্যাডাল্ট মনে হচ্ছিল, যেন অনেক বড় জায়গায় পা রাখতে চলেছে। স্কুলের গণ্ডি পেরিয়ে একটা উচ্চ প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজেকে নিয়োজিত করা, একটা নতুন প্রতিষ্ঠান, নতুন বন্ধুবান্ধব, নতুন প্রফেসর্স, নতুন টাইম টেবিল, সব কিছুই যেন নবনব রূপে ধরা দিচ্ছিল। সাথে স্কুল জীবনের পুরনো বন্ধুরা তো ছিলই, সাথে একটা রোমাঞ্চ অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করাটা সম্ভব নয়, এখনো জীবন্ত হয়ে আছে ওই সুমধুর স্মৃতিগুলো, যদিও অনেক বছর পেরিয়ে গেছে। ভালো থেকো অপরাজিতা, লিখে পাঠাচ্ছেন স্বর্ণালীতে। একদম, মানে বছর পেরিয়ে গেল, মানে সবার সঙ্গে যে আজকে কথা হচ্ছে, সবাই তো অনেকটা পেছনে ফিরে গিয়ে নিজের অনুভূতিগুলো, নিজের গল্পগুলো, অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? কারণ ওই দিনগুলো, ওই স্মৃতিগুলো যদি সুখের হয়ে থাকে সেটাও মনের গেঁথে আছে, আর যদি একটু যদি ওই বলে না মানে শিক্ষামূলক হয়ে থাকে, যে একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও আমাকে শিক্ষা দিয়ে গেছে, সেইটাও কিন্তু মননে গেঁথে থাকে। অসংখ্য ধন্যবাদ স্বর্ণালীদি, খুব ভালো থাকবেন আপনি, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনার বার্তাটুকু আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, একটু যদি আপনি জোরে বলেন, একটু কম শোনা গেছে।
1: আচ্ছা, আপনারটা পরিষ্কার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে?
0: হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে খুব ভালো করে।
1: যাই হোক, যদিও এই কথাগুলি বলতে গেলে,
0: আচ্ছা একটু থামাচ্ছি, একটু নামটা বোঝা যায়নি, আমি যদি একটু নামটা জানতে পারতাম।
1: আমার নাম প্রতিভা দেব, এদিনগর থেকে।
0: আচ্ছা আচ্ছা, বলুন প্রতিভা দেবী, বলুন।
1: তো বলছিলাম, এই টপিকগুলি আসে একটা না একটা ব্যক্তিগত জীবনের সাথে মিলিয়ে যায়। তো ওই প্রসঙ্গটা আমি ছেলে সন্তানই হয়েছে, কিন্তু যদি মেয়ে সন্তান হতো তার যে কি পরিণতি হতো সেটা, আমি ছেলের মা হয়ে গেছে এটা আমার অসুবিধা হয়নি ততটা, তবে আমি ওইটা হারে হারে টের পেয়েছি যেসব পরিবার আমাদের মা হওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বাচন করেন, তাদের ওই মহিলাদের যে কি দুর্গতিটা হয় সেটা আমি আজও বলতে পারিনি, এখনো আমাকে কুড়ে কুড়ে খায়। আমি তো ছেলে মা হয়ে গেছি, কিন্তু অন্যান্য নারীদের কথা ভাবতে গেলে আমার প্রথম কথা এটাই আসে, তাদের জীবন দশার যে কি পরিণতি হয়, এইটুকু বলার ছিল। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ প্রতিভা দেবী, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনি আপনার প্রথমবার মাতৃত্বের কথাটা তুললেন, সঙ্গে একটা খুব গুরুতর সমাজের ব্যাধিও বলতে পারি সেইটার কথাও আপনি একটু ছোট্ট করে বলে যেতে চাইলেন। হ্যাঁ ঠিকই, মানে যেসব পরিবারে বা যাদের মধ্যে এই দ্বিচারিতা ভাবনা এখনও আছে, বা বলতে পারি ওই সময় থেকে এখনো পর্যন্ত সেটা কোনোভাবেই কেটে ওঠেনি, ওই যে ছেলে মেয়ে নিয়ে একটা ভেদাভেদ করা, সেটা যেই যেই পরিবারে আছে আর যেই যেই মায়েদের সেটা সহ্য করতে হয়।

0: হয় সেটা সত্যিই দুঃখজনক, কিন্তু ওই আশার আলো যে সমাজ পরিবর্তন হচ্ছে অনেকটাই হয়েছে এবং আগামী দিনে আরও হবে, এবং আগামী দিনে এইসব বিষয় নিয়ে আমাদের আর কথা বলতে হবে না, সেই প্রত্যাশা নিয়েই আমরা প্রত্যেক দিন এগিয়ে চলেছি। আর আমি আপনি সবাই মিলেই তো সমাজ, তাই সমাজকে আমাদেরই পরিবর্তন করতে হবে, ওই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্ট ভাবনার পরিবর্তনকে সাঙ্গ করে। অসংখ্য ধন্যবাদ প্রতিভা দেবী, আপনি ফোন করলেন তার জন্য। শ্রোতা বন্ধুরা, আরেকজন বন্ধু রয়েছেন, চলুন বন্ধুর সঙ্গে আগে কথা বলি। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ
1: শিউলি দেবুরমা বলছিলাম।
0: হ্যাঁ শিউলি দেবী, স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ, আমি প্রথমবার 62 শেষের দিকে প্রথম প্লেনে চড়েছিলাম।
0: আচ্ছা আচ্ছা।
1: আমি আগরতলার এয়ারপোর্ট থেকে, তখন প্লেনের ভাড়া ছিল মাত্র 58 টাকা, 58 রুপিস।
0: আচ্ছা আচ্ছা।
1: ডাকুটা না কি জানি ছিল তখন প্লেনটার, কলকাতাতে যাব, আমার হাজবেন্ড ওইখানে দমদম এয়ারপোর্টে এসে আমাকে নিয়ে যাবে আর কি। সদ্য সদ্য বিবাহিত জীবন, তো প্রথম প্রথমবার যাচ্ছিলাম, তখন যে অনুভূতি বা অভিজ্ঞতা সেটা আমাকে মনে করিয়ে দিয়েছে আজকে আপনার ইয়েটা, দিয়েছিল আর কি। ওইখানে নেমে আমি খুঁজি আর কি কোথায় আছে, প্রথম প্রথম অভিজ্ঞতা তো ছিল না এই আর কি, ওই এই প্রথম অভিজ্ঞতাটার কথা শেয়ার করার জন্য ফোনটা করলাম।
0: বাহ,
1: এই আর কি।
0: ভালো লাগলো, ভালো লাগলো শিউলি দেবী, ভালো থাকবেন আপনি, খুব অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ সত্যি ওই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আর দেখবেন, মানে ওই কিছু কিছু, মানে আপনাদের সঙ্গে কথা বলে সেটা একটু সিদ্ধান্তে উপনীত হচ্ছি, যে কিছু কিছু স্মৃতি যেইগুলো তো একেবারে প্রথম চাকরি, প্রথম ভালো লাগা, প্রথম ওই বেতন পাওয়া, প্রথম উপার্জন, প্রথম সন্তান, সেইগুলো তো একটা ব্যাপার আছেই, সেইগুলো তো আমাদের ভোলার নয় জীবনে। আর দেখবেন এমন কিছু ঘটনা যেইগুলো আমাদের নিজেদের কমফর্ট জোন থেকে আমাদেরকে বের করে এনেছে, মানে ওই নতুন একটা জায়গায় যাওয়া, ওই প্রথমবার নিজেকে একটা আবিষ্কার করা যে না, আমি যেটা ভাবছিলাম যে আমি করতে পারবো না সেটা আমি আদতে করতে পারি। হ্যাঁ, একটু সাহায্য সহযোগিতা লেগেছে, একটু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি তো পারি, নতুন জায়গায়ও যেতে পারি, নতুন কিছুতে ট্র্যাভেল করতে পারি, বা নতুন কোনো কাজে আমি যোগদান করতে পারি। মানে ওই অভিজ্ঞতাগুলিও আপনাদের সকলের স্মরণে রয়েছে, আমারও রয়েছে, আমারও ব্যক্তিগত এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যেখানে ভেবেছিলাম যে না আমি পারবো না বাপু, আমার এই সব আমার দ্বারা হবে না, কিন্তু যখন ওই পরিস্থিতিতে পড়েছি দেখতে পেলাম যে না, আমি কাজটা সবচেয়ে দক্ষভাবে করতে পারছি। হ্যাঁ একটু শিখতে সময় লেগেছে, কিন্তু তারপর আমি করতে পারছি। তো ওই সবসময় আসলে জীবনটা সুন্দর তখনই হয় যখন আমরা নিজেদের কমফর্ট জোনটা ছেড়ে আমরা নিজেদের ওই ধরনের কিছু পরিস্থিতিতে ফেলতে পারি, যখন আমাকে জোর করে কিছু করতে হবে আর সেখানে আমি সাফল্য পাই। বিশ্বাস করুন, মানে আপনারা যারা অনুভব করেছেন আপনারা তো জানেনই, আমিও বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে তার থেকে সুখদায়ক যে ফিলিংস, যে অনুভূতি আর কিছুই যেন হতে পারে না।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছে তোমায় পর্বে। আজকের বিষয় ছিল প্রথমবার, এই নিয়ে শুনছি আপনাদের অনুভূতি অভিজ্ঞতার কথা। আর হ্যাঁ, অনুষ্ঠানের একেবারে শেষ দিকেই আমরা চলে এসেছি বলতে পারি, আর খানিকটা সময় আপনাদের সঙ্গে রয়েছে। তাই আপনারা যদি কারোর নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, অবশ্যই ডায়াল করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, শুনছি তাদের অভিজ্ঞতার কথা, তাদের সেই জীবনের বিশেষ বিশেষ কিছু ঘটনার কথা, খুব ভালো লাগছে সত্যি। আর হ্যাঁ, বন্ধু রয়েছেন, দেখি বন্ধু কি বলতে চাইছেন। নমস্কার।

0: হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি আমার কথাই শুনতে পাচ্ছি। বন্ধু, আবারও চেষ্টা করবেন, যদি কোনো নেটওয়ার্কজনিত সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন 0381-2326-253 এই নম্বরে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভ সকাল। অপরাজিতা ম্যাডাম,
0: শুভ সকাল,
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত আপনাকে সুশীলবাবু।
1: নমস্কার। তো আজকে যে প্রসঙ্গটা রেখেছেন, প্রথমবারের অভিজ্ঞতা,
0: হুম
1: তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন,
0: হুম
1: আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব। তো এই পৃথিবীতে অনেক মানুষ অনেকভাবেই কিন্তু প্রথমবার করে চলেছে,
0: একদম,
1: বিজ্ঞানী, রাজনীতিবিদ, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে অনেক কিছু উদ্ভাবন করতে থাকে, প্রতিযোগিতার কোনো শেষ নেই। তবে প্রথমবার যেটা করবে, মহাকাশে উৎক্ষেপণ, অনেক কিছুই করে থাকে, টিকা আবিষ্কার অনেক কিছুই আমরা করে থাকি, রেডিও ছেড়ে কম্পিউটার কিংবা অনেক কিছু, প্রথম এর মধ্যে বাইরে ঘুরতে যাওয়া, প্রথম বিমানে চড়া, প্রথমে প্রথম প্রেমে পড়া, বিবাহ বন্ধনে জুড়ে যাওয়া, প্রথম প্রথম চাকরিতে যোগদান করা, অনেক কিছুই। আমার অভিজ্ঞতাটা যেটা আমি বলছি, আমার প্রথমে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ভারতবর্ষে মোটামুটি সব স্টেটেই ভ্রমণ করেছি, কিন্তু কাশ্মীরে ভ্রমণটাই কিন্তু ছিল সবচেয়ে বেশি আনন্দের, একটু আলাদা অনুভূতি।
0: আচ্ছা,
1: আগেই জানতাম ভূস্বর্গ কাশ্মীর এবং জাগতিক সব অনুভূতির ঊর্ধ্বে, মনে মনে এঁকেছি কাশ্মীরের তুষারাবৃত পাহাড়, পাইন বন এবং শান্তরুদের সৌন্দর্য নেওয়ার একটা আকাঙ্ক্ষা প্রথম থেকেই ছিল। তো প্রথমবার প্রথম স্পষ্টই কিন্তু পিয়রন জেগে গেল মনে, প্লেন থেকে নেমে যখন বিমানবন্দরে পৌঁছলাম, কাশ্মীরের শীতল হাওয়া, চারিদিকে হিমালয় পর্বতের যে মেঘ, বা এটা কিন্তু মনে মনে আগে সিনেমাতে মনে হয়েছিল, এমনি এঁকেছিলাম, কিন্তু যখন দেখলাম যে সত্যি সত্যি এটার যে স্পর্শটা, সত্যি আমার কাছে ভালো লাগলো। ডাল লেকের যে সুন্দর রূপটা, ভাসমান কাঠের শিকারা, শান্ত জলে ভেসে যা ভেসে থাকা হাউস বোট, মানে সারা জীবন মনে থাকবে। হোটেল নিয়েছি একদম ডাল লেকের উল্টো দিকে, যাতে মানে অনুভব আরো বেশি করতে পারি, সত্যি ভালো লাগলো। পাহাড় এবং বরফের কিন্তু যে সমারোহটা, পরের দিনগুলিতে আরো বেশি ভালো লাগলো, গুলমার্গ, পেহেলগাম, সোনমার্গ, যা কাশ্মীরের আসল রূপ, কল কল স্পর্শে জলধারা, পাহাড়ের উপরে শিব মন্দির, ফুলের বাগানের শোভা, আপেল বাগানের সৌন্দর্য, সত্যি আমাকে বিমোহিত করেছে, আজও মনে আছে। আর তারা ফেরার সময় আত্মীয়তা এবং বিদায় সুখটা কিন্তু তখনই আরো বেশি মনকে খারাপ করেছে, ওখানকার মানুষের আত্মীয়তা মন ছেয়ে গেল, হোটেলের বা রেস্তোরাঁর ওরা তো এত এত ভালোবেসে সম্বর্ধনা করেছে, এগুলি আজও মনে আছে। তো শুধু ভ্রমণের অভিজ্ঞতা নয়, প্রাকৃতিক আনন্দের অপার বিস্ময় ছুঁয়ে গেল, যা সারা জীবন মনে থাকবে। এই যে ভ্রমণ কাশ্মীরে অনেক স্টেটে করেছি, অনেক পাহাড়ি দেশ দেশে গেছি, কিন্তু আমাকে সত্যি আজকের আপনার প্রসঙ্গ, প্রথমবার স্পর্শটা কাশ্মীরই ভালো লেগেছে, সত্যি ভূস্বর্গ, এটা সারা জীবন মনে রাখার মতো। নমস্কার, ভালো থাকবেন।
0: খুব ভালো থাকবেন আপনিও সুশীলবাবু। সত্যি আপনার কথাগুলো শুনছিলাম আর যেন মনে হচ্ছিল আমিও সেই ভূস্বর্গের সৌন্দর্যে কোথাও হারিয়ে যাচ্ছি, মানে এত সুন্দর অনুভূতিকে আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন, সত্যি খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু রয়েছেন একজন, দেখি কথা বলা যায় কিনা। নমস্কার, হ্যালো,
2: হ্যালো, নমস্কার দিদি,
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
2: আমি শিবচন্দ্র পরা থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, সময় নেই হাতে, খুব তাড়াতাড়ি বলবেন।
2: সময় তো কম আছে, আমি অনুষ্ঠান থেকে বলতো না দিদি।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনি শুনছেন, ভালো লাগছে অনুষ্ঠান?
2: হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে দিদি।
0: বাহ, সঙ্গে থাকবেন রবীন্দ্রবাবু, আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে, সঙ্গে থাকবেন। নমস্কার, নমস্কার, ভালো লাগলো কথা বলে। আর শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বললাম প্রথমবার নিয়ে, কিন্তু সত্যি বলতে কি, আমাদের প্রত্যেকের জীবনে এখনও অনেক প্রথমবার বাকি। সেই প্রথমবারগুলো কেমন হবে তা আমরা জানি না, হয়তো সবগুলো ভালো হবে না, কিছু ভুল হবে, কিছু অসম্পূর্ণ থাকবে, কিছু মাঝপথে বদলেও যাবে, তবু তো চলতে হবে, কারণ জীবন মানেই তো নতুন অধ্যায়। আর

প্রতিটি নতুন অধ্যায়ের প্রথম পাতায় লেখা থাকে শুরু। আপনার জীবনের সেই নতুন শুরুর জন্য অনেক শুভেচ্ছা। আপনার সকালটা ভালো কাটুক, আপনার দিনটা ভালো কাটুক, আপনার মনটা ভালো থাকুক, সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো বলছি তোমায় পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের পর্বখানি আপনাদের ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা যারাই ফোন করেছিলেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের বন্ধু অপরাজিতা বন্দ্যোপাধ্যায় ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ অনুষ্ঠান জুড়ে। চলুন প্রথা মেনে গানে গানে আমি বিদায় নিই প্রত্যেকটা পর্ব।

0: এফএম উৎসয়ন্ত। স্টুডিওর খড়ি বলছে সময় এখন সকাল 10:02 হয়ে 10 সেকেন্ড, আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: শ্রোতা বন্ধুরা, একটা নতুন সকাল মানেই তো একটা নতুন ভাবনার দরজা খুলে যাওয়া, আর সেই দরজার ভেতরে কী কী লুকিয়ে রয়েছে, কোন কোন চিন্তা, কোন কোন সমাজের দায়বদ্ধতা আমাদেরকে জাগিয়ে তোলার জন্য বারবার অনুরণিত করছে, সেই সব নিয়ে কথা বলার জায়গা তুমি অনন্যা। তুমি অনন্যা পর্বে আপনারা জানেন বরাবরই আমরা এমন কিছু নারীদের নিয়ে কথা বলি যারা সমাজের নিয়মকে ভাঙেনি, বরং নিয়মকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে যে নিয়ম সব সময় যে শুভদায়ক হবে সবার জন্য সেটা নয়। যদি কোনো নিয়মকে একটু পাল্টে জীবনে বড় কিছু অর্জন করা যায় সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এমন কিছু বিষয় নিয়ে তো অবশ্যই কথা বলি, আবার এমনও কিছু বিষয় নিয়ে আমরা বরাবরই কথা বলি যেইগুলো খুবই দরকার, খুবই মানে কি বলবো, মানে এখনও দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়েও মানে মেয়েদের এখনও এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় দৈনন্দিন জীবনে যেগুলো কোনোভাবেই প্রত্যাশিত নয়, কোনোভাবেই এত লেখাপড়া এত এগিয়ে যাওয়ার পর কোনোভাবেই সেগুলি এখনও সমাজের বুকে প্রত্যাশিত নয়, কিন্তু হচ্ছে, দিন দিন হচ্ছে, বাড়ছে, সংখ্যা বাড়ছে আরও। তো সেইগুলো সম্পর্কে কথা বলাটাও দরকার, তাই আমরা আমাদের মাধ্যমের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ভাবি যে এসব বিষয় নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি, একটু যদি আপনাদের মননে সে বিষয়টাকে একটু জায়গা করে দিতে পারি, তাহলে হয়তো ওই যে সমাজে যে বিষয়গুলি নিয়ে এখনও চিন্তাধারা হচ্ছে না বা হলেও সেইগুলিকে খুব গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে না, সেইগুলি নিয়ে আমরা একটু এগিয়ে যেতে পারি। প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি শুধু নারীদের নয়, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে আছে। কারণ একজন নারী যে সমাজে বেঁচে থাকে, সেই সমাজে তার অবস্থান, তার অধিকার, তার নিরাপত্তা, তার স্বাধীনতা, এসবের সঙ্গে পুরুষ, পরিবার, সন্তান, কর্মক্ষেত্র, শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম সব কিছুই জড়িয়ে রয়েছে। তাই আজকের প্রসঙ্গ আমরা রেখেছি সোশ্যাল জাস্টিস ফর ওমেন, অর্থাৎ নারীদের জন্য সামাজিক ন্যায়। হ্যাঁ, ন্যায় শব্দটি খুবই পরিচিত, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ন্যায়, অন্যায়, ঠিক বেঠিক, অধিকার কর্তব্য। কিন্তু একজন নারীর জীবনে সামাজিক ন্যায় বলতে আমরা আসলে কি বুঝি? একজন মেয়ে জন্মের পর থেকেই কি একজন ছেলের মতো একই স্বপ্ন দেখার সুযোগ পান? একজন কন্যা শিশুকে কি তার ভাইয়ের মতোই নিজের পছন্দের বিষয় পড়ার সুযোগ দেওয়া হয়? একজন তরুণী কি নিজের পেশা, নিজের জীবন সঙ্গী, নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিতে পারেন? একজন বিবাহিত নারী নিজের উপার্জনের অর্থ কিভাবে ব্যবহার করবেন, সেই সিদ্ধান্ত কি সব সময় তার নিজের হয়? একজন কর্মজীবী নারী যখন অফিস থেকে বাড়ি ফেরেন, তখন তার কর্মজীবনের পাশাপাশি বাড়ির সমস্ত দায়িত্ব কি স্বাভাবিকভাবেই তার কাঁধে এসে পড়ে? আর একজন নারী যখন সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চান, তখন আমরা কি সত্যিই তাকে স্বাধীনভাবে বাঁচতে দিই? প্রশ্নগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় প্রতিটি প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সমাজের বহু পুরনো কিছু ধারণা। আর যে কয়টা প্রশ্নই আমি আজকে করলাম, এখানে উত্থাপন করলাম, সেগুলো কিন্তু সবগুলিই আমাদের সমাজে এখনও বর্তমান।

রয়েছে। হ্যাঁ, একেবারে যদি আমরা বলি যে একেবারে শহর কেন্দ্রিক জায়গার কথা নিয়ে যদি শুধু কথা বলি, হ্যাঁ বলবো যে কোথায় মেয়েদের কোথায় এখন আমরা আটকে রাখছি, কোথায় স্বাধীনতা দিচ্ছি না, কোথায় চাকরি করতে যেতে দিচ্ছি না, কোথায় তার টাকা উপার্জিত টাকা তাকে খরচ করতে দিচ্ছি না, না শহরের কথা বলছি না কিন্তু শুধু, হ্যাঁ শহরে মেয়েরাই স্বাধীনতা অর্জন করেছে, তারা দেখিয়ে দিচ্ছে যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে একজন মানুষ হিসেবে তাকে বাঁচার অধিকার রয়েছে এবং সে নিজের মতো করে বাঁচতে পারে। সেই বাঁচার জন্য তার স্বামী সন্তান কিংবা পিতা মাতা কারোরই সেই পারমিশনের প্রয়োজন হয় না। কিন্তু শুধু তো শহরের মেয়েদের নিয়ে কথা বললে হবে না, আমাদের তো প্রত্যেকটা মেয়েকে নিয়েই কথা বলতে হবে যারা এখনও মানে 2026 সালে এসেও মানে ওই ছোট্ট ছোট্ট অধিকারগুলি থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিন, আর সেইগুলিকে মানে সমাজ এমনভাবে দেখাচ্ছে যে এইগুলিই স্বাভাবিক, মানে ওই অধিকারগুলি থেকে বঞ্চিত হওয়াই একটা মেয়ের জীবনে একটা স্বাভাবিক কর্মকাণ্ড, স্বাভাবিক ঘটনা, সেইটা দেখাচ্ছে। সেই বিষয় নিয়ে কথা বলছি, মানে শহর থেকে খুব একটা বেশি দূরে যেতে হয় না, একটু দূরে গেলেই দেখা যায় এই ধরনের পরিস্থিতি, মানে অনেক মেয়ে, অনেক মানে সংখ্যায় বলা যাবে না, অনেক মেয়ে এইগুলি এই ধরনের পরিস্থিতির প্রত্যেক দিন মুখোমুখি হচ্ছে। তাই হয়তো ভাবতে পারেন যে এমন একই বিষয় নিয়ে কেন বারবার কথা বলা, কেন হচ্ছে, তো মেয়েরা তো এখন এগোচ্ছে, চাকরি করছে, কোন মেয়েকে এখন আটকানো হচ্ছে ভাবতে পারেন। কিন্তু না, শুধু শহরের মেয়েদের কথা ভাবলে হবে না, শুধু যারা শহরে এসে স্বাধীনভাবে মানে স্বাধীন কি মানে নিজের মতো করে বাঁচতে পারছে তাদের কথা বললে হবে না, কথা বলতে হবে সেই সব মেয়েদের নিয়ে যারা স্বপ্ন দেখছে একটা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছানোর পর নিজের মতো করে বাঁচতে কিন্তু তারা বাঁচতে পারছে না। আর সেই যদি সেই মেয়ের সংখ্যা যদি একটিও হয় আমাদের সমাজের বুকে, তাহলেও আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবেই হবে। আর আজকে আমরা বলছি সোশ্যাল জাস্টিস ফর উমেন, অর্থাৎ নারীদের সামাজিক ন্যায় নিয়ে আপনাদের সঙ্গে আলাপচারিতায় থাকছি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের বলছিলাম যে আমরা কোন দিকে এগিয়ে নেই, মানে মেয়েরা আজ কোথায় নেই। নিশ্চয়ই এগিয়েছি আমরা। আজ মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, মানে এগুলো একটা স্বাভাবিক বিষয়। এগুলোকে কোনোভাবেই একটা অস্বাভাবিক বিষয় বলে দেখা হয় না। মানে কোনো মেয়ে যখন আজকে একটা পিএইচডি ডিগ্রি অর্জন করছে, তার নামের সঙ্গে ডক্টরেট জুড়ে যাচ্ছে, কিংবা সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিংবা কোনো বড় মাপের সায়েন্টিস্ট হচ্ছে, সেই ক্ষেত্রে অবাক হওয়ার মতো আমাদের কারণ নেই। আর এই যে পরিবর্তনটা, মানে এইটা যদি আজকে থেকে আরও

30 বছর আগে কোনো মেয়ে যদি ডাক্তার হতো বা কোনো মেয়ে যদি ডক্টরেট উপাধি পেত, তখন সেটা যেমন একটা আশ্চর্যের একটা বিষয় ছিল যে একটা মেয়ে এত দূরে গিয়েছে, সেইটা কিন্তু আজকের সময়, বর্তমান সময় দাঁড়িয়ে যদি কোনো মেয়ে এমন কিছু অর্জন করে, সেটাকে এতটা চমকপ্রদভাবে দেখা হয় না। কারণ এটা স্বাভাবিক, একটা ছেলে যেমন ওই উপাধিটা অর্জন করতে পারে, একটা মেয়েও সেই একইভাবে, সেই একই পরিশ্রম করে। কারণ ঈশ্বর তো আমাদের মেধাটা একই রকম দিয়েছে, মানে ছেলেকে একটু বেশি, মেয়েকে একটু কম, এইভাবে তো আর দেয়নি, মানে সবাইকে সমানভাবে দিয়েছে। তাই প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা পেশায় আমরা দেখি যে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও কিভাবে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে, আর তারা হ্যাঁ একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করছে, নিজেদের প্রমাণ করছেন, নিজেদের দক্ষতাকে প্রত্যেক দিন প্রমাণ করছেন। আর সেই প্রমাণ করার ফলেই আমাদের সমাজে কিন্তু এই ইতিবাচক পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি। তাহলে প্রশ্ন যে সমস্যাটা কোথায়, সমস্যা কি শেষ? সম্ভবত না, মানে না বলেই আজকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। শুধু আমি বলছি না, সমাজের যারা শুভচিন্তকরা রয়েছে সবাই এই বিষয় নিয়ে কথা বলছে। কারণ নারীর জীবনে অগ্রগতি আর নারীর জীবনে সমতা দুটি এক জিনিস নয়। একজন নারী শিক্ষিত হতে পারেন, কিন্তু নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হয়তো তার নেই। একজন নারী উপার্জন করতে পারেন, কিন্তু নিজের উপার্জনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। একজন নারী অফিসে গুরুত্বপূর্ণ পদে কাজ করতে পারেন, কিন্তু বাড়ি ফিরে তাঁকেই হয়তো রান্না, সন্তান, বয়স্ক বাবা মা বা শ্বশুর শাশুড়ির যাবতীয় দায়িত্ব সামলাতে হয়। একজন নারী নিজের পছন্দ মতো পোশাক পরতে পারেন, কিন্তু সেই পোশাকের জন্যেই যদি তাকে সমাজের প্রশ্নের মুখোমুখি হতে হয়, তাহলে সেই স্বাধীনতা কতটা পূর্ণ? একজন নারী রাতে একা বাড়ি ফিরতে চাইলে যদি প্রথম প্রশ্ন হয়, এত রাতে বাইরে ছিল কেন, তাহলে আমরা কি তার নিরাপত্তার কথা বলছি, নাকি তার স্বাধীনতার উপরই প্রশ্ন তুলছি? আর এখানেই আসে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়ের মূল প্রশ্ন। সামাজিক ন্যায় মানে শুধু সবাইকে একই জিনিসে দেওয়া নয়, কারণ সমাজের বাস্তবতায় সবাই একই জায়গা থেকে শুরু করে না। একজন নারী যদি দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, অর্থনৈতিক নির্ভরতা, শিক্ষার সুযোগের অভাব কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে ওঠেন, তাহলে শুধু তুমি পুরুষের সমান এই কথাটা বললেই তো সমতা প্রতিষ্ঠিত হয় না। প্রয়োজন হয় সুযোগের সমতার, প্রয়োজন নিরাপত্তার সমতা, প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার সমতা, প্রয়োজন সম্মানের সমতা, আর সবচেয়ে বেশি প্রয়োজন মানসিকতার সমতা। আমরা অনেক সময় নারী পুরুষের সমতা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যেই এমন অনেক ধারণা লুকিয়ে থাকে যা অজান্তেই বৈষম্য তৈরি করে। ছেলেকে বলা হয় তুমি বড় হয়ে পরিবারের দায়িত্ব নেবে, আর মেয়েকে বলা হয় তোমাকে তো একদিন অন্যের বাড়িতে চলে যেতেই হবে। ছেলেকে বলছি আমরা তুমি নিজের পছন্দের পেশা বেছে নাও, আর মেয়েকে বলছি আমরা যে পেশাটা এমন হওয়া উচিত যাতে সংসারও সামলাতে পারো আর বেশি ঝুঁকিও যাতে না থাকে। ছেলে রাতে বাড়িতে দেরি করে ফিরলে আমরা প্রশ্ন করি যে খেয়েছিস তো, মানে এখন কি ঘুমিয়ে পড়বি নাকি খাবার বেড়ে দেবো খাবি? আর মেয়ে রাতে দেরি করে বাড়িতে ফিরলে আমরা প্রশ্ন করি কেন এত দেরি হলো, কোথায় ছিলে, নানান ধরনের প্রশ্ন। হ্যাঁ কেন করি, কারণ এটা নিরাপত্তার সঙ্গে তার জড়িত। মানে একটা মেয়ে এখনও মানে রাতে একা বাইরে থাকবে, মানে বেশি রাত পর্যন্ত, সেটা কোনোভাবেই তার জন্য সেফ নয়, তার জন্য নিরাপদ নয়। সেইটা ভেবেই বাবা মা চিন্তা দেখায় এবং মেয়েকে বলে বাড়িতে ফিরে আসতে খুব তাড়াতাড়ি। কিন্তু ওই ছেলেকে বলে না তুমিও বাড়িতে ফিরে আসো তাড়াতাড়ি, তাহলে তো আরও 5টা মেয়েও নিরাপদে বাইরে ঘোরাফেরা করতে পারবে। ওই যে ওই সমতাটা যদি আমরা আনতে পারি যে মেয়েকে যখন বলবো ঘরে আসো, তখন যদি বলি ছেলেকেও ঘরে আসো, তাহলে সমতাটা বজায় থাকে, ভারসাম্যটা বজায় থাকে, আর সেই থেকেই একটা সুন্দর সমাজের দিকে আমরা অগ্রসর হতে পারি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:36 হয়ে 2 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর আজকে কথা বলছিলাম যে সোশ্যাল জাস্টিস ফর উমেন, অর্থাৎ সামাজিক ন্যায় নারীদের জন্য, এই বিষয় নিয়ে। সমাজ কি সত্যিই নারীর সমান অধিকারকে গ্রহণ করেছে, নাকি আমরা এখনও অনেক ক্ষেত্রেই শুধু মুখে সমতার কথা বলি? সেই বিষয়ে, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার আজকের চেষ্টা চলছে আমাদের। আজকের তুমি অনন্যা পর্বে আমরা এই প্রশ্নটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। প্রথমেই আমরা কথা বলবো মানে ওই ভীতকে নিয়ে, ভীত মানে আমাদের পরিবারকে নিয়ে। কারণ পরিবারের মধ্যেই একজন মানুষের সামাজিকীকরণও শুরু হয়। একটি মেয়ে ছোটবেলা থেকে কি শিখছে, তার ভবিষ্যৎ, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গির উপর তার গভীর প্রভাব পড়ে। আমরা কথা বলবো শিক্ষা নিয়ে, কারণ শিক্ষা শুধু চাকরির মাধ্যমে নয়, শিক্ষা তাকে দায়বোধ সম্পর্কে বোঝাতে অনেকটা সাহায্য করে। শিক্ষা তাকে তার অধিকার সম্পর্কে জ্ঞান দেয়। পরিবারের কথায় আসি, আমরা যদি

নারীর প্রতি বৈষম্যের শেকড় খুঁজতে যাই, তাহলে অনেক সময় আমাদের খুব একটা দূরে যেতে হয় না। শুরুটাই হতে পারে একেবারে আমাদের ঘরের ভেতর থেকে। একটা শিশু যখন জন্মায়, তখন সে কিন্তু ছেলে বা মেয়ে হিসেবে সামাজিক নিয়মের বিশাল তালিকা নিয়ে জন্মায় না। সমাজ, পরিবার, সংস্কৃতি এবং চারপাশের মানুষ ধীরে ধীরে তাকে শেখায়, তুমি ছেলে, তুমি এইভাবে চলবে, আর তুমি মেয়ে, তুমি এইভাবে চলবে। একটা ছেলে যদি ছোটবেলায় খেলতে গিয়ে জামা কাপড় নোংরা করে, তাকে বলা হয় ছেলেরা তো এমনই। কিন্তু একটা মেয়ে যদি একটু বেশি দৌড়ছাপ করলে, তাকে বলা হয় মেয়েদের এত ছোটাছুটি করতে নেই। ছেলেকে খেলনা গাড়ি বা বন্দুক দেওয়া হয়, মেয়েকে পুতুল বা রান্নাঘরের খেলনা। ছেলেকে বলা হয় বড় হয়ে উপার্জন করবে, মেয়েকে বলা হয় ভালোভাবে সংসার করতে শিখতে হবে। এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলি শিশুর মনে তৈরি করে দেয় তার সামাজিক পরিচয়। এবার আমি কিন্তু এটা বলছি না যে ছেলেদের মেয়েদের ছোটবেলা থেকে কিছুই শেখানো উচিত নয়, যে কোনটা ছেলেদের কাজ, কোনটা মেয়েদের কাজ, কোনোটাই শেখানো নয়। তুমি ছেলে, তুমি কোনটা করবে, তুমি মেয়ে, তুমি কোনটা করবে, এইটা শেখানো একেবারে দরকার নেই। না, দরকার আছে, পরিবারই তো শেখাবে। এবার কোনটা শেখাবে মানে ওই কাজগুলোকে ভাগ করে দেওয়া শেখাবে না, শেখাবে যে এই কাজগুলো সবার। মানে ওই যে মা রান্নাঘরে রান্না করছে কিংবা বাসন মাজছে বা ঘরদোর পরিষ্কার করছে, এটা শুধু মায়ের কাজ না, এটা বাবারও কাজ। বাবাও যদি পাশাপাশি মায়ের পাশাপাশি কাজগুলো করে, তাহলে ঘরের ছেলে মেয়ে চিনবে, শিখবে, জানবে যে কাজের ক্ষেত্রে কোনো লিঙ্গ বৈষম্য হয় না। রান্না মাও করতে পারে, বাবাও করতে পারে, ঘর পরিষ্কার মাও করতে পারে, বাবাও করতে পারে। সেক্ষেত্রে মানে দুজন কাজ থেকে ফিরে বাবা শুধু বসে থাকবে, কিংবা বাবা খুব টায়ার্ড, বাবা খুব পরিশ্রম করে এসছে, তাই বাবার সঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না, বাবাকে একদম একাকিত্বের একটা সময় দিতে হবে। আর মাও একই ধরনের কাজ করে ঘরে আসার পর মাকে বাচ্চাদের পড়াশোনা দেখতে হবে, মাকে রান্না করতে হবে, ঘরের যাবতীয় কাজ করতে হবে। এই কালচারটা, এই সংস্কৃতিটা যদি আমরা বদলাতে পারি, বদলাতে পেরেছি অনেক ক্ষেত্রেই। যেসব বাবা মায়েরা ছেলে মেয়েদের ওই যে দ্বৈত শিক্ষাটা দিয়ে বড় করেছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে বর্তমানে ছেলে মেয়ে দুজনে কাজ করে, রান্নাঘরে গিয়ে দুজনে কাজ করে, আবার অফিসিয়াল কাজও দুজনেই করছে। মানে কোনো কাজকে ভাগাভাগি করা হচ্ছে না সেক্ষেত্রে, সেইটা আমরা দেখি। তবে অনেক ক্ষেত্রেই তো বলছিলাম যে সমাজ তো আসলে আমাদের সবাইকে নিয়ে, শুধু আমি বদলালাম, শুধু আপনি বদলালেন, তাহলে তো হবে না। সমাজের প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে, প্রত্যেকটা মানুষের চিন্তাধারাতে একটা পরিবর্তন আনতে হবে, তাহলেই একটা বিরাট পরিবর্তন আমরা সমাজের বুকে লক্ষ্য করতে পারবো। তাই ওই বিষয়গুলি শিক্ষাটা দেওয়া খুব দরকার, এবং ওই পরিবার সেই শিক্ষাটা দেবে, পরিবারের ভেতরে সেটা একটা যাবতীয় ঘটনা হয়ে যাবে, দৈনন্দিন ঘটনা হয়ে যাবে। সেই থেকেই বাচ্চারা আস্তে আস্তে সেটা শিখতে শুরু করবে। এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো একটা শিশুর মনে তৈরি করে দেবে একটা সামাজিক পরিচয়। যে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শিক্ষা অনেক সময় এত স্বাভাবিকভাবে দেওয়া যেতে পারে, যেইগুলো তাদের অনেকটা স্বাভাবিক। মানে একটা যে এটা যে আলাদা করে কোনো শিক্ষামূলক বিষয়, মানে সেটা যে শিখিয়ে পড়িয়ে নিতে হবে সেটা তার মনে হবে না, সেটা তার দৈনন্দিন যেই জীবনযাত্রা রয়েছে তার সঙ্গে সে মিলিয়ে মিশিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নিজের জীবনে গ্রহণ করতে হবে। এইবার আসি ওই যে প্রথমে বলছিলাম যে ছেলেদের বলা হয় যে সন্ধ্যার পর হ্যাঁ বাইরে বেরোলে কোনো অসুবিধা নেই, মেয়েকে বলা হয় যে না একা বাইরে যাবে না, ওই পোশাকটা পরে বাইরে যাবে না, ওই বন্ধুর সঙ্গে মিশবে না, না না রাতে তো এত দেরি করে বাড়ি ফেরা যাবেই না, কাজ থাকলেও ফেরা যাবে না। মানে কোনো গঠনমূলক কাজ করতে যাচ্ছ, সেক্ষেত্রেও রাত করে বাড়ি ফেরা যাবে না। এই যে এই বিষয়টা, এইটা কিন্তু কোনো বাবা মা ইচ্ছে করে করে না। ওই বাবা মায়ের মাথায় একটা চিন্তা থাকে, নিরাপত্তার চিন্তা থাকে, সেই জন্য করে, সেই জন্য আটকায় মেয়েদের। জানে যে আমাদের সমাজটা, আমাদের চারপাশটা নিরাপদ নয় মেয়েদের রাতে বিচরণের জন্য, একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য মেয়েদের জন্য সেটা নিরাপদ নয়, তাই বাবা মায়ের মাথায় সবসময় চিন্তা ঘুরতে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি মেয়েকে এভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে তার মধ্যে একটা ধারণা হতে পারে যে আমার স্বাধীনতা অন্য কারোর অনুমতির উপরে নির্ভরশীল। নারীর প্রতি

সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ছোটবেলা থেকেই ছেলে মেয়েকে সমান মর্যাদা দিতে হবে। মেয়েকে শুধু ভালো মেয়ে হওয়ার শিক্ষা নয়, নিজের মতামত প্রকাশ করার শিক্ষা দিতে হবে। ছেলেকেও শুধু শক্ত ছেলে হওয়ার শিক্ষা নয়, সহানুভূতি, দায়িত্ব ভাগ করে নেওয়া আর অন্যের সীমারেখাকে সম্মান করার শিক্ষা দিতে হবে। ছেলেরা ওই ছোটবেলা থেকে কাঁদলে বলা হয় যে তুমি কি মেয়ে নাকি, তুমি যে কাঁদছো, বা বড় হতে হতে সে তো হয়তো ওই চোখের জল কাকে বলে সেটাই ভুলে যায়। না, সেটা তো কোনোভাবেই নয়। আমরা মানুষ, আমাদের সকলেরই অনুভূতি থাকবে, সব ধরনের অনুভূতি কাজ করবে। এবার ছেলেরা যদি কোনোভাবে কোনো একটা জায়গায় ইমোশনাল হয়ে যদি কাঁদতে চায়, তখন যদি আমরা বলি, ওই ছোটবেলা থেকেই যদি বলি এই তুই কি মেয়ে নাকি তুই কাঁদবি, ওইটা যে তার মনে একটা বসে যায় যে ছেলেরা কাঁদতে পারে না, কাঁদার অধিকার শুধু মেয়েদের, ওইটা কিন্তু খুব বাজে একটা প্রভাব তার মধ্যে সৃষ্টি করে। প্রত্যেকটা ইমোশনকে দেখানোর অধিকার আমাদের সবার আছে। আমরা খুশি হওয়ার অধিকার আছে, আমাদের দুঃখ পাওয়ার অধিকার আছে, আমরা সেই দুঃখকে ব্যক্ত করার অধিকার আছে, আমরা ওই ভেতরের কষ্টটাকে কান্নার মাধ্যমে বের করে দেওয়ার অধিকার আছে। তাই সবকটা অধিকার আমাদের সবার জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য সমানভাবে আছে। সেইটা ওই সামাজিক কিছু নিয়মের জেরে যে একটু হারিয়ে গেছে, সেইটাকে ফিরিয়ে আনা আমাদের সবার কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত, আর রয়েছেন তুমি অনন্যা পর্বে স্টুডিওর

খড়ি এখন বলছে সময় সকাল 10:52 হয়ে 15 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরচে অপরাজিতা। আজ আমরা অনেক কথা বললাম সমান অধিকার নিয়ে, সমাজের চোখে আমাদের সকলের, ছেলে মেয়ে সবার সমতা নিয়ে। কিন্তু এত কথার পরেও হয়তো একটা উত্তর খুব সহজে দেওয়া যায় না, কারণ আইনের চোখে সমতা এবং সমাজের চোখে সমতা দুটি এখনও পুরোপুরি এক হয়ে ওঠেনি। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন নারী অনেক দূর এগিয়েছেন, ঠিকই। যে দরজাগুলো একসময় তার জন্য বন্ধ ছিল তা অনেকগুলো আজ খুলেছে। মেয়েরা স্কুলে যাচ্ছে, উচ্চশিক্ষা নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, প্রশাসনের দায়িত্ব পালন করছেন, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, শিল্পী, ক্রীড়াবিদ, বলুন কোন পেশাটা বলবেন, কোন পেশায় আজ নারী নেই, অসংখ্য পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠিত করছে, পরিবারে অর্থনৈতিক অবদান রাখছে, নিজের ব্যবসা করছে, প্রযুক্তির জগতে কাজ করছে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নিজেদের জায়গা তৈরি করেছে। এগুলো নিঃসন্দেহে পরিবর্তনের গল্প, কিন্তু এই পরিবর্তনের পাশাপাশি আরও একটা গল্প রয়েছে। সেই গল্পটা এমন একজন মেয়ের যে এখনও নিজের পছন্দের বিষয় পড়তে চাইলে পরিবারের অনুমতির অপেক্ষায় থাকে, এমন একজন নারীর যিনি চাকরি করেন ঠিকই কিন্তু নিজের উপার্জনের উপর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েন, এমন একজন কর্মজীবী মায়ের যিনি অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে আবার দ্বিতীয় শিফট শুরু করেন, ওই রান্না, সন্তান, সংসার, পরিবারের বয়স্ক সদস্যদের দেখাশোনা সব কিছু সামলা, এমন একজন নারীর যিনি রাতে বাড়ি ফিরলে তার নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সঙ্গে তার পোশাক, চলাফেরা এবং জীবনযাপন নিয়েও প্রশ্ন শুরু হয়, এমন একজন নারীর যিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতে অনলাইন ট্রোলিং বা অপমানের শিকার হন। আর এখানেই আমরা এগিয়েছি কিন্তু পথ শেষ হয়নি। আর এখানেই সোশ্যাল জাস্টিস ফর ওমেনের আসল গুরুত্ব, মানে এগিয়ে যাচ্ছি, পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই যে বলছিলাম না, যদি আমাদের মাঝে ওই একটা মেয়েও যদি থাকে যে তার পছন্দ মতো জীবনযাপন করতে পারছে না, তাহলে সেখানেই আমাদের দায়িত্ব শুরু, সেখানেই সমাজ হিসেবে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, এমন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে যেখানে একটা মেয়ে কেউ মানে সুযোগ পায়নি বলে জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পারছে না, সেই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। প্ল্যাটফর্ম আছে, সুযোগ আছে অনেক বেশি, তাই সেইটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং হ্যাঁ, সৃজনশীলভাবে সঠিক পথে যেন মেয়েরা এগিয়ে যেতে পারে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। আজকে তাই কথা বলছিলাম এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করছি আপনাদের আজকের পর্বখানি ভালো লেগেছে। শুনছিলাম কিছু ভালো ভালো গান, রবি ঠাকুরের কিছু ভালো ভালো সৃষ্টি শোনাচ্ছিলাম আপনাদের। চলুন, শেষ গানটিও রবি ঠাকুরেরই থাকছে আপনাদের সবার জন্য। আর ওই যে ভালো থাকার, খুশি থাকার অঙ্গীকার নিয়ে, যে আমরা সবাই ভালো থাকবো, খুশি থাকবো, সবাইকে ভালো রাখবো, হ্যাঁ সবাইকে হয়তো প্রত্যাশিতভাবে ভালো রাখতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের থেকে সম্ভব ততটুকু ভালো রাখবো। হ্যাঁ, বলতে পারেন যে অপরাজিতা এটা কী বলছে যে সবাইকে ভালো রাখার দায়িত্ব কি আমার, না, সবাইকে ভালো রাখার দায়িত্ব আপনার একার নয়, তবে একটু একটু করে যদি একে অপরের ভালো লাগার দায়িত্বটা নিতে পারি তাহলে হয়তো আমাদের এই সমাজটা আরও অনেক সুন্দর হবে, মানুষ মানুষের জন্য ওই কথাটা আরও বেশি করে প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই একটা সৃজনশীল, সৌন্দর্যপূর্ণ সমাজ এই গড়ে তুলতে পারবো সবাই মিলে। এই আশা, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর খানিকক্ষণ পর্বে পরেই আপনারা ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর শুধু এরপরেই নয়, দিনভর থাকছে আপনাদের খুব পছন্দের প্রিয় প্রিয় অনুষ্ঠান, থাকছেন প্রিয় প্রিয় আর্যেরা আপনাদের সঙ্গে আজকে সারা দিন জুড়ে। কিছুক্ষণ পর থেকেই আপনাদের সঙ্গে অবশ্যই জুড়ে যাবে আর্যে অনিন্দিতা এবং রাতে আপনাদের সঙ্গে থাকবে আর্যে অর্ণব, মানে সবার সঙ্গে মিলেমিশে অনুষ্ঠান চলুন আমরা সবাই মিলে উপভোগ করি। আর আপনারা শুনতে থাকুন FM উজ্জয়ন্ত। শেষ গান দিয়ে শেষ করছি আজকের পর্বখানি।

Nero khnai thongo sara sa point dog mega har se phe mu jen tho jara studio phaishok pa kya angar je binota hanke chang khani ra chapong pandana cheng cheng lai nai cheng jothon shaimano tini srangshal hankai sanam chung gona rokni tini nishal jothoni bagino ka ham lai nai engthun hanke a kha khlai jothon jara tin khai jakna sara sa point dog mega har se ba 101.6 mega har se fm mu jen tano হয় কিছু খালাই নাই খাত নরক নি কয় হরজা খরে চাপুং চিং যতন সু হায় দাম নেই দামই সতী থামচি জরা নরক নি কাজা রং টং নাই হিংকা খানি রচাপং পান্ধ চিং নরক নি খাতক জাকমানী রচাপমূলক চিং খালাই নাই হিংকাই নরক নি খাতক জাকমানী রচাপমূলক খালাই নাই হিংকাই তাম খাইনে নাই নরক নরক খাইনে নাই চিং এস এম এস খাই দি বড় চাপুং খাই রচাপুনি কক থাই স্রাই স্রাই কে সৈদি তাই সাবুনি রচাপুং রচাপনাই বুমুং সৈদি তাই নরক বড় তংতুতেই চিনি পান্ধানো অজরাও খাওই টং আবো সেই হরদি হংকাই সেই রহর দি সিনি হোয়াটসঅ্যাপ নাম্বার হংকাই ফাইদি জং পুইলাও নো তাংশা খনা তো রেচাপং সং খনা লাই চিনি তিনি নি খানে রেচাপং পান্দন জং চেং লাই নো তাম হিন হংকাই বেলাই নো খনা তো রেচাপং নরক জতনি পাকে ও রেচাপং খনা লাই নো চং চিনি তিনি নি পান্দন চেং লাই নে ও রেচাপং নি পাইমানি ইয়াগলো খেনো নরক নি এসএমএস পরিনা নি বখাগাং থাংনাই হংকাই নরক জতনো তিয়ার তং দি নরক নি খনা তো জাকপানি রেচাপং রং নো খনা না বাগে সারা সা পয়েন্ট অফ মেগা হার্টস এফএম ও জেন্ত ও রেচাপং নরক জতনি পাগে খনাই তং দি লগি তং দি পান্দা পায়া সাকজরা

এসএমএস 9-এ স্বাগত মসিহল কাছে হনেখা খুমবার বাসানো খলনা থাকে ইয়াগো বুসু পাও হরচামন খনানানি কবগো গোলক দেববর্মা দীপক মানিক সিমনা দাউদারানী প্রশান্ত দেববর্মা গাই বরক পাল বাক্সাকে রেচাবং খানানাহিনে কে হরকা খুমবার বারসানো ও রেচাবং হংকে ফাইদি খানালাইনে বিনি খানাতক জাকমানি ও রেচাবং গে খানাই তং দি তাই যত খানাই তং নাই তাকে বহুমারে কিচিং সঙ্গ নরব খানা দি ও খানাতক রেচাবং

রকনাইথং সারাসা পয়েন্ট অক মেগা হার্স এফ এম উজ্জ্বল তঞ্জরা স্টুডিও আচুক জাগা গার যে বিনতা খানির চাপং পান্দা নদী দলে খানির চাপং পান্দা জং খানালাই থং রকনি কয় হার জাগ্রা চাপং রকনকে অজরা এস এম এস নাইন এস এম এস ইহনাই খা গুড মর্নিং বাই আং আমরা জলাই তিশানি বিমল দেব বর্মা আনো রচাপং তাংসা খনারি দি রচাপংনি ককথাই সচিন্দ্র দেব বর্মানি ও খা ত্রিপুরা হা হামবাই হিংকে তাকুক বিমল পুইলারানোর নাকার সানজাও তাকুক সচিন্দ্রনি রচাপং তঙ্গ হাইফানো ও রেচাপং হিংকে অজরাও আং মানিয়া আং তঙ্কা হাইনি বাকি নো আং তাকু সচিন্দ্রনি যে বাতাংসা রেচাপং খানাইছে নাই খা খালাই নাং ও রেচাপং নো খানা তংসা গান খানাই নাই দি তেজো তো খানাই তংলাই তাকু কুমারী কিচিং সঙ্গ নরব খানাই নাই দি খা খালাই ও রেচাপং নর যত্ন খানা তংসা পাই না

ভিডিও যারা ওখানে হয় এসএমএস নাইলে ফিনে এসএমএস সিহনে গা হ্যালো বাই আনি বন্ধু মান্দাই গুলচকরনি দীপুনি বাগি কায়সার চাপং খনারে দি হাসেক শাল বালকা নংবাই মালাইয়া তাকু বিশ্বনাথনি গে সাব সিহরকা বত সালিয়া পিয়াবা বিনি বায়াবনি বাগি বিনি বায়াব দীপুনি বাগি রেচাপং খানা নাহিনি কহরকা অঙ্কে ফাইদি খানা লাইনে অজারাও রেচাপং অঙ্কে খরকসা তাকুক নুং খানা বিনি বায়াবনি বাগি রেচাপং খানা নাহিনি কহর মানে আশেক শাল বালকা অঙ্কে খানা দি ও রেচাপং গে তো যত খানাই তোমায় দেখো হুমারে কিচিং সঙ্গে রোগ খানা দি হক রেচাপং

সভাপতি হাজারাও এস এম এস নাইনে স্বাগতম সিহরকা আং দুবরাই কামিনী স্বর্ণমালা বুকুক মনোদেবী রুচাপ মংনি কক্থাই সাইচুং বাতং থগিয়া আংব ইয়া ফারনাই আবু ব্রিজেস বিনি বাকি তেই নব তংনাই বুকুক হামবাই গেবেলাই হামবাই অজর ও বুকুক স্বর্ণমালা রুচাপ মানখানি কহরকা সাইচুং বাতং থগিয়া গেফাদি খালাইনাই অজরও বিনি খাতক জাকমানি ও রুচাপ মং গে খাদি বুকুক স্বর্ণমালা নি খাতক জাকমানি ও রুচাপ মং তৈ যত খাই তংনাই তাকু বুকু মারে কেজেন সংনার বোখনাদি খাতত রুচাপ মং

พอดีเขาจะเราแต่บุกจระอังคาก็กรอกก็ตัวมาบุบักรอกเนาะนายไลน์นั่นเองโอเคนายเนี่ย headlines เป็นบักก็กรอกก็ตัวมาบุบักก็ตามตรงกีร์กิสถานนี้ราชกรบิสเกก็สงสารจากชางไฮจูบาจูมอธานีฟิลเนจิดอกกุจุกเบรมนี้กุทุมไลมาวกายจิทามนังคุกมาดีคอลโนตีก็ทันจ้าอึงไลมานีบิชิงตีไปแค่กุทุมไลมอBelgium ni Montri Bokrok Bart D. Weber Dini Shaltham ni Bagi Baroto Beremao Payena Baroto Pai Montri Bokrok Narendra Modi Bai Bukhak Nini Koklam Shalemao Achuganebo Barot ni Buiha Kokchong Lainok Shaka Nepalo Kirima Shingsha Tilama Patimugo Tabushuk Jora Korok Shara Dokji Tham Barot ni Lukurokno Rutugi Kariman Kha EDC Amcheni Biles Committee ni Chongwari ni Bagi Mia Panda Te কোকমুং কারিজাখা বিলেজ কমিটি চংবাড়ি ন বুসকাংতনি মিয়া পেচারথল ব্লক বেবাক বতনি ককরাম শালাইমাও জুগালে জাখা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা থাংনাই বিশিক থামো তৈলম্মা এবা হাক ওয়াগে দেরামঙ্গ গলাইনাই খুং সা রাশাই জি সাই চাররা থামচিব্রই নুখুং ন খক সারা ব্রিচিনে রজাক নৈজিবা রাশাই রাং চুবা জাক্ষা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই কম থিং জাক চন্দ্র মুকুমো অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও এগিয়ে চল সঙ্গতে টাউন ক্লাব নিমিয়া সানজানি থংলাইমা ড্র উংখা তিনি নখাই কিসাসক মোনাকজাক টঙ্গানো হাস্টে বেবাক হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতে ওয়াইমা নহনে হজাক খ্লাই রেখা নবার দিবার নাইখং তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি আশুক জরাতে খনাবাইকা তাবসুক জরা মানমানি কক বড় কক তোমা ববাগ্রাও

জানানি অংথুন হাবনো চাই অহংকাই গবং মনো এসএমএস তো ভাইজাক ফিয়াবা জিন যতনো জরানি বিশিংনো চিনি পান্ডা চেংজাগতে জরানি বিশিংনো চিন পাইনি নাবো নাং অহংকাই জিন যতনো শিবো সাইমানো সালব্রুমব্রুমনো রক্তমনো চিনি পান্ডা খাই তখন যতনো সাবইমানো দিবলনি দাম চিনি তামই সতি চিবা জরাসে নরকনো নরকনি খনাথক জাকমানি রচাপংনো খনারি মানো খানি রচাপং পান্ডাও আবনি ইয়াগুলো থুমনুক জিন খনালায় অহংকে আবনি ইয়াগুলো দাল বিদাল পান্ডা তে হাইনোহাই সতী থামচি জরা মানো চরকনি হামজাকমা চিনি খাতমা পান্ডাও নরকনি খনাথক জাকমানি রচাপং রকনো।

0: นี่นี่นกขลับพัดพัดไปกี้บุกอเบียงท่ากา
1: ตามหูโนอาศึกแต่มกุลนกเลียบานี่นี
0: ่อ๋ออ่างไงงอหน้าชิดจักเลียบล่ะนกขลับพัดไปกี้เนยซึ่งหน้าไหนมาตาน
1: กขลับให้โจพัดไปกี้ตาบุกนกบาริพารีริบายแค่ยูกัดลามันแค่พารันน
0: ์พัดไปกี้พุงนี่ไม่จ้าเลยชินาเดเนยซึ่งหน้าหนีไหนมาตา
1: อ่างเตชเลระเนสามัคคณะเดตาบุกนกบาริพารบัจยูไอ้นี่กัดลามารุกิชาพารบัญญังโ
0: อดอกก่อนพานักพารีไปไปกระดิให้แกอังบอกยังก็นกนี่มันเองขัดที่ใบมันนี่ไปชุกยากูแต่กิชานี่บางไงขัดที่วิไปกระชินะ
2: เฮียอาจารย์บัตรกระดิ
3: ตามองจะขั้วซึ
2: นี่นี่เบกนี่เรจิสเตอร์การิกราล่ะ
3: ตามใครนะบ้าลามักขั้วสามาจรก
2: ็ชามุงนางกูการิดี
3: ตามบุ๋มที่ชามุงใช่มันยัดดีบ้า
2: บุ๋มงอาจารย์เชิงละไปนุ่งกอกรกบกิชาอาจารย์ยุสาว
3: อาทิตย์เห็นจีริงสังกิพยูokrang khaba sagrale ata hindi nini khata
2: tubdi asugra di orono upang saklam dol dol tong thokmui tong khabla
3: u u o gana gini rogo majilota bari tong khna motom tuilelek bahai atom sa jip songi khable
2: o kubya ketam sa ambu bahai mani rikha o majilata oro gana rogo nongnai
3: o bu phang tola rogo phari rijak sik tamusuk tong to to ngui tong kha আরনি বিশংসে মাজুলতা বাহেব জিপ জিপ নবার ব সরক সরক আংলে তমা ব হাইছে মা টংসিও আতা সুরাল
2: হানি বাগনি আং নন বাথাগ্রাদি হিনতা টংগ্রাদি সংমিয়া জরা হাতে কুসু কামিও ব্লানি নক জরা লেখ লাখিনা
3: হুম
2: তাবুকে সুসংনি নক নিসিমি চাংলাছি নাই
3: আ
2: ও ও ও মাজুলতা বাহাইবা নেলা নং টংবাখিলে
3: ইকো ও বসানি নক ন কসংনি নক কোন ব্লাসা
2: ও বুসংনি আবদা
3: ই দামসা নংখাই সিনি গরে টকা হাইদা
2: নিমিয়া ইয়াংতি হাবিয়াবনা বিনি আবখে ইয়াং নক বাসিং ক্লাই খাতানা
3: হুম
2: হিন্দু আজলাই বাসলাই সিনু
3: আংলে অবু ফংতলানি কুতুংলা সমু সুংলিয়া থাকলম দল দল কসাং থতর তেসে মাজিলতা বাহাইব নবরে গদালৈ সরে সরে কাই বাহাইব জিব জিব কপরজাক আবুনা তমা বকাইসা হুই টকাতা
2: হংখা বাসাদি হিন্দি অরতে কক লবনা তানা জি
1: খবর ভাইয়া সুকে সিসিং কানে এই থাংলা নাশিকি নাইগ্রালা
0: ও মিয়া আতবলাই সংনি নগ ভাইনাই রক্সিবলা
1: ও বুঝি কা মাল মাতা লেখনাই রক্সিবলা আবর তিনি খাইছি নগ লেখনা ফালাই খনাতা
2: নক ফাং রক নগটা তংবই
1: নগন তংলা ভাজি ইয়াংন ওয়াশন নুকাও কাসা ফাইবে জি
3: বাবা আসকে আমচাই বেরাই নাইমানি বিসঙ্গ নিনি নক থয়ন খাকসমা মান ফেমা কলাই খাতা
0: নরক মিয়া আতা বলাই সংনি নগ ফাইনাই রগিয়া দা
2: ই সংনু বাসই সংবাতা মসা সরকারনি মলা রকবা
1: তাম বড়ক তাই মাল মাতা রক দলে খাউ হুঁকা মন নর
3: তাবু কাম তোমা তমু রকম খাসি দো বড়ক লে খামানি লগিব মাল মাতা বলে খানানি নাংফো
0: তুই রক দা কাং বাই
2: ই বাসই তুনি কিসা মানংগ্রা নাই
3: আও

0: ang bo tinyo kisya kang itong mahen ka basi tinyo si kang nungay mapay gres hinatana
1: hangi ito pagirati tuy
2: tong bay gradi kay ang tuy na hari pagirana
3: ata kusung kok tay sa sawoy mapay gres hinakya
1: sa dita tuma kong mo sanani
3: kok kay tabuk sung paymini nini nok tola drop ni sukang drop ni simi tabu iko nino o nok tay jora lamate bufang tolarok pharjak sibjak ngna asuk tongtho tokungui tongkhabla sa
1: pharjang nokta pharjak ge hankai obhai sap sutra angui mano haja
0: abor mo sabo pharai ri baisa ta kase
1: tai sabo pharna sa ang nu phungai kinyo pharai ri baicha
3: ang saiman kha omokhe nini samung no ongkhana hnoi
1: neng kha chama khai chhoi mamani klai kha cha suro
3: ও বুফং তলানি সিমি তাবু ইক নিনি নক থাইজরা ফারজাক নখলাতে নক বাড়ি রকব সুরং সুরংখে ফারজাক শিবজাক আবুন বাকিন আং ওয়ান সোকা ও লামাতে বুফং তলা রকব নং ন ফারি রবাই খানা হনতা
2: হন্দি তুই রক নংবাই গ্রা দিখাই সাবো তাম ন ফারমানি কক ন সালাই তং
0: অ ইক নংনি নকনি আতা কসং লামা বুফং তলা রক নখলাতে নক বাড়ি রক সাবসুত্রা খাই ফারমানি কক ন চং সালাই তং মানে বাসই
3: বুফং তলারক বো নুন হগুই রবাই খেনা না আতা কসং
1: আক তাই সাবু হগনানি আং হগুই রিবাই তা
2: সাল ফাইকে হাইরক মাং নতা তাই তামসা ফুঙাই খাইন আবরক ন বিনি সামং তামসা
0: আংখাই পঞ্চে থাই খাইবা গামিনি বরক সে পাল কে হগুই ফারি রিবাই খেনা হেনি ওয়ান সুং মানি তা বাসে
1: অংখা পঞ্চে থংনানি ই মাং নি কক সাবর পঞ্চে ন কারিলে গামিনি বররক বো হাইনতা রং সকাই খে বাকি চালাইয়া সিমি যে পালাইয়া গামিনী বড় রঙে কগ্ন খাইতো অর সাজাঙাই সিগ্রী
2: সাকাই সেজাউই সাজাক মানি হাইকলাইয়ানো বলং হকনানি তাই লামা ফানানো কারিলে বংনি নখলা নকবাড়ি রকসে ফালাইগ্রাইয়া
3: আতা কসং নিনি নখলাতে নকবাড়ি রক নুগুই সং কাহামকে সাইমানখা নং খরকসা সাবসুত্রা তংলাই নহনই
0: আংখাই উ লামা গানে বুফং তলা রং নগৈ সিরং সিরঙে তনি মানো সে বেলা এংজাখা
3: আরা গানা গিনি ন মাঝি লতনি বুরুক টংনা না আতা কসং বাহাই জিপ জিপ মতম গেরাব সাই টংগু হাইলে
1: আ বুফং তলানি আয়াং তলা দ্রব হাসু খাকুচু র ন মাঝি লত বসং সংস কতর মা টংগু আব তাবুং ইয়া সুসুই সুসু সংনি জরানি সিমে নুগুই ফাইমানি বিশিব্রু ন আং হগৈ ছাপ সুত্রাকে রিবাইকে আবরং
2: বারমা বো বুইন সলিয়া বেলাই খাইন বারো কামিনী শিকলা শিকলি রকবা সাল ফাইকে আরো মাং নতা
0: ছাপ সুত্রাতে মতম সতম রকব বরনি বখানো তোমা বখাই খিবিব
3: আবুনি বাগন তাবুকনি সীমা লামাতেই ছাপ সুত্রাতে মতম সতম নতই নাই উরাম উরাম ন সাকলাই টংমানি খনাইয়া দাসা
2: জেসক পানো আবাই ইংই টংথুং চিনি বরক রক আবন খুব খনাইয়া তমং বসলাইয়া গজাতা
1: এ হাইনি বাকি বংনি বুখা রকম সিদ্রা তাই পদ্রে পটনি বেমার রকব সাগো গোফা জাগি টংবাই
3: আতা গজং নং সৈন্য সাকা যে সাব সত্রা গ্রই সিদ্রা টংাই রক্ষে বুখাব সিদ্রা তেই হামিয়া চাই রকব কাতি উইমাইয়া
0: আবোকে সৈকক ন তাবুসু জরা চং আসক কামি কামি নক থগি সামুং খাই ফাইমানি নক সাপানো সাবসুতরা নুখুং মালাইয়াখু ই গতাবুং নি নুখুং সিমিসে সাবসুতরা তৈ টংথত মালাই ফাইগ্রাখা
3: কুবি ককনো সানানি থাঙ্কে তুই রক সুতছে নংনানি তমাবো হাই রকুঙ্গু লতারক বুসুকনি হুজাগিয়া বালুকজাক উংবাই খানা সমতিক বাইতিকনি তক বুলুক বুতি হাই ইংগৈ খারসাই টংবাই উতা হনো
0: আবো তাবু নংনি বসাঙ্গ হিনৈ সামাইয়া দো আতাতে বাসৈ ই ক তাবুক যং তৈ নংমানি লুটারকাই তামো বাই জানিব হুকুনা কসংনি মতম হু হুসেঙ্গুই টংকা
3: লতারক কসং কুপুর হুজাক হংকে তৈ রক থকমানি সুদুসে জুদাতা
2: আংখাই মুখি বাইন মানে রক হুজাগো ফুঙাইখাই পুইলা মাইতুক মুইতুক তাই মাইরাং লতারক ন সকাং হুই সুই মা পাইগ্রাও আবনি উলো সে তাই জেবা জে নুখুংনি সামো
1: আং গো তাবুক নি বাসিনি কং সরঞ্জাক তৈ ফুঙাইখাই ন সকাং নখলা নক বাড়িতে লামা রং ফারিমা পাইগিরাও হাই একাই সামুন বুমাসে মানিয়ে
0: আখাই যা সেন থাকায় বতুই রং সেকাং নাইজাগ্রাও আতা নংনি ফার্মাসিমা রং কারিব নংনি নকনি দি রক খাতিমাব মকল ক্লাইতা
3: মাইরাং লতা মাইটুক মুটুক রকব বেবাক ন বংনি খে কসং কসং তৈ যাই যাই খেঞ

0: tisawi khadijang mangta
1: abo hai sap sutra nokhung rogo khai ja thani nung thani rogo bo mungsang je bkhano bo thari no nungi chawi tongi manuta
2: hai ke batini chini nogono diponi mai rok salai sidita
0: abo ya basoi kongni kok sa bo chini samung ni bagi se jengba phayo boro mai rok sawi tonglaina hankha
3: o ja khale tamung khaba
1: ata khase norakti borok bai hinkai ja sakong no sale bo jora salaiyo
0: soi kok abo হাইকে আতাকসং সং ফাইমানি সামুং ন জেঙ্গৰি লাইছিনে তামহিন
3: জেঙ্গিতা তাম তামৰ খানিয়ানি নাংন
0: নৰকনি মুংসা খানিয়ৰ গৰৈ সং সংকে সিমিন সানে নাংনাই আসকনু
2: কুবিজা নৰক মাইচালিয়া হাই একেবা মামুই খাইনাতা
1: নাংগেবাছে চাইয়া চাইয়া মুংসা খানিয়ৰ নাংগা আবো হাইন সামানি ককছে নাংখাই উলতে শালচা ফাই যা ফাইনাইতা
0: দহকে আজলাই নিনি কক রকনো মুথা গ্রাসিদি রেজিস্টার খাতা কারিদি তৈ আং আত সংন সংখে নামকে রেজিস্টার বক্সারি
1: দিতা আনি বা তিয়ার নইতা মশা
0: হাইকে আতা কসং পুইলা সাগ্রা দিখে তাবুক নিনি নগ বেবাগৈ বরক খরক বুসুক দ
3: বরক বা চিন বেবাগৈ খরক সিনিতা
0: আচ্ছা সাব সাবরক আ খরক সিনি রক
3: আমা আফা বুড়া বুড়িসক বরক বুখুং ইক তাবুক আং বাই নিনি বাসই দেখেবা বুসারক খরক তামতা
0: বাসি ওয়াইসা সাসিদি বুসারক নি বিসিঙ্গ বুড়ি খরক বুসুক তৈ চলারক খরক বুসুক
2: বুড়িমা অকরা খরকসা চলারক তাকুক নই আসুক নতা
0: আতা কসং নংনি মুসুক পুন তৈ তকরক বুসুক দং
3: অ মুসুক মাকবা পুন মা দই হাই টংমা টকলা খবৈ বেবাগৈ মাকসি দক আসং
0: বেলাইকে হামবাই হাইকে আজলাই রেজিস্টার বক্স পাইখানা বোলে
1: আবু দ ককসা পাইকাই থাঙে মালাইকে বোলে
0: পাইখা নতা হাইকে বেলাইকে হামবাই আতাতেই বাসই নংনি সাবসুতরা নত পগুই মানগলাখা
1: আংখাই উ বুফং তলা বাই মাজিলতা বাহাইন বুকুং বাই মকলক গদালই নংসিনাইখা
2: আকন সালচা জরা রক খাই ফাইলাই দিতা থক থগিয়া ফানো মাই ফাইসা জালাইয়ানো
3: ফাইদি ফাইলাইদি দেশা ফাইফ্রু হুঙ্কা সাবসুতরা নতুই তে বোকা হামকাই সালাইয়ানো
0: ফাইনাই আতা জেসিকে ফানো ফাইনাই নিনি থানি সাবসুতরা নতুই গবাং মা সরংনারক দঙ্গু হাইকে আসুন ককতা জং বাসলাই গ্রাখা হিমদি আজলাই থ লামা সদি
1: আ হাইকে জং হিমলে গ্রাখা আতা বাসে
3: দ আকন ফাইলাই ফি দো
1: দ দ
2: আ মা ফাইলাই নেই ফিয়া
0: ফাইনাই বাসে ফাইনাই
1: আ ফাইও ফাইও বাসে
4: মুসুকলে ও বরি বাইলে আংতাই পাইলাইলিয়া ও মন গান্ধী নদ সলুই তংসিস বিয়ং থাঙ্ক এই দাঙি রুসরুই হা বিয়ং থাঙ্ক
5: তামো তামো গুই তংফাই যাও খ তামো
4: ন গান্ধী নদ সলুই তংসি হা ও ম বরক মুসুনি গান্ধী নক দাঙ্গি তংখা নাই নাই নে
5: বুনি সিমি তা কুদুক দি নিনি নখলা নকবাড়ি রখাই আবো বিশি বিসিক নি ওয়াফরা নাই নাই খানা
4: নখলা নক বাড়ি বাই গান্তি নগ্ন তা সুরচা দি উমু সুক লুতুর পুত্র লিগি লাগায় বুইর বাইকে মাই ততরা থাংজাক বাইনা নে
5: নিনি নখলা বাই নক বাড়ি ন বুইর ফাই নক ফাইখাই লেংমাটা পকজাক বাইন সা বুনি নো সিমি নক সিনাই নং সাকনি নখাই নাইখলাই নাইয়া
4: কগ্ন হাইকে সবাইয়া ওই মানি রক খাতি ওই কিসা ফারি রিবাইগেরা দি বৈরক সক ফাইবাই দাবুক
5: নাই দিন নগ বরক ফাইনানি সাল রগ সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারে মালি হাইদা হান্তানে গরে দাং ফালি মতক
4: ঐ দাঙ্গি রুসুরুই আসু খুবতা লাগে বাইক কাঙ্করা পেখা তুইকে পেক খুবির জাগানো নাম
1: হাই থু নারা সিং তামন তৈয়াব বাইক কাঙ্করা পেখাক তুই পেখাগ্রি রিজাগানে হিনেই টংলাইখ বাসে
5: বাইক কাঙ্করা পেখাক তুই পেখাগ্রি রেজাগানে হনাইন সঙ্গীতা তা মানো বা সঙ্গী টংফাই
1: আতা থারা তা মং লাইখ বাসেই বা আখেনি সঙ্গী টংহাবলাসা
4: নং সক পাইসলাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন পেখা কামু
1: দোয়া ক তামনে বাঙালি দিনে তুই সালরগো আমো হাই উংলাইখ হিনো
4: নিনি বাসেই অংখা হানি মুথাকজা রুবৈরা বাই তাই চেদ্রা মুথাকজা নাইলা ন গান্তি ও কিসা থাঙি নাইলা আবু ন গতিনি তো সলি দংসি
5: নাইকে তামনি বাকি নগ বরক গজারসলা বুমুং বথারা নং বরক পাথরা নো
1: আহা

0: দশ হাগ্রা দি স্যার
1: আনলগিন আমবা টং না সলি আঙ্গি টংখাবলাস
0: তাম গৈছে স্যার
1: কবি কম সাশে আনলগিন আবো খে অম হাই রুবুরাবাই রগ সাগ্রগ সৈজা গিয়ে
0: আবো খে ইংনানি কগনু দোয়া ক টংগ্রা দি স্যার এই আতারা নিয়া কিসা ফাইগ্রা দি
2: তামুসা সুর
0: সুপারভাইজার স্যার বাই বিহিক ম্যাডাম বা টংনাস সৈলিয়া থাঙ্গিনাস হি টংখাবলাসা
2: তামঙ্গই আং বরংনি বাকই আসুকাই সঙ্গই সুগুই যোগালি বাইমানি খাই
0: খোনা দিয়া তাথারা গুবই ককন সাশিন
2: তামুসা দিয়া কন
0: নি নকনি লিগ লাগাইতেই রুবু রাবাই রগ্ন নুগুই বরক অর কিসা পানো টংনাস সৈলিয়া
2: হনকাই আনি আসুকনি যোগালি বাইমানি খাই তাম তামংনাই ন
3: আসুক হিংকাই হিমদি নিন আ যোগালি বাইমা রগ্ন ও আটা কচংনি নগ তৈসিদি আর ফানো চারি রহসিবান নি নগলে বরক চাইয়া আবখা আং কাহাম খাইনো সাইমানখা
2: তামো হনমানি কক সাব
0: নকন চারি নানি নহাই হাইন মা খাইনাই তামো হিন গদা গছি সাদি
2: বংনি বাকে আসুক যোগালি বাইমানি হনকাইবা দহাইকে কচংনি নগ ফানো চার ওই রহর সিনতা হনকাইবা
0: হাইকে নিনি মাইমুই রগ্ন আর আতাকে চিন নগ ফানো তুবই ফাইসিদি আং বরগ্ন আরও আতাকে চিন নগ তলাঙ্গই থাংবাইসিন ওখানা বোলে
2: দহাইফানো খাইগেরা দি সুরন হাইফানো আজলাইন আনি লগেও ক্লাংথানি দো মানিকনি রগ তৈনা নাঙানো
0: ওখা নদি নিনি আবো রগ্ন থামুগুই তুবু বাইদি আং বরগ্ন তলাঙ্গই থাংসকসিনাই
2: দহা কন থাংলাইসক দি দো
0: সুপারভাইজার স্যার তে ম্যাডাম ফাইজি সঙ্গাবু কুবুনি নগ সে থাংলাইসিনাই অরলিয়া
4: তাবুক তৈ বড়রে থাংলাইনাই বা
0: ম্যাডাম সঙ্গাবুক থাংনানি নাইমানি হিংকে বেলাই কাহামতেই বেলাই সাফসুত্রা নগ্ন থাংলাইসিনাই
1: দহা কেবা হিন্দিতা থাঙি নালেগ্রানা তাম হ
4: দহা ক হিমদি বমতৈ রগ নাইগ্রা তা
5: তা মংলাই খেতাবো
2: উ কুসুংনি নগ সে থাংলাইসিনা পো
5: নিনি নগ খাই ইংলিয়া হাইদা
2: ম্যাডাম বাই স্যার অরত টংনানি সৈলিয়া পো
3: তাবুকাই চং সামানি কক রক নাতা নাংখাসা
2: ককতা বাংদি ডাকতি মানি রকসে জন মূসা মূসুসুক তুইনানি খাইদি হিন্দি থ
5: তা মগিলে বইনি নগ রক থাংনা বাতাবো
2: তিনি নগ চাজাগিয়া ফু আর কুসংনি নগ সে আসুক লাইসিনা ফু হিন্দি তিবাজি মানি রক জন মূসা খাইতিদি হিন্দি
5: পুইলা ফুরবা চিনি নগন আচুক লাইনানি কক টংমানি ইংখানাবলা হা তাবু খাই তা মগি কুসং সংনি নগবা ইংলাই যাউখা
2: ককতা বাংদি হিন্দি মানি রকসে তিবাইদি ডাক্তি হিন্দি নিনি বাকি নঙ্গ
5: এ উল্টা কেন জতা খিদি আনি বাকি দিয়া নিনি বাকি
2: নিনি আ লতানি বাকি সিং লতানি বাকি নিনি আ লতানি বাকি ন ম্যাডাম চাজাগলিয়া বুঝি খট
5: নিনি নখলা নক বাড়ি বাকি খি ইংলিয়া
3: ওংখা বাসে ইংখা কক সাকাই কক বাংলাইছে সিরিং সিরিং নং নি মানি রকসে তৈনানি খাইবাইদি তবু দিয়া ন দামো তৈনানি টং রহরবাজি জাতি লেরু
2: ই ক নবরং তুইসুক দি আঙরং তুইবাইছি নিনি বাসি খে অবরং তুপসি তুন হিমদি তামলাং মলাং টং টং থ
5: আংলে তিনি দো
3: হায়াকো বাসে হায়াকো উলো জে মানে অঙ্গি টংলাদি তাবুক সিরিংখাই তিবেগ্রা দি হিমদি
5: নুলাই আমি তিনি
2: ককতা বাং দে সিরিং সিরিং হিমদে জে অং তুই অংলাইন হুমা
0: তিনি মামির থকবাই খেয়ানো সুপারভাইজার স্যার তেই ম্যাডাম নরকলে বাহিরক উংজাকবাই খেয়া
1: রিয়েলি মুই রক্ষাই থকচক বাই মানি নকলাই খে
4: মুই রক্ষাই থকবাই খেয়ানো ফিয়াবা অনক বেলাই খে সাফসুত্রা অংমানি বাকই তেই বকমা হাই ইংজা খাতা আংখাই
1: হাই নি বাকি নক ফাংতেই ন ফংজুক ন বেলাই খে পাই ফেলাইবা হামবই নক খুঙ্কে অম হাইরক নংনানি নাঙু
4: নক সিমিয়া ন ফাং নক সুকাং নক খেলাবারি বেবাক ন ফারজাক শিবজাক সাফসুতরা গজাং থথরঙ্গই টং থকসুগই টংখা
1: বিনি নক মালাইনা সুকাং আসুকনি কলমা লামা ইয়াকসি ইয়াগ্রা বেবাক ন হকজাক সিরং সিরং তোমা খুমরক বো আসুকখে মতং কুবুকসাই টংখাবলে
4: খুমনি বিশিঙ্গ মাঝি লতানি বাহাইব টঙ্গু মতমনি বিশিঙ্গ মতম তৈলুলু কুবুই ন বেবাক ন তৈ ন টং থক সুকমানি নকলাইখা
1: হামবাই ন ফাংতৈ ন ফাংজুক ন তিনি নিনি নগ ফাইয়ৈ বেলাইখে খাকসামা মান ফাইকা আতা নং ট্রাইবেল ওয়েলফেয়ারনি মূসাসুক লুন্দক মানখে
6: উহ দাও সাক জরালে মূসানি লুন্দক ফানো মাইয়া খুসা
1: হাইকে আতা নং সালজাসু বাসিন তুবই আনি অফিসে ফাইদি মূসাসুক রক দা রৈমান নায়ান তা
4: বাসৈ নগনি নগ ন

0: আং তা মসুক টংথক জাকা মতই হিনই সাউইমান লিয়া অমো হাই সাপসুত্রাতে হামু সিনিয়া খুমনি বাহাই বয়ার বাই গদাল যাক আগুলি দলির গ ফানসি অমো হাই সাপসুত্রা নক রক কৈ হুনি মানু নুখুং খানা রক আং তিনি নরক নি থানি সরঙ্গই মালাঙ্খা বেলাই ন হামবাই আতাতে বাচই নরক নি অ নক ন জেফ্রুফা ন মুইতু টংসিনাই
1: আতা থারা তৈ বাচই নরক নব বেলাইকে হামবাই নং নি মামুই রক থগৈমানি বাগৈ হাইকে সরণ আজলাই নরক নব বেলাইকে হামবাই সুক মা হিমলাগ্রা সিনাইতা খুলুমকা খুলুমবাই খা
2: দ
0: বেবাক ন হামবাই তৈ খুলুমবাই খা
3: তাবুকাই হামসু খাতা সারি ফাংনি সিমি জুগালি নাইখাই অফিলি গ্লাং জাখা আইসুংনি সিমি জুগালি নাইখাই রাংসাকনি সুসি মানখা চিনি নগসে গজার জাগৈ ফাইমানি তাবুখাই অর মা ফাইলাইখে নালা
4: কক বাবনতা অরখাই গসংনি চুকলি টংনাই আংখাইবা কবগৈ তুবনাই গসংনি খাইবা বুমুং থাংনাই টাংনাই খাইবা অকলা জানাই খাইবা পকথাং খাতা
3: সংখাইবা তুই সারকা গসং সংখাইবা আরম খা আক গসং বাই গসংনি বিহি থঙ্গি টংমানিয়া হাইলে এই বাসই ককন হাইরখাই তা সাদিফিয়া নংনি কসার জাক বরকন সংদা তুবু
4: নরক থাঙ্গি তুবিয়া ফানো বেলুগুই তুবু খাতা এ আতা থারা নিনি নগরাইনও নারেগি মাইয়া অংমানো এরেং এরেং বুঞ মাজার তা বেদ দিফিয়া
5: আতা থারা আতে বাসই খাদি হিনজাক তিনগু তিনি ফুঙ্গ আং নং নক থাঙ্গি সকৈখাই নরক বুকুং নই ওয়ালাই টংলাইমানি নগৈ রে খেনা বলে
4: তামনি বাকে আবো
5: লিগে লাগাইতে সাবসুতরা টংলাইনি বাঙতা
6: আবো খেই সঙ্গ আজলাই বাইকনই থাঙ্গই নগৈ খে লুত্রু পুত্রু খাদ্রং বাদ্রং আবো বরক টংমানো সলৈ টংলিয়ানো
5: আচ্ছা রক লামথাই রক তে নসিংনি খরমাই রক আবো রক কিষানি দাঙ্গি টংখাবো জংসে সৈমানি আঙ্গি টংখানা বলে
4: ধীরে ফয়জা অববা নরংনি তমুসে বলে
6: আতা থারা বিয়াংনি বিয়াং হদাবা বারনানি তানা জিফিয়া
3: তাম হদাবা বারনানি হা তাম দ হদাবা বারনানি হনি সাইদ
5: খনা দে বাসি তে আতা থারা নরনি নক লিগে লাগাইতে মুনাম সনামো সাব টংই মানাই জংসে সৈগ্রাইয়া অফিস আরক সৈমানন হাইদা মাইমি চালাইয়া থাংখিনে হিনিছে টংমানি জংসে সালাই খুগলাইয়ৈ আতা গজংনি নক ফানো সারিওয়ান হিনি তুই ফেমানি তা মাবা উল্টা চুনো বা মাজরা বেরি টংলাই
4: তাবো খনা খনা ব্লা আতা থারা ধীরে আবু নরক বেবাং গরংলাই যাক
3: বেথায়া রক বড় খাইবা থাংবো থাংগিয়া হিমনাবো নাংলিয়া থারা বুটো খাইবা অফিসারক ন গসারি টুবু খা গসং খাইবা সংক্রব খাতা তাবু
7: বাসিনি নাবো বেলাইন চাইয়া কক নংবু ফুরুতে তামনি বাগৈ সুপারভাইজার সঙ্গন গসারি টুবু আ কক নত গসং সাইমানা কক গিয়া
4: আ কন আসুম সাসে সুরঞ্চং ফাইয়েই সাবাইখা চিনি নগ অফিসার রকন কিসা মাইসার নানি মাইমুই রক্ষাই বেবং ন সংজাগাকু জাকফু মুংসা খাইনে রক নাংলিয়া হানে হাইকে বা চালাই ফাইজে তা হানে মা সাকাবলে আবো সে তামনি বাকেই আনো মাজার পেরে মা তংবা এই ফয়সল আসুকে সানানে নাইয়া টাংনা খেবা অকলা চানা খেবা পকথা বরং আসুক নুন ফয়সল সুরকা ওয়াসন গুদনা মঠুরই রেখাই তামুংস দ ফাইলা চা নদা গেদনা মথর নানি
3: হায়কো
5: বাসই হায়কো তংখুদে হাই নরক আমো তামুংলাইম কলাইখা হা
3: কনদি আনতা কাসুদি আংখাইবা আইসুক বাসা ওই মাইমু সংনা নরকাই লাইটি সাকি লুন রিজাক নাই
1: তামুংলাই কি আবার তামুংলি কি তংবা গ্রাডি তাবু কেব ককতা সাডি সুরন নং সিমিন সাউই খনার গ্রাডি আনো তামুংলাই মনি কক খাব
6: দা মাস্টার কক ন ফলা গে ওই নাং মনি কক ন সাসিন
1: সাদি নাং মনি কক ন সাউই খনার গ্রাডি
6: ককে তিনি ক চিনাথা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাই মা কালাইও
1: সুপারভাইজার ফাইমান তৈ তাঙ্গি কক বাংলাই কালাইখা
6: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রংজাক আবসে বিনি নক বেলাইখে রুবুরা বাইতেই বাহাইরক খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
1: উলকে

0: thongui pai jak tiar se hinkai ba jung no wan chuk lai ei i ko tabu ata kusung ni nok le belai ke sap sutra hinkai ba bini nok phano ho saroi rohor sin hune nyai or no saroi rohol lai kheta
1: ni haino supervisor sarbo ata kusung ni nok no belai ke sap sutra tei khungni bahiro jib jib ongja gei buhung nei belai ke bolai lang hata
0: bolai mani simiya thangnani sekang ata kusung bai bihik basinyo bong ni office ni sap siti gnan মূসা সুত রুনা হই সাহই কলাম তৈন তাবুক ইক আতা থারা ভাই বিহি বরক বুকুং জলি জাগৈ অকক বাংলায় আদা মাস্টার
2: আংসে সুবারবার জন্য কচারই তু নাই মূসা সুক রকদা সালই মানলাইন হই আবো আনি বাকিয়া আনি সাইসুনে বাকিয়া কামি লোক হামকারাইনি বাকিছে
3: হাইনি বাকি আংখাই আইসুক বাসাওই সঙ্গে সুগৈ বেবাক নতিয়ার খাই টংবাই মানিতা আবসে হাপাই লাইদ্র শিকো তোমাবো অংলাই আরলিয়া গুজং সঙ্গে নগসে মাই সালাইসিনাই হেনই আসুক নি মাইমুই রগ্ন তুবই মা ফাইলাই খাতা
4: হংখা হংখা নরকতাই কেব সারে নাংলিয়া আং কাহাম খেন বুঝি পাইখা তাবং নরক ব্যাবাং নক কাহাম কে খনাবাইদি লামাও আং সুপারভাইজার বাই মালাই বুখা মালাই বিনি ফাইমানি কক রগ্ন ব্যাবাক ন সাওই খনারি বাইখা
2: তামরক সালাংখাসা মাস্টর নন
4: সালাংখা নিনি কামিনি বাকি যে এপ্লিকেশন রিমানি আবরক ই খেবেন ক্লাই রেজাকি না হই সালাঙ্গো
2: কাম কক
4: তাই কাইসা হংকে ই ক থাইসিঙ্গ নরক যে সামানি গজং নি নক নি কক আবন সাগাতা
3: গজং নি নক নি কক নক তাম সালাংখা সা মাস্টার
4: গজং সং নি নক ন বেলাইকে সাবসুতা তাই মতম সতম উংজাগৈ বন সাবসিটিনি মূসাজক মানি রেসিনা হই আন সাই কালাংখা
0: আংবো গজং সঙ্গে নক ন জরাতই তংথকজাক সুকানো
1: আতা থারানি নক আং ফুঙ্গ থাঙ্গি নুগুইখানো মাসে মাস হাকা বরং বরক বুকুং নই লিগি লাগাইতে মোনাম সামন তৈ ন কক বাংলাই টংলাই আং সগুই দ্রব
0: যতনি সাইলে সুপারভাইজারনি বিহি তৈ নুনানি নাইফুরু বংনি আ লতানো নুগুই তৈ বংজাখা লতা হনই বা আবো লতানো তো সরি তংসিবা
1: বংনি আ লতা হুজাইয়া বিশি বুসুক সিং খানা তো বুলো খামচি বুতৈ ন সলুই টংখাতা
4: এই আবনো আতা থারা খনাদে হজকতেইঙ্গো
2: দ সাদে
4: বরক লাংমাও সাবসুত্রা বেলাইন দরকো সাবসুত্রা তংকাংকে বখা তংথংমা মানু বখা তংতখেন সামু কাহাম অঙ্গো ওয়াংসমা কাহাম ওয়াংসক জাগো বখা স্রাই স্রাই ইংখে ব্যাবাক ন স্রাই স্রাই নাই হানি বাকিন সুপারভাইজার নি নগ খা বাথা জাগলিয়া গজংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবারি নক সিং তাই মানেখনি রগ্ন সালব্রুম ন গজং কুফুর খাই খাতিউই থেবই তনিনা খাইদি ন গানা রগ হামুং সিনিয়া খুম্র কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্দি হাকেসে জেসা বরক ফান জেসুক লেংমা লেংসা ফাই হাফাইকে খাসাংমা মামফায়ো নং আংমন লেংমা রক বগৈ তাই বেখা হেলেংসাই টংনাই নরক আবাকে ওয়ালানেন ককরৈ যে উমানে কাহাম নংখা নরক বেগবাগ্ন তিনি সিমি সমাইছে তাংসিদি সাবসুত্রা মতন সতংখে তঙ্গই বাইথংনি বসাক তাই বখান কাহাম তনিদি আবাহাকে ন থিনানি লাংমান ব তং কলক খাইদি ওংখা গদগমা সালরমই নরক বাই অকক রগ্ন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাওই খনারুই মানখা আসকন আংতাবো হিমরাখা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ান থাকা খুলম্বাই কেদ
2: মাস্টর সাহায় নামমান কক সাইকলাংখা
5: আসক যারা থংনক এবার নাটক খনাবাইখা তিনি থংনক নিমু সাব সুতরা অবন শিক্ষাতে কমতিংকা মচাং রোহিচন্দ্র দেববর্মা আকাশবাণী আগরতলা তাবক খনাব

রকনাই দঙ্গ সারাসা পয়েন্ট অক মেগা হার্স এফএম মুজেন্ত আজরা স্টুডিও আসুক জাকা হার্স এ বিনতা হঙ্গে তাবুক চিনি স্টুডিও নি জরা খক তামুই দঙ্গ দিবনি দামনি দঙ্গ ইশতি থামগে মুফলি আ থামচি দকং জা হঙ্গে খনা তো তো খরাং পান্দা খনা তো তো খরাং পান্দা হঙ্গে চেন খনা লাইনে খনা তো তো কক ব্রক রুচা পং রক হঙ্গে নরক নি হামজাক মাচি নি খাতুম পান্দা হঙ্গে তা তিনি সতী থামচি জরা হিন্দি রুচা পং মাং চেন খনা লাইকে হায়া দা যে আর কক দু খাইনে রক যত তাকে কেবা বুকুক সং যত নো হিন্দি রাজাবং মানো খনা লাইকে হায়া দা হঙ্কে তাবো হঙ্কে সং খনা তত খনাং পান্দাও কক উরক রাজাবং নো যত নো খনা লাইনে হায়া দেবান হঙ্কে খা খাই দিবনি মাইতে রক তো চাবাই খানা হঙ্কে চিনি পান্দা নো খাই তোমানি বাকে টিউন খাই তোমানি বাকে নরক যত নো নাই প্রায় হামবাই অবাই কেন সালব্রুম নো নরক লগিনি তং দিতে সারানি মুচুঙ্গ রাজাবং এবার চিনি পান্দা রক পাই মানে ইয়াগুলো ফানা এবার নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা পাই থাকা হাই ফানো কক দুক চায়াওই ফাই দঙ হুকে নরক চিনলগিরি তংমানি বাকি নরক যতন বেলাই বেলাই হামবাই হুকে কক দুক তিনি রমই মানিয়া ফানো তে কবনে সাল রগ নরক হাইনহাই চাইতুক দি মানি থাংনাই তাঙি হিংকে স্রাং সাল ব্রুম নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা দঙতে তাং সালব দঙ নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা হায়াদা হুকে চিন অ পান্দা রগ নরকনি কক দু গিয়াসাগি নরকনি খাতক জাকমানি রচাবং রক চং খনালাই হংকে তাবুক গেতে চং খনা তো খরাং পান্দাও খনা তো রচাবং চং খনালাইনাই হংকে ফাইদে অজরাও বেলাইন খনা তো রচাবং নরকনি বাকি খনাই তংদি লগি তংদি পান্দা পায়াসাক জরা অ রচাবং কাকলাই নরক যতন খনাতক জাকবাইয়ানো

নাইতে নাইতে পাই থাকুন জরা পাইসা পাইকা জরা বসাই তঙ্কানো থাংসিদি হিনে পিয়া থাঙিয়া ক থাঙানি সিকাং তাব খাইনহাই নাইলাইনাই তাব সুজারা মানমানি কক বড় কক তোমা বুভাগ্রক ভারতনি রাষ্ট্রপক্র গিয়াক চো সিপি রাধাকৃষ্ণন তিনি রায়পুর বেড়াইমাও থাঙ্গান রাষ্ট্রপক্র গিয়াক চো রায়পুরনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এবা এইমসনি ফিল থাম কনভোকেশন পান্ডা ও মানজাগান ভারতনি মন্ত্রীপক্রক নরেন্দ্র মোদী হাক্তনি লুকুরকনি বিখা কবকুং নারেখা বাইথংনি হাক্তনি সামজাক মানে পাইনা তৈ নাঙ্গিয়াবই রংচাক পাইয়া টংনানো খবৈ ডেস্টিনেশন ওয়েডিং খ্লাইয়া টংনানো মিজোরাম হাস্তে গ্রাঙ্গৈ স্রাই স্রাই টংনা বাতাইলাইমুং মিজোরাম গ্রীন স্কুল লিগ চেংজাখা স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরো নি বিশিং আমচাই হামক্রাই নাইখুংতৈ রংনক রংনাইখুংনি কথাজাক সাকথারমুং বাই অ বাতাইলাইমুং যুগালে জাখা প্রদেশ বিজেপি হাবানকো তিনি বদলনি কগলাম সালাইমা সংজাজাখা আরও মানজাখা বেবাগ ভারতনি তাঙ্করা বি এল সন্তোষ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানক হবই বদলনি মুং গনাং অজারক আশোক জোড়া খোনাবাইকা তাবসুজোড়া মানমানি কক বড় কক্তমাবো বাগ্রা হুঁকে তাবুকলে থাকানি জোড়া আংখা থাকানি সিকাং অরচা মঙ্খনালাইনে অরচা মঙ্খনালাইন নরকনি বাকে এবার তিনি খোনাতো খরাং পান্ডানো আং পাইসিনাই ওকে যতন হামবাই লগি দমা বাকে গাছক জোড়া তিন নরক কচার আং দমানি আর যে বিনতা তাবকমা বাসাসিনাই থাকা সিকাং অবন সানা মুচুঙ্গু যতন কাহাম তংদি সালব্রুম নখনাই তংদি চিনি পান্ডানো সারাসা পয়েন্ট ডক মেগা হার সাইফে মুজ্জন্তন টিউন খাই তংদি তে শাকব কাহাম তংদি বুইনব কাহাম তনিদি যে মানসাক চামু কাহাম চাকদি শাক মান কাহাম তনিদি হিংকে খাসরাঙ্গে খাতং থগি তংদি তে পাই থাকো হাইনহাই নরকনি তিনি নিশাল যতনি বাকি নকাহাম থাকি যতন খুলম বাইকা।

কাজের ব্যস্ততায় আর দুপুরের রোদে হাঁপে উঠছেন, কিংবা লাঞ্চের পর আলসেমিতে একটু চোখ জুড়িয়ে আসছে, একদম চিন্তা নেই। রেডিও টিউন করে যখন আমাদের সাথে জুড়ে গেছেন, তখন এই একঘেয়ে দুপুরটাকে চাঙ্গা করে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আপনাদের সবাইকে দারুণ একটা দুপুরের আড্ডায় স্বাগত জানাচ্ছি আকাশবাণী FM মধুরান্তে। আমি আপনাদের সাথে জুড়ে গেছি এই মুহূর্তে অনিন্দিতা। পরের এই কিছুটা সময় কাজের ফাঁকেই চলবে মিষ্টি সব গান আর মন ভালো করা গল্প। তো কাজের মাঝে মস্তিষ্ককে দিন একটুখানি ব্রেক, রেডিওর ভলিউমটা বাড়িয়ে দিন, আর চলুন শুরু করা যাক আজকের আসর এই গানটি দিয়ে।

ধরণীর পাথে পাথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনায়, কোথায় যাব, এই ধরণীতেই ধুলি হয়ে থেকে যাব। চিরায়ত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের কল্পপাঠের আসরে। দিনের ক্লান্তি ভুলে এক চিলতে বিনোদন আর সাহিত্যের সুবাস নিয়ে আমরা চলে এসেছি আপনার পছন্দের গল্পটি শোনাতে। চারপাশ যখন সব শব্দ কোলাহল শান্ত হয়ে আসছে, চারপাশে মানে যখন সব শব্দ কোলাহল শান্ত হয়ে আসছে, ঠিক তখনই কল্পনার ডানা মেলে এক নতুন জগতে হারিয়ে যাওয়ার সময়। আজকের আসরে আমাদের পরিবেশনা অশ্বত্থামা হত ইতি, রচনা করেছেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী, উনাকে নিয়ে একেবারে শুরুতে একটু তো বলতেই হয়। উনি যা রোজগার করতেন তার প্রায় পুরোটাই খেয়ে আর খাইয়ে উড়িয়ে দিতেন, তা সে পাঁঠার মাংসই হোক আর রাবড়ি রসগোল্লা বা ঘুগনি হোক, নিজে খেয়ে আর সঙ্গের মানুষটিকে না খাইয়ে ছাড়বেন না। একবার তো কার্টুন শিল্পী চণ্ডী লাহিড়িকে নিয়ে এক ঘুগনিওয়ালার কাছে গিয়ে তিন প্লেট অর্ডার দিয়ে বসলেন। ঘুগনিওয়ালা দুজনকে দু প্লেট দিয়ে জিজ্ঞেস করলেন, তিন নম্বর প্লেটখানা কাকে দেব? উনি ফিক করে হেসে বললেন, ওটা তোমার নিজের জন্যে। তারপর হতভম্ব ঘুগনিওয়ালা জোর করে তার নিজেরই ঘুগনি খাইয়ে তিন প্লেটের দাম দিয়ে ফেললেন। ঘুগনিওয়ালার মুখে তখন একগাল হাসি। আসলে হাসাতেই উনি এসেছিলেন, তাই তো আজও মানুষ তাকে হাসির রাজা শিবরাম বলে স্মরণ করে। আজ ওনারই একটি ছোট গল্প আমাদের চিরায়তের আসরে।

পাশের বাড়ি বেরি বেরি হওয়ার পর থেকে মন খারাপ যাচ্ছিল। পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয়, সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না, কিন্তু বেরি বেরির সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ? যে বেপরোয়া ব্যারাম কোন দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগোতে পেরেছে তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন। কদিন থেকে শরীরটা খারাপ বোধ করতে লাগলাম, মনের মধ্যে সগক্তি শুরু হয়ে গেল। ভালো করছো না হে অশ্বিনী, সময় থাকতে ডাক্তার টাক্তার দেখাও, মনের পরামর্শ মানতে হলো। ডাক্তারের কাছেই গেলাম, বিখ্যাত গজেন ডাক্তারের কাছে। আমাদের পাড়ায় ডাক্তার, এবং ডাক্তার বলতে একমাত্র তাঁকেই বোঝায়। তিনি নানা রকম পরীক্ষা করলেন, পালসের বিট গুনলেন, ব্লাড প্রেশার নিলেন, স্টেটোস্কোপ বসালেন, অবশেষে নিছক আঙ্গুলের সাহায্যে বুকের নানা স্থান বাজাতে শুরু করে দিলেন। বাজনা শেষ হলে বললেন, আর কিছু না, আপনার হার্ট ডায়ালেট করেছে। কি বললেন গজেনবাবু? আমার পিলে পর্যন্ত চমকে যায়। তিনি দারুণ গম্ভীর হয়ে বললেন, কখনো বেরি বেরি হয়েছিল কি? হয়েছিল, মানে পাশের বাড়িতে, ভয় ভয় বলতে হলো, ডাক্তারের কাছে ব্যারাম লুকিয়ে লাভ নেই, ঠিকই ধরেছি, বেরি বেরির আফটার এফেক্টেই। তাহলে কি হবে? আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম। তাহলে কি আমি বাজব না? একটু শক্ত বটে, সঙ্গীন কেস, এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। হ্যাঁ বলেন কি গজেনবাবু? না কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে আপনাকে, করুণ কণ্ঠে বলি, তা যে করেই পারেন। আমি না বাঁচলে, আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে? আমাকে দেখবার আর কেউ থাকবে না যে কেউ আমার নেই। পাঁচ টাকা ভিজিট দিয়ে ফেললাম। আচ্ছা চেষ্টা করে দেখা যাক, কজিন ডাক্তার বললেন। এটা ভিজিটালিসের মিক্সচার দিই, একটা ভিজিটালিসের মিক্সচার দিচ্ছি আপনাকে, নিয়মিত খাবেন, সারলে ওতেই সারবে। আমি আর পাঁচটা কোর হাতে গুজিয়ে দিলাম, তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায়, আমি হরদম খাবো। না না না না না, হরদম নয়, দিনে তিনবার। আর কোথাও একটা কাজ করুন, আর কোথাও একটু চেঞ্জে যান, চলে যান, পশ্চিম টশ্চিমে গেলে ভালো হয়, যেখানে গিয়ে আর কিছু নয়, একদম কমপ্লিট রেস্ট। প্রাণীর জন্য মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের। বললাম, আচ্ছা তাই যাচ্ছি না হয়, ডালটনগঞ্জে মামার বাড়ি, সেখানেই যাব। কমপ্লিট রেস্ট, বুঝলেন তো, হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো পরিশ্রমের কাজ একদম না, করেছেন কি মরেছেন, যাকে বলে হার্ট ফেল, দেখে শুনে দেবেন না, সঙ্গে সঙ্গে খতম, বুঝেছেন তো অশ্বিনীবাবু? অশ্বিনীবাবু হাড়ে হাড়ে বুঝেছেন, ডাক্তার দেখবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন। যেদিন পাশের বাড়িতে বেরি বেরি সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয়। তবু গজেনবাবুকে আশ্বস্ত করি, নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম তাই করব, আপনি নিশ্চিন্ত থাকুন। এখন থেকে অলস হবার জন্য আমি নিরলস চেষ্টা, আমার চেষ্টা থাকবে। এই বলে আমি ওরফে অশ্বিনীবাবু বিদায় নিলাম। মামারা থাকেন ডালটনগঞ্জে, সেখানে তাদের ক্ষেত খামার, মোটা বেতনের সরকারি চাকরি, চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন। বেকার সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল, কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না। চাকরি করলে তো আর মানুষ বেকার থাকে কী করে, সমস্যাই নেই তো সমাধান করবেন কিসে? অনেকদিন মনোকষ্ট থেকে অবশেষে তারা চাকরিই ছাড়লেন। তারপরে এই চাষবাস, কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে, সরকারি গর্বে অনেককে গর্বিত হতে দেখেছি, কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের। এক চেটে ব্যবসা, অনেক দিন থেকেই শোনা ছিল, দেখার বাসনাও ছিল, এবারে রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম। মামার বাড়িও যাওয়া হলো, চেঞ্জেও যাওয়া হলো, এবং চাই কি তাদের তরকারি সাম্রাজ্য চোখেও দেখতে পারি, দেখেও দেখতে পারি হয়তো বা চেখেও দেখতে পারি হয়তোবা। মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠেন, বেশ বেশ, এসেছো যখন তখন থাকো কিছুদিন, বড় মামা বললেন। থাকবই তো, পায়ের ধুলো নিতে নিতে বলি, চেঞ্জের

জন্য তো এলাম, মেজোমামা বললেন। এসেছ ভালোই করেছ, এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো। ছোটো মামা সায় দেন, হ্যাঁ একটা দুর্ভাবনা ছিল, যাক তা ভালোই হয়েছে। তিন মামাই যুগপদ ঘান নাড়তে থাকে। বুঝলাম, মামার তো ভাইদের কারোর গুরুভার আমার বহন করতে হবে, হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে। তা সে বেশ, ছেলে পড়ানো তো এমন কোনো শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে, গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো। টিউশনের যেগুলো শ্রমসাধ্য অংশ, পড়া নেওয়া, ভুল করলে শোধরানোর চেষ্টা করা, কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখাপেটা করা, এবং মাস ফুরুলে প্রাণপণে বেতন বাগানো, এখন থেকেই এগুলো বাদ দিতে সতর্ক থাকলাম। হ্যাঁ সাবধানী থাকবো রীতিমতোই, যাতে কান মলবার কষ্টটুকু স্বীকার না করতে হয়, বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে। যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠফাটা রোদে জেগে উঠলেই ওর যদি ডান্ডাগুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে, ভেগে পড়তে চায়, আমার উৎসাহ থাকবে ওর তরফে। ভাতৃপ্রীতি আমার যতই থাক, প্রাণের চেয়ে পটল কিছু আমার আপন নয়। তা মামার তো পটলই হোক আর মাসতো তো পটলই হোক। মামাতো ভাইদের সঙ্গে মোলাকাত হতে দেরি হলো না। তিনটে ডান পিটে বাচ্চা, মাথা পিছু একটি করে গুনে দেখলাম, এর মধ্যে কোনটা পটল বাজিয়ে দেখতে হয়। আলাপ শুরু করা গেল, তোমার নাম কি খোকা? রাম ঠনাঠন। হ্যাঁ সে আবার কি, পরিচয় সূত্রপাতে পিলে চমকে যায় আমার। দ্বিতীয় জনের অযাচিত জবাব আসে, আমার নাম ভট্রি দাস হ। আমার তো দম আটকাবার জোগাড়, বাঙালি ছেলের এসবই আবার কী নামে, এমন বিধ গুটে, এরকম বদনাম কেন বাঙালির? বড় মামা পরিষ্কার করে দেন, যে দেশে থাকতে হবে সেই দেশের দস্তুর মানতে হবে না, তা নইলে বড় হয়ে এরা এখানকার দশজনের সঙ্গে মিলেমিশে খাবে কি, সে মানিয়ে চলবেই বা কী করে। মেজো মামা বললেন, এসব বাবা ডালটনি নাম, যে দেশের যা দস্তুর। ছোট মামা বললেন, এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে, আমরা ব্যবসা করতে এসেছি, যুদ্ধ করতে আসিনি তো, তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদাসিদের নাম রাখা। তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে, তুমি কি তবে পটল? ছেলেটির দিক থেকে এক ঝটকা আসে, আহ আমার নাম হিদরবা। হার্ট ফেলের এক ভীষণ ধাক্কা ভয়ানকভাবে কেটে যায়, পকেট থেকে বের করে ছট করে এক দাগ ভেজিটাল খেয়ে নি। পটল তবে কার নাম? তিনজনেই ঘাড় নাড়ে, জানি না তো। তোমার নাম কি আজি? জিজ্ঞেস করে ওদের একজন। আমার নাম আমতা আমতা করে বলি, আমার নাম শিবরাম ঠনাঠন। জসীন দেশে যদাচার, ডালটনগঞ্জের ডাল ভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হয়। ভট্রি দাস এগিয়ে এসে আমার হাতের শিশিটি হস্তগত করে, সিরপ হ্যাকিয়া, তিনটি বোতল ওদের তিনজনের হাতে দিই। মেজো মামা একটি লেবেলের ওপর দৃকপাত করে বলেন, সিরপ নিহি, ভিজিটালিস হ্যায়, খাও মত, তাকে উপর রেখে দাও। ভট্রি দাস রামঠনাঠনকে বুঝিয়ে দেয়, সমঝা কুচ, ইসে হি ডিজ লন্ঠন বন্তি, ইহি দ বাইসে। বড় মামা বললেন, শিবু সেই শখ সেই কাল বিকেলে গাড়িতে উঠেছে, খিদে পেয়েছে নিশ্চয়, কিছু কেটে নাও আগে। ত্রম্বকুঝার ডাক পড়ল, ছোট মামা আমার বিস্মিত দৃষ্টির জবাব দেন, তোমার দাদামশাইয়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কি না, তাই দিন কতরের জন্য এই মহারাজকে কাজ চালানোর মতো রাখা হয়েছে। তেইশটা চাপাটি আর কিছু তরকারি নিয়ে মহারাজের আবির্ভাব হয়। তিনটে চাপাটি বা চপেট আঘাত সহ্য করতেই প্রাণ যায়, তারপর কিছুতেই আর টানতে পারছি না, মামারা হাসতে থাকে। অগত্যা লজ্জায় পড়ে আড়াইটা কোনো রকমে গলার্ধ গঠন করি, টেনে টুনে পাঠাই গলার তলায় ঠেলে ঠুলে, মামা ভয়ানক হাসি, তোমার যে দেখি পাখির খোরা খেয়ে। আমি বলি, খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারে নিষেধ কি না? আজই এসে লক্ষ্য করি আমার ভুক্তাবশে সেই 17.5টা চাপাটি ফ্রম রাম ঠনাটন টু গিধর চক্ষের পলকে নিঃশেষ করে এনেছে। এই দৃশ্য দেখাও কম শ্রমসাধ্য নয়, তৎক্ষণাৎ আরেক দাগ ভেজিটাল।

লিস খেতে হলো। বড় মামা বলেন, চলো একটু বেরিয়ে আসা যাক, নতুন দেশে এসেছো, জায়গাটা দেখবে না বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন। অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয়, ডাক্তারের মতে বিশ্রাম দরকার, একেবারে কমপ্লিট রেস্ট। কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেন না, আলস্য ওদের দু চক্ষের বিষ, নিজেরা অলস তো থাকবেনই না, অন্য কাউকেও থাকতে দেবেন না। সারা ডালটনগঞ্জটা ঘুরলাম, অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল, যা দেখবার কোনো প্রয়োজনই আমার ছিল না কোনো দিন। পুরো 3.5 ঘন্টা পাক্কা 11 মাইল ঘোরা হলো, প্রতি পদক্ষেপই মনে হলো এই বুঝি হার্ট ফিল করলো। কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি, কী যে করি আমি নিজেই বুঝতে পারছি না। বাড়ি ফিরে এবার 42টা চাপাটির সম্মুখীন হতে হয়। পাখির খোরাক বলে আমাকেই সব থেকে কম দেওয়া হয়েছে, পরে খাবো জানিয়ে এক ফাঁকে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি। একটু পরে গিয়ে দেখি তার চিহ্ন মাত্র নেই। পাখির খোরাক তাহলে সত্যি? খাবার পর সবার আয়োজন করছি। বড় মামা বললেন, আমাদের ক্ষেত খামার দেখবে চলো। ছোট মামা বললেন, দিবানিদ্রা খারাপ, ভারী খারাপ, ওতে শরীর ভেঙে পড়ে। আমি বলি, হ্যাঁ জান না কাল দেখব, তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক। আখের ক্ষেত দেখেছো কখনো? আখের রসের লালসা ছিল, জিজ্ঞাসা করলুম, খুব বেশি দূরে নয় তো? আরে দূরে কিসের, কাছেই তো, 2 কদম মোটে। কদমে কদমে হয় জানিনি, কদমে কদম হয় জানিনি, পাক্কা 14 মাইল হাঁটা হলো। চোখে কদম ফুল দেখছি, তবু শুনি এই কাছে এসে পড়লাম বলে প্রাণের আশা ছেড়েই দিয়েছি। মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায় থাকে না, রামায়ণ মহাভারতে তার প্রমাণ আছে। আরও 2 মাইল হেঁটে দেহাত, আখের রস খেয়ে দেহ কাত করলাম। আমার অবস্থা দেখে মামাদের করুণা বোধ হয়। দেহাতি রাস্তা ধরে একা যাচ্ছিল একটা, সেটাকে ভাড়া করে ফেললেন। একাই কখনো চড়িনি, কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ভালো ছিল। একারে এমনই দাপড় যে প্রতি মুহূর্তেই আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম। এ যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এর ধাক্কাই এবারে একেবারে গেলাম নিশ্চয় নির্ঘাত। সজ্ঞানে হেক্কা প্রাপ্তি, আর দেরি নেই, টের পেলাম বেশ। বাড়ি ফিরতে রাত হয়ে গেল। একায় যতক্ষণ এসেছি তার 2/3 সময় আকাশে আকাশেই ছিলাম, এই কথা বলতে পারি। কিন্তু সেই আকাশের ধাক্কাতেই সারা গায়ে দারুণ ব্যথা, হাড় পাঁজরা যেন ভেঙে গুড়িয়ে ঝড় ঝড়ে হয়ে গেছে বোধ হতে লাগলো। 33টা চাপাটির মধ্যে 3.25 আত্মসাত করে শুয়ে পড়লাম। কোথায় রামলীলা হচ্ছে মামারা দেখতে গেলেন, আমায় সঙ্গে নিয়ে যেতে সাধলেন, বারবার অভয় দিলেন যে 1 কদমেরও বেশি হবে না। আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে থাকলাম। ডালটনি ভাষায় 1 কদম মানে যে 21 মাইল তা আমি ভালো রকমেই বুঝেছি। আলাদা বিছানা ছিল না, একটি মাত্র বড় বিছানা পাতা, তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো। খানিকক্ষণই বুঝতে পারলাম যে হ্যাঁ, সৌরজগতেই বাস করছি বটে। আমার আশেপাশে 3টি ছেলে যেন 3টি গ্রহ, তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই। এই যেখানে একজনের মাথা দেখি, একটু পরেই দেখি সেখানে তার পা, খানিক বাদে মাথা বা পার কোনোটাই দেখতে পাই না। তারপর অকস্মাৎ তার কোনো একটার সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে, চটকা ভেঙে যায়, আহত স্থানে শুশ্রূষা করতে থাকি। কিন্তু ওদের কারোর নিদ্রার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটে না, ঘুমের ঘোরে যেন বো বো করে ঘুরছে ওরা। আমিও যদি ওদের সঙ্গে একটু ঘুরতে পারতাম তাহলে বোধহয় তাল বজায় থাকতো, ঠোকাঠুকি বাধার সম্ভাবনাও কমতো কিছুটা। কিন্তু মুশকিল, এই ঘুরতে গেলে আমার ঘুমনো হয় না, আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথাই একদম ভুলে যায়। ছেলেগুলোর দেখছি পা দিয়ে বক্সিং করার বেশ অভ্যেস আছে, এবং সবসময় নট টু হিট বিলো দ্য বেল্টের নিয়ম মেনে চলে বলেও মনে হয় না। নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি, ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় কেবলই এই ভয়। ঘুমোনোর তো দফা রফা, ভাবছি আর চকিদারিতে কাজ নেই, মাটিতে নেমে সটান জমিদার হয়ে পড়ি, প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমোনো যায় না, পোষায় না আমার। এদিকে

দিকে দুটো তো বাজে, নিচে নেমে শোবার উদ্যোগ করছি, এমন সময় নেপথ্যে মামাদের শোরগোল শোনা গেল। রামলীলা দেখে আড়াইটা বাজিয়ে ফিরছে এখন। অগত্যা মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায়। মামারা আমাকে ঘুম থেকে জাগালেন, অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন। তারপর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল, হনুমানের লম্ফ জম্প তিন মামাকেই ভারী খুশি করেছে, সে সমস্তই আমাকে শুনতে হলো। ঘুমের চোখের পাতা জড়িয়ে আসছিল, কেবল হাঁ হুঁ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক মামা প্রশ্ন করে বললাম, বসলেন, হনুমানের বাবাকে জানো তো শিবরাম? ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না। হনুমান প্লুরাল হলে মামাদের নামটা করে দিতাম, সিঙ্গুলার অবস্থায় কার নাম কী করি? সংকোচের সঙ্গে বললাম, জাম্বুবান নয় তো? বড় মামা বললেন, পাগল। মেজো মামা বললেন, যা আমরা নিঃশ্বাস টানছি তাই। ও, এতক্ষণে বুঝেছি, হঠাৎ আমার মাথায় বুদ্ধি খেলে যায়, বলে ফেলি চট করে, ও যত সব রোগের জীবাণু। বড় মামা আবার বললেন, পাগলা। মেজো মামা আমায় দমিয়ে দেন, না ওসব না, জীবাণু টিবাণু না। জীবাণু টিবাণু না, তাহলে কি তবে? আমার তো ধারণা ছিল ওই প্রাণীরাই আমার শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি, ছোট মামা বলেন, পবনদেব। সাক্ষাৎ পবনদেবকে নিঃশ্বাসে টানছি, একথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি, কিন্তু হয়তো ঘুমায়নি। বড় মামা আমাকে টেনে তুললেন, ওঠো ওঠো ওঠো, চারটে বেজে গেছে, ভোর হয়ে এলো, হাত মুখ ধুয়ে নাও, চলো বেরিয়ে পড়ি, আমরা সকলেই প্রাতঃভ্রমণ করি রোজ, তুমিও বেড়াবে আমাদের সঙ্গে। মেজো মামা বললেন, বিশেষ করে চেঞ্জে এসেছে যখন, হাওয়া বদলাতে এসেছে তো। ছোট মামাও সাই দেন, ডালটনগঞ্জের হাওয়াই হলো আসল, হাওয়াতে হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তবে আর খেলে কি। চোখে মুখে জলের ছিটি দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। সাড়ে সাত মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যত দূর যায় বাহু বিস্তার করে বললেন, এই সব আমাদের জমি, সবই আমাদের জমি, যত দূর চোখ যায় জমি, কে বলি জমি চোখে পারে। মেজো মামা বললেন, এবার যা আলু ফলেছিল তা যদি দেখতে, পটলও খুব হবে এবার। ছোট মামা ঘাড় নাড়েন, আমরা সব নিজেরাই করি তো, জন্মজুড়ের সাহায্য নিই না, স্বাবলম্বনের মতো আর কি আছে? কতবার তিন ভাইয়ে তুলে কুলিয়ে উঠে পারলাম না, প্রায় আড়াই লক্ষ পটল এচড়েই পেকে গেল, বিলকুল বরবাদ। পাকা পটল তো চালান যায় না, কে কিনবে? বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, তবুও তো প্রত্যেকে দশ লাখ করে তুলেছিলাম। মেজো মামা আশ্বাস দেন, যাক এবার আর নষ্ট হবার ভয় নেই, ভাগ্নেটে এসে পড়েছে, বাড়তির ভাগটা ওই তুলতে পারবে। ছোট মামা বললেন, কিন্তু এবার পটল ফেলেছে, দাঁড়া, ও পারবে, জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে ও আমাদের ডাবল তুলতে পারবে। পারবে না? বড় মামা আমার পিঠ চাপড়ান, পৃষ্ঠপোষকতার ধাক্কা সামলে ক্ষীণস্বরে বলি, পটলের সিজনটা কবে? হ্যাঁ রে, আর কি, দিন সাতেক পরেই পটল তোলার পালা শুরু হবে, ছোট মামার কাছে ভরসা পাই। চোদ্দ মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরি, ফিরেই ভিজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি তিন বোতলে ফাঁকা। গিধরকে জিজ্ঞেস করি, ক্যা হুয়া? গিধর জবাব দেয়, ও দোনোনে খা ডালা। ভোটরিদাস প্রতিবাদ করে, নিহি জি ও বি খায়া, আপকো ভিজিটালিস ও বি খাইস। কেবল খাইস নয়, আমাকেও খেয়েছে, মাথায় হাত দিয়ে বসে পড়ি, এই দারুণ পরিশ্রমের পর এখন কি হাঁট ফেলের হাত থেকে বাঁচি, আত্মরক্ষা করি আপনার। কজন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম, কাল এসে অবধি আদ্যপ্রান্ত সব ইতিহাস সব দিয়ে শেষ অবশেষে জানাই, ভিজিটালিস নেই, ভালোই হয়েছে, আমার আর বাজবার স্বাদও নেই, বাঁচতে গেলে আমাকে পটল তুলতে হবে, এক আটটা নয় সাড়ে তিন লক্ষ পটল, তারও বেশি হতে পারে, তুলতে হবে আমাকে। পত্র পাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পায় এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফিল করে। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে তাতেও যখন এই ডায়ালেট হার্ট আমার ফেল করেনি, তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি, ওর উপর নির্ভর করে বসে থাকা যায় না। সাড়ে তিন লাখ পটল তোলা আমার সাধ্য নয়, তার চেয়ে আমি একবার একটি মাত্র পটল তুলতে চাই, পটলের সিজন আসার ঢের আগেই, যদিও

মরবার আশা নেই, বাজবারও ভরসা নাস্তি। এখন জীবন রেখে লাভ, ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি। এক সপ্তাহ গেল, দু সপ্তাহ কেটে গেল, তবু ডাক্তারের কোনো জবাব নেই, ওষুধ পাঠাবার নাম নেই। কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবেই আমার হৃৎকম্প আরম্ভ হয়েছে। এ মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটগান দেব। কলকাতা ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি। গিয়ে দেখি কম্পাউন্ডার দুজন গালে হাত দিয়ে বসে আছে, রোগীপত্তর কিচ্ছু নেই। জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আসেননি আজ, কোথায় তিনি? দু তিনবার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশের জবাব পাই, ও বাড়ির তেতালায় গেছেন। রোগী দেখতে বুঝি? উত্তর আসে, না রোগী দেখতে নয়, আরও ওপরে। আরও ওপরে? আরও ওপরে কীরকম? বাড়ির ছাদে নাকি? আমি অবাক হয়ে যাই। ঘুরি ওড়াচ্ছেন বুঝি? আগে না, তারও ওপরে, ছাদের ওপরে। তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশে উঠছেন এখন? ডাক্তার মানুষের এ আবার কি ব্যারাম! বিস্ময়ের আতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে ওঠে। এমন সময় ছোট্ট কম্পাউন্ডারটি গুরুগম্ভীরভাবে অথচ সংক্ষেপে জানান, তিনি মারা গেছেন। মারা গেছেন? সে কীরকম? 10 দিনের মধ্যে তৃতীয়বার আমার পিলে ছমকায়, হার্ট ফেল হয়। বুড়ো কম্পাউন্ডারটি বলেন, কি আর বলবো মশাই, এক চিঠি এক সব নেশে চিঠি। ডালটনগঞ্জ থেকে অশ্বিনী না ভরণীর কাল এলো যে, তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল। বারতিনেক শুধু বললেন, কী সর্বনাশ, কী সর্বনাশ। তারপর আর কিছুই বললেন না, তার হার্ট ফেল হলো। নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায়, এজন্যই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করেছিলাম। আজ সেই ছদ্মনামের মুখোশ আর খুললাম না, নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম। একবার ভাবলাম বলি যে, সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ভেজিটালিস দেওয়া উচিত ছিল। এখন আর বলে কি লাভ।

হ্যাঁ, এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা অশ্বত্থ মাহাত ইতিগাত্র। এতক্ষণ আপনারা আজকের গল্প পাঠের আসরে ছিলেন চিরায়ত পর্ব। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে পারেন আপনার মতামত। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন লেখক নতুন কোনো গল্পের সাথে। আজকের মতো চিরায়ত পর্ব এখানেই শেষ করছি। ঘড়ির কাঁটায় 3:26 আপনার টিউন করে রয়েছেন 101.6 MHz প্রচার তরঙ্গে FM উচ্ছান্ত। সঙ্গে আমি অনিন্দিতা।

কিছু সিনেমা শুধু সিনেমা হলের জন্য নয়, তারা তোমার রক্তপ্রবাহের অংশ হয়ে যায়। সদমা তেমনই একটি ছবি, তামিল ক্লাসিক মুন্দ্রম পেরাইয়ের রিমেক হলেও এটা কেবল আরেকটা সিনেমা নয়, এটা ছিল এক প্রেম কাহিনীর ছদ্মবেশে এক ক্ষত। তখন মাত্র বিশের কোঠায় থাকা শ্রীদেবী এমন এক অভিনয় করেছিলেন, সেই বিস্ময় ভরা দৃষ্টি, সেই ভাঙা ভাঙা কোমলতা, সেই শিশু নারীর সেতুবন্ধন। তিনি শুধু চরিত্রটি অভিনয় করেননি, তিনি

টিকে বেঁচেছিলেন, নিঃশ্বাস নিয়েছিলেন আর আমাদের ভেঙে দিয়েছিলেন। আর ছিলেন কামাল হাসান, চিন্তাশীল নায়কের প্রতীক, নিঃশব্দ আর দীর্ঘশ্বাসে মোড়া আবেগের ঝর্ণে। তাদের রসায়ন ছিল না মিষ্টি, ছিল জ্বলন্ত, কারণ এটি ফ্লার্ট নিয়েছিল না, ছিল দুটো ভাঙা আত্মার সংঘর্ষ এক এমন জগতে যা কখনো তাদের সুযোগ দেয়নি। আর তারপর সেই ক্লাইম্যাক্স, এই স্বর, সেই ক্লাইম্যাক্স, না ছিল বেহলার সুর, না ছিল গ্লিসারিনের অশ্রু, ছিল কেবল নগ্ন প্রত্যাখ্যান, নগ্ন স্মৃতি, নগ্ন বেদনা। স্বীকার করো আজও যখন তুমি মনে করো শ্রীদেবীর সেই শূন্য দৃষ্টি কমলের দিকে, আর তিনি ভেঙে পড়েছেন রেল স্টেশনে, তোমার বুক কি চাপা পড়ে না? তোমার গলা কি শুকিয়ে যায় না? কিছু হৃদয় ভঙ্গ কখনো সারে না, তারা কেবল পুরনো দাগ হয়ে থেকে যায়। আর সদমা ঠিক তাই।

কমলের দিকে, আর তিনি ভেঙে পড়েছেন রেল স্টেশনে। তোমার বুক কি চাপা পড়ে না? তোমার গলা কি শুকিয়ে যায় না? কিছু হৃদয় ভঙ্গ কখনো সারে না, তারা কেবল পুরনো দাগ হয়ে থেকে যায়। আর সদমা ঠিক তাই।

ছবি থেকে সুরেশ ওয়াদকারের কণ্ঠে। পরের গানটিও শুনবো সদমা ছায়াছবি থেকে, অসাধারণ একটা কম্পোজিশন। সাধারণত এই গানটা আমাদের একেবারে শোনাই হয় না, একটু শুনে দেখুন।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সফরনামার আরও একটি নতুন পর্বে। আজ 2রা সেপ্টেম্বর। আজকে সফরনামার পর্বটি এমন একজন মিস্ট্রি গার্ল, এমন একজন অভিনেত্রীকে নিয়ে, তার অভিনীত ছায়াছবির গান আপনাদের শোনাব, তাকে নিয়ে কথা বলবো আজকের পর্বে। আরও একটা কথা, অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। উনি হচ্ছেন সাধনা সিভতাসানি, যিনি ভারতীয় সিনেমার এক অভিজাত নায়িকা হিসেবে পরিচিত ছিলেন তার অপরূপ সৌন্দর্য এবং ফ্যাশন সেন্সের জন্য। মিস্ট্রিকাল খ্যাতির জন্য তিনি সিনেমা জগতে নিজের একটা আলাদা ছাপ রেখে গেছেন। তার উল্লেখযোগ্য থ্রিলার ট্রিলজি ও কমথি, মেরা সায়া, অনিতা এবং মেরে মেহবুব, ওয়াক্ত, আরজু সহ আরও বহু চলচ্চিত্র তাকে অমর রেখেছে।

আপনারা শুনছেন সফরনামার আরও একটি নতুন পর্ব। হ্যাঁ, আপনাদের আজ শোনাচ্ছি, আজ যেহেতু 2রা সেপ্টেম্বর, এমন একজন অভিনেত্রীকে নিয়ে যার চুলের কাট তখনকার সময় হয়ে গিয়েছিল, যাকে কি বলবো, মানে সব ছেলে ছোকরা মেয়েদের মধ্যে একটা স্টাইল আইকন ছিল, আইকন ছিলেন তিনি। ওনার শিক্ষাজীবন শুরু হয় অক্সিলিয়াম কনভেন্ট স্কুল ওয়াটালাতে, পরে তিনি জয় হিন্দ হিন্দি কলেজে ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা শুরু করেন। পরিবারের আর্থিক পরিস্থিতি কঠিন থাকায় তিনি পড়াশোনার পাশাপাশি টাইপিস্টের কাজও শুরু করেন, কিন্তু পরে আর্থিক কারণে কলেজ ছেড়ে দেন। আর ঠিক সেই সময়ে তার সিনেমার প্রতি আকর্ষণ জন্মায়। তার প্রথম বড় পর্দার অভিজ্ঞতা ছিল রাজ কাপুরের সঙ্গে শ্রী 420-এর মুরমুর কেনা দেখ গানটিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। 1958 সালে তিনি অভিনয় করেন সিন্ধি চলচ্চিত্র, একটি চলচ্চিত্রে যেই ছবিটার নাম ছিল আবানা, সেখানে তিনি প্রধান নায়িকার ছোট বোন হিসেবেই সেই চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তার অপূর্ব সৌন্দর্য অনেক পরিচালকের নজর কেড়েছিল, আর সেই রেস্টার ধরেই ফিল্মিস্তান স্টুডিওর শশধর মুখার্জি লাভ ইন শিমলার জন্য তাকে কাস্ট করার সিদ্ধান্ত নেন, যা 1960 সালে মুক্তি পায় এবং সিনেমাটির সঙ্গে পরিচিত হয় তার বিখ্যাত সাধনা

কাটের সাথে, যা তখনকার যুব সমাজের মধ্যে ফ্যাশন আইকন হয়ে ওঠে। হলিউডের অ্যান্ড্রু হ্যাপবার্নের দ্বারা অনুপ্রাণিত এই ফ্রিঞ্জ হেয়ারস্টাইল তরুণীদের মধ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

অভিনেত্রী সাধনা সিপ্তাসানি, তার অবদান ভারতের সিনেমায় স্বীকৃত হয় 2002 সালে আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে। 25 ডিসেম্বর 2015 সালে তিনি প্রয়াত হন, কিন্তু তার চলচ্চিত্র, ফ্যাশন এবং ব্যক্তিত্বের ছাপ এখনও অম্লান। সাধনার জীবনযাত্রা, পার্থক্য, উত্থান, প্রেম, সাফল্য এবং ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে একটি গল্প যা বলিউডের মিস্ট্রি গার্লকে সারা জীবন অমর করে রেখেছে। এই মহান অভিনেত্রীর জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যাঁ, বলুন।
1: রঞ্জিতা ম্যাডাম, যে গানগুলি বাজাইতেছেন মানে দুর্দান্ত, আপনার
0: আচ্ছা,
1: পছন্দের তারিফ করতে হয়, খুব ভালো লাগতো। একটু একটু সম্পূর্ণ মতে এত ভালো গান, খুব ভালো লাগছে, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, শুনতে থাকুন, সঙ্গে
1: হ্যাঁ হ্যাঁ
0: থাকুন, ধন্যবাদ।

0: একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি নোয়াগঞ্জ থেকে কে বলছি।
0: আচ্ছা বলুন বলুন।
1: সপ্তম শিবম সুন্দরম থেকে একটা গান,
0: আচ্ছা
1: মূর্তি মাই আছে বরুণ নন্দলালা,
0: আচ্ছা ঠিক আছে আচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম সাধনা শিবদাসানের অভিনীত ছায়াছবি থেকে কিছু গান, কারণ আজ তার আজ 2রা সেপ্টেম্বর আজ তার জন্মদিন ছিল। আরও একটা মজার তথ্য আপনাদের দিই, 58 বছর আগে আজকেরই দিনে মুক্তি পেয়েছিল ছায়াছবি নীলকমল। 1968 2রা সেপ্টেম্বর হিন্দি সিনেমার পর্দায় আসে নীলকমল ছায়াছবিটি। যে ছবিটা একটু অন্যরকম, রোমান্স, রহস্য এবং পুনর্জন্মের মিশেলে তৈরি এক আবেগ ঘন গল্পের বুনেট। ছবিটি বানাতে সেই সময় খরচ হয়েছিল আনুমানিক 85 লক্ষ টাকা, আর আয় করে ছবিটা আয় করে নিয়ে যায় প্রায় 3.5 কোটি টাকা। সেই সময়ের হিসেবে দারুণ সফল একটি ছবি। ছবির ভার্ডিক্ট এক কথায়, সোজা কথায়, হিট। যারা নীলকমল ছায়াছবিটি দেখেছেন অবশ্যই ফোন করে জানাবেন কেমন লেগেছিল প্রথমবার ছায়াছবিটি দেখে। আমি দেখেছি, সেজন্যই জিজ্ঞেস করছি। ছবিটার মধ্যে এমন একটা আমেজ, এমন মজার একটা বিষয় ছিল। আবারও বলছি, যারা নীলকমল ছায়াছবিটি দেখেছেন আর কেমন লেগেছিল ছায়াছবিটি সফরনামার পর্বে আমাদের ফোন করে জানাতে পারে। 03-8-1-2-3-2-6-2-5-3 এই ফোন নম্বর রয়েছে আমাদের। তো চলুন, নীলকমল ছায়াছবি থেকে আরও একটি গান এই মুহূর্তে আপনাদের জন্য। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: বলুন বলুন।
1: অনুষ্ঠান তো খুব ভালো হচ্ছে, আর আপনার পছন্দ তো সবকটাই ভালো, তাই আমি আমার পছন্দ জানালাম না, আমার জন্য আপনার পছন্দের একটা শুনিয়ে দেবেন গান।
0: হ্যাঁ, নিশ্চয়ই। নীলকমল ছায়াছবির প্রত্যেকটা গান সুন্দর, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ শ্রোতা বন্ধু, ধন্যবাদ। ঠিক আছে।

আজ 2রা সেপ্টেম্বর, আর আজকেরই দিনে 58 বছর আগে মুক্তি পেয়েছিল ছায়াছবি নীলকমল। তো সেই ছায়াছবি থেকেই আপনাদের প্রত্যেকটা গান শোনাচ্ছি। ওয়াহিদা রহমান, রাজকুমার, মনোজ কুমার তাদের অনবদ্য অভিনয়ে ছবিটাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। ললিতা পাওয়ার, বলরাজ সাহানি, মেহমুদ প্রত্যেকে নিজেদের জায়গায় উজ্জ্বল বলিউডের মানে একটা যাকে বলে পুনর্জন্ম ভিত্তিক ছবির ধারা গড়ে উঠতে যে অবদানটা রেখেছেন সেটা কোনোভাবেই ভোলার নয়। আর এই ছবির গান, তার কথা আর কি বলবো, এগুলো হলো হিন্দি ছায়াছবির ক্লাসিক গান যাকে বলে। চলুন, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, এখন তো আমি অনুরোধের আসর নিয়ে অনুষ্ঠান করছি না, আপনি সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। চলুন, যাচ্ছে নীলকমল ছায়াছবি থেকে পটির গানে।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো দিদি,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: বদ্রি মিষ্টি পার থেকে আমি উত্তম দেব।
0: আচ্ছা বলুন।
1: গান শুনবো দিদি বাংলা?
0: আপনি, আমরা যে অনুষ্ঠান চলছে আপনি সেটা একটু রেডিওতে অন করে আমাদের অনুষ্ঠান শুনুন। আমরা তা এখন অনুরোধের আসর নিয়ে নই, আমাদের অনুরোধের আসর চলছে না। বাংলা গানের অনুরোধের আসর অবশ্যই হবে, সেটা বিকেল 5টা থেকে।
2: দেখ দেখ মে তেরি খাতির ভিটল বন্তর ঘুমা গা গা করবো ধুম চাই সারা ইউরোপ ঘুমা।
0: হ্যালো নমস্কার। হ্যালো, শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি এই মুহূর্তে সফরনামার আরও একটি নতুন পর্ব দিয়ে। হ্যাঁ, সফরনামা আমাদের এমন একটি অনুষ্ঠান যেখানে হলি বলি টলির সব খবরাখবর, আপনাদের পর্দার পেছনে সব মজার গল্প আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই। হ্যালো নমস্কার।
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার, বলুন।
1: কিছুক্ষণ ধরেই দেখছি আমাদের শ্রোতা থেকে বেশি একটা ফোন আসছে না, আসছে অনুরোধের আসরের জন্য ফোনগুলি।
0: হ্যাঁ,
1: এগুলি কিন্তু আমাদের অনুষ্ঠান শুনতে একদমই ভালো লাগছে না।
0: এখন কি করব বলুন। এখন
1: অবশ্যই আপনাদের তো বা আমাদের কিছু করার নেই, শ্রোতারা যদি ফোন মানে প্রোগ্রামটা শুনে যদি ভালো করে যদি
0: আসলে অনুর শ্রোতাদের কি হয়েছে, একটা মানে ওদের একটা এক্সপেকটেশন যে মানে FM মানি হচ্ছে অনুরোধের আসর। না, FM মানি হচ্ছে অনুরোধের আসর। এবার অনুরোধের আসর আপনার গানটা কিন্তু আপনার শোনার ইচ্ছে নেই, আপনি অনুরোধ করবেন ওইটুকুই আপনার কাজ। এবার আমাদের তো অনুষ্ঠানগুলো এক ঘন্টা অন্তর আধ ঘন্টা অন্তর বদলে যেতে থাকে, সেই ক্ষেত্রে যদি অনুষ্ঠানের সঙ্গে আমি জুড়ে না থাকি তাহলে আমি জানবো কি করে যে আমি এই মুহূর্তে কি অনুষ্ঠান শুনছি বা কি অনুষ্ঠান চলছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের একটা সমস্যা, যেখানে আমরা ফোন নিতে যাই, শ্রোতাদের সঙ্গে কথা বলতে যাই, ইন্টারেক্ট করতে চাই, সেখানে আমরা আর কথাটা এগুতে পারি না।
1: আমার শ্রোতাদের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ যে তারা যেন ফোন করে, কিন্তু
0: একটু অনুষ্ঠানটা একটু 5-10 মিনিট শুনলেই ওনারা বুঝে যাবে।
1: তারপর যদি ফোনটা করে তাহলে মানে অন্যান্য শ্রোতাদেরও খুব আনন্দ হয়, মানে ভালো লাগে, আপনাদেরও সুবিধা হবে।
0: আসলে আমাদের অনুষ্ঠানের মানটাও বজায় থাকে। আপনি এখন অনুষ্ঠান করছেন রবীন্দ্রসঙ্গীত, আপনাকে কেউ হয়তো ফোন করে বললেন যে আমাকে একটা হিন্দি গান, আধুনিক গান, বাংলা গান শুটিয়ে দিন, তো সেই জায়গায় আমরা তো কি বলবো, আমরা অনেকটা বিব্রত হয়ে গেল, কিছু বলার থাকে না। শ্রোতা বন্ধুদের বলি যে আপনারা অনুষ্ঠান শুনুন একটু ধৈর্য ধরে, সেই জায়গায় তারপর অনুষ্ঠান ফোন করুন, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো কথা বলুন, আপনারা অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ আপনাদের স্বাগত।
1: এটাই আমার কথা। আর অনুষ্ঠানের আসর তো আছে, আজ রাতের পর্ব আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এগুলিতে ফোন করলে তো হয়,
0: অবশ্যই আমাদের কথা বলার প্রচুর অনুষ্ঠান রয়েছে, আপনাদের মতামত নেবার জন্য আমরা সর্বদা আগ্রহী। চাই আপনারা বলুন আমরা কি ধরনের অনুষ্ঠান নিয়ে আসলে ভালো লাগবে, কি অনুষ্ঠান, কার গান শুনতে চাইছেন, কোনো পছন্দের শিল্পী থাকলে বলুন, অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো কিছু আমাদের সঙ্গে বলতে পারেন, আমরা অবশ্যই নোট ডাউন করে রাখবো এবং আগামী দিনে আপনাদের পছন্দের সেই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। কিন্তু অনুষ্ঠান না শুনে ফোন না করলে এটাই একটা সমস্যা,
1: বুঝাই যাচ্ছে না শুনেই ফোন করছে, 2-3-2-5-2-6-3 নাম্বারে ফোন করে দিচ্ছে। এটা শুধুমাত্র একটা নাম, নামগুলি যাতে FM এ বলা যায়, মানে একটা পাবলিসিটির জন্য এটা করছে।
0: ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চলুন এবারে আসরের, আমরা সাফারনামা আসরের একেবারে শেষ দিকে চলে এসেছি। নীলকমল ছায়াছবি থেকে এই গানটিতে অনুষ্ঠান

0: সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, ট্রাফিক ক্যাওস, সব কিছু পেছনে ফেলে অবশেষে একটু নিজের মতো সময়, তাই না? আপনাদের সকলকে স্বাগত আকাশবাণী এফএম মুচান্তর দুপুরের খাঁটি আড্ডায়। সাথে আছি আমি অনিন্দিতা। ঘড়ির কাঁটায় 3:57 হয়ে 26 সেকেন্ড। একজন বন্ধু সঙ্গে রয়েছেন। তো শুনছিলাম নীলকমল ছায়াছবির থেকে, এত সবকটা গান শোনানো যায়নি, তবে যে গানগুলো আপনাদের হিট তালিকায় রয়েছে, জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ তালিকায় রয়েছে, সেই সব গানগুলোই আপনাদের শোনানোর চেষ্টা করেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: বিজয়নগর থেকে দিগ্বিজয় বলছি।
0: হ্যাঁ বলুন বলুন
1: দিদি, আমার একটা অনুরোধ ছিল। বর্তমানে আমাদের রাজ্যে, আমাদের দেশে একটা নেশার, একটা যুব সমাজের প্রতি নেশা একটা বিরাট অসুখের মতন একটা দেখা দিয়েছে। তো নেশার উপর যদি, মানে নেশা ছাড়ার বা নেশা মানসিক ভাবে নেশাটাকে ছাড়ার জন্য যদি কোনো

0: কাম করেন তাহলে খুব ভালো হয় আর আমাদের যুব সমাজেতে উপকৃত হতে পারে আমার বলে মনে হয়।
1: কিন্তু যুব সমাজ, আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি আপনার প্রস্তাব কর্তৃপক্ষের কাছে রাখবো, ধন্যবাদ আপনাকে। চলুন, সময় কিন্তু এখন সংবাদ শিরোনামের। সফরনামার পর্ব আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের ওপর। দেশের 7.8 জিডিপির গ্রোথের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী বিধায়ক ও দলের কার্যকর্তারা। বৈঠকে আগামী 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করা হয়। বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরের প্রস্তুতি ও নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বলেছেন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংরক্ষণ এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থান পরিবেশগত সংরক্ষণের ভিত্তি হওয়া উচিত। নয়াদিল্লিতে জীবিকা ও আয় সৃষ্টির স্তম্ভ হিসেবে বাঘের আবাস, ভূমি সংরক্ষণ, জীব অর্থনীতি ও পরিবেশ বান্ধব পর্যটন শীর্ষক দুদিনের আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখন পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। কর্তৃপক্ষ জানিয়েছেন, 95 জনের মৃতদেহ শনাক্ত করে পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রমিক সহ প্রায় 4000 কর্মরত মানুষ এখনও নিখোঁজ। শুনলেন সংবাদ শিরোনাম।

আজকের শিল্পী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দি প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে পালা বদল কম হয়নি, তার মাঝেও তিন দশক ধরে নিজের সিংহাসন বজায় রেখেছেন যিনি, উনি সুখবিন্দর সিং। সলমান খানের সুলতান, টাইগার জিন্দা হ্যায়, শাহরুখ খানের রেইস, অজয় দেবগনের শিবায়ে সব ছবিতেই তার গান বাঁধা ধরা। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চাবিকাঠি কি? উনার জবাব, আমার এক মেন্টর বলেছিলেন কেরিয়ার নিয়ে বেশি অ্যাগ্রেসিভ না হতে, আমি সেটাই অনুসরণ করেছি। বেশি টাকা উপার্জন কোনো দিনই লক্ষ্য ছিল না। ছেইয়া ছেইয়া ছায়াছবির এই গানটির জনপ্রিয়তা যখন একেবারেই তুঙ্গে, প্রায় প্রত্যেক দিন নতুন নতুন কাজের অফার উনি পেয়েছেন, কিন্তু ওই যে বললাম বেশি টাকা উপার্জনের দিকে কোনো দিনই উনার লক্ষ্য ছিল না। দেড় বছর উনি অপেক্ষা করেছেন, তারপর গাইলেন কোন ছায়াছবির গান, এই যে মিউজিক চলছে তাল ছায়াছবিতে। আর একটা বছরে তিনটে গান উনি গেয়েছেন, আর তিনটেতেই সুপারহিট। বেশ গর্ব করেই সেই কথাটি বলেছিলেন গায়ক সুখবিন্দর সিং। হ্যাঁ, আমরাও গর্বিত, আমরা ভারতবাসীরাও গর্বিত, গর্ব করে বলতে পারি আমাদের একজন সুখবিন্দর সিং রয়েছে। আরও আসবো গল্প আড্ডা গানে। আমাদের আজকের বিকেল একেবারে মেতে উঠবে, সঙ্গে থাকবেন।

অবশ্যই আপনারা। আচ্ছা, বন্ধু একজন রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। না, কথা হলো না। আমরা তো ওনার গান শুনব, কিন্তু আরও বলি অনুষ্ঠান কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। 0381236253 এই নম্বরে। হ্যালো, নমস্কার। চলো যাচ্ছি পরপর গানে। আমরা রয়েছি মুহূর্তে আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে। আর আজকের শিল্পী অনুষ্ঠানে যার গান শুনব উনি হচ্ছে সুখবিন্দর সিং।

0: আমরা রয়েছি আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে। আর আজকে শিল্পী অনুষ্ঠানে কথা হবে, গান হবে কাকে নিয়ে? সুখবিন্দর সিংকে নিয়ে। আমার মতো আমি জানি আমার অনেক অনেক শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন ওনাদের ভীষণ প্রিয় একজন গায়ক হচ্ছে সুখবিন্দর। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা।
0: বলুন বলুন।
1: খুব ভালো লাগছে দিদি,
0: আচ্ছা,
1: আমি সব সময় ডেইলি শুনে এফএম উজ্জয়িনীটা। পরিবারকে সবকে ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ।
1: ভালো লাগছে। ও সিঙ্গার সুপিন্দর সিং, গান একটা শুনে দিও।
0: নিশ্চয়ই, অবশ্যই শোনাবো, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি উনারই, আমি আজকে শিল্পী অনুষ্ঠানে উনাকে নিয়েই কথা হবে, উনার গানই আপনাদের শোনাবো। হ্যাঁ, কথা বেশি বলবো না, কথা বেশি বললে তাকে যে ভালো করে শোনা হবে না। চলুন যাচ্ছি পরের গানে, কাচ্চে ধাগে ছায়াছবি থেকে এই গানটি এ মুহূর্তে আপনাদের সকলের জন্য।

0: রয়েছি এই মুহূর্তে আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে। হ্যাঁ, আজকের শিল্পী অনুষ্ঠানটি আমাদের প্রতি বুধবার বিকেল 4টার নিয়মিত অনুষ্ঠান। তো আমাদের শ্রোতা বন্ধুরা, আমি বলেছিলাম কাদের কাদের সুখবিন্দর সিংকে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ওনার গান। ওনার গলার যে একটা আলাদা রেঞ্জ রয়েছে, সেটা কারোর সঙ্গে কোনো সমতাই যেন নেই তার কণ্ঠের। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি,
0: হ্যাঁ বলুন।
1: আমি গঞ্জগঞ্জ থেকে এসান দেবরমা বলছি।
0: বলুন,
1: আমি একটা গান শুনবো।
0: আমি গান শোনাচ্ছি, আপনি শুনুন, ঠিক আছে? ভালো থাকবেন।

এবারে একটু শিল্পী সম্পর্কে একটু না বললেই নয়, হ্যাঁ ওনার গান তো অবশ্যই শুনবো। অটোটিউন, অটোটিউন যারা গান করেন আপনারা জানেন যে অটোমেটিক্যালি সেখানে বাদ্যযন্ত্র সব কিছু টিউনিং করা থাকে, তো অটোটিউন ব্যবহার করা নিয়ে সুখবিন্দর টিপ্পনি কেটে বলেছেন, কখনো কখনো সঙ্গীত পরিচালককে বলি যে আমার ভয়েস অটোটিউনে ব্যবহার করতে, তারা বলেন যে অটোটিউন আমার ভয়েসে ঠিক ফিট করে না, বলেই উনি একটা ইন্টারভিউ দিতে গেছিলেন ওখানে হেসে উঠলেন। মানে উনার কণ্ঠস্বর এতটাই আলাদা, সবার থেকে এতটাই ব্যতিক্রম যে অটোটিউনের সঙ্গে উনার কণ্ঠস্বর একেবারেই ফিট করে না। আশা ভোসলের ভক্ত সুখবিন্দর সিং তার মতে আশা ভোসলে বিশ্বের সেরা শিল্পী, তার সঙ্গে কারোর ছুলো মানে তুল মানে তুলনা করা চলেই না, কারোর তুলনা করাই চলে না। উনার সবচাইতে পছন্দের গান, উনি যে গানগুলো গেয়েছেন সেই গানগুলোর মধ্যে থেকে তার সবচাইতে পছন্দের গান হচ্ছে ফ্যাশন ছায়াছবি থেকে যদি আপনাদের মনে থাকে জলওয়া, সেই গানটি অবশ্যই শোনাবো আজকের আসরে। সেই গানটা সত্যি সময়বোধের তার জলওয়া এখনও কেড়ে নিতে পারেনি। যাচ্ছি পরের গানে, আরও একটা অসাধারণ ট্র্যাক এই মুহূর্তে আপনাদের সকলের জন্য। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না।

0: একটু বিরতি নিচ্ছি, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবারের গানটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটি গান। চলুন, আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ, বলুন বলুন।
1: আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমি শুনতে পাচ্ছি।
0: তাই ভালো লাগছে?
1: হ্যাঁ, ভালো লাগছে। আমি তো অনেক সময় অনুষ্ঠান শুনতে আছি, আমি কল করতে আছি, ফোনটা তুলেন না।
0: আচ্ছা, আসলে গান চলাকালীন সময়ে তো ফোনটা তুলতে পারি না, সেই জন্য ধন্যবাদ। হ্যাঁ, গান শোনাচ্ছি, আমি অনুরোধ নেব বিকেল 5টা থেকে বাংলা গানের অনুরোধের আসর, রাগে অনুরাগে অবশ্যই তখন কল করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই আপনার পছন্দের গান শোনাব। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। চলুন, এবারে গানে যাচ্ছি।

সুর এবং সঙ্গীতের মায়াবী জগতে আমরা রয়েছি এই মুহূর্তে আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে। হ্যাঁ, সাথে আমি রয়েছি অনিন্দ্য।

0: দিতা। যদিও সঙ্গীতের কোনো ভাষা নেই, কিন্তু অনুভূতি প্রকাশের চেয়ে আর বেশি কিছু হতে পারে না, দারুণ কিছু হতে পারে না। আজকের আয়োজনে আমরা রয়েছি সঙ্গীত শিল্পী সুখবিন্দর সিংকে নিয়ে, আপনার পছন্দের সেরা সব মেলোডি নিয়ে। তাই মন খুলে শুনুন, আরও অবশ্যই ফোন করে আমাদের জানান দিন আপনার অনুভূতি। চলুন ডুব দেওয়া যাক সুরের সাগরে। এবারের যে গানটি আপনাদের শোনাব সেটি শিল্পীর নিজের পছন্দেরও একটি গান।
1: Yo, blaze up the-

0: গল্প আরও অনেক রয়েছে, তবে প্যাঁচপ্যাঁচে গল্প বলে আপনাদের একদম বোর করবো না। যাচ্ছি পরের গানে, চলতে চলতে ছায়াছবি থেকে অসাধারণ একটা ট্র্যাক শুনতে থাকুন। আমরা রয়েছি আজকে শিল্পী অনুষ্ঠানটি নিয়ে, আপনারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চারণ। আরও একজন বন্ধু রয়েছেন ফোনের উপরান্তে, দেখি চলুন কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, বলুন।
1: নমস্কার
0: নমস্কার
1: দিদি, খুব ভালো লাগছে গানগুলো,
0: ধন্যবাদ। আপনি ভালো আছেন? হ্যালো
1: হ্যালো,
0: আচ্ছা লাইনটা কেটে গেল, বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, নিশ্চয়ই ভালো আছে। আর আমাদের অনুষ্ঠান শুনলে তো মন একটু ভালো হয়ে যাবার কথাই, সে তো একটু বলতেই পারি আবদার করে। যাচ্ছি পাটের কানে, চলতে চলতে ছায়াছবি থেকে।

0: হৃদয়ের কাছাকাছি কিছু গান, জীবনের গল্প আর স্নিগ্ধ সুর দিয়ে সাজানো আমাদের আজকের এই আয়োজন। আপনি যেখানেই থাকুন না কেন, হেডফোনটা কানে গুঁজে নিন আর হারিয়ে যান সুরের এই মায়াবী জগতে। আমরা রয়েছি আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে, আর আমাদের আজকের শিল্পী সুখবিন্দর সিং। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: বলুন।
1: নমস্কার
0: নমস্কার,
1: শোনা যাচ্ছে ম্যাডাম?
0: হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: শুভ বিকেল, আমি আমি দিলীপ বলছিলাম, দিলীপ সরকার খয়েরপুর থেকে।
0: হ্যাঁ দিলীপ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: ঘটনা হচ্ছে, আমি আপনার যে অনুষ্ঠানটা প্রথম থেকে শুনিনি, কিন্তু মানে যেটুকু শুনেছি খুব ভালো অনুষ্ঠান।
0: আচ্ছা,
1: আর বিশেষ করে আজ তো সুখবিন্দর সিং জিগিনি অনুষ্ঠান, তাই তো?
0: হ্যাঁ একদম একদম,
1: মানে আমরা ওনাকে মানে সঙ্গীত জগতে ওনাকে আদর করে সুখী বলে, অনেকে সুখী।
0: সুখী, হ্যাঁ সুখী, ঠিক ঠিক, একদম
1: আসলে
0: একদম।
1: সুখবিন্দর সিং সম্বন্ধে আমার বলা কিছু নেই, আপনি কিছু বলছিলেন হয়তো, যাই হোক, গান শোনাচ্ছেন ভালো লাগছিল।
0: গান
1: আর
0: শুনলে বোধ
1: সুখবিন্দর
0: হয়
1: সিং,
0: ভালো লাগবে আরো বেশি, এত কি বলা বলবো বলুন, ওনাকে নিয়ে কি বলার আছে, যেটা
1: কি
0: আমি
1: বলার
0: জানি
1: আছে আর
0: আপনারা জানেন না, সবাই সব কিছু জানে এখন।
1: জানে। অ্যাকচুয়ালি কি জানেন, সুখবিন্দর সিং অ্যাকচুয়ালি উনি সবসময় মানে রেঞ্জ, হাই রেঞ্জে সবসময়
0: হাই
1: ভালো, মানে
0: রেঞ্জে,
1: হাই
0: ঠিক
1: নোটে
0: ঠিক ঠিক,
1: সবসময় গান গান
0: একদম
1: গান,
0: হাই নোটে,
1: এবং
0: ঠিক
1: উনার কণ্ঠে যে হাই নোট গুলো নিয়ে যে গানগুলো পরিবেশন করে খুব দারুণ, এবং উনার
0: দারুণ,
1: কণ্ঠে অনেকটা সুইট করে,
0: ঠিক,
1: এবং প্রতিটি গানে, এবং আমি মানে কি বলবো, আমার মানে শিল্পীদের মধ্যে আমার, যদিও আমার প্রিয় শিল্পী সোনু নিগম,
0: হ্যাঁ
1: তারপরেও কিশোর কুমার যে অন্যরা আছেন, লতা মঙ্গেশকর যে আছে, কিন্তু সুখবিন্দর সিং এর পছন্দের তালিকার মধ্যে আছে এর মধ্যে
0: একদম
1: একজন।
0: একদম ঠিক, মানে উনার
1: উনার উনার
0: কণ্ঠস্বরে
1: কণ্ঠটা
0: একটা
1: আছে না, উনার
0: অন্যরকম
1: হাই
0: একটা
1: রেঞ্জে যে
0: ব্যাপার
1: কণ্ঠ।
0: আছে। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর একটা একটা আমি আপনাকে হয়তো আমার প্রশ্নটা শুনলে আপনি হাসবেন,
0: আচ্ছা,
1: একটা গান উনি গিয়েছিলেন তেরে নাম ছবিতে,
0: হ্যাঁ হ্যাঁ
1: লাগনে লাগনে লাগনে
0: হ্যাঁ হ্যাঁ
1: লাগনে, তো
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ
1: একদিন
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আমি এক বন্ধুকে প্রশ্ন করেছিলাম, তোরা তো ছবিতে যে কথা লাগানে লাগানে এই কথাটা এই গানটার মধ্যে কতবার বলেছে বলতো?
0: আচ্ছা,
1: অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি 56 বার বলেছে,
0: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা আপনি জানেন বলেই তো প্রশ্নটা রেখেছেন, ঠিক।
1: আসলে এইদিকে এগুলো তো আমরা অনেক সময় চর্চা করি, সেই জন্য ওনার সম্বন্ধে কিছু একটা জানি, যাই হোক, অনুষ্ঠান
0: হ্যাঁ
1: ভালো হচ্ছে, কিছু গান শুনবো আপনার পরিবেশনায়।
0: ধন্যবাদ ধন্যবাদ,
1: ভালো
0: ভালো থাকবেন না, আপনিও দিলীপ বাবু। আচ্ছা, এবারে ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, হৃদয়ের কাছাকাছি কিছু গান আর জীবনের গল্প আর স্নিগ্ধ সুর দিয়ে সাজানো আজকের শিল্পী অনুষ্ঠানে আমরা রয়েছি সুখবিন্দর সিংকে নিয়ে, সঙ্গে আমি অনিন্দিতা। চলুন আরও একটি গানে যাচ্ছি, মনসুন ওয়েডিং ছায়াছবি থেকে এই গানটি। এই গানটি যখন আমি অনেক মানে যখন প্রথমবার শুনি আমার মনে হয় আমি লিরিক্সটা ঠিক বুঝতে পারিনি, বুঝতে পেরেছি যে সেটা একটা পাঞ্জাবি গানেরই একটা রিমেক, মানে সেখান থেকে নেওয়া হয়েছে, লিরিক্সগুলো পাঞ্জাবি, কিন্তু গানটাতে এত মজা না, মানে কি বলবো, আপনি শুনুন, শুনে দেখুন।

আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের সেরা সব গান। হ্যাঁ, চলুন গানের এই জগতের এই অনুভূতিতে ডুব দিতে দিতে আমরা প্রায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বলেছিলাম অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর সেই সঙ্গে আমাদের পরের পর্বের জন্য তৈরি হয়ে যান আপনাদের ভীষণ প্রিয় একটি অনুষ্ঠান, রাগে অনুরাগে। ও, আপনাদের মানে অনুরোধের আসর, সে বাংলা গানের হোক হিন্দি গানের হোক, জানি আপনার পছন্দের গানটি আমাদের আসরে বাজবে, সে একটা আলাদা আনন্দ, সে একটা আলাদা অনুভূতি।

তাই না? পরের পর্বের জন্য একেবারে তৈরি থাকুন, আমি আসছি ঠিক বিকেল ঘড়ির কাঁটায়, যখন বিকেল 5টা বাজবে আপনাদের কাছে আসব, আপনাদের সব অনুরোধ নেব। আর আজকের শিল্পীর আসর থেকে বিদায় নিতে নিতে আরও একটি গান রেখে যাই আপনাদের জন্য। ও, একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। না, কথা হলো না বন্ধুর সঙ্গে। তো এই আসরের শেষ গান, অনেক পুরনো একটি ছায়াছবির গান, দিওয়ানে ছায়াছবি থেকে। হ্যালো, নমস্কার। না, কথা তো হলো না বন্ধুর সঙ্গে, তাহলে গানে যাচ্ছি, ঠিক আছে।

0: সুরের আকাশে ভাসতে ভাসতে আমরা কিন্তু হাজির হয়ে গেলাম এবারে রাগে অনুরাগের আসরে, একদম অন্য, আরও একটি আমেজ, অন্যরকম আমেজ বলবো, বাংলা গানের অনুরোধের আসর রাগে অনুরাগের আজকের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অদিন্দিতা। চলুন, অনেকক্ষণ ধরে ফোন লাইন বিপ হচ্ছে, বন্ধুরা তাদের গানের তালিকা হাতে নিয়ে অপেক্ষা করে বসে আছেন, আর বেশি কিছু বলা যাবে না, দেখি কে রয়েছেন প্রথম বন্ধু। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যালো, আমি ওই মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন।
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: আমি ওই বাংলা ছবি পিতা পুত্র ছবি থেকে গানটা হচ্ছে প্রভুজি তুমি দাও দর্শন।
0: আচ্ছা, প্রভুজি তুমি দাও দর্শন, ঠিক আছে, অবশ্যই শোনাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবো, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি রানু কুমার ঘাট থেকে বুলটি দাস। দিদিভাই কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি বুলটি, বলো।
2: তো দিদিভাই, আমি আর কি বাংলাতে আসলে গান শুনবো সুরের আকাশে।
0: আচ্ছা, কি গান?
2: কথা দিলাম আমি, কথা দিলাম কিশোর দা রাসাজির কণ্ঠে দিদিভাই।
0: আচ্ছা, কথা দিলাম আমি, কথা দিলাম, নিশ্চয়ই শোনাবো, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের 9402169965, অথবা আমাদের ফোন করুন 03123260533 এই নম্বরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার।
0: নমস্কার।
3: হ্যাঁ দিদি, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
3: হ্যাঁ দিদি, আমি ভালো আছি। আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে আমি তাপস ঘোষ কথা বলছি দিদি।
0: আচ্ছা, বলুন, তাপস বাবু বলছেন?
3: হ্যাঁ, আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নিয়ে একটা বৃষ্টির গান মনে পড়ে গেল।
0: হ্যাঁ বলুন বলুন,
3: গানটা একটু শোনাবেন? বড় একা লাগে এই আভারে।
0: হ্যাঁ,
3: এই গানটা চৌরঙ্গি ছবি।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, খুব সুন্দর একটা গান, ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ দিদি,
0: ধন্যবাদ, এই গানটা আপনি রিকোয়েস্ট করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আর দুটো অনুরোধ নিব তারপরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো।
0: হ্যালো,
4: নমস্কার।
0: নমস্কার,
4: আমি একটা বাংলা গান শুনতে চাইছি।
0: আচ্ছা বলুন।
4: আমি পুত্রবধূ ছবির একটি গান শুনতে চাইছি।
0: আচ্ছা, কি গান? পুত্রবধূ ছবি থেকে যে কোনো গান, ঠিক আছে, চলুন। এবারে গৌতমবাবু, বুলটি, তাপসবাবু আর এক্ষুনি যে বন্ধু ফোন করলেন, পরপর তাদের পছন্দের গানে যাচ্ছি। আর নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে বন্ধুরা আমাদের অনুরোধ পাঠিয়ে রেখেছেন। আমি আপনাদের বলি, যদি মনে হয় যে ফোন লাইনে আমাদের পাচ্ছেন না, ফোন লাইন ব্যস্ত রয়েছে, বা গান চলাকালীন তো আমরা ফোন পিক আপ করতে পারি না, সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9402160216।

শুনছিলাম এই গানটি সুরের আকাশে ছায়াছবি থেকে। পরের গানটিতে যাব, পরের গানটি শুনব মান্না দের কণ্ঠে, উত্তম কুমার অভিনীত ছায়াছবি চৌরঙ্গি থেকে।

শুনছিলাম এতক্ষণ পুত্রবধূ ছায়াছবি থেকে এই গানটি, পরের গানে যাব। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা আমাদের বার্তা পাঠিয়ে রেখেছেন তাদের পছন্দের গানে যাচ্ছি। চলুন, এবারে যে গানটি শুনব সেই গানটির অনুরোধ এসছে টাকার জলা থেকে। আমাদের সবসময় যে বন্ধু অনুরোধ জানিয়ে থাকেন, অর্থাৎ কণিকা দেবীর তরফ থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে দেয়া নেয়া ছায়াছবি থেকে এই গানটি শুনতেছি, উনি অনুরোধ জানিয়েছেন। চলুন কণিকা দেবীর সঙ্গে আমরা সকলেও এই গানটা শুনি।

0: গায়কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়েছি।
1: শুনলাম দেয়ানেয়া ছায়াছবি থেকেই গানটি, পাটির গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্বরায়বাবু। বন্ধন ছায়াছবি থেকে সোনু নিগমের কণ্ঠে এই মুহূর্তে বিশ্বরায়বাবুর পছন্দের গান।

0: কিছু হাসি।
1: চলুন এবারে পরের গানে যাচ্ছি। পরের গানটির অনুরোধ এসছে অনুরাগের ছোঁয়া ছায়াছবি থেকে, জিরানিয়া থেকে ঝর্ণা দেবী, যা পেয়েছি এই গানটির। ঠিক আছে, চলুন ঝর্ণা দেবী অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান।

এবারে যাচ্ছি পরের গানটিতে। পরের গানটির অনুরোধ জানিয়েছেন টাকার জলা থেকে বিধানবাবু। দুই ভাই ছায়াছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে গানটি উনি শুনতে চেয়েছেন।

0: মাগারে। কিরে ঘামলি কেন? বাজা
1: গামাপা মাগারে।

শুনছিলেন এতক্ষণ উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি অভিনীত ছায়াছবি দুই ভাই থেকে এই গানটি। এবারে যাচ্ছি আরও একটি গান, যে গানটি আমাদের হোয়াটসঅ্যাপে বার্তায় এসেছে ফিল্ম প্রতিদান থেকে। দুটো উনি বাগবাসা রথীন্দ্রবাবু জানিয়েছেন, প্রতিদান থেকে মঙ্গল দ্বীপ জলে অথবা মান্নাদের মনে হয় কফি হাউজের। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদান ছায়াছবির এই গানটা রথীন্দ্রবাবু আপনার জন্য রাখছি, শুনতে থাকুন।

0: এতক্ষণ আমরা শুনছিলাম হোয়াটসঅ্যাপ যে বন্ধুরা আমাদের গানের অনুরোধ পাঠিয়ে রেখেছেন তাদের পছন্দের গানগুলো, এবারে যে বন্ধুরা আবারও ফোন লাইনের ও প্রান্তে অপেক্ষা করে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাদের কাছে চলে যাচ্ছি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, দেখুন, আগামীকাল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাই ওনার অভিনীত একটি আনন্দ আশ্রম সিনেমা কথা কিছু কিছু বুঝে নিতে হয় এই গানটি শুনতে চাই শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের কণ্ঠে।
0: ধন্যবাদ, নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: ম্যাডাম বিশাল দত্ত, সুব্রত।
0: কে বলছেন?
2: সুব্রত।
0: সুব্রত না? হ্যাঁ বলুন বলুন।
2: বৃন্দাস ছবিতে প্রসঙ্গ ট্র্যাকিং করতে
0: কি
2: বৃন্দাস বৃন্দাস এই নাচে রে বৃন্দাস এই নাচে রে,
0: আপনি একটু মুখটা একটু সামনে এনে কথা বলুন, আমি বুঝতে পারছি না। বিন্দাস ছায়াছবি? এর থেকে কি গান? বিন্দাস, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে। হ্যালো নমস্কার।
3: হ্যালো, নমস্কার দিদি,
0: বলুন।
3: গান শুনতে চাই একটা।
0: আপনি কে বলছেন?
3: মন মানে না আপনি।
0: আপনি কে বলছেন?
3: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা।

0: আচ্ছা, রবীন্দ্রবাবু বলছেন, বলুন
1: মন মানে না আসেনি দিদি?
0: না। মন মানে না গানটা নিয়ে আপনি অন্য আরেকটা গানের অনুরোধ করুন
1: আর একটা গান অমর সঙ্গী,
0: না, এছাড়া অন্য কোনো গান।
1: কের বিবাহ ছবি থেকে আসেনি?
0: বিবাহ, বিবাহ কি হিন্দি না বাংলা?
1: বাংলা, যার নাম ভালোবাসা যার নাম জীবন,
0: আচ্ছা, যার
1: এই
0: নাম
1: গান
0: ভালোবাসা যার নাম জীবন। ঠিক
1: জীবন
0: আছে, আমি
1: আঁকাই দিদি।
0: অবশ্যই খুঁজে দেখব। ঠিক আছে, ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: ধন্যবাদ।
1: দিদি, নাম
0: হ্যালো, নমস্কার।
1: ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি গৃহ সংঘ থেকে। ম্যাম
0: হ্যাঁ বলো সুমন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: ম্যাম বস থেকে যে কোনো একটা গান শুনিয়ে দেয়।
0: বস থেকে যে কোনো, ঠিক আছে।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো ম্যাম,
0: হ্যাঁ বলুন।
1: আমি সুমন দেবরমা বলছি। ম্যাম
0: হ্যাঁ বলুন।
1: চোখের আলো ছবি থেকে আমি একটা গান শুনবো ম্যাম।
0: কি গান? আমি শুনতে পাচ্ছি না, আপনি বলুন। হ্যালো শুন বাবু, আমি তো আপনার শেষের দিকের কথাগুলো একেবারেই শুনতে পেলাম না। যাই হোক, চোখের আলোর ছায়াছবি থেকে যে কোনো একটি গান আপনাকে অবশ্যই শোনাবো। চলুন এবারে তাহলে পরপর গানে যাচ্ছি। কথা কিছু কিছু আনন্দ আশ্রম ছায়াছবি থেকে এই গানটা, তারপর সুব্রত, রবীন্দ্রবাবু, সুমন, পরপর সকলের, যে বন্ধুরা আমাদের এক্ষুনি ফোন করলেন তাদের পছন্দের গানে চলে যাচ্ছি।

0: চলুন দেখি বন্ধু কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি টিঙ্কু বলছি, আসানসোল থেকে।
0: হ্যাঁ টিঙ্কু বাবু, বলুন বলুন।
1: আমি ছায়াছবির নাম হচ্ছে হারানো সুর।
0: আচ্ছা,
1: তুমি যে আমার গীতা দত্তের কণ্ঠে এই গানটি শুনতে চাই।
0: তুমি যে আমার,
1: হুম হুম
0: ও গো তুমি যে আমার, তাই তো?
1: হুম হুম হুম
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শুনবেন, শুনতে থাকুন আপনার পছন্দের গানটি টিঙ্কু বাবু। এই মুহূর্তে রইল সকলের জন্য।

0: শুনলাম টিঙ্কুবাবুর পছন্দের গানটি, এবারে যাচ্ছি বন্ধুকে রয়েছেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
1: আমি কলকাতা থেকে স্বর্ণমালা দেবরমা বলেছি।
0: হ্যাঁ,
1: আমি একটা গান শুনবো আছি প্রিয়া ছবি থেকে। গানটি লাইন হলো, তোমার আগে আর কেউ নেই, এই গান
0: তোমার আগে আর কেউ নেই, তাই তো? ঠিক আছে, শুনতে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, না না না, দুঃখিত, এই গান আমি শোনাতে পারবো না শ্রোতা বন্ধু, তোমার আগে আর কেউ নেই, এই গান আমি শোনাতে পারবো না, এই জন্য ক্ষমা চাইছি। হ্যালো নমস্কার। হ্যালো,
1: হ্যালো, আমি রেখা রায়, নাগের জেলা উত্তর বাজার থেকে বলছি।
0: হ্যাঁ বলুন বলুন বলুন।
1: নীল আকাশের নিচে একটা ছবি আছে,
0: হুম হুম হুম
1: ওটার নীল আকাশের নিচে এই পৃথিবী, এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
0: আচ্ছা, নীল
1: ভালো
0: আকাশের
1: আছেন?
0: নিচে। হ্যাঁ ভালো আছি, অবশ্যই শোনাবো, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, নীল আকাশের নিচে দেখছি।

0: খুব সুন্দর একটা গানের অনুরোধ জানিয়েছেন শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনাকে। হ্যালো নমস্কার।
1: প্রদীপ বলছি অমরনগর থেকে।
0: হ্যাঁ প্রদীপ বাবু বলুন।
1: হ্যাঁ, ছবি আনন্দিতা।
0: আরে অনিন্দিতা ছায়াছবির গান শুনবেন বাবা, কি খুব ভালো! বলুন কোন গানটা শুনবেন? এই ছায়াছবির
1: ওরে মন
0: সবকটা গানই
1: পাখি,
0: সুন্দর।
1: ওরে মন পাখি কেন ডাকা ডাকি।
0: ওরে মন পাখি কেন, খুব সুন্দর গানটা, খুব সুন্দর গান। খুব ভালো থাকবেন প্রদীপ বাবু, ধন্যবাদ। ওরে মন পাখি কেন ডাকা ডাকি।

0: মনিন্দিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে অসাধারণ এই গানটি। চলুন পরের বন্ধুকে রয়েছেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো মাস্টার দি,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি হাঙ্গামা ছবি থেকে শুনতে চাই
0: হুম,
1: সর্ব ঘটে কাঁঠালি কলা।
0: সর্ব ঘটের কাঁঠালি কলা। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, শোনাচ্ছি আপনার গানটি, ধন্যবাদ। সর্বঘাটের কাঁঠালি কলা, হাঙ্গামা ছায়াছবি থেকে এই মুহূর্তে গানটি রইল আপনার জন্য শ্রোতা বন্ধু।

0: যাচ্ছি, পরের বন্ধু কি অপেক্ষা করে রয়েছেন তার কাছে? হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: আমাকে একটা গান শোনাবেন আশা ভোঁসলের কণ্ঠে, জীবনেরই সার তুমি প্রভু গো আমার,
0: আবার বলুন।
1: ছবির নাম হচ্ছে ছোট বউ।
0: আচ্ছা ছোট বউ, ছোট বউ, ঠিক আছে। নিতাইবাবু শুনতে চেয়েছেন ছোট বউ ছায়া ছবি থেকে জীবনেরও সার তুমি প্রভু। চলুন এই গানটা নিতাইবাবু আপনার জন্য

শুনলাম এতক্ষণ নাসা ভোসলের কণ্ঠে ছোট বউ ছায়াছবি থেকে এই গানটি। ঘড়ির কাঁটায় ছটা বেজে 23 মিনিট হয়ে 57 সেকেন্ড। গানে গানে ভাসতে ভাসতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর রাতের সফর সঙ্গে আপনাদের বন্ধু অনব ইতিমধ্যেই কিন্তু স্টুডিওতে এসে পৌঁছে গেছেন। থাকবেন তার সাথে গল্প আড্ডায় আর মন ভোলানো কিছু ভালো সুর আর ছন্দের সঙ্গে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোন অনুষ্ঠান নিয়ে, গান গল্পে আর ছন্দে। মেতে থাকুন আকাশবাণী এফএম উত্তরাঞ্চল সঙ্গে। সবাইকে নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘুরিতে এখন সময় 6:32, 23 মিনিট। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব চলে এসেছি এবং থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘুরির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে এবারে খোলা আকাশ পর্বের। খোলা আকাশের আজকের এই পর্বে আমরা শুনব এমন এক শিল্পীর গান যার গান শুনে, যার কণ্ঠ আমাদেরকে একেবারে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। হিন্দি সিনেমার জগতে 90-এর দশক মানে এক অন্যরকম নস্টালজিয়া। সেই সময়ের যে কণ্ঠগুলো প্রেম, বিরহ, উচ্ছ্বাস আর তারুণ্যের অনুভূতিকে আরও গভীর করে তুলেছিল, তাদের মধ্যে অন্যতম অভিজিৎ ভট্টাচার্য। 1958 সালে 30শে অক্টোবর কানপুরে জন্ম নেওয়া অভিজিৎ ভট্টাচার্য ছোটবেলা থেকেই গান ভালোবাসতেন। তার অন্যতম বড় অনুপ্রেরণা ছিল কিংবদন্তি কিশোর কুমার। 1980-এর দশকের শুরুতে মুম্বাই এসে তিনি প্লেব্যাক সিঙ্গিংয়ের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা শুরু করেন। তার প্রথম বড় সুযোগ আসে সুরকার আরডি বর্মনের হাত ধরে আনন্দ অর আনন্দ ছবিতে। পরবর্তীতে বাগি ছবির গান তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। শ্রোতা বন্ধু, চলুন তলে আজ এই সুরেলা শিল্পীর গানে আমরা প্রত্যেকে মুগ্ধ হই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা প্রত্যেকে জানি ঝিরিঝিরি বৃষ্টি আর প্রেমের একটা খুব কাছের সম্পর্ক রয়েছে। এ দুয়ের মধ্যে যেন এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ আর জানলার পাশে বসে থাকা, সব কিছু মনে করিয়ে দেয় সেই মানুষটার কথা, যার সঙ্গে হয়তো এই মুহূর্তটা ভাগ করে নিতে ইচ্ছে করে। বৃষ্টি নামলে শহরটা একটু ধীর হয়ে যায় আর মনটা হয়ে ওঠে একটু বেশি আবেগী। ছাতা মাথায় পাশাপাশি হাঁটা, এক কাপ গরম চায়ের আড্ডা, কিংবা কোনো কথা না বলে শুধু বৃষ্টির দিকে তাকিয়ে থাকা, প্রেমের এই ছোট ছোট মুহূর্তগুলো বৃষ্টিতে যেন আরও সুন্দর হয়ে ওঠে। আর হ্যাঁ, তার পাশাপাশি যদি থাকে অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে কিছু প্রেমের গান, তখন আমাদের কাছের মানুষের কথা আরও একটু যেন বেশি মনে

প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, খোলা আকাশের আজকের এই পর্বে আমরা শুনছি অভিজিৎ ভট্টাচার্যের গান। শ্রোতা বন্ধু, অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে প্রেম যেন একটু অন্যরকম, নরম আবেগ মাখা, অথচ কোথাও একটা গভীর অপেক্ষার সুর রয়েছে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হওয়ার ইচ্ছে, কাছে থাকার আকুলতা আর দূরত্বের কষ্ট সব কিছু মিলেমিশে যায় তার কানে। কখনো মনে হয় দূরত্ব শুধু দুটো মানুষকে আলাদা করে রাখে না, বরং আরও বেশি করে মনে করিয়ে দেয় কতটা প্রিয় সেই মানুষটি। দেখা করার ছোট্ট একটা ইচ্ছে তখন হয়ে ওঠে সারাদিনের অপেক্ষা, আর না পাওয়ার কষ্ট প্রতিটি মুহূর্তে যেন আরও দীর্ঘ হয়ে যায়। অভিজিতের কণ্ঠে সেই প্রেম তাই শুধু ভালোবাসার কথা নয়, এক অপেক্ষার গল্প, দেখা হওয়ার স্বপ্ন, আর দূরে থেকেও হৃদয়ের খুব কাছে থাকার অনুভূতি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। আজ খোলা আকাশের এই পর্বে আমরা শুনছি অভিজিৎ ভট্টাচার্যের কিছু কালজয়ী গান। শ্রোতা বন্ধু, শুধু রোম্যান্টিক গান নয়, অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে ছিল প্রাণবন্ততা, দুষ্টুমি এবং এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস। বাদশাহ, ইয়েস বস, চলতে চলতে, ম্যায় হুঁ না সহ একাধিক ছবির গানে তার কণ্ঠে পর্দায় নায়ককে একটি স্বতন্ত্র মিউজিক্যাল আইডেন্টিটি দিয়েছে। 1997 সালে ইয়েস বস ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার লাভ করেছিলেন। অভিজিৎ শুধু হিন্দিতেই সীমাবদ্ধ থাকেননি, বাংলাসহ একাধিক ভারতীয় ভাষার গান গেয়েছেন এবং তার মধ্যে অবশ্যই রয়েছে পপ, গজল, ক্লাসিক্যাল, প্যাট্রিয়টিক এবং অন্যান্য ধারার গানও। তার নিজের 18টিরও বেশি ভাষায় গান রেকর্ড করেছেন তিনি, 6000েরও বেশি গান গেয়েছেন। অভিজিৎ ভট্টাচার্যের গান শুধু গান নয়, একটি সময়ের স্মৃতি। প্রথম প্রেমের দিন, বন্ধুত্ব, কলেজের আড্ডা, রাত জেগে গান শোনা কিংবা পুরনো কোনো সম্পর্কের কথা মনে পড়া, কোনো না কোনো স্মৃতির সঙ্গে তার গান জড়িয়ে আছে বহু শ্রোতার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গ এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। খোলা আকাশের আজকের এই পর্বে আমরা শুনছি অভিজিৎ ভট্টাচার্যের গান। শ্রোতা বন্ধু, মুম্বাই এসে প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন নিয়ে তার সংগ্রামের দিন শুরু হয়। 80-এর দশকে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পেলে তার প্রকৃত উত্থান ঘটে পরবর্তী সময়ে। অভিজিৎকে মনে পড়লেই প্রথমে যে বিষয়টি মাথায় আসে তা হলো রোম্যান্টিক গান। তার কণ্ঠে প্রেম কখনো খুব নরম, কখনো দুষ্ট, কখনো আবেগপ্রবণ, আবার কখনো একেবারে স্বপ্নের মতো। তার গলার সব থেকে বড় শক্তিগুলোর মধ্যে ছিল একটা তার ন্যাচারাল ওয়ার্মথ। তিনি খুব ভারী বা ড্রামাটিক ভয়েস নিয়ে গান গাইতেন না, বরং তার কণ্ঠে ছিল এক ধরনের সহজ স্বাভাবিক সৌন্দর্য। ফলে প্রেমের গানেও একটা খুব আলাদা স্পর্শ পাওয়া যেত। মনে হতো কোনো প্লেব্যাক সিঙ্গার গান করছেন না, বরং একজন মানুষের নিজের মনের কথা বলছেন। অভিজিৎ ভট্টাচার্য 90-এর দশকের সেই কণ্ঠ যিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসাকে কখনো কখনো শুধু বলতে হয় না, একটি গানও তার হয়ে কথা বলতে পারে, এবং সেই গানের মাধ্যমে ভালোবাসার কথা অভিজিৎ ভট্টাচার্যই হয়তো আমাদের শিখিয়েছেন। শ্রোতা বন্ধু, আজকের এই খোলা আকাশের পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, গানে গানেই

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। তাদেরই উক্তি, তাদেরই বক্তব্যগুলোর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি, নিজের জীবনকে আরও একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করি, নিজের জীবনের পাশাপাশি নিজের সমাজকে, নিজের কাছের মানুষকেও একটু হলেও ভালো রাখার চেষ্টা করি। তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের জীবনের সংগ্রাম থেকে আমরা শেখার চেষ্টা করি। আমাদের জীবন যাতে আরও একটু ভালোভাবে চলে, আমরা যাতে সকলের জন্য কিছু করতে পারি, তার জন্যই তাদের এই উক্তিগুলো আজকের দিনে দাঁড়িয়েও অনেকটাই প্রযোজ্য। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনব মাদার টেরেসা, তার উক্তি। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা তাদের কর্মের মধ্য দিয়ে মানবতার সংজ্ঞাকেই নতুন করে লিখে গেছেন। তাদেরই একজন মাদার টেরেসা, যার কাছে মানুষের ধর্ম, জাতি, পরিচয় তার থেকে বেশি, মানুষের দুঃখ এবং অসহায়তা ছিল সব থেকে বড় সত্য। 1910 সালের 26 আগস্ট বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপিও শহরে জন্মগ্রহণ করেছিলেন অ্যাগনেস গঞ্জা। তিনি পরবর্তীকালে সারা বিশ্বের কাছে পরিচিত হন মাদার টেরেসা নামে। তিনি ভারতের কলকাতার অসহায়, দরিদ্র, অসুস্থ ও পরিত্যক্ত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সহমর্মিতা, নিঃস্বার্থ বার্তা। 1979 সালে মানবতার সেবার স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন নোবেল শান্তি পুরস্কার। মাদার টেরেসার জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানুষকে ভালোবাসার জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। কখনো কখনো একটি সান্ত্বনার কথা কিংবা অসহায় একজন মানুষের পাশে দাঁড়ানোই হয়ে ওঠে সব থেকে বড় মানব সেবা। চলুন শ্রোতা বন্ধু, তাহলে আজ মাদার টেরেসার উক্তি আমরা শুনি। মাদার টেরেসা বলছেন, আমরা বড় বড় কাজ করতে পারি না, তবে ছোট ছোট কাজগুলো অনেক বড় ভালোবাসা দিয়ে করতে পারি। সত্যিই তো শ্রোতা বন্ধু, আমরা সবসময় যে আমরা বড় বড় কোনো কাজ করতে হবে তা তো নয়, তাই নয় কি শ্রোতা বন্ধু? আমরা যে ছোট কাজগুলো করছি সেগুলোকেও তো অনেক বেশি ভালোবাসা দিয়ে করতে পারি। তাহলে সেই ছোট কাজের যে প্রভাব, সেই প্রভাবটা অনেকটাই বড় হয়ে পড়বে, অনেকের কাজে লাগবে, তাই নয় কি শ্রোতা বন্ধু? মাদার টেরেসা বলছেন, সফল হওয়ার চেয়ে বিশ্বস্ত এবং নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকেই সফল হওয়ার জন্য ছুটে বেড়াই, ছুটতে থাকি আমরা সেই ইঁদুর দৌড়ে, কে কত তাড়াতাড়ি সফল হব। দিনের প্রতিটা কাজের পেছনেই আমাদের সফলতার একটা বিষয় থাকে। কিন্তু মাদার টেরেসা বলছেন, সফল হওয়ার চেয়ে বিশ্বস্ত এবং নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যিই তো, আমরা যদি নিজের কাজের প্রতি বিশ্বস্ত হই, নিবেদিত প্রাণ হই, তাহলে যে কাজখানা করছি সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো, ভালোভাবে আমরা তার পরিণাম পর্যন্ত সেই কাজটাকে পৌঁছাতে পারবো, তাই নয় কি শ্রোতা বন্ধু?

মাদার টেরেসা আরও বলছেন, তুমি যদি 100 জনকে সাহায্য করতে না পারো, তবে অন্তত একজনকে দিয়ে তোমার কাজ শুরু করো। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা 100 জনকে সাহায্য করতে নাও পারি, কিন্তু অন্তত একজনকে দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, একজনকে দিয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি, তাহলে নিশ্চয়ই সেটা 100-তে না পৌঁছাক সেই কাজটা তো শুরু হবে। সেই একজন যাকে আমরা সাহায্য করলাম, তার জীবনটা একটু ভালো তো হবে কোনোভাবে, তাই নয় কি? তাই 100 জনকে আমার সাহায্য করার ক্ষমতা নেই বলে যদি আমরা চুপ করে বসে থাকি, হাতের উপর হাত রেখে বসে থাকি, তাহলে হয়তো আমরা এগোতে পারবো না, তাই না শ্রোতা বন্ধু? মাদার টেরেসা আরো বলছেন, গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের হাতে আছে কেবল আজকের দিনটি, চলো আজকেই শুরু করি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা অনেকেই গতকালের চিন্তা নিয়ে কষ্ট পাই, গতকালের কি ঘটে গেছে, তা কেন ঘটল, সেই চিন্তায় ডুবে থাকি, অথবা আগামীকাল, আগামীকাল কি আসছে বা আসতে পারে তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকি, তার চিন্তায় অত্যন্ত চিন্তিত হয়ে থাকি। কিন্তু মাদার টেরেসা বলছেন যে গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, তাই চিন্তা করে কোনো লাভ নেই, আমাদের হাতে আছে শুধুমাত্র আজকের দিনটি, আজকে কি হচ্ছে, আজকে কি হবে, সেটা পুরোপুরি আমাদের হাতে রয়েছে, তাই তিনি বলছেন চলো আজকেই শুরু করি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা যদি অতীত এবং ভবিষ্যৎ সেই চিন্তা ছেড়ে বর্তমানের দিকে নজর রেখে বর্তমানকে সঙ্গী করে এগিয়ে যাই, তাহলে একবার ভাবুন আমরা কত কিছুই না করতে পারব। মাদার টেরেসা আরও বলছেন, তুমি যখন কাউকে বিচার করতে ব্যস্ত থাকো, তখন তাকে বোঝার বা তার সাথে কাজ করার কোনো সময় তোমার থাকে না। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের সবথেকে আরও একটা খুব পছন্দের কাজ অন্যকে বিচার করা। তিনি বলছেন, অন্যকে যখন আমরা বিচার করতে ব্যস্ত থাকি, তখন তাকে বোঝার ক্ষমতা আমাদের থাকে না, তখন তার সাথে কাজ করার সময় আমাদের থাকে না, তাই অন্যকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করা উচিত এবং তার সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করা উচিত। শ্রোতা বন্ধু, আজকে সেরা কথারই পর্বে আমরা শুনলাম মাদার টেরেসার অমূল্য কিছু বক্তব্য। সেরা কথারই পর্ব এখানেই শেষ করছি, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127-এ, এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রী রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির

0: উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণের। ভারত বন্যা দুর্গত নেপালকে সব ধরনের সহায়তা পাঠাচ্ছে। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ বিকেলে পঞ্চম ত্রাণ ও উদ্ধারকারী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ রয়েছে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127। এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরে ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট এবং ধাদিং এই 3টি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা অনুমোদন করেছে। দুর্গত এলাকাগুলিতে আগামী 3 মাসের জন্য দুর্যোগ পীড়িত অঞ্চলগুলি ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরকেও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়ের প্রশংসা করেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের তরফে কৃষ্ণমোহন জানান,
1: চর্চা করকে নিশ্চিত হওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জি সেবানিবৃত্ত হয়ে চুকে হ্যাঁ, ইনকে বারে মে মুখ্য কার্যকারী অধিকারী কে পদ পর নিযুক্তি কে লিয়ে বিচার কিয়া যায়। ইনকে বারে মে থোড়ি আপকো জানকারি মে দেনা চাহুঙ্গা। জো অপারেশন সিন্দুর হুয়া থা, অপারেশন সিন্দুর মে এয়ারফোর্স কি ভূমিকা বহুত মহত্বপূর্ণ থি। উস অপারেশন সিন্দুর কি ভূমিকা মে ও কমান্ডার ইন চিফ থে।
0: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 6ষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর, দেশীয়, সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স এবং মজবুত ভিত্তির ভূয়সী প্রশংসা করেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCR জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।

0: প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো এফআইআর নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানান, ঘটনার তদন্ত অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2020 সালের 8ই জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12তলা থেকে পড়ে প্রাণ হারান দিশা সালিয়ান। এর ঠিক এক সপ্তাহ পরে 14ই জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নির্বাচিত ব্যক্তি একটি স্মারক, শংসাপত্র এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে পাবেন। পাঞ্জাবের সরকারি আধিকারিকদের বদলি এবং পদোন্নতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছে বিজেপি। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেড চার্ট মেনে করা হচ্ছে।
1: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কো পাঞ্জাব কি জনতা কো উত্তর দেনা পড়েগা। আপকে ইশারো পর জব ইয়ে ক্যাশ ফর ট্রান্সফার ঘোটালা হো রাহা হ্যায় তো ইসকা কিংপিন অরবিন্দ কেজরিওয়াল হ্যায় ইয়া নহি বতাইয়ে।
0: ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এক মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 6100-এরও বেশি। সেদেশের সরকারি তরফে প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। বর্তমানে এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিভোগীয় ভাইরাস স্ট্রেনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনও নেই। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শ্রীকান্ত আজ ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানবি শর্মা পরবর্তী ম্যাচে জাপানের টোমাকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতমা ববাক রপঙ্খা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরকন বাইথাংনি হাকতনি মানে সামঙ্গ নাননি কবকমুং নারেখা ত্রিপুরানি সিমি তাবুক নপুইলা চি 4.7 মেট্রিক টন অর্গানিক মানে ইউরোপনি হাতিব রহর জাখা বিলেজ কমিটিনি চংবাড়ি চংমুংলাই জমা রেখাতিনি সিপিআইএম নি খড়ক নৈচিথাম বাতাইনাই রক খনানি সিমি চেংজাগান ব্রী রকনি হাস্তে বেরামনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরকন বাইথাংনি হাকতনি মানে সামুঙ্গ ফ্রাংনানি কবকমুং নারেখা আবনি লগি লগি মন্ত্রীবক্রক নাংয়াবই রাংসাক পাইয়া টংনা বুই হাকতর ডেস্টিনেশন ওয়েডিং নখবই বেড়াইনা থাংয়া টংনানি কাতিবই টংনানি কবকমুং নারেখা ভিডিও কাইসা শেয়ার খাইয়ই মন্ত্রীবক্রক সাকা হাকতরন বাইথাং চুকজাক খাই তিসানাও বাইথাংনি হাকতনি স্নামজাক মানে সামুঙ্গ ফ্রাংনানি বাংরনা নাংনাই মানে স্নাম মুং বাংরনানি সাকাব ফানবক্সিনকা মন্ত্রীবক্রক ভারত নি রাওসনি 0.4 রং থং হামক্রাই অংমাবাই হাকতনি লুকুরকন খা কাহাম ইয়াফারৈ মন্ত্রীবক্রক সাকা হাকতর গনাঙ্গৈ চবা বিয়ালতে হামিয়া তং হালক অংমানি ইয়াগুলব ভারত দশাবৈ বুসকাঙ্গৈ টংগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লির কতাল জলশক্তি

ককচং লাইনক বাই যুগালী জাক সালনৈ নি বেদেক নি কুচুক বেরামনি কুথুম লাইমংনি পাইথাক অধিবেশনও মানজাখা টিম ইন্ডিয়া নি ওয়ানসক মুংন তৈ বক্রাক খাইনা চুবা মুংরক জাক কথাজাক রাষ্ট্রনি সেব কুথুক খাইনা নখবই কেন্দ্র তাই হাস্তে রকনি বিশিং মানজুমুং সেব বাই বসং নাংকুকমা দেখিল থানচাকে সামুং তাংমা বাংরি মুংন অংখা অ কুথুম লাইমংনি নাহারমুং কুথুম লাইমাব জুদা জুদা নাংকুকমা দেখিল তৈ ককলাম সালাইয়ই দায়িত্ব সামুং চারানানি সাকা ফান বক্সিন জাখা জাতিসংঘনি যতনি তাংরা আন্তোনিও গুতেরস অ তালনি চিনই তাই চি থাম সালমারি দিল্লি কতালনি ভারত মন্ডপম যুগালি জাগনা থাঙ্গই তংমা ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমাবো মানজাগানো তাকলাই বিশি ব্রিক্স নতুই দুলানো ভারত কুথুম লাইমাবো আদং তৈ ক্রংজাক হাকতনি অজারক বাই কবকজাক হাকতনি লুকু আদং রক মানজাগানো তাকলাই ভারতনি ব্রিক্স তৈ দুলমুংনি ওয়ানসক মুংবুবাক অংখা ওয়েল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশনস কোঅপারেশনস এন্ড সাস্টেইনেবিলিটি নৈ সাই নৈ চিদক বিশিনি জানুয়ারি নি পুইলা সালমারি ভারত ওয়াই ব্রি ব্রিক্স নি তৈদুল মুং ইয়াসাকো ত্রিপুরানি সিমি তাবুক ন পুইলা চিচার দশমিক স্নি মেট্রিক টন অর্গানিক মানই ইউরোপনি হাতিও রহর জাখা হুকবার মন্ত্রী রতন লালনাথ তিনি আগরতলাও মানই রহর মানো চেঙ্গে রেখা আবরকা কসম খাসা মাইরুম গুড়িয়া মাইরুম ব্ল্যাক রাইস তৈ হরিনারায়ণ মাইরুম আয়ঙ্গ প্রজ্ঞাভবন সংসাজাক ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন নি সামুং বুতাঙ্গ হুকবার মন্ত্রী শাখা তাকলাই বিশি ত্রিপুরা নিসিমি জুদা জুদা অর্গানিক মানে হাকতনি জুদা জুদা হাস্তেন খবই হায়ুং বেরেমনি হাতি অব রহর জাখা কসম খাসা মাইরুম হাইচিং বাহাই মতম জামি বার্স আই চিলি তৈ জি আই টেক মানজা কুইন অমটৈ দিল্লি মহারাষ্ট্র বেঙ্গালুরু গুজরাট পশ্চিমবঙ্গ তৈ গুহাটি নি হাতিও রহর জাখা আবনি লগি লগি জার্মানি দুবাই ওমান তৈ বাংলাদেশ ও ত্রিপুরানি হুকবানি মানই রহর জাখা বসাকা তাবুক হাস্তে ও বেবাগৈ নৈ চিদক সাই দগরা হেক্টর থাই অর্গানিক হুকবার খ্লাইমা নিবিশিঙ্গ তঙ্গ নেপালনি মন্ত্রী বক্রক বলেন্দ্র সাহা তিনি নেপালনি সংসদ আচুমসা তৈলম্মা পার্টি মুং তৈ ককনা রেখা বসাকা অ জঙ্গজাল ইয়াক কাগৈ বাচানাও খাক রাগ তৈ পৈতু নাঙ্গো থাংনাই আগস্ট তালনি নৈচিদক সালমারি নেপাল তিব্বত আরি আমচাইগানা আচুমসা তৈ তরমা তং হালক আচাইমা বাই কবাংমা আমচাই দেরামুঙ্গ ক্লায়ো তাবুক সুকজরা খরক সা সাই সারানি কবাং লুকুরক থৈকা তৈ খরক ব্রী সাই চারানি কবাং লুকুরক কমাজাক মন্ত্রীবক্রক সাকা রাসুইয়া নুয়াকোট তাই ধানিং অ কাইথাম হাঙ্কর নকারই তৈলম্মা তং হালগক লাইখা বেবা খাকতর রুতুক মুংনি সামুঙ্গ নাইমথাং বাহিনী তনিজাখা তাই সেঙ্ক্রাক বাহিনী হেলিকপ্টারনি সেব বাই নরমুংনি সামুং তাংজাগৈ তঙ্গ দেরামাওক লাইজাক নুখুংন রাংনি চুবাচু তৈ শাকদুখু মানজাক রকন মাগনা সাখামনি সেব রিজাগৈ তঙ্গ চং ফেরাংন খবৈ তৈ তাই থাংলাইসুনি সেব কাহাম খ্লাইজাগৈ তঙ্গ আয়ঙ্গ তৈলম্মা দেরামাওক লাইজাক নেপাল ন হাকতর ভারত নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গ নেপাল চংজাক ভারতনি ফুরাই কক তোনাই শাখা তিনি ভারতনি বীরখুং চুবাচুনি মানই ত্লাঙ্গই নেপাল থাং সগৈখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তৈ এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তৈ ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্স নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তৈ ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো বিলেজ কমিটিনি চংবাড়িনি চংমুংলাই জমারুমানি সালনৈনি সালো তিনি সালগ্রাহাঙ্কনি রাজনগর ঋষিমুখ তাই ভারতচন্দ্রনগর ব্লকনি খড়ক নৈচি থাম সিপিআইএম নি বাতাইনাই রক চংমুংলাই জমারেখা জমারুমা জরা বাতাইনাই রকনি লগে তংমানি এমএলএ দীপঙ্কর সেন্ন খবই সিপিআইএম নি আদং রক আয়ঙ্গ সালগ্রাহাঙ্কর নাইকলফাং মহম্মদ সাজ্জাদ পি ককতুমা থুমনাই রকনি থুমো শাখা ও হাঙ্কর বেবাগৈ কাইচার ব্লক কাইস নিচি বিলেজ কমিটি নি বাগৈ চংবাড়ি যোগালি জাগা বোট ইয়াচাকমা কেন্দ্র তঙ্গানো কাইসারা স্নি চি স্নি হাঙ্কর বোট ডুনাই রকনি বাংমারি অংখা খড়ক সারা সাই চিবা সাই থামরা বা চিবা ককতমা থুমনাই রকনি থুমো মানজাখা ইয়াকবারা পুলিশ সুপার সুমন মজুমদার বসাকা বোট কাহাম ক্রংখে পাইরিনানো নাহারই নাংমানি নাইমথাংনি সেব রোজাগানো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি আদং বদল তিনি ফুঙ্গ কয়লাশহর বীরখুংখলা বেড়াইনাইখা বড়গারণী রানওয়ে নখবই তাংবেকরে বেড়াইনাইখা আবনি ইয়াগুলো কয়লাশহর সার্কিট হাউস ককলাম সালাইমাও কয়লাশহর বীরখুংখলা বীরখুং থাংলাইশু খ্লাইমান্না

เราขอบุยทั้งและชิวไข่ในดอกนี้บ้างมารีโนตีกอกลำชาไลกากอกลำชาไลมาว่าอุนอกกที่ฮังโกลูกอาดงฮังโกนายกลพังนี่กุจูกาจุกไทนี่ออฟฟิเซอร์บานียาถึงในใต้จ้าบากนี่บุบักดารอกใบกอกลำชาไลกากอกลำชาไลมาว่าแอร์พอร์ตออทอริตี้ออฟอินเดียนี่คอร์ปอเรทเทรนนิ่งแอนด์แมเนจเมนต์เซอร์วิสเซสนี่เจเนอเรลแมเนจเจอร์โซปีเซดุลลายักจูเจเนอเรลแมเนจเจอร์วิศวปรียมจุมดาร์อุนอกกที่จิลาปอริชต์นี่คาสกูอัคราอมอลเลนดูดาชชาจิตริปุระจิลาปอริชต์นี่คุจึกอร์ปนานัทอุนโคติฮังกอร์นีฮังกอร์ไนคอลพังเมกาจอยน์ยักบาราฮังกอร์ไนคอลพังอัลกะชาฮาอากุชองมานจาคาตินีอากอร์ตุลาโปรเดชโมธานีกอกลามชาไลมาจุกาลีจาคากอกลามชาไลมาโววิลเลจคอมมิตี้นีจองบารีบอดลนีชามุงฮุมุงนอตีกอกลามชาไลจาคาอาบุนอคาริโบโอตาลนีจีสนีชาลมารีนีชิมีตาลชารุมุยจุกาลีจักนาทังเกยตองมาเซบาโปรโคลโปอภิญานนอตีโบกอกลามชาไลจาคาอารอมันจาคามนตรียกราโปรเฟสเซอร์ดร.มานิกชาฮาบีเจพีนีเบบักบารอตนีตังคราบีเอลสันโตชเบบักบารอตนีเจเนอเรลเซคเรทารีเอ็มพีบิปลอบคุมารเดบบีเจพีนีชาลจีสัลคาอัมไชนีคูออร์ดิเนเตอร์ดร.สัมบีตปาตร์โปรเดสบีเจพีคาสโกอวิเชกDebray Akoshan.হাংকোর নাইকলফাং রজতপন নি তৈদুল মুম্বাই তিনি লুকু আদং বদল দলছা খোয়াই ব্লক নি শালকা চেবরি শান্তির বাজার তাই লক্ষী নারায়ণপুর কামি পঞ্চায়েত নি রং অঙ্গনবাড়ি কেন্দ্র লামা আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াই নাইখা বড় কামি পঞ্চায়েত ডগ ভিভিজি রামজি তাংবুতাং নি সামুং হুমুং ন চেরেই নাইখা কামিনি লুকুরক বাই ককলাম শালাইকা তাই পঞ্চায়েত নি জুদা জুদা জঞ্জাল নি কক ন সাইমানই নাহার লাইখাজন্ম অষ্টমী নরগৈ খনা নিশিমি শাল থামনি তের পালায়ান ইস্কন আগরতলা তিনি ইস্কন আগরতলা নি বেখাক্তই সাজাকা খনা সাইরিগ পূর্বাশা নখলা নিশিমি নগর কীর্তন খ্লাইমানি বিশিংতই তেরন চেঙ্গৈ রেজাগান অতালনি ব্রী শালমারি পূর্বাশা নখলা ও যুগালি জাগান তং থারতেই হুকুমুনি পান্দা খনা নিশিমি ব্রী রকনি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চেঙ্গজাগান TCA by Nicol Jack or Tournamento Hastini Kai Nichi Bukhakste Manjagana or Talni Chidok Shalmari Final Mess Songsa Jagana Shodor Inter School T20 Cricket Batai Laimungo Tini Holy Cross School Bijoy Kumar Girls School No Mechan Kha Bijoy Kumar Girls School Puila Bet Klaina Onkori Obar Chibri or Wicket Kaibri Kamawi Ran Charchi Tham Klaimano Ulo Bet Klainani Onkori Holy Cross Wicket Kaibri Kamawi Nangmani Ran Tishawi Naharo Tabugno Bartibani Koktuma.মুষ্কাং দামনৈ চিব্রিয় বেবাক হাংকরো ফেরাংকগৈ কবাং ওয়াতৈ ওয়াই মানুহনি হজা খলাইকা নবাতিবার নাইখং খনাতুংমারি টংগানে শাকাবো থামচিনি ডিগ্রিতে খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি শাকাবো থামচিছা দশমিক নৈ ডিগ্রিতে খামাবো নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শারিক দাম বাতাময় সতি থামচি জরা ওয়াতৈ ওয়াখা নৈ দশমিক ব্রী মিলিমিটার যতনি কবাং ওয়াতৈ ওয়াখা তৈদু আমচায় আরো ওয়াতৈ ওয়াখা থামচিবা দশমিক দক মিলিমিটার ককতুমা পাইনে নিশেকাং ককতুমা বুবাগ রক তৈবাই শাহ সাপিরো মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী হাকতনি লুক রক ন বাই থাংনি হাকতনি মানে সামুঙ্গ ফ্রাংনানি কবকমুং নারেখা ত্রিপুরানি সিমি তাবুক ন পুইলা চি চার দশমিক শ্রী মেট্রিক টন অর্গানিক মানে ইউরোপ নি হাতিব রহর জাখা ভিলেজ কমিটি নি চংবারি নি চংমুংলাই জমা রেখা তিনি সিপিআইএম নি খড়ক নৈ চিথাম বাতাই নাই রক খনানি সিমি চেঙ্গজাগানো ব্রী রক নি হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামস্নিতাময় সতী ব্রীজিব

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা থেকে এই প্রথম মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করা হল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় এই জৈব পণ্যগুলির রপ্তানির যাত্রার সূচনা করেন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে কালি খাসা, স্টিকি রাইস, ব্ল্যাক রাইস ও হরিনারায়ণ চাল। এদিকে প্রজ্ঞা ভবনে আয়োজিত ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশনের কর্মসূচিতে কৃষিমন্ত্রী

বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ত্রিপুরা থেকে বিভিন্ন অর্গানিক জৈব পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পৌঁছেছে। কালিখাসা, সুগন্ধি চাল, আদা, সুগন্ধি লেবু, বার্ডস আই চিলি এবং জিআই টেক প্রাপ্ত কুইন আনারস ইতিমধ্যেই দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, গুজরাট, পশ্চিমবঙ্গ ও গুয়াহাটির বাজারে পৌঁছেছে। পাশাপাশি জার্মানি, দুবাই, ওমান এবং বাংলাদেশেও ত্রিপুরার কৃষি পণ্যের বাজার তৈরি হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে মোট 26,600 হেক্টর জমি জৈব চাষের আওতায় এসেছে। ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ জেলার রাজনগর, ঋষ্যমুখ ও ভারতচন্দ্রনগর ব্লকে 23 জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম নেতৃবৃন্দ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই জেলায় মোট 8টি ব্লকে 70টি ভিলেজ কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটগ্রহণ কেন্দ্র থাকবে 177টি। জেলায় মোট ভোটার 1,15,355 জন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার। তিনি বলেন, ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের উপর। ভারতের জিডিপি অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.8% হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে চলছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া 17ই সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান নিয়েও বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। কৃষক সভার রাজ্য কমিটির 22তম রাজ্য সম্মেলন আজ আগরতলায় শেষ হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের একদিন আগেই সম্মেলন শেষ হয়। সারা ভারত কৃষক সভা সহ সভাপতি হান্নান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে 115 জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক প্রতিনিধি দল আজ সকালে কৈলাসহর বিমানবন্দরটি পরিদর্শন করেন। তারা বর্তমান রানওয়ে সহ পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর কৈলাসহর সার্কিট হাউসে এক বৈঠকে কৈলাসহর বিমানবন্দরে ওড়ান চলাচলের সম্ভাবনা এবং সম্ভাব্য যাত্রী সংখ্যা নিয়ে মূল্যায়ন করা হয়। বৈঠকে তারা 90টি জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, ব্যবসায়ী এবং চা বাগানের কর্ণধারদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস এর জেনারেল ম্যানেজার সুফি সৈদুল্লাহ, সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া 90টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, 90টি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নেপালে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আজ সে দেশের আকস্মিক বন্যায় সৃষ্ট বিপর্যয় নিয়ে সংসদে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দৃঢ় সংকল্প ও সাহসের প্রয়োজন। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ এবং পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত 1,100 মানুষের মৃত্যু হয়েছে এবং 4,800 মানুষ নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী জানান, রাসুয়া, নোয়াকোট এবং ধারদিং এই

তিন জেলা ছাড়াও বন্যার প্রভাব পড়েছে গোটা দেশে। উদ্ধার এবং ত্রাণ কাজে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার এবং সরিয়ে নেওয়ার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও কাজ চলছে। এদিকে বন্যা কবলিত নেপালে উদ্ধার এবং ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ পঞ্চম ভারতীয় বিমান ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। বিমানে বিশেষ সুরঙ্গ, উদ্ধার সরঞ্জাম সহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যক ঔষধ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। চলতি বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্বে থাকা ভারত আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে ব্রিক্সের সদস্য ও অংশীদার দেশগুলির নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিরাও অংশ নেবেন। চলতি বছর ব্রিক্সের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। জেলাশাসক রজত পান্থের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ খোয়াই ব্লকের পূর্ব চেবড়ি, শান্তিনগর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তারা গ্রাম পঞ্চায়েতগুলোতে ভিবিজি রামজি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করেন। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় আজ গোমতী জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদয়পুর ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 42 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল থেকে 3 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করবে ইসকন আগরতলা। আজ ইসকন আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বিকেলে পূর্বাশা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। 4 সেপ্টেম্বর পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। টিসিএ আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের 20টি মহকুমা অংশ নিচ্ছে। 16 সেপ্টেম্বর আসরের ফাইনাল ম্যাচ রয়েছে। সদরান্ত স্কুল ক্রিকেট টি-20 প্রতিযোগিতায় আজ হলিক্রস স্কুল বিজয় কুমার গার্লস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বিজয় কুমার গার্লস স্কুল প্রথমে ব্যাট করে 14 ওভারে 4 উইকেট হারিয়ে 83 রান করে। পরে ব্যাট করতে নেমে হলিক্রস 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে। প্রণবানন্দ বিদ্যামন্দির ও এসটিপল স্কুলের অপর ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তৈদুতে 35.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছে। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে রং

রংমহলের আজকের এই পর্বে শুনবেন গল্পপাঠ। আজ শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা ছারপোকা। শ্রোতা বন্ধু, শিবরাম চক্রবর্তী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রম্য লেখক, গল্পকার ও সাহিত্যিক। তার লেখায় ছিল সহজ সরল ভাষা, তীক্ষ্ণ বুদ্ধি, শব্দের অসাধারণ খেলা এবং নির্মল হাস্যরস। নিজের জীবনের নানান অভিজ্ঞতা

ছার পোকা আমি মারিনি, মারতে পারিনি। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে বিচ্ছিরি। শহীদ হয়ে ওরা এমন কীর্তির সৌরভ ছড়ায়, মানে আমার কীর্তি আর ওদের সৌরভ, যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মুলে দিয়ে যায়, যা নাকি কান মোলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছাড় পোকা কখনো মারি না। আমার হচ্ছে সহাবস্থান, ছাড় পোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের সাথে। আমার বিছানায় হাজার হাজার ছাড় পোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিচ্ছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারি না, তারাও আমায় কামড়ায় না। অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আটখানা পায়া অবধি, চৌকির ফাঁকে তাদের অবস্থান। আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে, আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আরও একটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার হাতে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। ওকে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের গন্ধের চেয়ে জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চোখের উপরে যে আমি আছি তা তারা টেরই পায় না। তাদের মধ্যে যারা ভাস্কোডিগামা কি কলম্বাস গোছের রয়েছে, তারা হয়তো চৌকির তলা থেকে বের হয় আমার আবিষ্কারের উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে ঠেকে যায় নির্ঘাত, এগোতে পারে না আর। তাদের নাকে লাগে, তারপর আরও এগুলে পায়ে লাগে। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলৎশক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচুটি হয়ে যায় একেবারে নিশ্চয়। বিশ্ব সংসারের উপর তিতি বিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে খাড়া থাকে। বছরের পর বছর রক্ত না খেয়ে তারা কি করে যে বেঁচে আছে তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপশী ছাড় পোকা বলে আমার মনে হয় সেই রকম কিছু একটা আছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচানো বাঁচিয়েছিল।

0: সকালে সবে খুন নিয়ে বসেছি। আমার বন্ধু বুদ্ধিনাথ হন্তধন্ত হয়ে আজির, পালাও পালাও করছো কি বলতে বলতে আসে সে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে।
1: আরে হরেকেষ্টতা আসছে, এসে উঠবে এই তোমার বাসায়,
0: সে জানায়।
1: এখানে আস্তানা করবে,
2: সস্তা না।
0: দাড়ি কামাতে কামাতে বলি,
1: সস্তা নয় অত।
2: গতবারে যখন কলকাতায় এসেছিল উঠেছিল আমার ওখানে, যাবার সময় বলে গেছে আমার এলে তোর বাসাতেই উঠব, আবার তোকে যদি বাসায় না পাই তো উঠব গিয়ে শিবুর কাছে,
0: বলে সে একটু দম নেয়। তারপর ইঞ্জিনের মতো হাফ ছাড়ে একখানা।
2: আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম শিয়ালদায়, স্টেশনের প্ল্যাটফর্মে পা দিয়েছি, দেখি কি না হরেকেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে।
0: বটে,
2: দেখেই আমি পালিয়ে এসেছি যাতে হরেকেষ্টদা বাসায় গিয়ে পায় না আমায়। হ্যাঁ, চলে এলাম তোর কাছে, দিতে এলাম খবরটা, আমাকে যদি না পায় তো সটান তোর এখানেই।
0: আরে আমার এখানে কেন উঠবে? আমি তাকে আশ্বস্ত করি, একখানা মাত্র ছোট্ট চৌকি আমার, দেখছই তো, এর মধ্যে আমার সঙ্গে গুতগুতি করতে যাবে কেন? আর কিসের অভাব, 200 বিঘে তার ধানের জমি, 10টা আমবাগান, কারি কারি টাকা, সে তো কলকাতার যে কোনো ভালো হোটেলে উঠতে পারে।
2: এক নম্বরের কঞ্জুস, গতবার আমার মেসে উঠেছিল গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি, 3টে মাস নরবার নামটি ছিল না, যাবার সময়ও সর্বশান্ত করে গেছে আমায়।
0: কীরকম?
2: আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব, ড্রেসিং টেবিলটা নিল, ডেক চেয়ারটাও, ব্র্যাকেট, তার উপর অ্যালার্ম টাইম পিসটা, সব কিছু নিয়ে গেল। বললে খাসা হবে, এসব জিনিস পাড়া গায়ের লোক কেউ চোখে দেখেনি, শেষটায় আমার টুথব্রাশটা ধরেও টানাটানি।
0: সে কি,
2: একজনের রুশকি আরেকজন ব্যবহার করে নাকি? বললে জুতোয় কালি দেওয়া যাবে, এমনকি আলমারিটা ধরে উঠানছিল বইপত্র সমেত, কিন্তু বড্ড ভারী তাই পেরে উঠল না, বলেছে পরের খেপে এলে মুটোর সাহায্য নিয়ে যাবে।
0: মুটের উপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মুটের উপর চাপেনি,
2: আমি পালাই, এক্ষুনি হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো।
0: সে ব্যাঘ্র হয়ে ওঠে, বাড়ি যাবে এক্ষুনি, বসো চা খাও।
2: বাড়ি আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরবো বাসায়, আমি ভাই এখন যাই।
0: হরেকেষ্টদার ভয় বাসাতেই ফিরবে না, আজ সারাদিন থাকবে কোথায়? আমি জিজ্ঞেস করি।
2: হরেকেষ্ট হরেকেষ্ট কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়,
0: বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকেষ্টদা হাজির।
3: আসুন আসুন হরেকেষ্টদা, হাস্তাগ্যে হোক,
0: আমি অভ্যর্থনা করি,
3: আমার কি ভাগ্যি আজ আপনার পায়ের ধুলো পড়ল।
4: বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছে চলে এলাম,
0: ব্যাগ নামিয়ে তিনি বললেন।
3: আসবেন বই কি, হাজারবার আসবেন, আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গায়ের মাথা, আমরা কি আপনার পর?
4: তা নয়, তবে বদ্রীনাথের ছেলেটি ভালো, তার ওখানে উঠি, আমাকে পেলে সে ভারী খুশি হয়।
3: আমি কি অখুশি? বসুন চা খান, চা নাই, জিলিপি সিঙ্গারা কচুরি কি খাবেন বলুন?
4: যা ইচ্ছে আন, চাটা খেয়ে চান করে দুটি ভাত খেয়ে বেরুব একটু, কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি, বদ্রীনাথকে পেলুম না যখন।
3: তা থাকুন না যতদিন খুশি, দাঁড়ান দাঁড়ান চাটা আনাই, পোর্টম্যান্টো খুলে পয়সা বার করি।
0: ও মা,
3: এ কি, বাক্সের চাবিটা কোথায় রাখলাম? এই যা, খুঁজে পাচ্ছি না তো, চাবিটা ফেললুম কোথায়?
5: ভাঙতে হবে বাক্সটা,
3: চাবিওলা কোথায় পাই এখন?
5: ভাঙতেই হবে দেখছি বাক্সটা।

0: আরে ভাঙবি কেন রে বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে। বেশ, পোর্টম্যান্টোটি তো তোর, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব।
1: শুনে আমি হা হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কিনা খতিয়ে দেখি।
0: এখন ক টাকার দরকার তোর? দিচ্ছি না হয়।
1: গোটা পাঁচেক দাও তাহলে।
0: 5 টাকা?
1: ব্যাগ খুলে তিনি বললেন,
0: 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে।
1: তাই দাও তাহলে, পরে বাক্স খুলে তোমায় দেবক্ষণ। হরেকেষ্টদার পয়সায় চা কচুরি সিঙ্গারা জিলিপি জিবে গজা রাজভোগ দরবেশে ভাগ বসানো গেল বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন,
0: যাই এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে বেশ। তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা, এতে আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ। মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে সেটা।

0: সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টুদা, ফিরলেন সেই রাত দশটায়। হায় হায় করতে করতে এলেন, কোথায় যে গেল বদ্রীনাথটা, সারা দিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অবধি অপেক্ষা করে করে।
1: এতক্ষণ বদ্রীনাথের বাসাতে ছিলেন তাহলে?
0: না, বাসায় থাকবো কোথায়, ওর ঘরে তো চাবি বন্ধ, কারো ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম।
1: সেই দুপুরবেলা থেকে এতক্ষণ?
0: শুধু শুধু কি বসতে দেয়, বসে বসে চা খেতে হলো, 300 কাপ চা খেয়েছি, ইন্তার খেলাম, খান 50-এক টোস্ট খেলাম, 2.5 ডজন অমলেট খেলাম, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে খেয়েছি। আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে, কিন্তু না, এতক্ষণেও ফিরল না সে।
1: তাহলে আর কি করবেন, খেয়ে দে শুয়ে পড়ুন এবার।
0: না, কিচ্ছু খাবো না রে, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে, 300 কাপ চা বাপ জীবনে কখনো খাইনি।
1: না, কিছু আর খাবো না,
0: শুয়ে পড়বো শঠান, মেঝে আমায় বিছানা করে দে। আছে তোর বাড়তি বিছানা?
1: আমি তো বেডিং কিছু আনিনি, এই মেঝে মাদুর টাদুর যা হোক কিছু একটা পেতে দে না হয়।
2: তুমি মেঝে শোবে? তুমি বলছো কি হরেকেষ্টদা, অমন কথা বলো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেঝে।
0: তাই বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানা থেকে তুলে নিয়ে মাটিতে বিছোই, আর চৌকিতে তোষকের উপর ধবধবে চাদর পেতে হরেকেষ্টদার সাথে পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতেই হরেকেষ্টদার নাক ডাকতে শুরু করে।

রাত বোধ হয় 12টা হবে তখন। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, হরেকেষ্টদা না কার ডাকছে না? খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট চটাপট চটাপট ইত্যাদি আওয়াজ শুনতে পাচ্ছি।

0: ওরে ওরে শিবু,
1: আলোটা জ্বাল তো। আলো জ্বালা যাবে না হরেকৃষ্ণদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়।
0: কি কামড়াচ্ছে রে, ভয়ঙ্কর কামড়াচ্ছে, দেশলাই আছে তোর?
1: দেশলাই কোথায় পাবো, আমি কি সিগারেট খাই?
0: তাহলে মোমবাতি
1: বাজারে।
0: কি সর্বনাশ, টর্চ আছে? টর্চ
1: রাত দুপুরে কেন এত টর্চার, ঘুমোন না।
0: ঘুমোবো কি রে, জ্বালিয়ে খাচ্ছে যে, বাপাসটা তো জ্বলে গেল রে। বাপাসে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে।
1: পাশ ফিরে শো,
0: পাশ ফিরে শোবো কি রে, শুতে দিচ্ছে কই, উঠে বসেছি, বসতেও দিচ্ছে না, ভীষণ কামড়াচ্ছে। কি কামড়াচ্ছে রে,
1: কে জানে। আমি নিষ্প্রিয় কণ্ঠে বলি, কে আবার কামড়াবে?
0: এ তো দেখছি খুন করে ফেলবে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না। কি পুষেছিস তুই, তুই জানিস, ছাড় পোকা নয় তো রে।
1: ছাড় পোকা? অসম্ভব, আমি একদিন ধরে শুচ্ছি, আমি তাহলে কি আর টের পেতুম না?
0: তুই একটা কুম্ভকর্ণ।
1: না, বিছানায় কাজ নেই আমার, আমি আমি বারান্দায় গিয়ে দাঁড়াই।
2: তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন, সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমরা উঠে,
1: আমি উঠে দেখলাম, তিনি তো আগের থেকেই উঠেছিলেন,
2: তিনি দেখলেন কেবল চৌকির উপর হাজার হাজার মৃতদেহ, ছারপোকার। হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছারপোকাদের দেহাবশেষ।
0: ইস, তুই এখানে থাকিস কি করে, এই বিছানায় ঘুমোস কি করে তুই? তুই একটা রাস্কেল, রাস্কেল কুম্ভকর্ণ। না, আমি আর এখানে নেই, মা কালীর দিব্যি আর কখনো এখানে আসছি না। নাকে খদ দিয়ে বললাম, বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম সকাল থেকে, তাকে গিয়ে পাকড়াই তাকে।
2: বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন। তবে তার সকালের 10 টাকার কথা বেমালুম ভুলে গেলেন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্বে শিবরাম চক্রবর্তীর লেখা ছারপোকা। গল্প পাঠে ছিলাম আমি আরজে অর্ণব।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্ব। রংমহল পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব এবারে বিদায় নিচ্ছি। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বন্যা কবলিত নেপালে উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সবরকম সহযোগিতা অব্যাহত রেখেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ পঞ্চম ভারতীয় বিমান ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। বিমান, বিশেষ সুরঙ্গ, উদ্ধার সরঞ্জাম সহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যক ঔষধ রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতরেস চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। চলতি বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্বে থাকা ভারত আগামী 11, 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। ত্রিপুরা থেকে এই প্রথম মোট 18.7 মেট্রিক টন জৈব পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করা হল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় এই জৈব পণ্যগুলোর রপ্তানির যাত্রার সূচনা করেন। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে কালিখাসা, স্টকি রাইস, স্টিকি রাইস, ব্ল্যাক রাইস ও হরিনারায়ণ চাল। ভিলেজ কমিটির নির্বাচনের মনোনয়নপত্র দখিলের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ জেলার রাজনগর, ঋষমুখ ও ভারতচন্দ্রনগর ব্লকে 23 জন সিপিআইএম প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম নেতৃবৃন্দ। জেলাশাসক রজত পান্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ খোয়াই ব্লকের পূর্ব চেবরি, শান্তিনগর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তারা গ্রাম পঞ্চায়েতগুলো ভিবিজি রামজি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় আজ গোমতী জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদয়পুর ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার। আগামীকাল থেকে মহিলাদের রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে স্বামী গাজল পর্বের। স্বামী গাজলের আজকের এই পর্বে আমরা শুনব হরিহরণের কিছু অসাধারণ গাজল। কিছু কণ্ঠস্বর শুধু গান গায় না, মনের ভেতরের একটা আবহ তৈরি করে। কিছু কণ্ঠস্বর শুনলে মনে হয় কেউ যেন খুব কাছ থেকে আমাদের না বলা কথাগুলো গিয়ে শোনাচ্ছেন। হরিহরণের কণ্ঠ ঠিক তেমনই। আজকের এই পর্বে সেই অনন্য কণ্ঠশিল্পী হরিহরণকে ঘিরে, বিশেষ করে তার গজল, যেখানে প্রেম আছে, বিরহ আছে, আছে অপেক্ষা, আছে নিঃসঙ্গতা, আবার কখনো আছে এক অদ্ভুত প্রশান্তি। হরিহরণ ভারতীয় সঙ্গীতের এমন একজন শিল্পী যিনি শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্মতা, গজলের নরম আবেগ এবং আধুনিক সঙ্গীতের স্বাদ তিনটিকেই অসাধারণভাবে নিজের কণ্ঠে মিশিয়ে দিতে পেরেছেন। তার গলায় একটা মসৃণতা রয়েছে, একটা গভীরতা আছে, আর আছে শব্দকে অনুভূতিতে পরিণত করার ক্ষমতা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আর জি অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্বামী গাজল পর্বে আজ শুনছি আমরা হরিহরণের গাজল। শ্রোতা বন্ধু, গাজল শুধু প্রেমের গান নয়, গাজলের প্রতিটি শের যেন আলাদা একটা গল্প। কখনো প্রিয় মানুষটির কথা, কখনো তার অনুপস্থিতি, কখনো নিজের সঙ্গে নিজের কথোপকথন। আর সেই কথাগুলো যখন হরিহরণের কণ্ঠে আসে, তখন শব্দের অর্থের সঙ্গে মিশে যায় তার কণ্ঠের আবেগ। তাই হরিহরণের গাজল শুনতে শুনতে কখনো মনে হয় এ গানটা বুঝি আমার কথাই বলছে। শ্রোতা বন্ধু, আপনাদেরও নিশ্চয়ই এমন কোনো গান আছে যেটা শুনলে কোনো একজন মানুষের কথা মনে পড়ে? হ্যাঁ শ্রোতা বন্ধু, হরিহরণের ঝুলিতে এমন অনেক গান আছে যা আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেবে। হরিহরণের কণ্ঠে আজ আমরা এতক্ষণ পর্যন্ত শুনছি প্রেমের কথা, আক্ষেপের কথা, একাকিত্বের কথা, স্মৃতির কথা। আসলে গজল হয়তো আমাদের জীবনেরই আয়না, সেখানে কখনো নিজের মুখ দেখা যায়, কখনো দেখা যায় সেই মানুষটিকে যাকে আমরা খুব কাছে পেতে চেয়েছিলাম। আর হরিহরণের কণ্ঠ সেই অনুভূতিগুলোকে আরও একটু গভীর করে দেয়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব এখানেই বিদায় নিচ্ছি। তবে আজকের এই পর্ব শেষ করার আগে আরও একটা গান চলুন হরিহরণের কণ্ঠে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন শান্তনু সিনহা, অ্যাসিস্ট্যান্ট সিইও, কমল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন সুমন ভট্টাচার্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে। বিশেষ অনুষ্ঠান বলতে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ার উপর একটি অনুষ্ঠান। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR, আমরা সকলেই এই শব্দটি সম্পর্কে ওয়াকিবহাল এবং এই শব্দটি নিয়ে আমাদের অনেকের মনেই কিন্তু একটু ভুল ধারণাও থাকতে পারে, কিছুটা ভয়ও থাকতে পারে বা সংশয় থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এই SIR যে শুরু হতে যাচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আমাদের জানানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে শান্তনু সিনহা, অ্যাসিস্ট্যান্ট CEO এবং কমল চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার। শ্রী সিনহা এবং শ্রী চৌধুরী, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা আমাদের জিজ্ঞাসা, সেটা হলো যে এই SIRটা কেন আমরা করতে যাচ্ছি বা এটার কি খুব প্রয়োজন ছিল কিনা।
1: SIR হচ্ছে গিয়ে ভোটার তালিকার একটা বিশেষ যাচাই পর্ব বা সংশোধনের প্রক্রিয়া, যেটা মাধ্যমে আমরা যোগ্য ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব এবং অযোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো এটা করতে গিয়ে ভারতের নির্বাচন কমিশন সারা ভারতে এটা শুরু করেছে। প্রথম দফায় যেটা বিহারে অনুষ্ঠিত হয়েছে, তার পরবর্তীতে 12টি রাজ্যে হয়েছে, বর্তমানে 19টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে, যার মধ্যে ত্রিপুরাতেও হচ্ছে, যেটা শুরু হবে আগামী 15ই সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আমাদের 21শে অক্টোবর থেকে, এবং যেটা প্রথম প্রাথমিক পর্যায়ে হবে সেটা হচ্ছে SIR এর ভেরিফিকেশন, যেটা এনুমেরেশন ফর্মের মাধ্যমে করা হবে, সেটা আমাদের 15ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
0: আমরা এতক্ষণ জানছিলাম যে কবে থেকে কবে, অর্থাৎ আমাদের 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত যে এলিমিনেটররা যাবে এবং BLOরা যাবেন এবং যারা ভোটার রয়েছেন, যোগ্য এবং অযোগ্য ইত্যাদি ব্যাপারগুলো রয়েছেন, এবং তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 21শে অক্টোবর। 21শে অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত কোনো দাবি আপত্তি ইত্যাদি যদি থাকে তাহলে সেটা জানাতে হবে, এবং 23শে ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশিত হবে। তো এ তো গেল আমাদের বিভিন্ন তারিখগুলো সম্পর্কে। এখন আপনাকে যেটা আমার জিজ্ঞাসা আর কি, সেটা হলো যে এই যে আপনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, যোগ্য এবং অযোগ্য ভোটার, এই যোগ্য এবং অযোগ্য ভোটার নির্ধারণটা কিভাবে হবে, এটার প্রক্রিয়াটা কি যদি আপনি একটু বলেন।
1: আমাদের প্রথম পর্যায়ে যেটা শুরু হবে, যেটা বর্তমানে ভোটার তালিকায় যাদের নাম আছে প্রত্যেকে

0: কে একটা এনুমারেশন ফর্ম দেওয়া হবে, দু কপি করে পাবে, একটা বিএলওকে ফেরত দিয়ে দেবে, একটা ভোটারের কাছে থাকবে। তো এনুমারেশন ফর্মগুলোর মধ্যে একটা ম্যাপিংয়ের প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট এসআইআর হয়েছিল 2005-এ। তো 2005-এ যাদের নাম ছিল বা যাদের পিতা মাতা ঠাকুরমা ঠাকুরদার নাম ছিল, ওদের সাথে একটা ম্যাপিংয়ের কাজ হবে, যেটা যাদের ম্যাপ হয়ে গেল তাদের নাম খসড়া তালিকায় আসবে। শুধু তাই না, যারা এনুমারেশন ফর্মগুলো রিটার্ন করবে সাইন করে, প্রত্যেকের নাম খসড়া ভোটার তালিকায় আসবে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। এবং এনুমারেশন ফেজ যেটা, সেই ফেজে আমাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না। প্রত্যেক ভোটার শুধু ওই ফর্মগুলো ফিল আপ করে নিজ নিজ বিএলওর কাছে এটা জমা দিয়ে দেবেন এবং অ্যাকর্ডিংলি খসড়া তালিকায় ওনাদের নাম চলে আসবে।
1: এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই, সেটা হলো যে আপনি যখন বলছেন যে আমরা যখন এই ফর্মটি ফিল আপ করবো কোনো রকম নথি আমাদের দেখানোর দরকার নেই, অর্থাৎ কোনো নথি বিএলও চাইবেন না, বা আমরা যখন অনলাইনে সেটা ফিল আপ করবো সেখানেও কোনো রকম নথি আপলোড করার কোনো দরকার হবে না, তাই তো?
0: আমরা বিএলওদেরকে 15-এর আগেই আমরা এগুলো দিয়ে দেওয়া হবে আমাদের তরফ থেকে বা ইয়ারোর তরফ থেকে। পরবর্তীতে বিএলওরা 15 তারিখ থেকে ভোটারদের কাছে এটা পৌঁছে দেবে, ভোটাররা এটা ফিল আপ করে বিএলওরাও সহায়তা করবে এই কাজে। কারোর ধরুন বর্তমান ভোটার তালিকায় নাম আছে কিন্তু 5-এ কোথায় ছিল ওনার জানা নেই, ওই সমস্ত ক্ষেত্রে বিএলওরা ভোটারদের সহায়তা করবে এবং ফর্মটা ফিল আপ করতে সাহায্য করবে এবং ফর্মটা রিটার্ন করতে হবে বিএলওর কাছে। বিএলওরা 3 বার প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন আদেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে কম করে 3 বার যেতে হবে। তাদের বাড়ি 3 বার যাওয়ার পর কোনো অবস্থায় যদি কোনো ভোটার না পাওয়া যায় বাড়িতে, বিএলওকে বলা হয়েছে ফর্মগুলো বাড়িতে দিয়ে দেওয়া। হ্যাঁ, তো বিএলওরা যদি ওই বাড়িতে লোকটাকে পেলো না বা লোকটা মারা গেছেন, স্থানান্তরিত হয়েছেন, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন, তো বিএলওরা একটা তালিকা প্রস্তুত করবে। ওই তালিকা কমিশন কর্তৃক গাইডলাইন মোতাবেক যে জায়গায় এটা রিলিজ করা হবে বা এটা শেয়ার করা হবে, যারা নির্দিষ্ট গাইডলাইন মোতাবেক ইলেকশন কমিশনের।
1: এখানে তাহলে বোঝা গেল যে যিনি বিএলও রয়েছেন উনি যাবেন বাড়িতে এবং সেইভাবে ফর্মটি ফিল আপ করে নিয়ে আসবেন সঠিকভাবে। এছাড়া যদি কেউ মনে করেন যে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করে দেবেন, তার সুবিধে কি দেওয়া রয়েছে?
0: হ্যাঁ, অবশ্যই আছে। যে সমস্ত ভোটাররা ওই সময়ে, যেটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 14 সেপ্টেম্বর থেকে, ওই সময়ে যদি ভোটাররা বাড়িতে না থাকেন, ওনাদের সুবিধার্থে নির্বাচন কমিশন অনলাইনে এনুমারেশন ফর্মগুলো জমা দেওয়ার সুযোগ দিয়েছে। তো ওইগুলো জমা দিতে পারবেন, যেমন ধরুন voters.eci.gov.in এই পোর্টালে গিয়ে জমা দিতে পারবেন, অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমেও এই ফর্মগুলো ওনারা জমা দিতে পারবেন।
1: এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই, ধরুন আমি যখন ফর্ম ফিল আপ করছি, কোনো নথি যেহেতু দেওয়া হচ্ছে না, আমার অসাবধানতায় কোনো ভুল ত্রুটি হলো, সেক্ষেত্রে কী করার থাকবে?
0: এটা বিএলও তো দেখবে, যেটা ফর্ম ফিল আপ করার সময় বিএলও সহযোগিতা নিতে পারবেন ভোটার।
1: না, উনি দেখলেন বা সমস্ত কিছুই সঠিকভাবেই হলো, কিন্তু তারপরে যখন 21 অক্টোবর আমাদের লিস্ট আউট হলো, একটা খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হলো, সেখানে দেখা গেল যে নাম নেই, তখন কি করব আমরা?
0: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে কি, আমাদের যে সাপোজ ধরুন যারা এনুমারেশন ফর্মগুলো রিটার্ন করবে, প্রত্যেকের নাম তো ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা এসে যাবে। পরবর্তীতে যেমন ধরুন কারোর ম্যাপিং হয়নি, 5-এ ওনার নামও ছিল না, ওনার পরিবারের মা বাবা বা ঠাকুরমা ঠাকুরদার নাম ছিল না 5-এ, তো ওনার তো ম্যাপিং হয়নি, তো ওনার ক্ষেত্রে বা কিছু কিছু ডিসক্রিপেন্সিস থাকলে, ইয়ারও দেখলো এগুলোতে কিছু ডিসক্রিপেন্সি আছে ওনার ডকুমেন্টসে বা ওনার যে ম্যাপিং হয়েছে কিছু নামের ভুল ত্রুটি আছে বা কিছু বয়সের ফারাক কিছু আছে, যেমন ধরুন পিতার বয়সের সঙ্গে ছেলের বয়সে গ্যাপটা 15 বছর বা তার কম আছে, কিছু কিছু ক্ষেত্রে নোটিশ ইস্যু করবে। এবং যাদের ম্যাপিং হয়নি ওনাদের তো নোটিশ হবে, সঙ্গে এ ধরনের মেজর ডিসক্রিপেন্সি যেগুলো থাকবে ওনাদের নোটিশ করা হবে। পরবর্তীতে ওনাদের একটা হেয়ারিংয়ের ডেট দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, ওই ভোটাররা গিয়ে তখন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ইয়ারুকে দেখাতে হবে।
1: আপনি একটি শব্দ ব্যবহার

0: করছেন ম্যাপিং, এই ম্যাপিং এর ব্যাপারটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন।
1: ধরুন আমার বয়স 2005-18 ছিল, আমার ভোটার তালিকায় নাম ছিল, তখন তো আমার বর্তমান ভোটার তালিকায় নাম আছে, তো আমার এটা অটোমেটিক সার্চ করে দেখা যাবে পাঁচে নাম ছিল, আমার একটা ম্যাপ হয়ে গেল। তো আমার বয়স তৎকালীন সময় 18 হয়নি 2005-এ, তো তখন আমার তো নাম নেই পাঁচে, থাকবে না অবশ্যই, তখন আমার পিতা বা মাতার নাম থাকতে পারে, তো আমার সঙ্গে আমার পিতা মাতার নামটা ম্যাপ করতে হবে। ধরুন পিতা মাতার নামও নেই, ঠাকুরদার নাম ছিল, তো ঠাকুরদার সাথেও ম্যাপ করার সুযোগ একটা দেওয়া হয়েছে। প্রয়োজনী যেটা বলি আমরা, ভোটার তালিকায় নাম থাকার জন্য আমাদের তিনটা ক্রাইটেরিয়া থাকে, যেরকম ধরুন আমার ভারতীয় নাগরিক হতে হবে, আমাকে 18 বছর অবশ্যই হতে হবে, এবং আমাকে স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করতে হবে। তো আমি ধরুন আমার নামটা, এটা একটা কমিশন একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে আমি তো সাপোজ ধরুন আমার ডেট অফ বার্থ বিফোর 87 আছে, তখন একটা আমার নিজের ডকুমেন্টসটা আমি দেখাবো, দেখালেই যে আমি ভারতের জন্মগ্রহণ করেছি 87 আগে, আমার একটা জন্মের কাগজ আছে, বার্থ সার্টিফিকেট আছে, তো আমার এটা মোর দেন এনাফ হয়ে যাবে, যেটা আমি 87 আগে জন্মগ্রহণ করেছি, এটা গাইডলাইন কমিশন দিয়েছে, সেটাতে উল্লেখ করেছে। তার পরবর্তীতে যখন 2004 অবধি যাদের জন্ম আছে তাদের ক্ষেত্রে বলেছে কি, আমারটা তো দিতে হবে, আমারটা প্রমাণ করতে হবে, সঙ্গে আমার পিতা মাতার একটা একজনে যে কোনো একজনে ডকুমেন্টস দিতে হবে। আর 4-এর পরবর্তীতে যাদের ডেট অফ বার্থ আছে তাদের ক্ষেত্রে নিজেরটা তো দিতেই হবে, সঙ্গে পিতা মাতা দুজনের কাগজই দেখাতে হবে।
0: তাহলে আমরা জেনে নিলাম যে আমার যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে শুনানির সময় আমার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল, যে সেটা হলো যে আপনি বলছিলেন ম্যাপিংয়ে 2005 এই সালটাকে ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে, কেন 2005ই কেন, কেন 2006 নয় বা কেন 2004 নয়?
1: আমাদের ইলেকশন কমিশন ভারতে ইনটেনসিভ রিভিশন লাস্ট করেছে 2002-এ বিভিন্ন স্টেটে, 3-এ এবং ত্রিপুরাতে হয়েছিল, যেটা 4-এ শুরু হয়েছিল, 5-এ গিয়ে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তো ওই আগেও অনেকবার হয়েছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, তো ওই 5-এ যেহেতু লাস্ট ইনটেনসিভ হয়েছিল তাই ওই 2005-এর ভোটার তালিকাটাকে ভিত্তি ধরে আমাদের এটা হচ্ছে।
0: শ্রী চৌধুরী, আপনি যেগুলো বললেন আমি যদি শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আবার একটু বলে দিই, সেটা হলো যে 2005 সালটাকে যে ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে সেখানে যদি এই বছর আমার নাম নাও থাকে কিন্তু সেই বছর 2005-এ যদি আমার পরিবারের কারোর নাম থাকে, সে যার নামই হোক যদি থাকে, এবং যদি এই বছর বা তার আগের বছর কোনো সদস্যের 18 বছর পূর্ণ হয়ে থাকে তাহলে তার নামটা যথারীতি ওই ভোটার তালিকায় সংযুক্ত হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না।
1: কাজটা হচ্ছে কি, আমাদের যে বর্তমান ভোটার তালিকার যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে নিয়ে আমাদের এসআইয়ের কাজটা হচ্ছে। আমাদের আনুমানিক সাপোজ 28 লাখ ভোটার আছে ত্রিপুরাতে, যারা এক্সিস্টিং ভোটার, ওনাদের জন্য এই এসআইয়ের প্রক্রিয়াটা হচ্ছে, তাদের যাচাইকরণ হচ্ছে ভোটার তালিকা। তো সাপোজ ধরুন কারোর নাম ভোটার তালিকায় বর্তমান ভোটার তালিকায় নেই, ওনা সে 18 বছর সম্পূর্ণ হয়েছে, আমাদের যেটা ভিত্তিবর্ষর ধরা হয়েছে আমাদের বলা হয়নি হয়তো বা, আমাদের ভিত্তিবর্ষরটা হচ্ছে 1 অক্টোবর 2026। এটার মানে হচ্ছে এই তারিখের মধ্যে যারা 18 বর্ষ পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করার সুযোগ থাকবে। তো সাপোজ ধরুন ওই ছেলেটা যার 18 বছর কমপ্লিট হলো অক্টোবরের 1 তারিখের মধ্যে, সে নতুনভাবেও ভোটার তালিকায় নাম তুলতে পারবে। সেটার জন্যই আমাদের দাবি আপত্তির একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে যেমন খসড়া ভোটার তালিকা 21 অক্টোবর প্রকাশিত হচ্ছে, ওই দিন থেকে আমাদের 20 নভেম্বর অবধি আমাদের যে সময়সীমাটা দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে যারা 18 বর্ষ সম্পূর্ণ হয়েছে 1 অক্টোবর 2026 ভিত্তিবর্ষ ধরে, তারা নতুনভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নাম নথিভুক্ত করতে পারবে।
0: আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে 2005-এর তালিকার সঙ্গে যে ম্যাপিংয়ের কথা বললেন, তো সেক্ষেত্রে যদি ওই 2005-এর যে তালিকা রয়েছে সেখানে যদি কারোর নাম না থাকে বা কোনো সংযোগকারীর কোনো নাম না থাকে তাহলে কি তার নাম ভোটার লিস্টে উঠবে না?
1: আপনি বলতে চেয়েছেন যে যাদের নাম পাঁচের সঙ্গে

0: ম্যাপ করা যায়নি। ওনাদের ক্ষেত্রে না, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবেন, যেহেতু উনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, খসড়া তালিকায় নাম আসবে। ওনাদের যেহেতু ম্যাপিং হয়নি, ওনাদের একটা নোটিশ জারি হবে। ওই নোটিশ যেটা আগে বললাম, এটা নোটিশটার হিয়ারিং হবে, তখন পরবর্তীতে ওই হিয়ারিং ডেটে গিয়ে ওই ভোটার তার প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলোর কথা বলা হয়েছে ওইগুলো দেখাবেন ইয়ারুকে, এইয়ারুকে হিয়ারিংয়ের পরবর্তীতে ইয়ারু যাচাই করবেন, যাচাই করে ওনার নাম ফাইনাল ভোটার লিস্টে আসার সম্ভাবনা থাকবে। যদি ডকুমেন্ট সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তখন ফাইনাল ভোটার লিস্টে ওনার নাম আসবে। যে একদম নাম বাদ যাবে যাদের ম্যাপ হয়নি, বিষয়টা এরকম না, সুযোগ থাকবে সবার ক্ষেত্রেই।
1: নোটিশ ব্যতীত কারো নাম বাদ যাবে না।
2: তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি আমার নাম না থাকে একটা নোটিশ যাবে, এবং সেই নোটিশ অনুযায়ী আমি যদি আমার যথাযথ কাগজপত্র দেখাতে না পারি তাহলে নাম থাকবে না, আর যদি দেখাতে পারি তাহলে নাম থাকবে।
1: যারা যারা এনুমারেশন ফর্মটি স্বাক্ষর করে জমা দেবেন তাদের সকলেরই নাম খসড়া ভোটার তালিকায় আসবে, এবং যারা যারা এনুমারেশন ফর্মটি জমা দেবেন না তাদের জন্য একটা ভিন্ন একটা লিস্ট, যেটাকে বলে ASDD লিস্ট, অ্যাবসেন্টি শিফটেড অ্যান্ড ডেড, এই তালিকায় তাদের নামটা আসবে। এই তালিকাটি যেদিন আমাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তার সাথেই এই তালিকাটিও প্রকাশিত হবে, ওখানে ওনাদের নাম থাকবে।
2: এই এনুমারেশন ফর্ম যেটা রয়েছে সেটা কি প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে পূরণ করবেন? অর্থাৎ ধরুন কোনো বাড়িতে চারজন রয়েছেন বা পাঁচজন রয়েছেন, পাঁচজনেরই কি সেটা করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করতে হবে, না কোনো একজন পাঁচটা করে দিলে হবে বা চারটে করে দিলে হবে যতজন পরিবারের সদস্য রয়েছে সেইভাবে?
0: হ্যাঁ, প্রত্যেকের নামেই এনুমারেশন আলাদা করে হবে ফর্ম।
2: আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ধরুন ভোটার লিস্টে নাম আছে, তার মধ্যে কেউ একজন হয়তো তার মৃত্যু হয়েছে, বা কেউ এমন একজন রয়েছেন যিনি হয়তো এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন বা বিদেশে চলে গেছেন বা যেখানে, তো সেই ক্ষেত্রে তার নামটি তো নিশ্চয়ই সেই তালিকা থেকে বাদ যাবে।
0: হ্যাঁ, উনি তো আর ফর্মটা রিটার্ন করবেন না। যাদের ফর্ম রিটার্ন হবে না তারা কারোর নামই খসড়া ভোটার তালিকায় আসবে না। আর যারা ফর্মটাকে ফিল আপ করে জমা করবেন ওনাদের প্রত্যেকের নামেই খসড়া ভোটার তালিকায় আসবে।
2: সেই একই বিষয়টি ধরুন আমাদের যে এই যে 15 সেপ্টেম্বর থেকে যে প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা 23শে ডিসেম্বর ভোটার লিস্ট প্রকাশের মাধ্যমে শেষ হবে, তারপরে ধরুন এই ধরনের কিছু একটা ঘটনা ঘটলো, কোনো একটা পরিবারে মৃত্যু হয়েছে বা অন্যত্র চলে যাওয়া বা কিছু বিয়ে হয়ে চলে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো, সেক্ষেত্রে কি করা হবে?
0: বিএলওদের, আমাদের বিএলওরা নিজ নিজ এলাকার বিএলও দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট, জেনারেলি ওনারা প্রত্যেকে ভোটার সম্বন্ধে তাদের ওয়াকিবহাল আছেন, এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না। তা সত্ত্বেও যদি পরবর্তী সময় কেউ মারা যান, এসআইআর পদ্ধতি শেষ হওয়ার পর, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর, তো আমাদের যে দাবি আপত্তির সময়সীমা দেওয়া হয়েছে তখন ফর্ম 7 ফিল আপের মাধ্যমে ওনার নামটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া।
2: সংশোধিত ভোটার তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেখানে আমার নাম আছে কি নেই সেটা আমরা কিভাবে জানতে পারব?
0: ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এটা নির্দিষ্ট জায়গায় সেগুলো ডিসপ্লে করা হয়, যেমন সাপোজ ধরুন ভোটার যে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে সেটা দেখতে পারবেন, ইআরও অফিসে থাকবে, ডিই অফিসে থাকবে ভোটার তালিকা, এবং তারপরেও আমাদের যে ওয়েবসাইটগুলো আছে কমিশন বা আমাদের সিইও ত্রিপুরা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলোতে ভোটাররা দেখতে পারবে তাদের নাম খসড়া তালিকায় আছে কি নাই,
1: এবং ভোটাররা ইসাইনেট অ্যাপ ডাউনলোড করেও এই খসড়া ভোটার তালিকাটি দেখতে পারবেন
0: মোবাইলে।
2: তাহলে যেটা দাঁড়ালো আর কি, যে এটা নিয়ে অযথা কোনো রকম ভয় বা কোনো সংশয় বা কোনো রকমভাবে গোপন করার চেষ্টা ইত্যাদি ব্যাপারগুলো থেকে আমাদের বোধহয় বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, বা এটাই বোধ হয় এই এসআইএর যে প্রক্রিয়া রয়েছে সেটাকে সুন্দরভাবে সফলভাবে সুষ্ঠুভাবে পরিপূর্ণ করার ক্ষেত্রে একটা বিরাট সাহায্য হবে ভারতবর্ষের জনগণ হিসেবে, এটাই আমাদের দায়িত্ব।
0: হ্যাঁ, আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং হবে যেন ভোটাররা সমস্ত বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকে, যাদের তাদের কোনো সমস্যা না হয় এই প্রক্রিয়াতে।
2: এখানে একটা প্রশ্ন উঠে আসে, সেটা হলো যে আমার নাম যে তালিকা রয়েছে সেখানে নেই, তো সেই ক্ষেত্রে আমি কাগজপত্র দেখিয়েছি, আমি যে সমস্ত নথিপত্র দিয়েছি সেখানে সমস্ত কিছু বিচার করে, ওনারা সমস্ত কিছু দেখাশোনা করে বা ইয়ারোর কাছে যে আমি গেছি, সমস্ত কিছু বিষয়গুলি প্রক্রিয়াগুলি শেষ হওয়ার পরেও দেখা গেল যে আমার নামটা আসেনি, সেক্ষেত্রে নিশ্চয়ই আমার অন্য কোনো পন্থা থাকবে, পদ্ধতি থাকবে যে আমি যে এই নামটা আমার

0: উঠলো না, সেটার ক্ষেত্রে আমি আবার আবেদন করতে পারি যাতে আমার এটা আবার রিকনসিডার করা যায়, আমারটা আবার খতিয়ে দেখা যায় যাতে করে আমার নামটা ভোটার লিস্টে আসে।
1: হ্যাঁ, আমাদের আরপি অ্যাক্টে যেটা প্রভিশন আছে এপিলেট অথরিটি, যেটা আমরা প্রথমে আমি ইআরও সিদ্ধান্তে যদি আমি স্যাটিসফাইড হলাম না, তখন আমি ডিএম এর কাছে আমি অ্যাপিল করতে পারি, ফার্স্ট এপিলেট অথরিটি। ডিএম এর ডিসিশনে আমি স্যাটিসফাইড হলাম না, তখন পরবর্তীতে সিউর কাছে, সিউ ত্রিপুরার কাছে আমি অ্যাপিল করতে পারি, আমার যদি কোনো গ্রিভিয়েন্স থাকে, ডিসপোজাল নিয়ে কোনো গ্রিভিয়েন্স আছে, তখন আমি এই পদ্ধতি অবলম্বন করি। আমাদের যে দাবি আপত্তি সময়সীমা দেওয়া হয়েছে, ওই সময়ে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তোলা প্রভিশন থাকবে।
0: সোশ্যাল মিডিয়া এখন আমাদের মননে বলুন, চিন্তনে বলুন, আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে বলুন, একটা বিশাল জায়গা করে নিয়েছে। এখন এই এসআইআর নিয়েও অনেক রকম তথ্যাবলি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে, তো সেইগুলি বিভ্রান্তিকর কিছু কিছু ক্ষেত্রে। এখন এই বিভ্রান্তি কাটানোর জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে জিনিসগুলি, যে তথ্যগুলি আমরা জানতে পারলাম সেটা আদৌ ঠিক কিনা, সেটা আদৌ সঠিক কিনা, সেটা জানার কোনো রকম উপায় আছে কি?
2: আমি আপনাদের মাধ্যমে জেনজি যাদের বললেন আপনারা, আমরা জানি এই হিসাবে, আমি তাদেরকে অ্যাপিল করতে চাই যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্ট দেখে অহেতুক ভয় পাবেন না। আগে আপনারা আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট, আমাদের সিও ত্রিপুরার ওয়েবসাইট এবং আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুকে আমাদের সিও ত্রিপুরার অফিসিয়াল হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রামেও আছে এবং টুইটারেও আছে, আপনারা এই অফিসিয়াল সোর্সগুলি থেকে প্রথমে আপনারা সঠিক তথ্য যাচাই করবেন, তারপরেই আপনারা ওই পোস্টগুলোকে বিশ্বাস করবেন এবং শেয়ার করবেন। হয়তো ভয় পেয়ে আপনারা যে কোনো পোস্ট দেখা মাত্রই শেয়ার করবেন না, হয়তো যে কোনো ভাইরাল পোস্টে আপনারা বিশ্বাস করবেন না, এটাই আমার কাছে অ্যাপিল।
0: সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কোনো রকম ভুয়ো তথ্যাবলি শেয়ার করেন বা প্রকাশিত করেন, কোনো রকম পোস্ট দেন ওটা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে প্রতিহত করবেন?
2: হ্যাঁ, অবশ্যই যদি কোনো ভুয়ো তথ্য আমরা আমাদের নজরে আসে সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই আমাদের ডিও তরফ থেকে এবং সিও অফিসের তরফ থেকে সেগুলো তথ্যভিত্তিক খণ্ডন করা হবে যদি কোনো ভুয়ো তথ্য আসে। তবুও আমি আবারও অ্যাপিল করতে চাই যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা মাত্রই আপনারা ওটাতে বিশ্বাস করবেন না, হয়তো আপনারা নিজেরাই সেটাতে প্যানিক হবেন। তো আমি আপনাদেরকে অ্যাপিল করব যে আপনারা সঠিক চ্যানেলের মাধ্যমে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং সিও অফিস এবং ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলিতে, সেখান থেকে আপনারা এটা ভেরিফাই করে নিন, তারপরেই আপনারা এগুলোর উপর বিশ্বাস করবেন।
0: শান্তনুবাবু, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের দিলেন এবং অবশ্যই শ্রোতা বন্ধুরা এই সম্পর্কে ওয়াকিবহল হলেন যে সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের কোনো রকম বিভ্রান্তিকর তথ্যাবলি আসে সেগুলো বিশ্বাস না করে আপনারা যে সমস্ত ওয়েবসাইটগুলোর কথা রয়েছে, সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে, সেইখান থেকে একটু যাচাই করে নেবেন, তারপরেই কিন্তু শেয়ার করবেন বা সেটা নিয়ে আপনারা যদি আপনাদের কোনো রকম বক্তব্য থাকে সেটা আপনারা যথাবিহিত যেটা নিয়ম রয়েছে যেভাবে রয়েছে সেভাবে আপনারা সেখানে জানাবেন। বুক এ কল উইথ বিএলও এরকম একটা ব্যাপার রয়েছে, আপনি যদি এই ব্যাপারে আমাদের কিছু বলেন।
2: ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মাননীয় কমিশন ভোটারদের সুবিধার জন্য ইসিআই নেটে একটা মডিউল চালু করেছেন, বুক এ কল উইথ বিএলও। আপনারা যদি ইসিআই নেট অ্যাপে গিয়ে বুক এ কল উইথ বিএলও বুক করেন, আপনার যে পার্ট আছে, আপনার যে পার্ট, সেই পার্টের বিএলওর সাথে আপনারা কল বুক করতে পারেন, বিএলও নিজে থেকেই আপনাকে কন্ট্যাক্ট করবেন 48 ঘন্টার মধ্যে, এবং আপনারা আপনার যা কিছু তথ্য আছে আপনারা বিএলওর কাছ থেকে সরাসরি জানতে পারবেন।
0: হ্যাঁ, ইসিআই নেট মোবাইল অ্যাপ, সেখানে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে সেগুলি সম্পর্কে তথ্য জানতে পারবেন, তাই তো?
1: তাছাড়াও আমাদের টোল ফ্রি নাম্বার আছে, ভোটারদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে 1950 টোল ফ্রি নাম্বারে কল করলে ওনারা ওনাদের যা জানার তথ্য ওনারা জানতে পারবেন।
2: একটু ইনফরমেশন দিতে চাই, 1950 ডিস্ট্রিক্টেও চালু আছে এবং আমাদের সি অফিসেও আছে। তো ডিস্ট্রিক্টের কন্ট্যাক্ট সেন্টারে কল করার জন্য এসটিডি কোড দিয়ে 1950 ডায়াল করলে আপনাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের কল সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের এখানেও সি অফিসেও আপনারা 1950 ডায়াল করে যোগাযোগ করতে পারবেন।
0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান শেষ

0: করতে হবে। তো কমলবাবু, আপনার কাছে একটা প্রশ্ন করব যে আপনি সবশেষে আমাদের শ্রোতাদের একটু বলুন যে এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ভুলটি ভোটাররা যাতে একেবারেই না করে সেই সম্পর্কে যাতে তারা সচেতন থাকেন, সেই ভুলটা কি আপনি যদি আমাদের একটু জানান।
1: এসআইআর পদ্ধতিতে আমাদের যে মানে যেটা হচ্ছে গিয়ে যাচাইকরণ ভোটার তালিকা, সেটার ক্ষেত্রে বিএলওদের সঙ্গে একটা ভোটারদের একটা সম্পর্ক, যেমন ধরুন বিএলওরা যখন এনুমারেশন ফর্ম নিয়ে আসছে বাড়িতে, তো বিএলওদের কাছ থেকে আমার অনুরোধ থাকবে ভোটাররা যেন ফর্মগুলো ফিল আপ করার সময় বিএলওর সহযোগিতাটা নেয়, কারণ আমাদের হয়তোবা অনেকের ক্ষেত্রে অসুবিধাটুকু হতে পারে। যেমন সাপোজ ধরুন আমি ছিলাম অন্যত্র, বর্তমানে যে ভোটার তালিকায় নাম আছে এটা অন্য জায়গা, তো আমাদের ওইগুলো সার্চ করার ক্ষেত্রে অনেকে নাও করতে পারে ওই কী ধরনের অ্যাপের মাধ্যমে বা অনলাইনে গিয়ে। তখন যদি বিএলওর কাছ থেকে ওই সহযোগিতাটুকু নেয় ভোটাররা, তাহলে জিনিসটা সহজ হবে। তো আমার অনুরোধ থাকবে প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করার সময় বিএলওর কাছ থেকে যেন হেল্পটা নিয়ে নেয়।
0: তাহলে অনুষ্ঠান শেষ করার আগে যে কথাটা আবার শ্রোতা বন্ধুদের বলে দিতে চাই, আমাদের দুজন অতিথি যারা ছিলেন শান্তনু সিনহা এবং কমল চৌধুরী, তারা যেটা বলছিলেন যে এখন যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে যা যা কিছু আমাদের করা উচিত, যেভাবে আমাদের যারা বিএলও রয়েছেন এবং নির্বাচন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, বিভিন্ন রকমভাবে আমাদের যেভাবে যা কিছু করতে বলবেন সেই কাজটাই আমাদের এখন করা উচিত। আমাদের এখনকার কাজ করা হয়ে গেলে তারপর কি হবে না হবে সেটা পরবর্তী সময়ে যদি সেরকম কিছু অসুবিধে হয় তা দেখার জন্য কিন্তু নির্বাচন কমিশন সদা প্রস্তুত রয়েছে। সুতরাং অহেতুক ভয় নয়, কোনো রকম সংশয় নয়, কোনো রকম বিভ্রান্তি নয়, একটাই কথা বলবার, সেটা হলো যে এখনকার কাজ যেটা সুষ্ঠুভাবে করা দরকার সেটা করে নিতে হবে। অনেক ধন্যবাদ শ্রী শান্তনু সিনহা অ্যাসিস্ট্যান্ট সিইও এবং কমল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, এই দুই আধিকারিক আমাদের এখানে এসছেন অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই। আশা করি এই অনুষ্ঠান আপনাদের অনেক সংশয় কাটিয়ে দেওয়ার সহায়তা করবে। ভালো থাকবেন সবাই।
2: এতক্ষণ শুনলেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিষয়ে আলোচনা। অংশগ্রহণ করেছেন শান্তনু সিনহা অ্যাসিস্ট্যান্ট সিইও, কমল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সুমন ভট্টাচার্য।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘুরির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের আরও একটি পর্বের। হ্যাঁ শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে আজ রাতে পর্বের। শ্রোতা বন্ধু, আজ রাতে এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু নিয়ে আসি এমন কিছু বিষয়, যে বিষয়গুলোতে আপনারা কথা বলতে পারেন, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের গল্প, আপনাদের অনুভূতি সব কিছুই আমাদের সাথে ভাগ করে নেন। শ্রোতা বন্ধু, আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করছেন তারা অবশ্যই জানেন আজকের কী বিষয় রয়েছে। যারা করছেন না তাদের আবারও বলবো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অবশ্যই ফলো করেন। যদি করেন ফলো, তাহলে দেখতে পাবেন সেখানে প্রতিদিনের যে শিডিউল রয়েছে সেটা আপডেট হচ্ছে, একই সাথে কোন অনুষ্ঠানে কোন বিষয় নিয়ে আলোচনা হবে

0: সেই সব কিছুও কিন্তু আপনাদের একেবারে মুঠোফোনে চলে আসবে। শ্রোতা বন্ধু, আজকের বিষয় হঠাৎ পাওয়া। কিছু পাওয়া থাকে যার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করি, অনেক পরিকল্পনা করি, অনেক পরিশ্রম করি, অনেক স্বপ্ন দেখি। আবার কিছু পাওয়া আছে একেবারেই হঠাৎ, যে সময় আমরা আশা করি না সেই জিনিসটা পাওয়ার, ঠিক সেই সময় দেখা যায় হঠাৎ করে আমাদের ঝুলিতে এসে পড়ে যায় সেই জিনিসটি। হয়তো কোনো প্রস্তুতি ছাড়াই ফোনের উপাস থেকে ভেসে আসে, আপনার চাকরিটা হয়ে গেছে, কোনো এক সকালে টেক্সট মেসেজ আসে, অনেকদিন পর তোমার কথা মনে পড়ল, হঠাৎ ধরুন জানতে পারি যে খবরটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেটা সত্যি হয়ে গেছে। হঠাৎ পুরনো আলমারি খুলতে গিয়ে হাতে চলে আসে বহু বছর আগের কোনো এক চিঠি, কিংবা প্রিয় কোনো জিনিস। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই হঠাৎ পাওয়াগুলোর যে গুরুত্ব তা অত্যন্ত আলাদা। তাই শ্রোতা বন্ধু, আজ ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনার জীবনের হঠাৎ পাওয়ার গল্প। আপনার জীবনে এমন কি জিনিস যে আপনি হঠাৎ পেয়েছেন, এবং সেই জিনিসটা পেয়ে আপনি খুশি হয়েছেন নাকি দুঃখিত হয়েছেন? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং আপনার জীবনের হঠাৎ পাওয়ার গল্প তুলে ধরুন সকলের সামনে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব, আপনাদের সাথে শ্রোতা বন্ধু, এবং আজ রাতের এই পর্বে আমরা শুনব আপনাদের হঠাৎ পাওয়ার গল্প। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন একজন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: বাড়ির কেউ জানে না ক্লাস করছি, পরীক্ষা দেবো, মেধাবৃত্তি আর বিদ্যালয় বৃত্তি দুইটা। নিয়ে যান 5-7 জন একসাথে করে আমাদের ক্লাস করে, এরপরে পরীক্ষা হলো, পরীক্ষা দিয়ে তো প্রথম ইয়েটা ভালো হয়েছিল, এরপরে মেধাবৃত্তি যেটা বিদ্যালয় বৃত্তি যেটা একটু খারাপ হয়েছে, মন খুব খারাপ। উমা, এই রেজাল্ট যখন বেরোলো হঠাৎ পাওয়ার মতোই, মেধাবৃত্তিও পাশ করলাম আর বিদ্যালয় বৃত্তি 1 বছর পরে হয়েছে, তো ওইটা তো পাশ করলাম।
2: হিসেবে
1: দিল 120 টাকা করে, তখনের দিনে 120 টাকার মূল্য কত। হ্যাঁ, আরেকটা দিল 100 টাকা করে বিদ্যালয় বৃত্তিটা স্কুল থেকে। হ্যাঁ, আর স্কুলে খুব সবাইকে আমরা 3 জন পেয়েছি, সংস্কৃত বৃত্তি পেয়েছি একটা মেয়ে আর আমরা 2 জন পেয়েছি দুইটা বৃত্তি। খুব স্যারের খুব আদর করে ভালোবাসা।
2: এটা কোন সালের কথা বলছেন?
1: আমাদের স্কুলের সুনাম করলে টাকাটা পেলাম। আরেকটা হলো,
2: এটা কোন সালের কথা বললেন আপনি, মেধাবৃত্তি এবং বিদ্যালয় বৃত্তির কোন সালের কথা বলছেন?
1: মিষ্টি কিনে বাবাকে টাকা দেই, মাকে টাকা দেই, 120 টাকা রোজগারের প্রথম ইয়ে, বুঝতেই পারতেছি না রে কি ব্যাপার। আচ্ছা, এরপরে দাদা গ্রাজুয়েশনের পরে চাকরি তোর পাইনি, রাজশ্রী জৈন টেক্সটাইলসে চাকরি করতো 2002-2003। তারপরে আমি তো পরীক্ষা দিয়ে মন খারাপ, ভট্ট কিন্তু বেশ প্রশ্ন টশ্ন চাপিয়ে ইন্টারভিউ নিল। ও মা, এরপর দেখি আসে নাম আসে, হঠাৎ

আপনার হঠাৎ পাওয়ার গল্প কিন্তু শুনলাম। অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আপনার অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। সত্যি হঠাৎ পাওয়ার এই গল্পগুলো একটু আলাদাই থাকে, তাই না শ্রোতা বন্ধু? আমরা যে জিনিসটা পাবো বলে আশা করে থাকি, সেই জিনিসটা যখন পাই, হ্যাঁ খুশি তো হই আমরা, কিন্তু যে জিনিসটার জন্য হয়তো আশাও করি না, সেই জিনিসটা যখন আমাদের ঝুলিতে এসে পড়ে, তখন যে খুশিটা হয় সেটা অত্যন্ত মূল্যবান।

শ্রোতা বন্ধু, কখনো কখনো কোনো বিশেষ কারণ ছাড়াই একটা সাধারণ দিনে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই যে জীবনের অনিয়ন্ত্রিত, অপ্রত্যাশিত অথচ ভীষণ সুন্দর পাওয়াগুলো, আজকের এই পর্বে এই হঠাৎ পাওয়া আপনাদের কাছ থেকে শুনব। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, জীবনে চাকরি পাওয়ার আনন্দের সঙ্গে খুব কম আনন্দেরই তুলনা হয়, যেমনটা দেবী ম্যাডাম বলছিলেন। কিন্তু সেই চাকরিটা যদি আসে একেবারে হঠাৎ, হয়তো বহু জায়গায় আবেদন করে হতাশ হয়ে বসে আছেন। ফোনটা বেজে উঠল, উপাস থেকে বলা হলো আপনাকে কাল জয়েন করতে হবে। সেই মুহূর্তের আনন্দটা কেমন? কেউ হয়তো ভেবেছিলেন আরও কয়েক মাস বেকার থাকতে হবে, কেউ হয়তো অন্য কোনো কাজ শুরু করার কথা ভাবছিলেন, কেউ আবার একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন। আর ঠিক তখনই হঠাৎ পাওয়া একটা চাকরি বদলে দিল পুরো জীবন। শুধু চাকরি নয়, তার সঙ্গে হঠাৎ পাওয়া আত্মবিশ্বাস, নিজের পায়ে দাঁড়ানোর সাহস, পরিবারের মুখে হাসি, সবকিছুই যেন একসঙ্গে চলে আসে। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনে কি কখনো এমন কোনো চাকরি বা কাজ এসেছে যেটা আপনি একেবারেই আশা করেননি? যদি এসে থাকে অবশ্যই জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, আপনাদের সাথে থাকব রাত 11টা পর্যন্ত। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হঠাৎ পাওয়া নিয়ে। শ্রোতা বন্ধু, আমাদের জীবনে যেই বিষয়গুলো আমরা পাবো বলে আশা করে থাকি সেগুলো পেলে আমাদের খুশি তো হয়, কিন্তু হঠাৎ পাওয়া কোনো কিছু যদি আসে তাহলে খুশিটা একটু হলেও বেশি হয়, তাই নয় কি? যেমন ধরুন, হঠাৎ পাওয়া খুশি, খুশির জন্য সবসময় বড় কোনো কারণ লাগে না। সবসময় আমরা বিশাল কিছু হতে হবে তেমনটাও কিন্তু আশা করি না। হয়তো রাস্তায় বেরিয়ে বহুদিন এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, হয়তো প্রিয় মানুষটি হঠাৎ ফোন করল, হয়তো কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে হাসলো, হয়তো দোকানে গিয়ে দেখলেন বহুদিনের পছন্দের জিনিসটি আজ হঠাৎ পাওয়া যাচ্ছে। কখনো আবার কোনো পুরনো গান শুনতে শুনতে হঠাৎ মনে পড়ে গেল শৈশবের একটা বিকেল। কি অদ্ভুত না, আমরা বড় বড় সুখের অপেক্ষায় থাকি, অথচ জীবনের সব থেকে সুন্দর আনন্দগুলো অনেক সময়

0: লুকিয়ে থাকে এই ছোট ছোট হঠাৎ পাওয়া মুহূর্তগুলোর মধ্যে, তাই না শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: নমস্কার প্রবীর বাবু, বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন হঠাৎ পাওয়াটা মানে ভাগ্যেও থাকতে হবে দাদা ভাই, সব থেকে
0: তো বটেই।
1: হ্যাঁ, কেন কপালের নাম গোপাল, এই যে কপাল, হ্যাঁ তো গোপালের আমার কপাল যদি সঙ্গে না থাকে তাহলে কিন্তু আপনি হঠাৎ পাবেন না। আজকে দেখুন বাবা বাবা নেই, কিন্তু বাবাকে আমরা হয়তো অনেকদিন অপেক্ষা করেছি, পুজোর সময় জামা প্যান্ট দেবে দেবে, হঠাৎ দেখছি সেই জামা প্যান্ট আমি যেটা ভাবছিলাম তার থেকেও অত্যাধুনিক হয়ে গেছে। তো সেইটা হঠাৎ এই পুজোর সময় পাওয়া, হ্যাঁ বাবার কাছ থেকে, সেই জায়গাটা কিন্তু মানে আজ হারিয়ে গেছে। তো এখন আমি বাবা হয়েছি, আমাকে এখন হঠাৎ আমার ছেলে মেয়েদেরকে কি দিতে হবে তাদেরকে বলার আগেই তারা কিন্তু নিজের কপাল নিজের গোপাল করে নিচ্ছে দাদা ভাই, দাদা ভাই। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সেইভাবে বাবার কাছ থেকে যে পেয়েছি, যে আমরা স্কুলে পড়তাম তখন একটা সাইকেল হলে ভালো হতো, মানে আমাদের স্কুল তো মানে বাড়ির পাশে ছিল না, এখন যেমনি স্কুল বাড়ির পাশে হয়ে গেছে, ছেলে মেয়েরা বাসে করে যাচ্ছে, মানে গাড়ি আছে নাহলে রিক্সা আছে নিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছে, তখন তো আমাদেরকে হেঁটে হেঁটে বই কাঁধে করে নিয়ে যেতে হতো। তো সেই সময় বাবার কাছে সাইকেল চেয়েছিলাম, বাবা অনেকদিন পর সে সাইকেল দিয়েছিল, সেটাও হঠাৎই পাওয়া। এই জিনিসগুলো দেখুন মনের মধ্যে মানে এক এক সময় চিন্তা করি যে আমরা সত্যি করেই অনেক সময় চেয়েও না পাওয়ার পরে দুঃখ হতো, কিন্তু যখনই হঠাৎ পেয়ে যেতাম তখন কিন্তু আনন্দে একটা নিজেকে মনে হতো যে আমি একটা রাজ্য জয় করে ফেললাম দাদা ভাই। তো এই জায়গাটা সত্যি করে মনকে ইয়ে করে। যেমনি আমার এই দেখুন 27 তারিখে জন্মদিন ছিল, মা 78 বছর বয়স, আমিও 61 পড়ে গেলাম দাদা ভাই। তো মা হঠাৎ দেখছি এসে আমাকে জামা প্যান্টের জন্য পয়সা দিচ্ছে, মানে বুড়ো ছেলেকে, বুড়ো ছেলেকে,
0: দারুণ ব্যাপার।
1: তো সেইটা দেখুন আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি, মাকে আমি দেবো কোথায়, মা আমাকে এসে বলছি যে তুই একটা জামা প্যান্ট নিয়ে আসবি তোর জন্মদিন। সেই দেখুন এই যে ভালোবাসাটা, এইটা কিন্তু পয়সা দিয়ে হয় না দাদা ভাই। হ্যাঁ, এগুলো মানে উপলব্ধি করতে হয় যে মনের মধ্যে যে সত্যি করে আমার বট গাছ আছে এখনো মনে রেখেছে যে তাকে ছায়া দিতে হবে। তো আমরা সেই ছায়াটা পাচ্ছি হঠাৎ, এই ছায়াটাই কিন্তু অদূর ভবিষ্যতে বিরাট একটা মানে আমার ছেলে মেয়েরা সেটা তো দেখছে যে ঠাকুমা এসে বাবাকে দিয়ে গেল, তো তারাও তো সেই ব্যবহারটা পেলে তারাও শিখছে কিন্তু দাদা ভাই।
0: আমরা হয়তো বড় জিনিসের আশা করি, কিন্তু ছোট্ট জিনিসগুলো যে পরিমাণ আনন্দ আমাদের দিতে সক্ষম তা কিন্তু বলে বোঝানো যাবে না। আপনাদের জীবনে হঠাৎ পাওয়া কি মুহূর্ত আছে বা কোন জিনিসটা আছে জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরে টেক্সট করে জানান। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছে আপনাদের সাথে, জানান হঠাৎ পাওয়া কি কাহিনী রয়েছে আপনার জীবনের। নমস্কার বন্ধু, কে রয়েছেন? শঙ্কর বাগ, বলুন শঙ্কর বাবু। একটা বিশেষ অনুষ্ঠান ছিল, বলুন বিষয়ে বলুন।
2: দেখুন আজকে যে বিষয়টা হঠাৎ পাওয়া, সেটা হচ্ছে এই আমার হঠাৎ

0: আমি বিশেষ করে আমি কাজের ক্ষেত্রে আমার একটা চাকরি অলরেডি আমি যখন অনেক চেষ্টা করেছিলাম কোথাও পাচ্ছিলাম না, হঠাৎ করে একটা আমার কাছ থেকে একটা আচমকায় মানে অনেকদিনের বহুদিনের একটা পরিচিত কাছে নাম্বার দিয়ে রেখেছিলাম, হঠাৎ করে একদিন আমাকে একদিন ফোন করে বললো যে এক জায়গায় কাজ আছে করবে কি, আমি এখন বলছি তাহলে একবার যোগাযোগ করে একবার দেখি। হঠাৎ করে যখন ফোনটা এলো তার সঙ্গে আবার যখন গেলাম হঠাৎ করে গিয়েতেই দেখি চাকরিটা হয়ে গেল। আমি বুঝতেই পারি না পারিনি যে তার কাছে আমি চাকরিটা হয়ে যাবে, যে হঠাৎ করেই একটা ফোন এসে চলে গেলাম, এইটাই আমার কাছে একটা আশ্চর্যজনক একটা মানে ঘটেছিল। মানে এখনো পর্যন্ত মনে পড়ে আমি চাকরিটা পাবো কি না পাবো আমি বুঝতেই পারছিলাম না, হঠাৎ করে দেখি ফোনটা আসছে আমার চাকরিটা হয়ে গেল।
1: চাকরিটা হয়ে গেল, বাহ দারুণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু ফোন করার জন্য, আপনার জীবনের হঠাৎ পাওয়ার গল্প আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বের আলোচ্য বিষয় হঠাৎ পাওয়া। আপনাদের জীবনে হঠাৎ পাওয়ার আর কি গল্প রয়েছে? ফোন করুন, জানান আমাকে 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হঠাৎ পাওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার, সবাই যা বলে শুনছি বেশ ভালোই লাগে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বোম্বেতে সিনেমা জগতে।
0: বন্ধু আপনার নামটা আগে বলবেন, বন্ধু আপনার নামটা আগে বলবেন।
1: দিলীপ মজুমদার, বিদ্যানগর।
0: দিলীপ বাবু, বলুন দিলীপ বাবু।
1: আর্টিস্ট দেখবো অনেক দিনের আশা ছিল। আমার কিশোর বাবার সেক্রেটারি ছিলেন, আমার মামা জগন্নাথ চক্রবর্তী সেক্রেটারি, কিশোর আমার সাক্ষাৎ ভাগ্নি জামাই। আমি মামা করলাম, মামা আমি সিনেমাটি দেখার আমার সবকালে চল কালে, তো চল বলতে বললে আজকে সন্ধ্যা 7টার সময় ট্রেন। মামার সঙ্গে সবাই চলে গেলাম, একবারে সোজা গিয়ে লক্ষ্মীকান্তের বাড়িতে গিয়ে সাহেবের সাহেবকে প্রণাম করলাম, সাহেবের বুকে প্রণাম করলাম। তখন ওনার একটা ছেলে ছিল, ছোট ছেলে ছিল, এই 20-22 বছর বয়স, এখন সিনেমার নায়ক হয়েছে, দিলবর বইয়ের নায়ক।
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি পেয়ে কি খুশি যে জানেননি, অনেক সব আর্টিস্ট দেখতাম, তো মিউজিক রুমে 6 জন ডাইরেক্টর থাকত, সব ডাইরেক্টর এদেরকে আমি চা পরিবেশন করতাম সবাই।
0: বাহ,
1: খুব আনন্দ। আমি একটা গানও লিখেছিলাম,
0: যাই হোক, আপনার এই হঠাৎ পাওয়ার কথা শুনে আমরাও খুব আপ্লুত হলাম। অবশ্যই খুব সুন্দর একটা বিষয় আপনি ভাগ করে নিলেন। বাহ, দারুণ ব্যাপার, দারুণ দারুণ, অসাধারণ। বাহ, দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিলীপবাবু। শ্রোতা বন্ধু, এই হঠাৎ পাওয়াগুলো আপনাদের কাছ থেকে যে গল্পগুলো শুনছি, সত্যি একেবারেই যেন আলাদা রকমের। এবং এই হঠাৎ পাওয়া গল্পগুলো, যেমন দিলীপবাবু বললেন হঠাৎ করেই তাকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে লক্ষ্মীকান্তের বাড়িতে তিনি পৌঁছে গেছিলেন, কত বড় একটা বিষয়। শঙ্কর বাগবাবু, তিনি হঠাৎ একটা চাকরি পেয়ে যান, স্বাভাবিকভাবেই চাকরি পাওয়া মানে তো একটা বড় বিষয়, তাই না? প্রবীরবাবুর সাইকেলের প্রত্যাশা ছিল বহুদিনের, কিন্তু হঠাৎ করেই সাইকেলটা তার বাবা দিলেন তাকে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন এবং হ্যাঁ, শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন, প্রিয়াঙ্কা ধলেশ্বর থেকে। প্রিয়াঙ্কা বলছে, হঠাৎ পাওয়ার গল্পগুলো বোধহয় এমনই, টানা কয়েকদিনের বৃষ্টিতে যখন চারপাশটা

0: কেমন একঘেয়ে হয়ে যায়, তখন হঠাৎ এক টুকরো রোদ এসে মনটা ভালো করে দেয়। আবার দিনের পর দিন তীব্র রোদের ক্লান্তির মাঝে হঠাৎ এক পশলা বৃষ্টি নামলে মনে হয় এই তো, ঠিক এটাই দরকার ছিল। আসলে জীবনের কিছু সুন্দর জিনিস আমরা চাইতে পারি না, অপেক্ষাও করি না, তারা আসে একেবারে হঠাৎ করে, কোনো পূর্বাভাস ছাড়াই। আর সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলোই কখন যেন সব থেকে আপন হয়ে যায়। হয়তো তাই হঠাৎ পাওয়া জিনিসের আনন্দটা একটু বেশি, কারণ সেখানে অপেক্ষা নেই, প্রত্যাশা নেই, আছে শুধু বিস্ময় আর একরাশ ভালো লাগা। প্রিয়াঙ্কা ধরেশ্বর। প্রিয়াঙ্কা, খুব সুন্দরভাবে তুমি কথাগুলো লিখলে। সত্যিকারের অর্থে হঠাৎ পাওয়া বোধ হয় এমনই। প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে আমরা যখন দেখি কয়েকদিন টানা বৃষ্টি, তারপর এক পশলা রোদ সেখানে যখন আসে, এক টুকরো রোদ যখন আসে, মনটা ভালো হয়ে যায়। তীব্র রোদের মাঝে এক পশলা বৃষ্টি, তখন মনে হয় সত্যিই তো এটাই দরকার ছিল। সুন্দর জিনিস জীবনে অনেক কিছুই আমরা অনেক পরিশ্রমের ফলে পাই, কিন্তু অনেক সময় যেখানে কোনো পূর্বাভাস থাকে না, অপ্রত্যাশিত মুহূর্ত থাকে, সেখানের এই হঠাৎ পাওয়াগুলো আমাদের অনেক কিছু দেয়, অনেক অনেক খুশি দেয়। ধন্যবাদ প্রিয়াঙ্কা, খুব সুন্দরভাবে তুমি লিখেছ। শ্রোতা বন্ধু, হঠাৎ পাওয়া নতুন খবর কেমন লাগে আপনাদের? একটা খবর কখনো কখনো পুরনো দিনের রং বদলে দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে ফোন খুলে দেখলেন, একটা নতুন খবর, হয়তো কোনো প্রিয় মানুষের সাফল্যের খবর, হয়তো কোনো পুরনো বন্ধুর বিয়ে, হয়তো বহুদিনের অপেক্ষার কোনো ঘোষণা, হয়তো এমন কোনো সুখবর যেটা আপনি একেবারেই আশা করেননি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার অনিমেষ বাবু, বলুন।
1: দাদা আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনি ভালো?
1: হ্যাঁ ভালো আছি,
0: বলুন।
1: যে প্রসঙ্গটা বলেছেন সেই প্রসঙ্গটা আমি বেশি বলবো না, অনেকে তো অনেক কথা বলেছে। হঠাৎ পাওয়া, আমি আজকে সারাদিন বাড়িতে আসলাম, আসার পরে আমার মেয়ে আমাকে বললো, বাবু আমি কলেজে রেজাল্ট দিয়েছি, আমি পাস করলাম। কি খবর দিয়েছে, হঠাৎ পাওয়ার খবর। আমার খুব আনন্দ হয়েছে,
0: হঠাৎ পাওয়ার খবরের কথা বলছিলাম। এমন কোন সুখবর যেটা আপনি একেবারেই আশা করেননি, সেই খবরটা যখন আপনি আপনার কাছে হঠাৎ চলে আসে, খুশিটা দ্বিগুণ হয়ে যায়। তবে সব খবর সুখের হয় না, কখনো হঠাৎ পাওয়া কোনো খবর আমাদের থমকে দেয়, ভাবায়, জীবনের মূল্য বুঝিয়ে দেয়। শ্রোতা বন্ধু, তাই আজকের এই পর্বে আপনার জীবনের পাওয়া সব থেকে অপ্রত্যাশিত খবরটি কোনটি, সেই খবরটা কেমন ছিল, ভালো ছিল নাকি আপনাকে একটু থামতে বাধ্য করেছিল, ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, এই নম্বরটি খোলা রয়েছে, টেক্সট করুন। চলুন ততক্ষণে আরও একখানা গান শুনে তারপর ফিরছি আলোচনায়।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে?
1: নমস্কার
0: বন্ধু, কে রয়েছেন? যাই হোক, বন্ধু আমার কল হোল্ডে ফেলে দিয়েছেন। যাই হোক,

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি হঠাৎ পাওয়া।

বন্ধু আবারও চেষ্টা করবেন আশা করি। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি হঠাৎ পাওয়া নিয়ে। বন্ধু, জীবনে কিছু মানুষকে আমরা খুঁজিনি, তবু তারা আমাদের জীবনে চলে আসে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে। একটা নতুন বন্ধুত্ব, অচেনা কারোর সাথে পরিচয়, কোনো সহকর্মীর সাথে বন্ধুত্ব, কোনো অনুষ্ঠানে হঠাৎ দেখা হওয়া একজন মানুষ, কখনো কখনো একটা সাধারণ হ্যালো, শুরু করে এমন একটা সম্পর্ক যেটা বহু বছর পরেও আমাদের জীবনে থেকে যায়। আপনার জীবনে এমন কে আছে যাকে আপনি হঠাৎ পেয়েছেন কিন্তু আজ মনে হয় এই মানুষটাকে না পেলে জীবনটা হয়তো অসম্পূর্ণ থাকত? শ্রোতা বন্ধু, ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, হয়তো যে জায়গাতে ঘুরতে গেছেন সেই জায়গা থেকে আপনার সেই রকম কোনো আশা ছিল না। সেখানে ঘুরতে যাচ্ছেন যাদের সাথে, তাদের সাথেও যে খুব মজা হবে এই আশাটা পর্যন্ত আপনি করেননি, কিন্তু আপনি তারপরেও গেলেন পাহাড়ের সেই অকৃত্রিম সৌন্দর্য দেখার জন্য। সেই লোভে আপনি গেলেন, সেখান থেকে বেশি কিছু এক্সপেকটেশন বা প্রত্যাশা আপনার ছিল না, কিন্তু সেই ট্রিপ যদি আপনার জীবনের সব থেকে স্মরণীয় ট্রিপ হয়ে যায়, সেই ট্রিপে যদি এমন কোনো মানুষ তার সাথে কথা হয়, দেখা হয়, যে আপনার জীবনের অভিন্ন অঙ্গ হয়ে যায়, সেই হঠাৎ পাওয়া মানুষ অবশ্যই খুব মূল্যবান, তাই নয় কি শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে এবং জানান আপনার জীবনে এমন কে আছেন যাকে আপনি হঠাৎ পেয়েছিলেন, সেই অপ্রত্যাশিত ঘুরতে যাওয়ার সে পাহাড়ি জায়গা যেখানে গিয়ে আপনি সেই মানুষটাকে পেয়েছিলেন যে আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গিয়েছিল।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার,
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন নূর আলম বাবু।
1: সর্বপ্রথম অফিসে পাওয়া আপনাদের মতো যোগ্য সম্পূর্ণ বন্ধু পাওয়া,
0: বাহ দারুণ বলে।
1: দেখুন, আশা করিনি কোনোদিন যে আপনার সঙ্গে আমি এইভাবে কথা বলবো, এটা কিন্তু অপ্রত্যাশিত পাওয়া। আর সেই সঙ্গে বলি, এই বেতারের মাধ্যমে আমরা অনেক বন্ধু পেয়েছি, বুঝলেন।
0: একই রকম ভাবে আমরাও আপনাদেরকে পেয়েছি প্রত্যেককে।
1: আর সেই সঙ্গে বলি দাদা, আমি আমার জীবনে সব থেকে ভালো জিনিস পেয়েছি, যেটা হচ্ছে আমি যখন ভাবি ব্যবসা করব, আমি একটা রেডিমেড দোকান পেয়েছিলাম, জানেন। রেডিমেড মুদিখানার দোকান কিনেছিলাম, আজ আমি দোকানি, আজ 43টা বছর। এটা কি কম পাওয়া বলুন?
0: ঠিক ঠিক, একেবারেই।
1: আর সেই সঙ্গে তো এরপর খারাপ কিছু পাওয়া, যেমন ধরুন কোনো একটা বন্ধু হঠাৎ মারা গেছে শুনলাম,

0: খারাপ কিছু খবর আছে, খারাপ কিছু খবর পেয়ে থাকি, কিন্তু ভালো দিকটা জীবনে অনেক বেশি পেয়েছি। আর আপনাদের সঙ্গে এই কথোপকথনের মাধ্যমে আমরা এত বেশি শিক্ষিত হয়ে গেছি যে ভাবার বাইরে, বুঝলেন, যেটা আমরা কোনদিন ভাবিনি। অনেক কিছু শেখার আছে আপনাদের কাছে। আর সব থেকে আপনার ভালো লাগে যে আপনি যে অনুষ্ঠান পরিচালনার শুরুতে বিষয়টা বলার পর যে বিশ্লেষণ করেন, যদি যে কেউ অনেক কিছু শেখা যায় আপনাদের মাধ্যমে।
1: ধন্যবাদ, ধন্যবাদ দুলালুম বাবু।
0: আমি আপনার অনুষ্ঠানটা আমি খুব মনোযোগ সহকারে শুনি বা আপনার কথাগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনি আমি, কারণ শিক্ষার শেষ নেই আর মার খাবার বয়স নেই, বুঝলেন।
1: একেবারে
0: দাদা ভালো থাকবেন,
1: অসংখ্য ধন্যবাদ দুলালুম বাবু, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। সত্যি নুরালুম বাবু বললেন যে শিক্ষার তো শেষ নেই, একেবারেই। আপনি যেরকমভাবে আমাদেরকে পেয়েছেন একই রকমভাবে আমরাও আপনাদের প্রত্যেককে পেয়েছি। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে, আর খুব অল্প সময় রয়েছে আমাদের হাতে। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আজ আলোচ্য বিষয় হঠাৎ পাওয়া। আপনাদের জীবনের হঠাৎ পাওয়ার মুহূর্তগুলো, গল্পগুলো জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
2: আমি লীলাকর মুখার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
1: নমস্কার লীলা দেবী, বলুন।
2: তো আজকে তো হচ্ছে আজ রাতে মানে মানে প্রসঙ্গ রাখা হয়েছে হঠাৎ পাওয়া।
1: একেবারেই
2: হঠাৎ পাওয়া আনন্দ আমার জীবনে আমি মানে মোটামুটি ভাবে কম বেশি পেয়েছি, কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে আজ আমার 78 বছর বয়সে, সেটা হচ্ছে আমি এফএম উচ্চারণতে অভিজ্ঞাপন বিভাগে যে লিখিতভাবে পড়ব, লিখিতভাবে পড়বে জুন মাসের 2025-এ জুন মাসের দ্বিতীয় পক্ষের যে পত্র লেখকের যে রয়েছে সেখানে আমি সেরা পত্র লেখকের
1: দারুণ ব্যাপার
2: সম্মানটা পেয়েছি। মানে আমাকে যেদিন আমাকে প্রোগ্রামিং মানে এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্যানেজার আমাকে যেদিন ফোন করে দুপুর থেকে ফোনটা করেছেন, আমি তো অবাক হয়ে গেছি কে কথা বলছে। উনি বলছেন আমি রেডিও সেন্টার থেকে এরকম এফএম উচ্চারণ থেকে বলছি। আমি বুঝতেই পারছি না আমি যে কবে কি চিঠি লিখেছি, লিখি আমি প্রত্যেক মাসেই দুটো পক্ষে লিখি, কিন্তু এই চিঠিটা আবার কোনোদিন প্রাইজ পাবো সেটা তো কোনোদিন ভাবতে
1: পারিনি। সেটা একটা হঠাৎ পাওয়া ছিল, বাহ,
2: মনের খোরাক হিসেবে আমি লিখি আর কি,
1: দারুণ
2: ভালো লাগে লিখতে। উনি যখন বললেন আপনি তো এই মাসে আপনি তো জুন মাসে 2025 আপনি তো সেরা পত্রলেখিকার সম্মানটা পেয়েছেন, তো আপনি ইয়েতে আসবেন, আকাশবাণীতে আসবেন, আপনার একটা সাক্ষাৎকার হবে। হ্যাঁ, আমি তো মানে মানে কি যে আনন্দ পেলাম আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।
1: বাহ, দারুণ ব্যাপার।
2: সেইভাবে আমি তো গেলাম সেখানে, সাক্ষাৎকার হলো নির্ধারিত হচ্ছে 28 তারিখে বোধ হয়, 28-2025 তারপরে সেই প্রাইজটা উনি আমাকে একটা মেমেন্টো দিলেন, তারপরে একসাথে ছবি তুললেন। সেই যে মানে সাক্ষাৎকার নেওয়া হলো, হ্যাঁ, একসাথে বসে এই জীবন যেখানে আমি মানে ওই যে ওই রুমে ঢুকে কখনো সাক্ষাৎকার মানে অংশগ্রহণ করব সেটাও কোনোদিন ভাবিনি। হ্যাঁ, সামগ্রিকভাবে ধরো পারিবারিক অনেক কিছু হয়, কিন্তু আমার ব্যক্তিগত যে একটা আলাদা সম্মান পাওয়া এটা আমাকে সত্যি মানে এই হঠাৎ পাওয়া যখন শুনলাম আপনি এটা পেয়েছেন, এই যে হঠাৎ পাওয়া
1: যে জায়গা থেকে একেবারেই আমাদের প্রত্যাশা থাকে না সেই জায়গা থেকেই আমরা অনেক কিছু পেয়ে যাই, তাই নয় কি শ্রোতা বন্ধু? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
3: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, বলুন, আপনার নামটা বলবেন।
3: আমার নাম সুমন চক্রবর্তী, বিজয়নগর আগরতলা থেকে বলছি।
1: সুমন বাবু বলুন,
3: আজকের বিষয় হচ্ছে হঠাৎ পাওয়া না? তো এই বিষয়ে বলতে গেলে আমার আজকে আমার স্কুল জীবনের

0: কাহিনী মনে পড়ে যাচ্ছে।
1: বাহ।
0: তো স্কুল জীবনে যখন আমি মাধ্যমিক দিচ্ছিলাম,
1: হুম হুম
0: আমাদের সময় টেস্ট টেস্ট পরীক্ষা ছিল।
1: হুম হুম
0: ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা হতো, আর মার্চ মাসে মাঝামাঝি প্রথম দিকে ফাইনাল পরীক্ষা হতো মাধ্যমিকে।
1: ওকে।
0: তো আমি টেস্টে আমি এমনিতে অঙ্কে খুব কাঁচা ছিলাম,
1: হুম হুম
0: মাধ্যমিকের পরেও আমি অঙ্ক নিয়ে কাটাকাটি করিনি, তাই আর্টস নিয়েছি। তো অঙ্কে যেটা হয়েছিল টেস্টে আমি ভাবতে পারিনি, টেস্টে আমি পেয়েছিলাম 10।
1: হুম হুম
0: তখন বলতে লজ্জা করছিল, কিন্তু এখন বলতে আর লজ্জা করে না,
1: আচ্ছা।
0: কারণ 10 পেয়েছিলাম। তো মাস্টার মশাইও আমাকে খুব বকুনি দিয়েছিলেন যে এইভাবে করলে পাশ করতে পারবি না। তো এরপর যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এলো, তখন ভাবতেই পারিনি আমি এত সুন্দর পরীক্ষা হবে, 46 পেয়েছিলাম। এটাই হঠাৎ পাওয়া,
1: বাহ, দারুণ ব্যাপার।
0: আমি ভাবতেই পারছিলাম না, আমি মনে হচ্ছে 10 থেকে আরো নিচে নামবে নাম্বারটা, এটাই হঠাৎ পাওয়া।
1: বাহ, দারুণ ব্যাপার, দারুণ একটা স্মৃতির কথা আমাদের জানালেন। ধন্যবাদ, ধন্যবাদ সুমন বাবু,
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি। সত্যি জীবনে যখন এই হঠাৎ পাওয়াগুলো আসে, যখন হয়তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে পরীক্ষার ফল অনেকটাই খারাপ হবে, কিন্তু তারপরে যখন পরীক্ষার ফলটা ভালো হয়, সেটা কিন্তু একটা আলাদা আনন্দ এনে দেয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি সুমেলি বলছি, আগরতলা থেকে।
1: নমস্কার সুমেলি।
2: তো হঠাৎ পাওয়া আমার জীবনে সত্যি খুব একটা ইম্পর্টেন্ট একটা দান সত্যি, কারণ কিছু কিছু মানুষ সত্যি খুব অদ্ভুত ভাবে হয়তো যাদের জন্য যাদেরকে আমরা খুঁজছিলাম না, যাদের হয়তো কোনো অপেক্ষা ছিল না, সেই মানুষ কিন্তু জীবনে চলে আসে, কিন্তু হঠাৎ যে দানটা সেই হঠাৎ। তো অনেক সময় জীবনে এতটাই হঠাৎ হয়ে যায়, আমাদের হয়তো এমন একটা সময় মনেও হতে পারে যে একটু বেশি হঠাৎ হয়ে গেল না, মানে একটু মানে একটু সময় কি বুঝবো না কি, এতটাই হঠাৎ যে আমরা অনেক সময় ঘাবড়ে যাই।
1: আচ্ছা, মানে এটা এটা একটা খারাপ দিকও, খারাপ দিকও রয়েছে তার, তাই তো?
2: হ্যাঁ, এটা হয়তো মেন্টালি আমরা এমন ভাবে ভাবতে পারি যে বেশি কি হঠাৎ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম মানে কিছু একটা সুন্দর জিনিস শুরু হওয়াটা এইভাবেই হয়তো স্বাভাবিক হঠাৎ। তো আমার জীবনে এরকম হয়েছে যে প্রথমে আমার মনে হয়েছিল হঠাৎ কি এত আমি এত ভালো অনুভব করছি, খুশি আছি, সবকিছু ঠিকঠাক হচ্ছে, এটা কি স্বাভাবিক, সত্যি স্বাভাবিক? কিন্তু না, জীবন হয়তো এটাই, হয়তো এভাবে গোটে গোটে আমি শিখেছি যে হঠাৎ জীবনটা যেভাবে সুন্দর হয়ে আছে এখন ভবিষ্যতেও থাকবে সেটা পাওয়ার আশা করিনি। হঠাৎ যেটা লাইফে এসছে এটা আমার জন্য খুবই স্পেশাল। তো এমনি কিছু মানুষ, কিছু সম্পর্ক যাকে আমরা বুঝি নি লাইফে কোনোদিন, হঠাৎ যেটা এসছে সেটা আমার কাছে খুবই অমূল্য, এবং আমি চাই সারা জীবন ওই মানুষগুলোকে ধরে রাখতে। যে
1: বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ সুমেলি ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, কিছুক্ষণ আগে যেমনটা আমি বলছিলাম যে হঠাৎ কিছু মানুষ আমাদের জীবনে চলে আসে, যাদেরকে হয়তো, যাদের হয়তো আসার কথাও ছিল না, বা যারা আসবে সেটা হয়তো কোনোভাবেই আমরা প্রত্যাশা করিনি, কিন্তু সেই মানুষগুলো সময়ের সাথে সাথে আমাদের জীবনের একটা অমূল্য অংশ হয়ে যায়, এবং সেই মানুষগুলোকে ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। হয়তো সেই মানুষগুলো সেই ঈশ্বরেরই দান। আমরা যখন নিজেরা কিছু ভাবি না, নিজেরা কোনো কাজ না করে কোনো কিছু পাই, সেটা হয়তো কোথাও না কোথাও ঈশ্বরের কিছু চাহিদা তো থাকে তার পেছনে। শ্রোতা বন্ধু, একই রকমভাবে আমরা সেখানে হঠাৎ কোনো ভালো খবরই হোক, হঠাৎ কোনো মানুষই হোক, বা হঠাৎ কোনো জিনিসই হোক, সেই জিনিসগুলো আমাদের অনেক বেশি আনন্দ দেয়। শ্রোতা বন্ধু, জীবনে আসলে শুধু পরিকল্পনার গল্প নয়। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কোথায় যাব, কি করব, কিভাবে সফল হব, কাকে পাব, কিন্তু জীবনের সবথেকে সুন্দর গল্পগুলোর অনেকগুলোই লেখা হয় আমাদের পরিকল্পনার বাইরে। শ্রোতা বন্ধু রয়েছেন একজন, কথা বলবো একদম অল্প, ছোট্ট করে। না শ্রোতা বন্ধুকে পেলাম।

না, যাই হোক, শ্রোতাবন্ধু, যেমনটা আমি বলছিলাম, পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয় আমাদের জীবনে। জীবনের সবথেকে সুন্দর যে গল্পগুলো, অনেকগুলোই হয়তো আমাদের পরিকল্পনার বাইরে লেখা হয়। একটা ফোন কল, একটা খবর, একটা দেখা, একটা গান, একটা বৃষ্টি, একটা পুরনো ছবি, একটা অপ্রত্যাশিত খবর, অথবা একজন মানুষ যে হঠাৎ এসে বলে আমি আছি। হয়তো জীবনের সৌন্দর্য এখানেই। সব কিছু আমাদের ইচ্ছামতো পাওয়া যায় না শ্রোতা বন্ধু, কিন্তু কখনো কখনো জীবন নিজেই আমাদের হাতে তুলে দেয় এমন কিছু যার জন্য আমরা অপেক্ষাই করিনি। আর তখন মনে হয় কিছু পাওয়া পরিকল্পনা করে হয় না, কিছু পাওয়া শুধু হঠাৎ পাওয়া। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম এবং আপনাদের হঠাৎ পাওয়ার অনেক খুব সুন্দর সুন্দর গল্প শুনলাম। আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টার গোটা রাজ্যের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের এফএম উচ্চায়নের অনুষ্ঠান সূচি। 101.4

6.6 MHz FM উচ্চন্ততে এবং ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। সকাল 6:05 কপ্পোরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কপ্পোরক অনুষ্ঠান হায়ুং নিখোরাং। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 শুনবেন তোমায় গান শোনাবো, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 শুনবেন বলছি তোমায় আর জে নিতাইয়ের সাথে, বেলা 10:00 শুনবেন তুমি অনন্যা, বেলা 11:00 কপ্পোরক অনুষ্ঠান খানি রচাবো মুং, 2:30 চিরায়ত, দুপুর 3:00 রবি কিরণ শুনবেন, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 শুনবেন সুরের আকাশে, বিকেল 5:00 রিদ মাঝারে শুনবেন আর জে অঙ্কিতার সাথে, সন্ধ্যা 6:30 শুনবেন ইচ্ছে ঘুরি, 7:25 শুনবেন সেরা কথা, রাত 8:05 শুনবেন খেলতে খেলতে, সমাজ আর সন্ধ্যায় শুনবেন 8:45, রঙ্গোলি শুনবেন রাত 9:02, রাত 9:30 থেকে শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আর জে দেবাশিস, রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতাবন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01, এখন থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হঠাৎ পাওয়া যে খুশিগুলো রয়েছে, হঠাৎ পাওয়া যে কোনো খবর রয়েছে, মানুষগুলো রয়েছে, সেগুলোর খুশিগুলো অবশ্যই অনুভব করবেন, উপলব্ধি করবেন। শুভরাত্রি।